আজ বৃহস্পতিবার, পয়লা শ্রাবণ 1948 শকাব্দ, 23শে জুলাই 2026 খ্রিস্টাব্দ, 6ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয়ে ভোর 5টা বেজে 5 মিনিট 6 সেকেন্ডে, সূর্যাস্ত বিকেল 6টা বেজে 20 মিনিট 22 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 57 মিনিট হয়ে 11 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে কোনো

0: সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্জে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে, FM প্রচার তরঙ্গে 107 মেগাহার্জে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন আচার্য জগদীশচন্দ্র বসুর রচনা থেকে পাঠ।
1: কবি এই বিশ্বজগতে তাহার হৃদয়ের দৃষ্টি দিয়া একটি অরূপকে দেখিতে পান, তাহাকেই তিনি রূপের মধ্যে প্রকাশ করিতে চেষ্টা করেন। অন্যের দেখা যেখানে ফুরাইয়া যায়, সেখানেও তাহার ভাবের দৃষ্টি অবরুদ্ধ হয় না। সেই অপরূপ দেশের বার্তা তাহার কাব্যের ছন্দে ছন্দে নানা আভাসে বাজিয়া উঠিতে থাকে। বৈজ্ঞানিকের পন্থা স্বতন্ত্র হইতে পারে, কিন্তু কবিত্ব সাধনার সহিত তাহার সাধনার ঐক্য আছে। দৃষ্টির আলোক যেখানে শেষ হইয়া যায়, সেখানেও তিনি আলোকের অনুসরণ করিতে থাকেন। শ্রুতির শক্তি যেখানে সুরের শেষ সীমায় পৌঁছায়, সেখান হইতেও তিনি কম্পমান বাণী আহরণ করিয়া আনেন। প্রকাশের অতীত যে রহস্য, প্রকাশের আড়ালে বসিয়া দিনরাত্রি কাজ করিতেছে, বৈজ্ঞানিক তাহাকেই প্রশ্ন করিয়া দুর্বোধ উত্তর বাহির করিতেছেন এবং সেই উত্তরকেই মানব ভাষায় যথাযথ করিয়া ব্যক্ত করিতে নিযুক্ত আছেন। এই যে প্রকৃতির রহস্য নিকেতন, ইহার নানা মহল, ইহার দ্বার অসংখ্য। প্রকৃতি বিজ্ঞানবিদ, রাসায়নিক জীবতত্ত্ববিদ ভিন্ন ভিন্ন দ্বার দিয়া এক এক মহলে প্রবেশ করিয়াছেন, মনে করিয়াছেন সেই সেই মহলই বুঝি তাহার বিশেষ স্থান, অন্য মহলে বুঝি তাহার গতিবিধি নাই। তাই জড়কে, উদ্ভিদকে, সচেতনকে তাহারা অলঙ্ঘভাবে বিভক্ত করিয়াছেন। কিন্তু এই বিভাগকে দেখাই যে বৈজ্ঞানিক দেখা, এ কথা আমি স্বীকার করি না। কক্ষে কক্ষে সুবিধার জন্য যত দেয়াল তোলাই যাক না, সকল মহলেরই এক অধিষ্ঠাতা, সকল বিজ্ঞানী পরিশেষে এই সত্যকে আবিষ্কার করিবে বলিয়া ভিন্ন ভিন্ন পথ দিয়া যাত্রা করিয়াছে। সকল পথই যেখানে একত্র মিলিয়াছে, সেখানেই পূর্ণ সত্য। সত্য খণ্ড খণ্ড হইয়া আপনার মধ্যে অসংখ্য বিরোধ ঘটাইয়া অবস্থিত নহে। সেই জন্য প্রতিদিনই দেখিতে পাই জীবতত্ত্ব, রসায়নতত্ত্ব, প্রকৃতিতত্ত্ব আপন আপন সীমা হারাইয়া ফেলিতেছে। বৈজ্ঞানিক ও কবি উভয়েরই অনুভূতি অনির্বচনীয় একের সন্ধানে বাহির হইয়াছে। প্রভেদ এই, কবি পথের কথা ভাবেন না, বৈজ্ঞানিক পথটাকে উপেক্ষা করেন না। কবিকে সর্বদা আত্মহারা হইতে হয়, আত্মসম্বরণ করা তাহার পক্ষে অসাধ্য। কিন্তু কবির কবিত্ব নিজের আবেগের মধ্য হইতে তো প্রমাণ বাহির করিতে পারে না, এজন্য তাহাকে উপমার ভাষা ব্যবহার করিতে হয়, সকল কথায় তাহাকে যেন যোগ করিয়া দিতে হয়। বৈজ্ঞানিককে যে পথ অনুসরণ করিতে হয়, তাহা একান্ত বন্ধুর এবং পর্যবেক্ষণ ও পরীক্ষণের কঠোর পথে তাহাকে সর্বদা আত্মসম্বরণ করিয়া চলিতে হয়। সর্বদা তাহার ভাবনা পাছে নিজের মন নিজেকে ফাঁকি দেয়, এজন্য পদে পদে মনের কথাটা বাহিরের সঙ্গে মিলাইয়া চলিতে হয়। দুই দিক হইতে যেখানে না মিলে, সেখানে তিনি একদিকের কথা কোনো মতেই গ্রহণ করিতে পারেন না। ইহার পুরস্কার এই যে তিনি যেটুকু পান, তাহার যে কিছুমাত্র বেশি দাবি করিতে পারেন না বটে, কিন্তু সেটুকু তিনি নিশ্চিতরূপেই পান এবং ভাবি পাওয়ার সম্ভাবনাকে তিনি কখনও কোনো অংশে দুর্বল করিয়া রাখেন না। কিন্তু এমন যে কঠিন নিশ্চিতের পথ,

0: পথ দিয়াও বৈজ্ঞানিক সেই অপরিসীম রহস্যের অভিমুখেই চলিয়াছেন, এমন বিস্ময়ের রাজ্যের মধ্যে গিয়া উত্তীর্ণ হইতেছেন যেখানে অদৃশ্য আলোকরশ্মির পথের সম্মুখে স্থূল পদার্থের বাধা একেবারেই শূন্য হইয়া যাইতেছে এবং যেখানে বস্তু ও শক্তি এক হইয়া দাঁড়াইতেছে। এইরূপ হঠাৎ চক্ষুর আবরণ অপসারিত হইয়া এক অচিন্তনীয় রাজ্যের দৃশ্য যখন বৈজ্ঞানিককে অভিভূত করে, তখন মুহূর্তের জন্য তিনিও আপনার স্বাভাবিক আত্মসম্বরণ করিতে বিস্মৃত হন এবং বলিয়া ওঠেন, যেন নহে, এই সেই।
1: সুভাষিত অনুষ্ঠানে আচার্য জগদীশচন্দ্র বসুর রচনা থেকে পাঠ শুনলেন আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সঙ্গীতাঞ্জলি। এই অনুষ্ঠানে আজ প্রথম গানটি গেয়েছেন সৌম্য বসু।

শুনলেন সঙ্গীতাঞ্জলি। আজকের শিল্পীরা ছিলেন প্রথমে সৌম বসু ও পরে সুস্মিতা গোস্বামী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরেই সকাল 6:30 আজকের চাষবাস শুনবেন। লাভজনকভাবে পাতা সবজি চাষ, বলবেন বরুণ কৃষ্ণ কুণ্ডু। 6:40 আপনার স্বাস্থ্য, ক্যান্সার চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা, বলবেন ডাক্তার অর্পিতা সরকার। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় অয়ন্তিকা ঘোষ এবং কল্লোল কোনার। 7:45 রবীন্দ্রসঙ্গীতে প্রমিত সেন। 8:00 জানা অজানা, চাঁদ ও একটি বাণিজ্যিক সম্ভাবনা, তৃতীয় পর্ব, বলবেন ডক্টর শঙ্কর ঘটক। 8:05 নজরুল গীতি মৌমিতা রায়ের কণ্ঠে। 8:20 উত্তরণ, বিশেষভাবে সক্ষম বুলু ঘোষের সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী শিরিন সেনগুপ্ত। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব 9:00। 9:25 জেলা চিঠি, কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা, শর্মিষ্ঠা সরকারের উপস্থাপনায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান ঐতিহ্য, উপস্থাপনায় মেঘবালিকা আচার্য এবং শুভাশিস বন্দ্যোপাধ্যায়। 12:00 হাওয়াইন গিটারে লঘুসঙ্গীতের সুর, শিল্পী স্নেহময় বন্দ্যোপাধ্যায়। লোকগীতি ইতু হালদারের কণ্ঠে 12:15। 12:33 গ্রামীণ যুবাদের অনুষ্ঠান, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়। 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। 1:45 মহিলা মহল,

উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়, আইনে দর্পণে। স্টুডিওতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। 2:30 বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রক্তিম বরণ ময়রা। 5:30 বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ে আলোচনা করবেন বেড়াবেড়ি সূর্যনারায়ণ বিদ্যামন্দিরের শিক্ষিকা সুষমা সাঁতরা এবং দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি শিল্পী বিজয় হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন কথিকা ভারতীয় সম্প্রচার দিবস, বলবেন জিতেন্দ্র নারায়ণ টুডু, স্বরচিত কবিতা পাঠ করবেন গোড়াচাঁদ মুর্মু। 6:38 কৃষি কথার আসর, ভারতীয় সম্প্রচারের ক্রমবিকাশ, বর্তমান ও ভবিষ্যৎ। আলাপচারিতায় যশবন্ত চক্রবর্তী, সুমিত চক্রবর্তী এবং কল্লোল দত্ত। 7:10 রামায়ণ গানে গৌতম মুখোপাধ্যায় এবং সহশিল্পীবৃন্দ। সমীক্ষা 7:30, রাত 8:00 অনুরোধের আসর, 8:30 অন্বেষা। থাকবে বিজ্ঞান বার্তা, নো টিলেজ কাল্টিভেশন, এই বিষয়ে অধ্যাপক অর্ণব মজুমদারের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস। 8:50 সংসদ পর্যালোচনা। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী শিরিন সেনগুপ্ত। রবীন্দ্রসঙ্গীতে অরিন্দম ঘোষ 9:30। 9:50 হাওয়াইন গিটার শিল্পী স্নেহময় বন্দ্যোপাধ্যায়। 10:00 শ্রবণের স্বাস্থ্য, জন্ডিসের লক্ষণ ও তার চিকিৎসা এবং জলে ডোবার চিকিৎসা, সংকলনে রূপময় কোলে। 10:30 নজরুল গীতি শিল্পী চুনিলাল ভট্টাচার্য। 10:45 অতুল প্রসাদের গানে সৌমি ভট্টাচার্য। 11:00 আধুনিক গানে মৌমিতা রায়। 11:10 পরম্পরা, প্রমিতা মল্লিকের সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ চট্টোপাধ্যায়। আসছি সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানের কথায়। এখন শুনছেন সুবদ্ধ সঙ্গীত প্রথম অধিবেশনে, শুনছেন রুদ্রবীণা শিল্পী উস্তাদ আশাদ আলী খাঁ। রবীন্দ্রসঙ্গীতে প্রমিত সেন 6:25। 6:35 ধারাবাহিক রামচরিত মানুষের 180তম পর্ব। 6:45 ভক্তিগীতি শিল্পী চুনিলাল ভট্টাচার্য। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায়। 8:30 নজরুল গীতি শিল্পী মৌমিতা রায়। 8:50 হাওয়াইন গিটারে লঘু সঙ্গীতের সুর শিল্পী স্নেহময় বন্দ্যোপাধ্যায়। হিন্দি অনুষ্ঠান রস ধারা 9:10। 10:15 উর্দু অনুষ্ঠান অঞ্জুমান। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 12:00 হিন্দি অনুষ্ঠান সুরভি। 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী শিরিন সেনগুপ্ত। সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীতে অরিন্দম ঘোষ, 5:20 উর্বশী, উপস্থাপনায় রোশন মোরারকা। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 গুল গুলশান। 7:10 নজরুল গীতি মৌমিতা রায়ের কণ্ঠে। 7:30 হিন্দি অনুষ্ঠান দর্পণ। 8:00 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। 8:15 সংসদ পর্যালোচনা। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজ সারা দিনে গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানের কথা। আকাশবাণী কলকাতা

0: গীতাঞ্জলি। এখন বাংলা খবর।
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হলো, সরকার বলেছে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সংসদে সব রকম আলোচনার জন্য তারা প্রস্তুত। এ বিষয়ে ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে রাজনীতি করা উচিত নয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ম্যানিলায় পূর্ব এশীয় শীর্ষ সম্মেলন এবং আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকের ফাঁকে ফিলিপিন্স, কানাডা, নিউজিল্যান্ড, রাশিয়া ও সিঙ্গাপুরের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। তিন দেশ সফরের শেষ পর্বে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়া যাচ্ছেন। ফিলিপিন্সে আসিয়ান সম্মেলনের ফাঁকে আজ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসবে রুশ কর্তৃপক্ষ। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালের আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। ভারত ও জিম্বাবুয়ের মধ্যে প্রথম টি টোয়েন্টি ক্রিকেট আজ হারারেতে শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দিল্লিতে চলা বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সরকার যুব সমাজের আবেগ ও উদ্বেগের বিষয় অত্যন্ত সংবেদনশীল এবং শিক্ষার্থীদের উত্থাপিত প্রতিটি বিষয় শুনতে এবং তার সমাধান করতে প্রস্তুত। তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের লক্ষ্যে শিক্ষার্থী ও যুব সমাজকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাজনাথ সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণ এবং যুব কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে জনসাধারণকে, বিশেষ করে যুব সমাজ ও শিশুদের বিভ্রান্ত করার অভিযোগ আনেন। সংসদে বিরোধী দলের হট্টগোল প্রসঙ্গে রাজনাথ সিং বলেন, সরকার প্রতিটি বিষয়ে অর্থবহ আলোচনার জন্য আগ্রহ প্রকাশ করেছে, অথচ বিরোধী দল রাজপথে সমস্যা সমাধানের অনুচিত চেষ্টা চালাচ্ছে। বিজেপির বরিষ্ঠ নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, নিট পেপার ফাঁস ইস্যুকে নিয়ে ছাত্র সমাজের আন্দোলন নিয়ে রাজনীতি করা উচিত নয় এবং এই বিষয়টি থেকে রাজনৈতিক সুবিধা নেওয়া উপযুক্তও নয়। নতুন দিল্লিতে সাংবাদিকদের সামনে কথা বলার সময় শ্রী নাড্ডা বলেন যে এটি একটি গুরুতর সমস্যা এবং এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হওয়া উচিত। শ্রী নাড্ডা বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করছে। তিনি সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন যে সংসদে নিট ইস্যুতে আলোচনার জন্য সরকার প্রস্তুত এবং বিরোধীদের বিতর্কে অংশ নেওয়া উচিত।
2: লগভগ 150 পেপার লিক কে বারে মে উনহোনে চর্চা কি। ইয়ে যাঁচ কা বিষয় হ্যায় অর সরকার এক জিম্মেবার সরকার হ্যায়, ইসলিয়ে নিশ্চিত রূপ সে হর এক বাত কা জবাব যাঁচ কে সাথ সাথ জনতা কে সামনে, দেশ কে সামনে দুধ কা দুধ অর পানি কা পানি রাখেগি।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল ফিলিপিন্সের ম্যানিলায় কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নেন। এক যৌথ বিবৃতিতে ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র এক মুক্ত, অবাধ ভারত প্রশান্ত মহাসাগরের অঞ্চল গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি আসিয়ানের ঐক্য কেন্দ্রীয় ভূমিকার প্রতি তাঁদের দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। বৈঠক চলাকালীন তারা আসিয়ান আউটলুক অব দ্য ইন্দো প্যাসিফিককে সমর্থন জানাতে আঞ্চলিক চ্যালেঞ্জ ও সম্ভাবনার ওপর আলোকপাত করেন। বৈঠকের ফাঁকে ডক্টর জয়শঙ্কর মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেন। বিদেশমন্ত্রী জানান, তাদের আলোচনায় বাণিজ্য, শুল্ক, শক্তি, প্রতিরক্ষা, নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ ভারত মার্কিন সার্বিক আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্বের অগ্রাধিকারযোগ্য ক্ষেত্রগুলি গুরুত্ব পেয়েছে। ডক্টর জয়শঙ্কর জানান, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক, বৈশ্বিক ও বহুপাক্ষিক বিষয়গুলি নিয়েও তাদের মধ্যে সংক্ষিপ্ত দৃষ্টিভঙ্গি বিনিময় হয়েছে। বিদেশমন্ত্রী অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওংয়ের সঙ্গে বৈঠক করেন। ডক্টর জয়শঙ্কর জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফরের অর্জিত সাফল্য ফলাফলের উপর ভিত্তি করেই তারা পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। বিদেশমন্ত্রী গতকাল ম্যানিলায় পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন এবং আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকের ফাঁকে ফিলিপিন্স, রাশিয়া ও সিঙ্গাপুরের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত কানাডা সহযোগিতার ক্ষেত্র ক্রমশ প্রসারিত হচ্ছে। নিউজিল্যান্ডের বিদেশমন্ত্রী উইনস্টন পিটার্সের সঙ্গে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন তিনি। দুদেশের মধ্যে সামগ্রিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির পন্থা পদ্ধতি নিয়েও তাদের মধ্যে কথা হয়। আসিয়ানের মহাসচিব ডক্টর কাও কিম হর্নের সঙ্গেও বিদেশমন্ত্রী বৈঠকে যোগ দেন। ভারত আসিয়ান 2026-30 কর্মপরিকল্পনার মূল ভিত্তি, অর্থনৈতিক নিরাপত্তা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি নিয়ে তারা আলোচনা করেছেন। তিন দেশ সফরের শেষ পর্বে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দুদিনের সফরে রোমানিয়া যাচ্ছেন। সফরকালে তিনি রোমানিয়ার রাষ্ট্রপতি নিকোস দান, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ইনি বোরোজান, সেনেটের সভাপতি মির্চা আব্রু দেয়ান এবং চেম্বার অব ডেপুটিসের সভাপতি সোরিন গ্রিন ডিয়ানুরের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও রোমানিয়া ভারত সংসদীয় মৈত্রী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। রাষ্ট্রপতি মুর্মু ভারত রোমানিয়া বাণিজ্যিক ফোরামে ভাষণ দেবেন এবং সেদেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করবেন। এর আগে রাষ্ট্রপতি গতকাল উত্তর ম্যাসিডোনিয়ায় মিউজিয়াম অব দ্য সিটি অব স্কোপিয়েতে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তির উন্মোচন করেন। রাষ্ট্রপতি বলেন, মহাত্মাজির জন্ম ভারতবর্ষ হলেও তার সত্য অহিংসার বার্তা সমগ্র মানব জাতির সম্পদ। তিনি বলেন, সংঘর্ষ, অসহিষ্ণুতা এবং বিভাজনের সম্মুখীন বর্তমান বিশ্বে গান্ধীজির বাণী ও আদর্শ আজও অত্যন্ত প্রাসঙ্গিক। ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতি এবং ওরিডের মেয়রের সঙ্গে তিনি বিখ্যাত ওরিড হ্রদ পরিদর্শনে যান। উত্তর ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতি গোদ্দানা সিলজানোভাস্কা দাফ কোভা বলেছেন যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের রাষ্ট্রপতি একজন মহিলা হওয়া অত্যন্ত গর্বের বিষয়। উত্তর ম্যাসিডোনিয়ার স্কোপিয়েতে আকাশবাণীর সংবাদদাতা শুভশ্রী মহাপাত্রের সঙ্গে কথা বলার সময় শ্রীমতী দাবকোভা জানান যে তিনি আগে থেকে ভারতবর্ষে দীর্ঘ ইতিহাস ও আধ্যাত্মিকতায় গভীরভাবে প্রভাবিত ছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের পর তিনি অত্যন্ত মুগ্ধ হয়েছেন। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের পর তার দৃঢ় বিশ্বাস জন্মেছে যে কেবল মহিলারাই বিশ্বকে বদলে দিতে পারে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন যে ফিলিপিন্সে আসিয়ান বৈঠকের ফাঁকে আজ তিনি মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বসবেন। লাভরভ জানিয়েছেন যে গত মঙ্গলবার ম্যানিলায় একটি অনুষ্ঠানে রুবিওর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল, সেখানেই আজকের বৈঠকে সূচিটি নির্দিষ্ট হয়। তিনি বলেন, গত বছরের আগস্ট মাসে অঙ্কারেজে রাশিয়া মার্কিন শীর্ষ সম্মেলনে যে প্রস্তাব উত্থাপন করা হয় আমেরিকা তা থেকে সরে আসেনি বলেই তার বিশ্বাস। এদিকে মার্কিন ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সেট মার্কিন সেনেটারদের জানিয়েছেন যে বাণিজ্যিক জাহাজের উপর ইরানের নতুন করে হামলা এবং হরমুজ প্রণালীর আশেপাশে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা যুদ্ধ হওয়ার প্রেক্ষিতে রাশিয়া চীন ইরানকে সহায়তা করে চলেছে। এদিকে মার্কিন ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সেট মার্কিন সেনেটারদের জানিয়েছেন যে বাণিজ্যিক জাহাজের উপর ইরানের নতুন করে হামলা এবং হরমুজ প্রণালীর আশেপাশে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা যুদ্ধ হওয়ার প্রেক্ষিতে রাশিয়া চীন ইরানকে সহায়তা করে চলেছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেক্সেট মার্কিন সেনেটারদের জানিয়েছেন যে ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পিছনে প্রায় 37.5 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত অর্থ বরাদ্দের অনুরোধের বিষয়ে সেনেটের অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির শুনানিতে তিনি এই হিসাব পেশ করেন। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালের আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। 1936 সালে 8ই জুন ইন্ডিয়ান ব্রডকাস্টিং সার্ভিসেসের নাম হয় অল ইন্ডিয়া রেডিও। 1956 সালে রেডিও সম্প্রচার ব্যবস্থা আকাশবাণী নামে পরিচিত হয়। বহুজন হিতায়, বহুজন সুখায় এই মূল মন্ত্রকে পাথেয় করে 1927 সাল থেকে মানুষের জীবনে গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে রেডিও। তথ্য, সংবাদ, পরিবেশন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে বেতার আজও নিজস্ব জনপ্রিয়তা বজায় রেখেছে। পুরুষদের ক্রিকেটে জিম্বাবুয়েতে হারারিতে 3 ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ ভারত ও জিম্বাবুয়ে মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 4:30। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। সরকার বলেছে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সংসদে সব রকম আলোচনার জন্য তারা প্রস্তুত। এ বিষয়ে ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে রাজনীতি করা উচিত নয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ম্যানিলায় পূর্ব এশীয় শীর্ষ সম্মেলন এবং আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকের ফাঁকে ফিলিপিন্স, কানাডা, নিউজিল্যান্ড, রাশিয়া ও সিঙ্গাপুরে বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। তিন দেশ সফরের শেষ পর্বে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়া যাচ্ছেন। খবর শেষ হলো, পরে খবর জাতীয় সংবাদ 7:25।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।
3: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন লাভজনকভাবে পাতা সবজির চাষ। এ বিষয়ে বলছেন কাকদ্বীপ মহকুমার অপর কৃষি অধিকর্তা পি প্রশাসন বরুণ কৃষ্ণ কুণ্ডু।
4: বর্ষাকালীন যে সমস্ত পাতা সবজি চাষ হয় তার মধ্যে আছে পালং শাক, ধনে পাতা চাষ, মূলো চাষ, হ্যাঁ মূলো শাক চাষ এগুলো আছে, এবং হচ্ছে মেথি শাক চাষ এগুলো আছে, এবং এগুলো কিন্তু ভালো দাম পাওয়া যায়। বর্ষাকালীন পালং চাষে লাভ বেশি, অল্প খরচে বেশি লাভ পাওয়া যায়, কম দিনের ফসল অসময়ে বাজারজাত করে দাম ভালোই পাওয়া যায়। দৃষ্টিশক্তি বৃদ্ধি, ত্বকের স্বাস্থ্য বৃদ্ধি করে, ভিটামিন সি আছে, অ্যান্টি অক্সিডেন্ট আছে, এই সমস্ত গুণাগুলি থাকার জন্যে একটা বাড়তি মাত্রা পায়। আমাদের শর্করা নিয়ন্ত্রণে, হার্ট সুস্থ রাখতে, কোষ্ঠকাঠিন্য দূরীকরণের জন্যে এটা খুবই উপকারী। পালং এবং ধনে পাতা চাষে যদিও ঝুঁকি আছে, তার মধ্যে বর্ষাকালে যদি বেশি বৃষ্টি হয়, জল নিকাশি ব্যবস্থা যদি ঠিকমতো না থাকে, তাহলে বিভিন্ন ছত্রাকঘটিত রোগ যেমন গোড়া পচা, ধসা, লেদা পোকা, ম্যাপ পোকা, জাপ পোকা মানে অ্যাফিড, এগুলো আক্রমণ দেখা যায়। বীজ সাধারণত মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত বীজ বুনলে লাভ বেশি পাওয়া যায়। ছাউনি বা পলিহাউস অথবা শেড নেটে চাষ করলে বর্ষার বৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়। এর জন্যে উঁচু মাঝারি জমি তথা বেলে দোয়াশ বা দোয়াশ মাটি উঁচু বেড করে অঙ্কুরিত বীজ যদি আমরা ছড়িয়ে ফেলি বা লাইন করে যদি বুনি, তাহলে ভালো ফল পাওয়া যায়। বীজ অবশ্যই ছত্রাকনাশক দিয়ে শোধন করতে হবে। এর জন্যে কার্বেন্ডাজিম এবং ম্যাংকোজেবের মিশ্রণ, বাজারজাত নাম হচ্ছে সাপ পাউডার, 2.5 গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে মাখিয়ে নিতে পারেন, অথবা রিডোমিল গোল্ড যেটি হচ্ছে ম্যাংকোজেব এবং মেটালেক্সেলের মিশ্রণ, 2.5 গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে, অথবা সেকটিন ম্যাংকোজেব এবং ফেনামিডানের মিশ্রণ 2.5 গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে মিশিয়ে মূল জমিতে ফেলুন। চারা বেরোনোর 5 দিন পর, তারপরে 7 দিন অন্তর অন্তর সাপ বা রিডোমিল গোল্ড বা অ্যামিস্টার টপ বা ক্যাব্রিও টপ নির্দিষ্ট মাত্রায় যদি পাতা এবং গোড়ায় স্প্রে করতে হবে, তাহলে গোড়া পচার রোগের হাত থেকে বাঁচা যায়। প্রথম দিকে সাপ পাউডার ভালো কাজ করে, তার পরবর্তীকালে সাফে যদি না কাজ করে তখন রিডোমিল গোল্ড নিতে হবে, রিডোমিল গোল্ড যদি ভালো না কাজ করে তখন অ্যামিস্টার টপ, অ্যাজোক্সিস্টাবিন এবং ডাইফেনগোনা জলের মিশ্রণ 1 ml 1 লিটার জলে গুলে স্প্রে করতে হবে, এবং সর্বশেষে ক্যাব্রিও টপ, মেটিরাম এবং পাইরাসক্লোস্ট্রবিনের মিশ্রণ 3 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে ভালো ফল পাওয়া যায়। বীজ বোনার 1 দিন পর পেন্ডিমিথালিন 30 cc 8 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে, তাতে ঘাস জাতীয় আগাছা অনেকটাই নির্মূল হবে। অন্যথায় আগাছা দমনের জন্যে হাত নিড়ান দিতে পারেন, জমিতে রসের টান থাকলে জল ঝাড়ি দিয়ে স্প্রে করে হালকাভাবে ভিজিয়ে দিন, ঘন করে বীজ বুনতে হবে। শীতকালীন ফসলের মতো চকচকে এবং ফলন বেশি না হলেও অসময়ে বাজারজাত করে ভালো মুনাফা পাওয়া যায়। বীজ যদি আমরা লাইন করে লাগাই, তাহলে সারি থেকে সারির দূরত্ব হবে 25 cm এবং বীজ থেকে বীজ দূরত্ব অর্থাৎ গাছ থেকে গাছের দূরত্ব হবে 15 cm, 2 থেকে 3 cm গভীরতায় বীজ বুনতে হবে। 80 বর্গফুট মানে চওড়া এবং প্রস্থ নিয়ে যদি 80 বর্গফুট হয়, সেখানে 300 থেকে 350 গ্রাম মতো বীজ লাগে। পালং চাষে বিঘাপ্রতি 25 কেজি 10/26/26 NPK এবং 2 কেজি জিঙ্ক সালফেট প্রথম চাষে দিতে হবে। চাপান হিসেবে 21 দিন বাদে 6 কেজি ইউরিয়া এবং 42 দিন বাদে 3 কেজি এমওপি লাগবে। গড় ফলন প্রায় 25 কুইন্টাল বিঘাপ্রতি। বীজ লাগবে বিঘাপ্রতি 3 থেকে 4 কেজি। উন্নত পালং জাত হচ্ছে পাউহুজা গ্রিন, যেটা এই সময় লাগানো যায় বর্ষাকালে, পুষা জ্যোতি, অল গ্রিন, পুষা হরিত, আরকা অনুপমা। এই জাতটা 4 বার পর্যন্ত কর্তন করা যায়।

0: আর ফলন 53 কুইন্টাল বিঘাপতি। ভালো ফলন পেতে গেলে 100% জলে দ্রবণীয় সার যেমন 19-19-19 এনপিকে অথবা 18-18-18 এনপিকে 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে বৈকালে স্প্রে করা যায় 20 দিনের মাথায়, 30 দিনের মাথায়, 45 দিনের মাথায়। এছাড়া পিজিআর হিসাবে মানে প্ল্যান গ্রোথ রেগুলেটর হিসাবে সাগরিকা 2 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে বিকেলে স্প্রে করলে ভালো ফলন পাওয়া যায়। পালং চাষে শতকে 2000 টাকার মতো নিট লাভ হয়। এবার আসছি ধনেপাতায়। ধনেপাতার উন্নত জাত হচ্ছে ব্লিস, পাঞ্জাবি আরোমা, হলদিবাড়ি, সুপার গ্রিন, মাল্টিকাট, কোয়েম্বাটুর 2, কোয়েম্বাটুর 3, আরকা ইশা। এই জাতটা কিন্তু মাল্টিকাট, আরকা ইশা। এটা ফলন প্রায় 16 কুইন্টাল বিঘাপতি, 3টে পর্যন্ত কাটিং হয়, মানে গোড়া পর্যন্ত না উঠিয়ে গোড়ার কাছ থেকে কেটে নিয়ে আবার আরও 3 বার কাটা যাবে, মোটামুটি 3 বার কাটা যায়। এই ধনে চাষে যে সমস্ত সারগুলো লাগে 10-26-26-8 কেজি, SSP 12 কেজি, শেষ চাষে ইউরিয়া 3 কেজি দিতে হবে। 21 দিন বাদে চাপান ইউরিয়া 2.5 কেজি, বীজ বোনার 42 দিন বাদে 1.5 কেজি MOP লাগবে। বেড হবে 1.5 হাত চওড়া এবং 10 হাত লম্বা। পোকা দমনে থায়ামিথক্সাম 25WG একতারা নামে পাওয়া যায়, 5 গ্রাম প্রতি 10 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। হামলা 1.5 ML প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন এবং এমামেকটিন বেনজয়েড 0.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে ভালো লাভ পাওয়া যায়। ধনে চাষে বিঘাপতি 1.2 লাখ টাকা মানে 1,20,000 টাকা পর্যন্ত লাভ পেতে পারেন।
1: এতক্ষণ শুনলেন লাভজনকভাবে পাতা সবজির চাষ। এ বিষয়ে বললেন কাকদ্বীপ মহকুমার অপর কৃষি অধিকর্তা পি প্রশাসন বরুণ কৃষ্ণ কুণ্ডু।
2: এখন জানিয়ে দিই কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সারা পশ্চিমবঙ্গের আগামী 24 ঘন্টার জল হাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। হিমালয় সুন্নিত পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া ও বীরভূম জেলার 2-1 জায়গায় 7-11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির 2-1 জায়গায় ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। হিমালয় সুন্নিহিত পশ্চিমবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং কুচবিহার জেলার 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। এই সঙ্গেই শেষ হল আজকে চাষবাস, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর

0: ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন ক্যান্সার চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা, বলছেন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক অর্পিতা সরকার।
1: ক্যান্সার চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা আমূল পরিবর্তন নিয়ে এসেছে। এআই এর সাহায্যে রোগ নির্ণয়ের পদ্ধতি হয়ে যাচ্ছে অনেক সহজ এবং দ্রুত। পেশেন্টের জিনগত বৈশিষ্ট্য বা জেনেটিক্স বিশ্লেষণ করে বেছে নেওয়া যাচ্ছে সঠিক ও ব্যক্তিগতকৃত ওষুধ বা পার্সোনালাইজড মেডিসিন। বহু পেশেন্টসদের মেডিকেল রিপোর্টসের যে পাহাড় প্রমাণ তথ্য, সেটি বিশ্লেষণ করে একটি পরিণতিতে পৌঁছানো যাচ্ছে অনেক সহজেই। সেই তথ্যর মধ্যে লুকিয়ে থাকা সম্বন্ধ খুঁজে বের করে ফেলছে এই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা, যা কিনা কাজে লাগানো যাচ্ছে রোগীর চিকিৎসায়। যে কোন ওষুধ কোন রোগীর উপর প্রয়োগ করা যাবে সেটা আমরা চট করে বুঝে ফেলছি। ক্যান্সার চিকিৎসায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, যেমন রোবটিক সার্জারিতেও এই কৃত্রিম বুদ্ধিমত্তার অনুদান অনিবার্য। এছাড়া রেডিওথেরাপি মানে রে, যেটা সহজ কথায় আলো দিয়ে চিকিৎসা, বা তেজযুক্ত রশ্মির দ্বারা ক্যান্সার চিকিৎসায় ট্রিটমেন্ট প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন বা কার্যসিদ্ধি লাভ পাওয়া হয়ে যাচ্ছে খুব দ্রুত এবং নিখুঁত। ক্যান্সার চিকিৎসায় ইমেজিং মানে ছবি, যেটা সিটি স্ক্যান, এমআরআই, পেট সিটি স্ক্যান, এর ছবিতে অনেক সূক্ষ্ম খুঁটিনাটি আবছা জিনিস যা মানুষের চোখে ধরা পড়ে না, সেগুলো এআই ধরে ফেলছে খুব চট করে। অনেক সুপ্ত রোগও আমরা ধরে ফেলছি এআই এর সাহায্যে। এছাড়া ক্যান্সারের চিকিৎসায় নতুন নতুন ওষুধ আবিষ্কার এবং বিভিন্ন ক্যান্সারের এগেনস্টে ভ্যাকসিন ও ব্যক্তিগতকৃত ভ্যাকসিন বা পার্সোনালাইজড মেডিসিন, এই এআই এর প্রয়োগে অনেক ইজিলি এগুলো আবিষ্কার করা যাচ্ছে এবং এআই এর প্রয়োগ এখানে হয়ে উঠছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা একা একাই ক্যান্সারের চিকিৎসা করছে না, বরং মেডিকেল প্রফেশনাল বা ডাক্তারদের এটা একটা হেল্পিং হ্যান্ড বা হেল্পিং টুল, যার সাহায্যে ক্যান্সারের মতন মরণ ব্যাধি চিকিৎসা হয়ে উঠছে দ্রুত, সহজ এবং সফল। এছাড়া আমরা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে টেলিমেডিসিন, সেখানেও এটার খুব প্রয়োগ দেখা যাচ্ছে। যেরকম গ্রামে বা প্রত্যন্ত জায়গায় যেখানে ডাক্তাররা পৌঁছাতে পারছে না, সেখানে আজকাল আমরা পেশেন্টস যেরকম নিজেদের মেডিকেল রিপোর্টসগুলো আপলোড করে দিচ্ছেন এবং দূরে বসে থাকা কোনো সেন্টারে ডাক্তারবাবু সেইগুলো দেখে পর্যবেক্ষণ করে তার ক্যান্সার আদৌ রিপোর্টে আছে কি না সেইভাবে তাকে সঠিক একটা নির্দেশ দিতে পারছে, গাইডেন্স, যার সাহায্যে পেশেন্টকে দূরে থাকা পেশেন্টকে সেন্টারে আসতে হবে কি হবে না এবং কারোর রিপোর্টের মধ্যে ক্যান্সার বেরিয়েছে কি না সেইগুলো ডাক্তারবাবুরা খুব সহজেই দূরে বসে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে টেলিমেডিসিন দ্বারা খুব সহজেই পেশেন্টের কমিউনিকেশন খুব ইজি হচ্ছে। এবং যেই পেশেন্টদের অলরেডি ক্যান্সার চিকিৎসা হয়ে গেছে, সেই পেশেন্টদের যে বার্ষিক ফলো আপ, সেই ফলো আপের পার্টটাও খুব ইজি হয়ে যাচ্ছে। সবসময় পেশেন্টরা দূর থেকে ফলো আপ করতে হয়তো সময়ের অভাবে চলে আসতে পারছেন না, তাই ডাক্তারবাবুরা টেলিমেডিসিনে লিখে দিচ্ছে কি কি রিপোর্ট করে আসতে হবে বা যেগুলো দেখালে একটা ফলো আপে বোঝা যায় যে রোগ ফিরে আসছে কি আসছে না, সেইগুলো তারা অতি সহজেই নিজেদের লোকাল জায়গায় স্ক্যান করিয়ে বা রিপোর্টসগুলো বানিয়ে সেগুলো আপলোড করে দিলে সেন্টারে পৌঁছে যাচ্ছে এবং সেখানে ডাক্তারবাবুরা ওগুলো দেখে বলতে পারছেন যে তাদের কি আসতে হবে কি না ফলো আপের জন্য ফিজিক্যালি, কি দূরে থেকে যেরকম 6 মাস 1 বছর বাদে বাদে আমরা রিপোর্ট করতে বলি, সেগুলো দেখেও ওখানে আরামসে এই চিকিৎসা সফল হয়ে উঠছে। তাতে কি হচ্ছে, এই ক্যান্সার সেন্টারগুলোতে ভিড়ও কমছে, যাদের দরকার আসা তাদেরকে বেছে নিয়ে আমরা ডাকতে পারছি, যাদের না আসলেও হয় বা অনেক দেরি করেও আসতে পারেন যারা, তাদেরকে আমরা সেরকম সময় দিতে পারছি।
0: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ক্যান্সার চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা, বললেন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক অর্পিতা সরকার।

0: জীবনে উন্নয়নের প্রধান সোপানই হল শেখা বা শিক্ষা। আমরা তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা, যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে। আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই, যা কেবল আমাদের তথ্য দেয় না, সত্য দেয়, যা কেবল ইন্ধন দেয় না, আগুন দেয়। শুরু করছি প্রাত্যহিকী।
1: আজ 23শে জুলাই, প্রথমেই দেখে নি ইতিহাসের পাতায় আজকের দিন। আমাদের দেশে বেতারের ইতিহাসে 23শে জুলাই এক স্মরণীয় দিন। 1927 সালে জুলাই মাসের 23 তারিখে 1.5 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন মিডিয়াম ওয়েভ ট্রান্সমিটারের সাহায্যে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বেতার সম্প্রচার শুরু করে। আজকের দিনে অর্থাৎ 23শে জুলাই 1927-এ তৎকালীন ভাইসরয় লর্ড আরউইন বোম্বাই বেতার কেন্দ্রের উদ্বোধন করেছিলেন। এর আগে যদিও রেডিও ক্লাব অব বোম্বে, ক্যালকাটা রেডিও ক্লাবের মতো কয়েকটি অপেশাদার সংস্থা বেতার সম্প্রচারের দায়িত্বে ছিলেন, তবে সংগঠিতভাবে ও সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে 23শে জুলাই 1927-এ ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বেতার সম্প্রচারের সূচনা করেন।
0: সম্প্রচারের এই প্রথম দিনে আজ আমরা প্রত্যেকে আসুন গর্বিত হই।

চলে আসি বছর দশেক পরের ঘটনায়। চট্টগ্রাম জেলা তখন বার্মার অন্তর্ভুক্ত ছিল। চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত। তারিখ 22 ফেব্রুয়ারি, সাল 1885। প্রবেশিকা পরীক্ষা পাশ করেন 1902 সালে। তারপর 1904-এ বিলেতে যাওয়া, 1908-এ কেমব্রিজ থেকে বিএ পাস, 1909-এ ব্যারিস্টার হওয়া। ওই বছরই নেলি গ্রে নামে একজন ইংরেজ মহিলার সঙ্গে পরিণয়। 1910-এ কলকাতা হাইকোর্টে যোগ এবং ক্রমে বিখ্যাত আইনজীবী হিসেবে তার নাম ছড়িয়ে পড়ে সর্বত্র। 1921-এ অসহযোগ আন্দোলনে যোগ দেন এবং ব্যারিস্টারি ত্যাগ করেন। ওই বছরই বর্মা অয়েল কোম্পানি ও আসাম বেঙ্গল রেলওয়ে ধর্মঘট পরিচালনা করে সস্ত্রে কারাদণ্ড ভোগ করেন। এই ঐতিহাসিক শ্রমিক ধর্মঘটই শ্রমিক আন্দোলনের পথপ্রদর্শক হয়ে ওঠে। ধর্মঘটীদের পরিবার প্রতিপালনের জন্যে তিনি 40,000 টাকা ঋণ করেন। দেশবাসী তাকে দেশপ্রিয় যতীন্দ্র সেনগুপ্ত নামে ভূষিত করে। 1930 সালে ব্রহ্মদেশকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে রেঙ্গুনে বক্তৃতা দেওয়ার জন্য পুনরায় গ্রেপ্তার হন। 1922-23 কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য, 5 বার কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন যতীন্দ্রমোহন সেনগুপ্ত। 1930 সালের 26 জানুয়ারি কলকাতা কর্পোরেশন বিল্ডিংয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ফরওয়ার্ড পত্রিকার সঙ্গেও তাঁর যোগ ছিল।

কারামুক্তির পর গোলটেবিল বৈঠকে যোগ দেওয়ার জন্যে বিলেত যান। ফেরার পথে 1932 জাহাজেই গ্রেপ্তার। ১৯৩৩ সালের 23 জুলাই এই মহান বিপ্লবী যতীন্দ্রমোহন সেনগুপ্ত রাঁচিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ তাঁর প্রয়াণ দিনে তাঁকে আমাদের বিনম্র প্রণাম।

যে ভারত বৈচিত্র্যের মাঝে ঐক্যের কথা বলে, যে ভারত মানবতার বাণী ছড়িয়ে দেয়, যে ভারত জ্ঞান বিজ্ঞান সংস্কৃতি পরিশ্রম ও দেশপ্রেমের শক্তিতে বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়ায়, সেই ভারত গড়ার প্রত্যয়ে আজ আমরা একত্রিত। আসুন আমরা শপথ নিই, ধর্ম বর্ণ ভাষা ও বিভেদের ঊর্ধ্বে উঠে ভালোবাসা সম্প্রীতি সততা মানবিকতা এবং কর্মনিষ্ঠাকে জীবনের আদর্শ করে তুলব। এই মহান অঙ্গীকারকে হৃদয়ে ধারণ করে আমরা সবাই একসঙ্গে কণ্ঠ মিলিয়ে গেয়ে উঠি একতা দেশপ্রেম এবং উজ্জ্বল ভবিষ্যতের গান আজকের দেশবন্দনায়।

চাই তো সকলে মিলে একসঙ্গে গড়ব আমরা আমাদের সোনার ভারত। হ্যাঁ, এই প্রত্যয় রেখেই আজ সকালের চিঠির ঝাঁপি খুলে ফেলি। জুলাই মাসের দ্বিতীয় পক্ষের বিষয়ে আপনারা সবাই জানেন, চাঁদের মায়া। আজকে 23 তারিখ, এখনও 7-8 দিন আছে। যদি ইচ্ছে করে প্রাণটা হাঁকুপাকু করে লিখে ফেলুন জুলাই মাসের দ্বিতীয় পক্ষের বিষয় নিয়ে আমাদের চিঠি, বিষয় চাঁদের মায়া। আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি @gmail.com, chithirjhanpi@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায় প্রাত্যহিকে, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। জুলাই মাসের দ্বিতীয় পক্ষের বিষয় চাঁদের মায়া।

0: চাঁদের মায়ায় আমরা আহত হই না উদ্দীপিত হই, দেখে নি আজকের প্রথম চিঠিতে। তোমার হাতে চিঠি রয়েছে?
1: একদমই তাই। আজকের প্রথম চিঠিটি লিখেছেন পূর্ব মেদিনীপুরের জিনন্দপুর বলাগেরিয়া থেকে বিকাশ পণ্ডিত। তিনি লিখছেন, চাঁদ সোহাগী প্রাত্যহিকী, আমি তখন নেহাত ছোট। তখন চাঁদ মামা আমার বাড়ি এসে আমার কপালে টিপ দিয়ে যেত, তারপর একটু বড়। বর্ণপরিচয় কিংবা সহজ পাঠের দলে তখন চাঁদ মামা জানলা গলে আমায় ডেকে আনত জ্যোৎস্না চন্দনে ভরা নিকোনো উঠোনে। কাঁঠালি চাঁপার পাশে দাঁড়িয়ে কত গল্প হতো আমাদের। চরকা কাটা চাঁদের বুড়ি আমাদের কথা শুনে ফোকলা মুখে হেসে যেত অনর্গল। তারপর সময় গড়িয়েছে, যুবতী চাঁদের মায়ায় কখনো উঠেছি খোলা ছাদে, কখনো বসেছি নদীর নির্জন পারে, কখনো বা জানালার পাশে বসে দেখেছি অপূর্ব জ্যোৎস্না মাখা আর এক মুখ, যোচনা ঢালা রাতে শুনেছি চাঁদের গান। সে গানে মিশেছিল নস্টালজিয়া, রোম্যান্টিকতা, ভালোবাসা আর বিরহের কথা। চাঁদ আমার একাকিত্বের বন্ধু, পূর্ণিমার চাঁদ পূর্ণতার প্রতীক, অমাবস্যা ধৈর্যের শিক্ষা দেয়, মঙ্গল কাব্যের দিনে বাঁকা চাঁদের ম্লান আলোয় বেহুলাও ভেসেছিল গাঙ্গুরের জলে, চোখে ছিল তার অমরাজয়ের স্বপ্ন। বাংলার নদী মাঠ ভাটফুল সহমর্মিতায় তার সঙ্গে জেগেছিল সারা রাত। চাঁদকে নিয়ে গল্প হয়, কবিতা গান হয়, চাঁদের মায়ায় মানুষ আবার শিশু হয়ে চাঁদ মামার টিপ কপালে আঁকার স্বপ্ন দেখে। কিন্তু বর্তমানের ধস্ত ব্যস্ত জীবনে চাঁদের মায়ায় জড়ানোর সময় কোথায়? আলোকোজ্জ্বল নগরীর বুকে চাঁদ তো ইলেকট্রিকের তারে আটকে যায়, তবু আমি চাই একটা চাঁদ উঠুক আকাশে, সবার কষ্টে সে নিজেকে উজাড় করে কাঁদুক, তার তিলের মতো কলঙ্ক থাকুক, আলোর মতো রূপ থাকুক, চাঁদের মায়া ছড়িয়ে থাকুক ধনীর বাড়ি, জড়িয়ে থাকুক দরিদ্রের শরীর, যোচনায় হৃদয়ের একুল অকুল দুকুল ভেসে যাক। লিখলেন বিকাশ পণ্ডিত, জিনন্দপুর বলাগেরিয়া পূর্ব মেদিনীপুর থেকে।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

হেনা নিশা, উত্তর ধলহরা, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন। ইট ওয়াজ ফুল মুন অ্যান্ড পারহ্যাপস হি ডাইড অফ দ্য বিউটি অফ দ্যাট সাইট। সমারসেট মম, তার একটি গল্পে নায়ককে মেরে ফেলার পর এ কথা বলেছিলেন। তাই তো চাঁদের আলোয় ভেসে যাওয়া চরাচর আর দূর থেকে ভেসে আসা মান্নাদের গান, আবার হবে তো দেখা। এ দেখাই শেষ দেখা নয় তো। শুনতে শুনতে মনে হয়, এই মুহূর্তটি যদি জীবনের শেষ মুহূর্ত হতো তাহলে বেশ হতো। মুহূর্তটি চিরন্তন হয়ে থেকে যেতে পারত। মোমেন্ট মেড ইটার্নাল। হ্যাঁ, লোভ হয় বই কি এমন মুহূর্তের জন্যে। তাই বলে কি শুধু এরকমই মুহূর্ত তৈরি করে চাঁদের মায়া? না বন্ধু, চাঁদের মায়া স্বপ্ন দেখতে, স্বপ্ন জিয়ে রাখতেও সহায়তা করে। ধরো কুমড়ো ফালির মতো এক টুকরো চাঁদ, রাত জেগে একসঙ্গে দেখেছে কাছে আসা দুটি উষ্ণ হৃদয়। অনেকবার স্বপ্ন দেখেছে, পরিকল্পনা করেছে জীবনের, কিন্তু নিয়তির নির্মম পরিহাসে আজ তারা পরস্পরের থেকে অনেক অনেক দূরে। তবু আজও হয়তো ওই চাঁদের দিকে তারা তাকিয়েই দুজনে দুজনকে অনুভব করে, বার্তা পাঠায়, মান অভিমানের কথা বলে। এভাবেই তো রাতের পর রাত কেটে যায় দুজনের ওই স্নিগ্ধ চাঁদকে সাক্ষী রেখে। ওই চাঁদ চুপি চুপি তাদের শোনায় জীবনের গল্প। প্রিয় যবে দূরে চলে যায় সে যে আরো প্রিয় হয় জানি। চাঁদ যে তাদের দুজনেরই বন্ধু, দুটি হৃদয়কে একলা হওয়ার সুযোগ করে দিয়ে গুটি গুটি পায়ে হাঁটতে থাকে চাঁদ তার রূপলি জুতো পরে। লুকোতে থাকে পশ্চিমের সবুজ আঁধারে। এদিকে পৃথিবীর দু প্রান্তে জেগে থাকে আবেশে মগ্ন দুটি হৃদয় অনন্তকাল। একে অন্যের হৃদয়ের আঙিনায় ঘুমঘুম নিচ্ছুম রাতের মায়ায়, নাকি বলবো চাঁদের মায়ায়। হ্যাঁ, কোনটা?

0: এবার আমাদের জন্য চিঠি লিখলেন স্বপন কুমার বন্দ্যোপাধ্যায় বেলপুকুর নদিয়া থেকে। লিখলেন মনোবীনা প্রাত্যহিকী, তোমার এ পক্ষের বিষয়ে লিখতে বসে আমার হঠাৎই প্রথিত যশা শিল্পী মান্নাদের ও চাঁদ সামলে রেখো যোচনাকে গানটির কথা মনে পড়ে গেল। ওই গানটির শব্দবিন্যাস সুরের মূর্ছনা আজও আমার মতো এই 75-এর বৃদ্ধকে নেশায় বুঁত করে রাখে। আসলে চাঁদ আমাদের জীবনে আনন্দ, আবেগ, উচ্ছ্বাস ও সৌন্দর্যের প্রতীক। এ কথা অস্বীকার করার উপায় নেই যে চাঁদ আমাদের বাংলার তামাম কবিকুলের রোম্যান্টিক কল্পনা জগতের এক অফুরন্ত ভাণ্ডার। ছোটবেলায় চাঁদনি রাতে রাস্তায় হাঁটলে দেখতাম চাঁদ আমাদের সঙ্গে হাঁটছে, আবার থেমে গেলে থামছে। বাল্যকালের সে এক অপূর্ব লুকোচুরি খেলা মনকে নাচিয়ে তুলত। এছাড়া মায়ের কোলে ছোট্ট শিশুর কপালে টিপ হয়ে ঝরে পড়া, ছোট বড় সকলের মামা হয়ে ওঠা, কি নেই চাঁদের রঙ্গরসের ভাণ্ডারে। আর চরকা বুড়ির কাহিনী তো সে সবার নয়, ভাবতাম তার বানানো সুতোগুলো যায় কোথায়। তবে কষ্ট হতো যখন দেখতাম গ্রহণের সময় ঝলমলে চাঁদটাকে রাহু কেতু গিলে খেয়ে অসময়ে পৃথিবীর বুকে অন্ধকার নামিয়ে আনত। পরে অবশ্য বড় হয়ে নিজের বোকামিতে নিজেই লজ্জা পেতাম। যৌবনে জ্যোৎস্না রাতে খোলা ছাদে মাদুর পেতে বসে গিন্নির সঙ্গে গল্পগুজব ও একান্ত আলাপচারিতায় চাঁদ যে কত কিছুর সাক্ষী থাকত সে কথা বলার নয়। তবে নীল আর্মস্ট্রং যখন তাঁর সঙ্গীদের নিয়ে চন্দ্রবিজয়ের সূচনা করেছিলেন তখন একটু মন খারাপ করা এক অনুভূতিতে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। তাহলে কি চাঁদ আমাদের কল্পলোকের নায়িকার থাকবে না? তার বুকেও কি মানুষ থাবা বসাবে? না প্রাত্যহিকী, সেটা এখনো ঘটেনি। আমার সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ আবেগের সাক্ষী আমার প্রেরণাদাত্রী আবাল্য সখী চাঁদ আজও আমার সঙ্গে কথা বলে, আমাকে ভালো রাখে, জীবনবোধে উদ্বুদ্ধ করে। আজও সে স্বমহিমায় আমার অন্তর আলোকিত করে। লিখলেন স্বপন কুমার বন্দ্যোপাধ্যায় বেলপুকুর নদিয়া থেকে।
1: চিঠির শুরুতে এবং চিঠির শেষে আমরা পত্রলেখকের নাম বলি। আমার পাঠ করা আগের চিঠিটির শেষে পত্রলেখকের নাম দ্বিতীয়বার বলিনি। হেনা নিশা উত্তর ধলহারা তমলুক পূর্ব মেদিনীপুর থেকে আপনার চিঠি ছিল। এখন আমার হাতে যার লেখা চিঠি, তিনি সুচন্দ্রিতা ঘোষাল চক্রবর্তী বৌবাজার চন্দ্রনগর হুগলি থেকে লিখেছেন। ভালোবাসা প্রাত্যহিকী, ধূসর ছবির মতো পড়ে আছে দূরের শৈশব। বড়দের কোলে বড় হয়ে ওঠা শিশুর সঙ্গে কত সহজে ভালোবাসা জমে উঠত সুদূরের সুন্দরীর। নির্ভেজাল মায়াময় তার দৃষ্টি, চোখ পড়তেই নিমেষে উধাও হয়ে যেত ক্লেশ আর আদুরে বাহাদুরি আবদার। বৃদ্ধ বয়সের ক্লান্ত শরীর তাকে দেখে ট্রেনের কামরার পাশে চলন্ত ধাবমান গোলক হিসেবে। রূপসী চাঁদ বরাব হয় দেয় চিরকাল, অনন্ত যৌবনা হয়ে রূপে মুগ্ধ করে তোলে সকলকে। এখন আর আলাদা করে ছাদে গিয়ে তার দর্শন হয় না, তবু কাজের ফাঁকে গাড়ির কোণে এক ঝলকের প্রেমই মনকে গ্লানিমুক্ত করে তোলে। আকাশের ক্যানভাসে সে জমা রেখেছে ভালোবাসার চিরকুট। এ ভালোবাসা সকলের জন্য উন্মুক্ত অঙ্গন। সেই আঙিনায় আবাল বৃদ্ধ বনিতা সকলেই হাবুডুবু খায় তার চিরন্তনী মায়ায়। তাই এই বিশ্ব সংসারে যত ঘৃণাই থাকুক, হিংসা বিদ্বেষ সকলকেই জয় করতে পারে তার এক টুকরো ভালোবাসা আর অকৃত্রিম মায়াবিটান। সন্ধ্যের আধার বা নিশির কালীকে মুছে দেয় পূর্ণিমার পূর্ণ আভা। নদীর জলে, সাগরের বুকে আর পাহাড়ের কোলে তার স্বচ্ছন্দ বিচরণ। মেঘের বুক চিরে লুকোচুরি খেলতে খেলতে কখনোই ক্লান্ত হয় না সে। এ যেন বৃহৎ জীবন দর্শন। সে যেন শেখায় ভালোবাসো, আরো ভালোবাসো, সময়কে তুড়ি দিয়ে বেঁচে থাকার, ভেসে থাকার পাঠ করায় চাঁদ। চোখ বড় বড় করে বলে দেয়, আমি ক্লান্তিহীন অনন্ত শক্তির উৎস। দেখো দেখো পৃথিবীর মানুষেরা, দেখো চোখ মিলে আরো দেখো, আরো আরো আরো। সুচন্দ্রিতা ঘোষাল চক্রবর্তী, বৌবাজার চন্দননগর থেকে ছিল আপনার চিঠি।
0: এবারে চিঠিটি লিখেছেন হুগলির ভদ্রেশ্বর আরবিএস রোড থেকে চিন্ময় দাস। লিখছেন সুপ্রভাত প্রাত্যহিকী। পূর্ণ চাঁদের মায়ায় আজই ভাবনা আমার পথ ভোলে, আজ ভরা পূর্ণিমা, পূর্ণ চন্দ্র ঢেলে দিচ্ছে তার স্নিগ্ধ আলো, পুরো গ্রাম যেন আলোর জোয়ারে ভেসে যাচ্ছে। বীরভূম জেলার অন্তর্গত এক আদিবাসী গ্রাম, এখানকার মানুষ স্বভাবতই খুব কর্মঠ, সহজ সরল এদের জীবনযাপন। বিশেষ এক সামাজিক কাজে একটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরূপে আমার এখানে আসা। সারাদিনের কর্মব্যস্ততার পর সন্ধ্যার আলোয় গেস্ট হাউস থেকে বেরিয়ে পায়ে হেঁটে গ্রামটিতে পৌঁছেছি। আমাকে দেখে আমার পরিচিত মাঝবয়সী আদিবাসী মহিলা চাঁদমণি তার মাটির ঘরের বারান্দায় আমাকে বসতে বলল। এখানে চাঁদের আলো ছড়াছড়ি, ওরা রাতের খাবার একটু তাড়াতাড়ি খেয়ে নেয়, এখন ওরা চাঁদের আলোয় খেতে বসবে, কারণ ভোরে উঠে আবার কাজে বেরোতে হবে। চাঁদমণি আমাকে বলল, এই দাদা তুই একটু বস এখানে, আমি আর আমার মা চাঁদের আলোয় বসে দুটো আলু ভাতে ভাত খেয়ে নি, আমাদের খাওয়া হলে তোকে এগিয়ে দিয়ে আসবো। আমাকে খেতে দিবি না? তুই খাবি আমাদের সঙ্গে ভাত? হোটেলে খাবার কথা ভুলে গিয়ে আমি সম্মতি জানালাম। এত সুন্দর চাঁদের আলোয় মাটিতে বসে গরম গরম আলু ভাতে ভাত খেতে খেতে পূর্ণ চাঁদের দিকে তাকিয়ে মনে হলো, এ কোন মায়ায় তুমি জড়ালে চাঁদ? চাঁদমণি নিষেধ করা সত্ত্বেও আমি হাত মুখ ধুয়ে একাই বেরিয়ে পড়লাম সাবতসংকুল গ্রামের পথে। জানি না ওদের ভাতে কম পড়বে কিনা, কারণ এই ভাতেই তো জল ঢেলে রেখে সকালবেলা পান্তা ভাত খাবে ওরা। ওদের সহজ সরল কর্মঠ জীবনে দুবেলা ভালোভাবে খাবারই জোটে না। চাঁদের আলোয় আমার আবেগে পথ চলা এক সময় গন্তব্যস্থানে এসে শেষ হল। আমি ভাসলাম চাঁদের মায়ায়, আর বার বার মনে হতে লাগলো, ওদের কাছে কি এই মায়া গদ্যময়? লিখলেন চিন্ময় দাস, ভদ্রেশ্বর, হুগলি থেকে।
1: অনুপ কুমার রাউত আন্টিলা বাগনান হাওড়া থেকে লিখেছেন মায়াবন বিহারিণী প্রাত্যহিকী। হেমন্তের সন্ধ্যায় নদীর পাড়ে চাঁদের আলোয় চাঁদকে নিয়ে কবিতা রচনায় ব্রতী দুই তরুণ, কবি যশপ্রার্থী। দুজনের কলমে দুই ভিন্ন ধর্মী ভাবনা ভাষা পেল চাঁদের মায়ায়। দ্রুত সম্পাদকের দপ্তরে জমাও পড়ল, ছাপা হল একটি, কিন্তু জয় হল দুজনের, চাঁদ তাদের ফিরিয়ে দেয় নিজে। তারপর কত পূর্ণিমা, কত অমানিশা চোখের ওপর মায়া কাজল টেনে চলল তারা, হাঁটল পথ চাঁদের কলার নিকটিতে নিকটিতে। বেড়ে ওঠার কাহিনী এই পৃথিবীতে সব কবি শিল্পীর মনের রসায়নে ভিয়েন বসিয়েছে, আগামীতেও বসাবে। চাঁদের মায়া শৈশবে টিপ হয়ে কপালে শোভা পায়, পরবর্তীতে আনন্দ বিষাদে পূর্ণতা রিক্ততা মান অভিমানের প্রতিটি যাপনে চাঁদ আমাদের সাক্ষী। শহুরে জীবনে যান্ত্রিকতায় হয়তো অনেকেই আজ আর চাঁদকে সেভাবে পান না, কিন্তু বিভাগী মনে অশ্রুর পান্না বর্ষণ বা আনন্দের প্লাবনে যদি চাঁদকে সঙ্গী করা যায়, তবে তার মায়া নিয়ে যায় বহু দূরে। সারা জীবনের অপার বৈভব কিংবা অধরা মাধুরী নিয়ে শুধু রাত্রি নয়, দিনেও জেগে উঠি আমরা। চাঁদের মায়া মানে অনেকের কাছে অবগুণ্ঠন ব্রতী কোনো নারী মূর্তি, যা তাদের নিয়ে যায় অলৌকিক কোনো জগতে, যেখানে আজও ফুলকুমারীরা স্বর্গ থেকে নেমে এসে রঙিন পাখাগুলি রেখে মাটির খেলা খেলে ফিরে যায়। চাঁদের মায়ায় হারিয়ে গিয়ে নিজেদের খুঁজে পাওয়া যায় বলেই মধুচন্দ্রিমায় চাঁদ জড়িয়ে গিয়েছে। মাঝরাতে ঘুম ভেঙে গেলে জানালার কাছে এসে দাঁড়ায় মন, রাতচরা পাখির কর্কশ ধ্বনি আর ফেনিল জ্যোৎস্না বিশ্ব চরাচরকে ব্যাপ্ত করে, আমাদের মহাজাগতিক চেতনা এনে দেয়। তখন আমরা ভেবে পাই না কোথা থেকে আমরা এসেছি, কোথায় চলেছি, কোন পথে, অনুভব করি আর না, অনেক হয়েছে দর কষাকষি চাওয়া পাওয়ার হিসেব। চাঁদের মায়া যেন কানে কানে এসে বলে, কি অভিজ্ঞান দিয়ে যাচ্ছ হে সন্ততির হাতে। তখন মনে পড়ে, এক বাহু মেলে না, এ শুধু অলস মায়া নয়, আসলে জীবনে জীবন যোগ করা। অনুপ কুমার রাউত, আন্টিলা বাগনান, হাওড়া থেকে ছিল আপনার চিঠি।
2: আঁখি যে আঁখিতে কি মায়া জাগালো, মায়া তীরে।

0: তপন কুমার দিগার মাসুদা সন্দীপুর পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন প্রিয় প্রাত্যহিকী। প্রকৃতি ও মানুষের হৃদয়ের মধ্যে যে অদৃশ্য বন্ধন, তার অন্যতম সুন্দর প্রকাশ এই চাঁদের মায়া। নীরব রাতে মায়াবী চাঁদের রূপলি আলোয় যখন প্রকৃতি অপরূপ সাজে সেজে ওঠে, আমি তখন ঘুম ভাঙা চোখে একা একা এসে বসি খোলা জানালার পাশে। দু চোখ ভরে দেখি মায়ামুগ্ধ জগৎটাকে, নদীর ঢেউ, শস্যক্ষেত্র আর নিস্তব্ধ জনপদ অলৌকিক সৌন্দর্যে ভরে যায়। এই সৌন্দর্য শুধু চোখকে মোহিত করে না, আমার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা স্মৃতিগুলোকেও জাগিয়ে তোলে। চাঁদের মায়াবী আলো যেন অতীতের দরজায় নিঃশব্দে কড়া নাড়ে। ফেলে আসা দিনের কত হাসি কান্না, বিরহ বেদনা, একাকিত্বের কাহিনী যেন প্রাণ ফিরে পায়। ছেলেবেলার বাঁশদাসিনীর মাঠ, টুনি নদীর ঘাট আর পদ্মদিঘির কাজল আঁখি বুকের ভেতর পাপড়ি মেলে যায়। ছায়া ছায়া যোজনার আলো আধারিতে খুঁজে পাই হারিয়ে যাওয়া নীলা দিদিকে, যার হাত ধরে কেটেছে শৈশব আর কৈশোরের দিনগুলো। শরতের মেঠো আল পথ পেরিয়ে তার সাথে কাশফুল তোলা, বৈশাখী ঝড়ে বসেদের আমবাগান থেকে আম কুড়িয়ে আনা, সব দৃশ্যই যেন চাঁদের আলোয় ভেসে ওঠে চোখের সামনে। মায়ের অজান্তে কমলা সায়র থেকে শালুক ফুল তুলে এনে দিদি আমায় চুপি চুপি বলতো, ভাই নিবি? হঠাৎ শিমুলের ডালে লক্ষ্মী পেঁচা ডাকে, সুরের ছন্দ মুছে যায়, মনটা বেদনায় ভরে ওঠে, দু চোখের পাতা ভিজে আসে। একাকী রাতের সঙ্গী হয়ে চাঁদ অনেক না বলা কথার সাক্ষী থাকে। আমার অশ্রু, অপূর্ণ স্বপ্ন, হারিয়ে যাওয়া সম্পর্ক আর নিঃসঙ্গতার দীর্ঘশ্বাস যেন তার রূপালি আলোয় মিশে যায়। চাঁদের নীরবতা আমাকে নিজের সঙ্গে কথা বলতে শেখায়। চাঁদের রহস্যময় আলোয় যেমন থাকে পূর্ণতা থেকে শূন্যতার হতাশা, থাকে বেদনার গভীরতা, তেমনি থাকে শূন্যতা থেকে পূর্ণতায় ফিরে আসার স্নিগ্ধ সফল আনন্দময়তা। চাঁদের মায়া তাই কেবল আকাশের সৌন্দর্য নয়, এটি আমার আত্মারও এক গভীর অনুরণন। তার রূপালী আলোয় জেগে ওঠে শৈশব, ফিরে আসে হারিয়ে যাওয়া মানুষ, উন্মোচিত হয় ভালোবাসা, বিরহ আর জীবনের চিরন্তন সত্য। এই মায়ার জাদুতে আমি তাই বারে বারে বন্দী হই। নমস্কার আন্তে, তপন কুমার দিগার, বাসুদা সন্দীপুর, পশ্চিম মেদিনীপুর।
1: আর এই চিঠি পড়তে পড়তে আজকের মতো প্রাত্যহিকের সময় প্রায় শেষ। যেতে যেতে বলে যাই জল হাওয়ার খবর। আজ সাধারণভাবে মেঘলা আকাশ, দু এক ফোঁটা বা ছিটে ফোঁটা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দুটোরই সম্ভাবনা আছে। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 30 এবং 26 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল 29.7, স্বাভাবিকের থেকে 2.3 কম। সর্বনিম্ন 26.1, স্বাভাবিকের থেকে 0.4 কম। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 97, সর্বনিম্ন 82%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.0 মিলিমিটার। চাঁদের মায়ায় জড়িয়ে থাকুন, এটুকু বলি। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। ছিলাম অয়ন্তিকা ঘোষ
0: এবং কল্লোল কোণার।
1: ভালো থাকবেন সবাই। নমস্কার।
0: নমস্কার।

0: আকাশবাণী খবরপত্রী প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, উত্তর ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতি গোর্দানা সিলজানোভাস্কা দাভকোভা বলেছেন যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের রাষ্ট্রপতি একজন মহিলা হওয়া অত্যন্ত গর্বের বিষয়। তিন দেশ সফরের শেষ পর্বে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়া যাচ্ছেন। সরকার বলেছে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সংসদে সব রকম আলোচনার জন্য তারা প্রস্তুত। এ বিষয়ে ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে রাজনীতি করা উচিত নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত গঠনের স্বপ্নকে গণ আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালের আজকের দিনেই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। ভারত ও জিম্বাবুয়ের মধ্যে প্রথম টি-20 ক্রিকেট আজ হারারেতে শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবর। উত্তর ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতি গোর্দানা সিলজানোভাস্কার দাভকোভা বলেছেন যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের রাষ্ট্রপতি একজন মহিলা হওয়া অত্যন্ত গর্বের বিষয়। উত্তর ম্যাসিডোনিয়ার স্কোপিয়েতে আকাশবাণীর সংবাদদাতা শুভশ্রী মহাপাত্রের সঙ্গে কথা বলার সময় শ্রীমতী দাভকোভা জানান যে তিনি আগে থেকেই ভারতের দীর্ঘ ইতিহাস ও আধ্যাত্মিকতায় গভীরভাবে প্রভাবিত ছিলেন। তিনি বলেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের পর তিনি মুগ্ধ হয়েছেন।
1: What is the most important? You have to be proud indeed of your nation. You have to be proud of your history. But also India has a woman as the president that is really something special, knowledgeable, with deep feelings, emotional intelligence.
0: এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল উত্তর ম্যাসিডোনিয়ায় মিউজিয়াম অব দ্য সিটি অব স্কপিয়েতে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তির উন্মোচন করেন। রাষ্ট্রপতি বলেন, মহাত্মাজির জন্ম ভারতবর্ষে হলেও তাঁর সত্য ও অহিংসার বার্তা সমগ্র মানব জাতির সম্পদ। তিনি বলেন, সংঘর্ষ, অসহিষ্ণুতা এবং বিভাজনের সম্মুখীন বর্তমান বিশ্বে গান্ধীজির বাণী ও আদর্শ আজ অত্যন্ত প্রাসঙ্গিক। ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতি এবং অরহিড মেয়রের সঙ্গে তিনি বিখ্যাত অরিদ হ্রদ পরিদর্শনও যান। তিন দেশ সফরের শেষ পর্বে রাষ্ট্রপতি আজ দুদিনের সফরে রোমানিয়া যাচ্ছেন। সফরকালে তিনি রোমানিয়ার রাষ্ট্রপতি নিকুসো দান, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ইলি বোলোজান, সেনেটের সভাপতি মির্চা আভ্রুদিয়ান এবং চেম্বার অব ডেপুটিজের সভাপতি সরিন গ্রিন ডিয়ানুয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও রোমানিয়া ভারত সংসদীয় মৈত্রী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। রাষ্ট্রপতি ভারত রোমানিয়া বাণিজ্যিক ফোরামে ভাষণ দেবেন এবং সে দেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করবেন। বিজেপির বরিষ্ঠ নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, নিট পেপার ফাঁস ইস্যুকে নিয়ে ছাত্র সমাজের আন্দোলনকে নিয়ে রাজনীতি করা উচিত নয় এবং এই বিষয়টি থেকে রাজনৈতিক সুবিধা নেওয়াও উপযুক্ত নয়। তিনি দিল্লিতে সাংবাদিকদের সামনে কথা বলবার সময় বলেন যে এটি গুরুতর সমস্যা এবং এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হওয়া উচিত। শ্রী নাড্ডা বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করছে। তিনি সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন যে সংসদে নিট ইস্যুতে আলোচনার জন্য সরকার প্রস্তুত এবং বিরোধীদের বিতর্কে অংশ নেওয়া উচিত।
2: लगभग 150 पेपर लीक के बारे में उन्होंने चर्चा की। ये जांच का विषय है और सरकार एक जिम्मेवार सरकार है, इसलिए निश्चित रूप से हर एक बात का जवाब जांच के साथ साथ जनता के सामने, देश के सामने दूध का दूध और पानी का पानी रखेगी।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত গঠনের স্বপ্নকে গণ আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে বিকশিত ভারতের লক্ষ্যমাত্রা অর্জনে গ্রামোন্নয়ন, কৃষি, সমাজকল্যাণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি। উপস্থিত ছিলেন ক্যাবিনেট সচিব, বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রকের সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ আধিকারিকেরা। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, নাগরিক কল্যাণের কথা মাথায় রেখে সংস্কারমূলক কাজগুলিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দ্রুত পরিবর্তন বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা এবং তরুণদের জন্য বিভিন্ন সরকারি উদ্যোগে রূপায়ণে এক যৌথ প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার উপরও তিনি জোর দেন। শ্রী মোদী বলেন, দেশে ক্রীড়া পর্যটনের বিকাশে একটি আন্তর্জাতিক স্পোর্টস হাব হিসাবে ভারতকে তুলে ধরতে হবে। পারমাণবিক শক্তি বিভাগের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন, সরকার 2033 সালের মধ্যে অন্তত 5টি দেশীয় প্রযুক্তিতে তৈরি স্মল মডিউলার নিউক্লিয়ার রিয়্যাক্টর চালু করার লক্ষ্য নিয়েছে। লোকসভায় গতকাল এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান,

সংসদ শান্তি আইন 2025 পাশ করেছে, যার ফলে পারমাণবিক শক্তিক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে। অস্ত্রের বিষয়বস্তুর প্রদর্শনের দায়ে গত দুবছরে সরকার দেশের অভ্যন্তরে 50টি ওটিটি প্ল্যাটফর্মে কার্যক্রম বন্ধ করে দিয়েছে। লোকসভায় গতকাল এক প্রশ্নের জবাবে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান জানিয়েছেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরকার নিয়মিতভাবে ওটিটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে থাকে। কেন্দ্র প্রবীণ আইএস আধিকারিক অনুরাগ জৈনকে নীতি আয়োগের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সিইও হিসেবে নিয়োগ করেছে। ডিপার্টমেন্টাল অব পার্সোনাল অ্যান্ড ট্রেনিং গতকাল এক নির্দেশিকায় জানিয়েছে, মন্ত্রিসভা নিয়োগ সংক্রান্ত কমিটি এসএসসি এই নিয়োগে অনুমোদন দিয়েছে। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালের আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। 1936 সালের 8ই জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম হয় অল ইন্ডিয়া রেডিও। 1956 সালে রেডিও সম্প্রচার ব্যবস্থা আকাশবাণী নামে পরিচিত হয়। বহুজন হিতায়ও বহুজন সুখায়ও এই মূল মন্ত্রকে পাথেয় করে 1927 সাল থেকে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে রেডিও। তথ্য সংবাদ পরিবেশন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে বেতার আজও নিজস্ব জনপ্রিয়তা বজায় রেখেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনএল এআইআর নিউজ কলকাতাতে। ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর হামলা টানা 12 দিনে পড়ল। উভয় পক্ষই অসামরিক পরিকাঠামোকে লক্ষ্য করে আক্রমণ বাড়িয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড আবারও জানিয়েছে যে এই হামলার লক্ষ্য হল হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক করা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে ওই প্রণালীতে ইরান কোনো জাহাজে গুলি চালালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিবারই তাদের একটি করে সেতু বা বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করবে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরকাচি বলেছেন, তার দেশ আক্রান্ত হলে পাল্টা আক্রমণের নীতি গ্রহণ করবে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে বিশেষ করে সে দেশের পরিকাঠামোর উপরে যে কোনো ধরনের হামলার কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়া হবে। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরাভ বলেছেন, ফিলিপিন্সে আসিয়ান বৈঠকের ফাঁকে আজ তিনি মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বসবেন। লাভরাভ জানিয়েছে, মঙ্গলবার ম্যানিলায় একটি অনুষ্ঠানে রুবিওর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল, সেখানেই আজকের বৈঠকের সূচিটি নির্দিষ্ট হয়। তিনি বলেন, গত বছরের আগস্ট মাসে অঙ্কোরেজে রাশিয়া মার্কিন শীর্ষ সম্মেলনে যে প্রস্তাব উত্থাপন করা হয়েছিল আমেরিকা তা থেকে সরে আসেনি বলেই তার বিশ্বাস। এদিকে মার্কিন ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সেট মার্কিন সেনেটারদের জানিয়েছেন যে বাণিজ্যিক জাহাজের উপর ইরানের নতুন করে হামলা এবং হরমুজ প্রণালীর আশেপাশে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার জোরদার হওয়ার প্রেক্ষিতে রাশিয়া ও চীন ইরানকে সহায়তা করে চলেছে। হারারেতে 3 ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে আজ ভারত ও জিম্বাবুয়ে মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 4:30। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন ভারত এই একই মাঠে আগামী শনিবার দ্বিতীয় এবং রবিবার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলবে। চাংঝাউতে আয়োজিত চায়না ওপেন ব্যাডমিন্টনে ভারতের পি ভি সিন্ধু, আয়ুষ শেঠি এবং লক্ষ্য সেন সিঙ্গলস বিভাগের প্রি কোয়ার্টার ফাইনাল বা রাউন্ড অফ 16 উঠেছেন। দুবারের অলিম্পিক পদকজয়ী পি ভি সিন্ধু রাউন্ড অফ 32 লড়াইয়ে স্বদেশের উন্নতি হুডাকে 21-14, 9-21, 21-10 ব্যবধানে হারিয়ে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 26 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আর একবার। উত্তর ম্যাসেডোনিয়ার রাষ্ট্রপতি গোর্দানা সিলজানোভস্কা দাফকোভা বলেছেন যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের রাষ্ট্রপতি একজন মহিলা হওয়া অত্যন্ত গর্বের বিষয়। 3 দেশ সফরের শেষ পর্বে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়া যাচ্ছেন। সরকার বলেছে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সংসদে সব রকম আলোচনার জন্য তারা প্রস্তুত। এ বিষয়ে ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে রাজনীতি করা উচিত নয়। খবর শেষ হলো, পরে খবর স্থানীয় সংবাদের পরেই।

0: স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য সরকার 4 সদস্যের সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে। বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদ ও হুগলি সফরে যাচ্ছেন। মহিলাদের ওপর নির্যাতনের যে কোনো ঘটনায় নির্দেশের অপেক্ষা না করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা আগামী বছর জানুয়ারি থেকে প্রতি মাসে গ্রাহকের বাড়িতে বিদ্যুতের বিল পাঠাবে। বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়নে একাধিক প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্যে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ একটি থানা তৈরির প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে গৃহীত। কলকাতা মেট্রোর ব্লু এবং গ্রিন লাইনে এবার থেকে প্রথম পরিষেবা পাওয়া যাবে সকাল 6টায়, বাড়ছে রাতের পরিষেবার সময়ও। আজ জাতীয় সম্প্রচার দিবস। আসছি বিস্তারিত খবরে। রাজ্য সরকার সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্যপাল আর এন রবির অনুমোদন ক্রমে 4 সদস্যের এই কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রাক্তন সচিব অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক অতনু চক্রবর্তীকে। কমিশনের সদস্য হিসেবে রয়েছেন সেন্টার ফর পলিসি রিসার্চের গবেষক ডক্টর পার্থ মুখোপাধ্যায়, আইআইএম কলকাতার অর্থনীতির অধ্যাপক ডক্টর পার্থ প্রতিম পাল। এছাড়াও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থ দপ্তরের সচিব দেবী প্রসাদ করানাম। দপ্তর থেকে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, কমিশন সরকারি কর্মচারীদের বেতন, মহার্ঘ ভাতা, পদোন্নতির নিয়ম, পেনশন ও অবসরকালীন সুযোগ সুবিধা খতিয়ে দেখে প্রয়োজনীয় সুপারিশ করবে। কমিশনকে 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার চেষ্টা করতে বলা হয়েছে। বিজেপির রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের প্রধান রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন, এই সিদ্ধান্ত একটি ইতিবাচক পদক্ষেপ। এর ফলে কর্মচারীদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। পশ্চিমবঙ্গের মানুষ ডাবল ইঞ্জিন সরকারের সুফল পাচ্ছেন বলে দাবি করে তিনি জানান, গত 7 দিনে রাজ্য সরকার যেসব নীতি ও সিদ্ধান্ত নিয়েছে তাতে পরিকাঠামো, কৃষিক্ষেত্র সহ একাধিক বিষয়ে কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পেতে চলেছে রাজ্য। নির্বাচনের সময় শুভেন্দু অধিকারীর কনভয় হামলা, বিজেপি এবং অন্য রাজনৈতিক দলের কর্মীদের ওপর আক্রমণের যাবতীয় ঘটনার তদন্ত হবে বলে তিনি জানান।
1: যত রকমের হামলা হয়েছে আমাদের নেতাদের ওপরে, সাধারণ কর্মীর ওপরে, বিজেপির সদস্য সমর্থকদের ওপর, শুধু এখানেই শেষ হবে না। বিজেপি করেন, অন্য দল করতেন, রাজনৈতিক দল, তাদের বাড়িতেও যত রকমের হামলা হয়েছে, খুন হয়েছে বা তদ্রুপ কোন রকম ঘটনা ঘটেছে, মহিলাদের শ্লীলতাহানি হয়েছে, সবগুলির তদন্ত হবে। মুখ্যমন্ত্রী এই ব্যাপারে জিরো টলারেন্সের নীতি নিয়েছেন এবং আমাদের পূর্ণ আস্থা আছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপরে যে মানুষকে তিনি ন্যায় পাইয়ে দেবেন।
0: বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদ ও হুগলি দুই জেলা সফরে যাচ্ছেন। মুর্শিদাবাদের বহরমপুর পৌঁছে তিনি কর্ণসুবর্ণ স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় পুলকার দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। মুখ্যমন্ত্রী তাঁদের হাতে আর্থিক সহায়তা তুলে দেবেন। এদিকে উল্টো রথের প্রস্তুতি খতিয়ে দেখতে বিকেলে তিনি হুগলির গুপ্তিপাড়ায় সেখানকার ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটির সঙ্গে কথা বলবেন। জগন্নাথ দেবের ভান্ডার লুট অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। মহিলাদের বিরুদ্ধে অপরাধ বা নির্যাতনের যে কোনো ঘটনায় নির্দেশের অপেক্ষা না করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্র দপ্তরের বাজেটের জবাবি ভাষণে গতকাল তিনি বলেন, প্রত্যেক নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার। এ প্রসঙ্গে তিনি কামদুনি, আরজিকর, হাঁসখালী সহ একাধিক ঘটনায় পূর্বতন সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে জানান, অপরাধীদের বিরুদ্ধে বর্তমান প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পিছপা হবে না।
2: কোন মহিলা কন্যার উপরে কিছু ঘটলে কারোর নির্দেশের জন্য অপেক্ষা করবেন না, যাই করতে চান করে দেবেন। আপনাকে ঢাল হিসেবে প্রটেক্ট করবে রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি আবারও বলে গেলাম, নারী নির্যাতন সে মলেস্টেশন হোক, রেপ গ্যাং রেপ হোক, অথবা পস্কোর আন্ডারে কোন শিশু অত্যাচার হোক, এই সরকার আইনের মধ্য দিয়ে কত দূর যেতে পারে শুধু দেখতে থাকুন।
0: সিইএসসির মতোই রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থাও প্রতি মাসে গ্রাহকদের বাড়িতে বিদ্যুতের বিল পাঠাবে। আগামী বছর জানুয়ারি মাস থেকে ত্রৈমাসিক বিলের পরিবর্তে মাসিক বিল দেওয়ার ব্যবস্থা কার্যকর হবে। বিধানসভায় গতকাল বিদ্যুৎ দপ্তরের বাজেটের জবাবি ভাষণে স্মার্ট মিটার নিয়ে যাবতীয় বিভ্রান্তির অবসান ঘটিয়ে তিনি বলেন, গৃহস্থ বাড়িতে এই মিটার বসানো বাধ্যতামূলক নয়। কেন্দ্রীয় সরকার সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে বাড়িতে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক করেনি। বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়নে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বক্রেশ্বরে নতুন সুপার ক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে 1238 কোটি টাকা ব্যয়ে ব্যাটারি এনার্জি স্টোরেজ এবং 183 কোটি টাকার সৌরবিদ্যুৎ প্রকল্প তৈরি হবে। WBPDCLকে পাবলিক লিস্টেড কোম্পানি হিসেবে শেয়ার বাজারে নিয়ে আসা হচ্ছে। PM কুসুম প্রকল্পের আওতায় আগামী 1 আগস্ট থেকে কৃষিকাজে ব্যবহৃত বিদ্যুতের ক্ষেত্রে রাজ্য সরকার প্রতি ইউনিটে অতিরিক্ত 2 টাকা করে বিশেষ ভর্তুকি দেবে। PM ই ড্রাইভ প্রকল্পের অধীনে রাজ্যজুড়ে ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ির জন্য একাধিক চার্জিং স্টেশন গড়ে তোলা হবে। ভারত সরকারের ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামে 9টি সীমান্তবর্তী জেলায় বিদ্যুৎ পৌঁছতে 150 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের প্রায় 54,000 বেহাল ICDS কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ, আলো, পাখা সরবরাহ করা হবে। রাজ্যে জাতীয় তদন্তকারী সংস্থা NIA-র একটি থানা তৈরির প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে। আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যারা পাবেন না তাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতায় আনার জন্য এবং সীমান্ত সুরক্ষায় রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী জেলায় BSFকে জমি দেবার প্রস্তাবও গতকালের মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে গর্ভবতী মহিলা, প্রসূতি মা এবং শিশুদের জন্য পুষ্টিকর খাবারের বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। গরম রান্না করা খাবার পরিবেশন এবং সকালে জলখাবারে ডিম কেনার খরচে অতিরিক্ত 2 টাকা করে দেবে সরকার। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কলকাতা মেট্রোর ব্লু এবং গ্রিন লাইনে আগামী সোমবার থেকে প্রথম পরিষেবা শুরু হবে সকাল 6টায়। মেট্রোর তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম এবং হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত রুটে শেষ পরিষেবা পাওয়া যাবে রাত 10:30। সোম থেকে শনিবার পর্যন্ত এই পরিষেবা মিলবে। রবিবার সকাল 9টা থেকে রাত 10:30 পর্যন্ত মেট্রো পাওয়া যাবে। রাত 9:25 পর্যন্ত ব্লু এবং গ্রিন লাইন দুটিতেই প্রতিটি স্টেশনে টিকিট কাউন্টার খোলা থাকবে। আপাতত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু। এদিকে কলকাতা মেট্রোর গ্রিন লাইনে সিটি সেন্টার স্টেশনে যে ফাটল দেখা দিয়েছে তা নিয়ে বিপদের কোনো আশঙ্কা নেই বলে মেট্রো রেলের তরফে স্পষ্ট জানানো হয়েছে। পিলারের বাইরের অংশে এই ফাটল দেখা দিয়েছে, এর জেরে মূল কাঠামোর কোনো ক্ষতি হবে না বলেও জানানো হয়েছে। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালে আজকের দিনেই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বোম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। একটি প্রতিবেদন,
3: 1927 সালের আজকের দিনেই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বোম্বে স্টেশন থেকে শুরু হলো প্রথম রেডিও সম্প্রচার।

0: বহুজন হিতায়, বহুজন সুখায়, এই মূল মন্ত্রকে সামনে রেখে আকাশবাণী দীর্ঘদিন ধরে তথ্য, সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতি ও বিনোদন সহ বিভিন্ন বিষয় মানুষের কাছে পৌঁছে দিয়ে আসছে। 2014 সালের অক্টোবর মাস থেকে আকাশবাণীতে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান জুড়েছে অন্য মাত্রা। নতুন প্রযুক্তিকে গ্রহণ করে রেডিও আজও মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের এক গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে তার প্রাসঙ্গিকতা বজায় রেখেছে। জাতীয় সম্প্রচার দিবসে দেশের সম্প্রচার জগতের সঙ্গে যুক্ত সকল কর্মী ও আমাদের শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা। শব্দের তরঙ্গে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের এই দীর্ঘযাত্রা আগামী দিনে আরও সমৃদ্ধ হোক এই প্রত্যাশা। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: রাজ্যের বিভিন্ন জেলায় ছাত্র ভর্তির সংখ্যা শূন্য বা অত্যন্ত কম এমন মাদ্রাসাগুলি পরিদর্শনের জন্য জেলা বিদ্যালয় পরিদর্শকদের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা ডাইরেক্টরেট। এ বিষয়ে কলকাতা সহ 16টি জেলা বিদ্যালয় পরিদর্শকদের চিঠি পাঠিয়ে 2 সপ্তাহের মধ্যে নির্ধারিত ফরম্যাটে পরিদর্শন রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সরকারি দপ্তরে অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্নিয়োগ এবং চুক্তিভিত্তিক কর্মী নিয়োগকারী সংস্থার মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে নিয়ম পরিবর্তনের নির্দেশিকা জারি করেছে সরকার। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কোনো কর্মীর অবসর বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার অন্তত 3 মাস আগে নতুন কর্মী নির্বাচনের কাজ শুরু করতে হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য সরকার 4 সদস্যের সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে। বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদ ও হুগলি সফরে যাচ্ছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: আকাশবাণী কলকাতা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী প্রমিত সেন।

0: প্রমিত সেনের কণ্ঠে এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: হ্যালো হ্যালো হ্যালো,
2: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না।
3: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান। ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
4: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

জানা অজানায় চাঁদ ও একটি বাণিজ্য সম্ভাবনা ধারাবাহিক কথিকার এই শৃঙ্খলায় আজ শুনবেন তৃতীয় এবং অন্তিম পর্ব। কথিকাটি লিখেছেন ডক্টর শঙ্কর ঘটক। চাঁদ সম্পর্কে যত তথ্য দরকার আমাদের তা এখনও ধরা দেয়নি, তা সত্ত্বেও চাঁদের বৈভবের খানিকটা চিত্র আমরা পেয়েছি। মহাকাশচারীরা যখন বিনা অথবা স্বল্প ঝুঁকিতে চাঁদে যাতায়াত করতে সক্ষম হবেন, তখন সাধারণ মানুষজনও চাঁদে যেতে চাইবে। এবারে প্রশ্ন হল, চাঁদ কি এমনিতেই মানুষের বসবাসের উপযুক্ত, নাকি ওখানে থাকার জন্য বিশেষ ব্যবস্থার প্রয়োজন? একেবারে প্রাথমিক যে সমস্যাটা রয়েছে তা তো সবাই জানি আমরা, চাঁদে অক্সিজেন নেই। অক্সিজেন ছাড়া প্রাণীদেহ টিকে থাকতে পারে না। তবে চাঁদের পুরোটাই অক্সিজেনহীন নয়। চাঁদের উপরে যেসব পদার্থ ছড়িয়ে ছিটিয়ে আছে তার শতকরা প্রায় ৪০ ভাগই অক্সিজেন। সমস্ত অক্সিজেন থাকে যৌগ হিসেবে। পৃথিবীতে অনেকটা অক্সিজেন যেমন মুক্ত অবস্থায় থাকে তেমনটা নয়। যৌগ হিসেবে সঞ্চিত অক্সিজেনকে মুক্ত করার জন্য শক্তির প্রয়োজন। সেটাও পাওয়া যেতে পারে চাঁদে। সেখানে বিভিন্ন রূপে বিশাল শক্তির ভাণ্ডার আছে। দুটি প্রধান ভাণ্ডারের একটি অবশ্যই সৌরশক্তি, অন্যটি বিশাল সম্ভাবনায় পূর্ণ হিলিয়াম ৩। এগুলোকে কাজে লাগাতে প্রয়োজন কেবল যথার্থ প্রযুক্তির। টেকনোলজি প্রস্তুত থাকলেই অবশ্য হবে না, সেটাকে প্রয়োগের জন্য সঠিক ব্যবস্থাপনাও দরকার। সেটা সম্ভব হলে চাঁদে অক্সিজেন এবং শক্তির অভাব থাকার কথা নয়। একই কথা প্রযোজ্য জলের ক্ষেত্রেও। জল বিনা জীবন অচল। পানের জন্য, কৃষির জন্য অথবা পণ্য উৎপাদনের জন্য জল অপরিহার্য। মুশকিল হল এক অর্থে এটাও চাঁদে অমিল। বিজ্ঞানীরা আশা করছেন অনন্তকাল ধরে ছায়া ঢাকা অঞ্চল অথবা মেরু অঞ্চলের বিশাল বিশাল ক্রেটারে বরফ আছে, কিন্তু যতদিন না সেসব পাওয়া যাচ্ছে ততদিন চাঁদে জল প্রস্তুত করে নিতে হবে। জলের দুটো উপাদান হাইড্রোজেন আর অক্সিজেন দুটোই চাঁদে আছে। এখানেও প্রযুক্তি উদ্ভাবনই প্রথম কাজ। এরপরেই আসবে খাদ্য উৎপাদন বা কৃষিকাজ। পৃথিবীর জীবমণ্ডলের বাইরে গিয়ে প্রয়োজন মতো খাদ্য উৎপাদন নিঃসন্দেহে কঠিন একটা কাজ। ক্ষীণ মাধ্যাকর্ষণ, সূর্যের বিকিরণ কতটা পাওয়া যাবে তা নিয়ে অনিশ্চয়তা, মহাকাশ থেকে আসা বিকিরণ, পর্যাপ্ত জল এবং সারের অভাব সমস্যাকে বহু গুণ বাড়িয়ে তুলেছে। চাঁদের মাটিতে পৃথিবীর গাছ কেমনভাবে মানিয়ে নেবে সে ব্যাপারে অনিশ্চয়তাও চাঁদে চাষবাসের জন্য বিশাল চ্যালেঞ্জ। পৃথিবী থেকে এত দূরে প্রতিকূল পরিবেশে বসবাস করাও সমস্যা। চাঁদের রেগোলিথ সেই সমস্যার সমাধান করতে সক্ষম এমনটাই মনে করছেন অনেক বিজ্ঞানী। রেগোলিথ থেকে বাড়ি বানানোর রসদ পাওয়া যায়। এর নাম দেওয়া হয়েছে লুনারক্রিট। দু মিটার ব্যাসের দেওয়াল লুনাক্রিট দিয়ে তৈরি করতে পারলে ক্ষতিকারক সৌরঝড় ইত্যাদি থেকে রক্ষা পাবে চাঁদে বানানো বাড়ি। এবারে আসবে চাঁদের মালিকানা প্রসঙ্গ। চাঁদ, তুমি কার? চাঁদের ব্যবসায়িক গুরুত্ব বাড়ছে, সংঘাত সেই কারণেই প্রবল হচ্ছে। প্রকাশ্যে এসেছে আন্তর্জাতিক মহলে চাঁদের মালিকানার আইনগত দিক নিয়ে মতবিরোধ। ১৯৬৮ সাল থেকেই চাঁদ সহ মহাবিশ্বের যাবতীয় বস্তু, এমনকি গ্রহ নক্ষত্রের কক্ষপথেরও রাষ্ট্রীয়, গোষ্ঠীগত এবং ব্যক্তিগত মালিকানার বিরুদ্ধে একগুচ্ছ বিধিনিষেধ কার্যকর করার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছিল রাষ্ট্রসংঘ। ১৯৭৯ সালে সমবেতভাবে মুন ট্রিটি নামে একটি আইনের খসড়া রচিত হল। শেষ পর্যন্ত ১৯৮৪ সালে আইনে পরিণত হল এই ট্রিটি, যার মূল নির্যাস চাঁদের প্রাকৃতিক সম্পদের ওপর প্রতিটি বিশ্ববাসীর সমানাধিকার। ২০২২ সাল পর্যন্ত ভারতবাসী সহ ২২টি রাষ্ট্র মুন ট্রিটির স্বাক্ষরকারী শরিক। তিনটি রাষ্ট্র স্বাক্ষরদানে অসম্মতি জানিয়েছে, আমেরিকা, রাশিয়া এবং চীন। চাঁদের বিপুল সম্পদ ব্যবহার করে ভবিষ্যতে যে ব্যাপক শিল্প গড়ে উঠবে এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। বিশ্বের জ্বালানি সমস্যার সমাধানে হিলিয়াম ৩ এর ভবিষ্যৎ অবদান আজ আর কল্পবিজ্ঞানের বিষয় নয়। চাঁদে পা রাখার জন্য যে হুড়োহুড়ি লক্ষ্য করা যাচ্ছে তার কারণ বুঝতে এখন আর অসুবিধে হওয়ার কথা নয়। এবার শেষ করা যাক ভারতীয় উদ্যোগের কথা দিয়ে। জাপানের সঙ্গে যৌথ প্রচেষ্টায় আমাদের দেশ লুনার পোলার এক্সপ্লোরেশন বা লুপে

0: শুরু করবে 2028 সালে। ভারতের ইসরো আর জাপানের জাক্সা চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে বরফ এবং অন্যান্য উদ্দায়ী পদার্থের সন্ধানে খনন কাজ করবে। নিঃসন্দেহে এটি একটি উল্লেখযোগ্য অধ্যায় হয়ে উঠবে আমাদের মহাকাশ চর্চার ইতিহাসে। জানা অজানায় এতক্ষণ শুনলেন চাঁদ ও একটি বাণিজ্য সম্ভাবনা, এই ধারাবাহিক কথিকার তৃতীয় এবং অন্তিম পর্ব। কথিকাটি লিখেছেন ডক্টর শঙ্কর ঘটক। জানা অজানা আজ এ পর্যন্তই।
1: আকাশবাণী কলকাতা, এখন নজরুল গীতি, শিল্পী মৌমিতা রায়।

0: এতক্ষণ শুনলেন নজরুল গীতি, শিল্পী মৌমিতা রায়, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে উত্তরণ।
2: আমাদের খাটাল ব্যবসা ছিল, যে কোনো কারণে 5-6টা গরু মোষ একদিনে মারা গেছে।

বাবা মা মারা গেছেন। এবারে ওই সময় আমাদের ঘুঁটে টুটে এসব দেওয়া হতো, সেই ঘুঁটের ব্যবসাটাই করতো, লোকের বাড়িতে গোবর এনে ঘুঁটে দিয়ে সংসারটা চলতো। মানে চলতো বলতে কি, মানে কোন রকম, এক বেলা খেতাম এক বেলা খেতে পারতাম না। আমাকে তো ওইটাই মাথায় রাখতে হয়েছে, মা যখন আমাকে এই জায়গাটা করে দিল, এই স্কুলটা দেখে দিল যে এই জায়গাটা তুই পড়াশোনা কর, আমি তো এক বেলা খেতে পারছি বাড়িতে, এখানে দুবেলা খেতে পারবো, পড়াশোনা করতে পারবো, আমার এই জায়গাটা খেতে গিয়ে আমাকে বড় হতে হবে, আমি এই জায়গাটাই বললাম। পরে হয়তো দাদারা বড় হয়েছে, হয়েছে পরে, কিন্তু তৎকালীন সময় খুবই কষ্ট ছিল।

0: গত অনুষ্ঠানে আমরা শুনিয়েছিলাম বেলঘরিয়া রথতলার শ্রীকৃষ্ণনগরের বুলু ঘোষের জীবনের অনেক গল্প, কিন্তু এক পর্বে শেষ করা যায়নি এই গল্প। আর তাই আজ আমরা আবার শোনাব বুলু ঘোষের জীবনে এগিয়ে চলার কাহিনী।
1: 220 টাকা দিত আমাদের সাম্মানিক, 220 টাকা কিছু হতো না, কিন্তু আমরা তারও ছেড়ে আসিনি। এখানে হারিয়েছি, এখান থেকে কিছু খুঁজে পাবো, পেয়েছি 220 টাকা এনজিও সাম্মানিক পেতাম। আর রিটায়ার করেছি আমি কি বলবো, 68,000 টাকা সরকারি। যখন হলো পুরো সরকারি স্কেল পেলাম, আমি একটা লড়াই করেছি, লড়াই সংগ্রামের মাধ্যমে আনন্দ ভবন স্কুলটাকে একটা জায়গায় নিয়ে সরকারিকরণ করেছি। সরকারিকরণ করার ফলে আমরা একটা ভালো স্কেল পেয়েছি। আমি নিজে একজন প্রতিবন্ধী, 80% প্রতিবন্ধী আমি, কিন্তু কিছু আমি পেয়েছি করেছি, কিন্তু এমনও প্রতিবন্ধী আছে যাদের কিছুই জানে না। আগে যে প্রতিবন্ধী সে সার্টিফিকেটটা ছিল, এখন তো নতুন সার্টিফিকেট UDID কার্ড করতে হচ্ছে, ডিজেবলি আই কার্ড, কিন্তু এইটাও জানে না, এমন প্রতিবন্ধী আছে আজকে। সেই জন্য এই পদ্মদা আমাদের যে স্যাংশন করিয়েছিল স্কুলটা, পদ্মদা আমাদের একটা কথা বলেছিল, এই হাওড়া ডিস্ট্রিক্টে যে প্রতিবন্ধী সম্মেলনী কমিটিটা আছে এটা তোমরা দেখো, প্রতিবন্ধী সম্মেলনী কমিটি। এখনো আমি হচ্ছে হাওড়া জেলার সভাপতি, এখন এই প্রতিবন্ধী নিয়েও কাজ করি, আবার স্কুলেও যাই। আমার যে হাওড়া ডিস্ট্রিক্টে যে প্রতিবন্ধীরা আছে, কার ট্রাইসাইকেল লাগবে, কার হুইল চেয়ার লাগবে, কার ক্রাজ লাগবে, কার প্রতিবন্ধী কার্ড হয়নি, সমস্ত কিছুতে আমরা হেল্প করি। আনন্দ ভবন মন্দির আমার কাছে, ওইটা এমনই একটা জায়গা, আমি যদি সারাদিন একবার না যাই আমি ঘুমাবে না রাত্রে, ওই ছেলে মেয়েদের সাথে না থাকলে, ওই জন্যই যাই। আরো আমার বাড়ি হচ্ছে বেলঘরিয়া, কিন্তু যখনই চাকরিটা সরকারিকরণ হলো, তখন তো একটা চাকরির ডিউটির মধ্যে থাকবে, আর হোস্টেল তো তখন থাকলে হবে না, ঘর সংসার করবো। তা আমি যখন বিয়ে করলাম 2002 সালে, ফুলেশ্বরে একটা ভাড়া থাকতাম কিছুদিন, 12 বছর ভাড়া থাকার পর ফুলেশ্বর স্টেশনের সামনেই আমি একটা 5 কাঠা জায়গা কিনে বাড়ি করেছি, ফুলেশ্বরে থাকি। বেলঘরিয়া রথতলাও আমার বাড়ি আছে, ওটা মানে কি বলবো, বছরে একবার দুবার যাই, সেখানেই থাকি আমি। বেলঘরিয়াতে আমার দাদারা আছে, ভাই আছে, বৌদি আছে, একটি ছেলে আমার। স্কুল থেকে আমার ফুলেশ্বর হচ্ছে 3 কিলোমিটার, আমার স্কুটি আছে, আমি স্কুটি করে যাওয়া আসা করি।

0: প্রতিবন্ধী মানুষ যারা আছেন বেশিরভাগ হচ্ছে খুব নিডি ফ্যামিলি, পুষ্টিগত ব্যাপারে বেশিরভাগ প্রতিবন্ধী হয়, আর নাতে অ্যাক্সিডেন্ট হয়েছে পুষ্টি বা এইসবের জন্য হচ্ছে। এবারে যখনই প্রতিবন্ধী হয়, আর ডেফ বলুন, ব্লাইন্ড বলুন, অটোমেটিক বলুন, একটা বাড়িতে পাঁচটা ছেলে থাকলে একটা যদি ধরুন প্রতিবন্ধী হয়, মানুষ এখনো সচেতন হয়নি, এখন তাকে আড়াল করে রাখে যে আর কি সমাজের মধ্যে বার করবো না, লোকে দেখলে কি বলবে। কিন্তু এখন তবু কিছু কিছু হয়েছে মানুষ সচেতন। যখনই মিটিং করি করি আমি সবাইকে বলি একটাই কথা, যেই বাচ্চাটা আছে আপনি এক কাজ করুন, স্কুলে ভর্তি করুন, ওর ওকে পড়াশোনা করান, এর তো 1000 টাকা করে পাচ্ছে, এর পয়সা পড়াশোনা করুন। এটা আমরা বলি, নাহলে আপনি কতদিন, আপনি বেঁচে থাকবেন সারা বছর? আমার স্কুলে যারা আসছে গার্জেনরা তাদেরকেও আমরা বলি এই কথাটা। অনেক গার্জেন আছে ও থাকতে চাইছে না, আরে ও আপনি সারা জীবন বাঁচবেন? আজকে আপনাকে কিছুটা ত্যাগ করতে হবে তবেই তো থাকবে। এইসব ছেলেগুলোর জন্য অনেক কিছু গার্জেনও দায়ী আছে। এমন কিছু কিছু গার্জেন আছে যারা ছেলে মেয়েদের রেখে যাচ্ছে আমাদের স্কুলে, আর আমার স্কুল থেকে যত স্টুডেন্টরা বেরিয়েছে পড়াশোনা করার পর কেউ বসে নেই, কিছু না কিছু চাকরি করছে। আমরা এইটাও দেখাই, দেখুন ও কিন্তু একটা চাকরি করছে, আপনার ছেলেও পারবে, আপনি রেখে যান। এই করে করে অনেক বোঝাই ছেলে মেয়েদের, গার্জেনদেরও বলি আমরা। আর আমি যে প্রতিবন্ধী সংগঠনটা করি, মিটিং করি, মিছিল করি, তখনও এই কথাই বলি যে আপনারা আগে পড়াশোনা করেন, কিছু হাতের কাজ শেখান, নাহলে কিন্তু হবে না। আপনি কতদিন বেঁচে থাকবেন? ওকে তো সারা জীবন দেখবেন না আপনি, ওকে কিছু করার মতন জিনিস শেখান, কিছু কর্ম করে যেন খেতে পারে, এটা বলি আমরা। দেখুন চাকরি তো 4% একটা রিজার্ভেশন আছে। রিসেন্ট অবস্থায় একজন চাকরি পেয়েছে আমাদের, একটি মেয়ে মিজুকে গ্রাজুয়েট করেছিল মন্দিরা মন্ডল, যোগ্যতা তৈরি করলে নিশ্চয়ই চাকরি পাবেন। ব্যবসার একটা লোনের গ্যারান্টারের দরকার হয়, প্রতিবন্ধী লোন নিতে গেলে ওর গ্যারান্টার কি হবে? কেউ হতে চাইবে? কেউ হতে চাইবে না। ওর হয়ে আমি গ্যারান্টার হবো, ওর পয়সাটা কি হয়ে গেলে কেউ আমাকে ধরবে? কেউ হতেও চায় না আর পায়ও না প্রতিবন্ধীরা। আর একটা কাঁচামাল একটা প্রতিবন্ধী এক জায়গা থেকে আরেক জায়গায় এনে বিক্রি করবে সেটাও হয় না কেন? হয়, করছে প্রতিবন্ধীরা। বর্তমানে একটা গাড়ি বেরিয়েছে আমাদের ব্যাটারি চালিত টাই সাইকেল, ওই গাড়িগুলো আমরা এনে দিচ্ছি, কল্যাণী এমস থেকে এনে দিচ্ছি, সেই গাড়িতে করে অনেক কিছু করতে পারছে, অনেক দূর দূরান্ত, মানে সারাদিনে 50 কিলোমিটার অব্দি গাড়িটা রানিং হয়।
1: দুটি পর্বে আমরা শুনলাম বুলু ঘোষের জীবনের অনেক কথা, তাঁর এই গল্প হয়ে উঠুক আরও অনেক মানুষের অনুপ্রেরণার উৎস। শেষ করছি আজকের উত্তরণ।

গ্রন্থনা, নিবেদিতা নাগ তহবিলদার, শব্দগ্রহণ ও সম্পাদনা অরুশ্রী চট্টোপাধ্যায়, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।

আমি ডক্টর অভিজিৎ তরফদার, কিডনি রোগের বিশেষজ্ঞ। আজকাল প্রায়ই শোনা যায় প্রত্যেক ঘরেই আত্মীয় স্বজনের মধ্যে কারুর না কারুর কিডনির অসুখ আছে, কারুর না কারুর ডায়ালিসিস চলছে, এমনকি কারো কারোর কিডনি ট্রান্সপ্লান্টেশনও হচ্ছে। তাহলে ঘটনাটা কি এই যে কিডনির অসুখ ক্রমশ মানুষকে বেশি বেশি আক্রমণ করছে? এর উত্তরটা এইরকম, যে যে কারণে কিডনির অসুখ বাড়ে সেই সেই কারণগুলি বেড়ে গেছে। তার মধ্যে প্রধান হচ্ছে অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার, অনিয়ন্ত্রিত ব্লাড সুগার এবং যথেচ্ছ নিজের ইচ্ছে মতন ব্যথার ওষুধ খাওয়া। শুধু ব্যথার নয়, আরো অনেক ওষুধেই আজকাল জানা যাচ্ছে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য সুগার নিয়ন্ত্রণে রাখুন, প্রেশার নিয়ন্ত্রণে রাখুন এবং নিজের ইচ্ছে মতন ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাওয়ার প্রবণতা ত্যাগ করুন। তাহলে কিডনির অসুখ কম থাকবে, কিডনি খারাপ কম হবে, ডায়ালিসিস ট্রান্সপ্লান্টেশনকে ঠেকিয়ে রাখতে পারবেন।

0: নমস্কার, আমি ডাক্তার পার্বতী সেনগুপ্ত, শিশু রোগ বিশেষজ্ঞ এবং ব্রেস্ট ফিডিং প্রমোশন নেটওয়ার্ক অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের প্রতিনিধি। নতুন মায়েদের বলছি, সন্তানের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যতের জন্য আপনার সন্তানের 6 মাস বয়স অবধি শুধুমাত্র বুকের দুধ খাওয়ান, এমনকি তাকে জলও খাওয়াবেন না। মায়ের দুধ শিশুর জন্য একমাত্র ও সম্পূর্ণ আহার। এতে আপনার সন্তান শরীরে, মনে এবং বুদ্ধিমত্তায় হবে সম্পূর্ণ সুস্থ এক মানুষ।
1: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।
2: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান। ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। দেশি রাগে শুনবেন খেয়াল, শিল্পী শিরিন সেনগুপ্ত। শিল্পীকে তবলায় সঙ্গত করেছেন আশিস চক্রবর্তী এবং হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। শিরিন সেনগুপ্ত।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ দেশি রাগে শুনলেন খেয়াল, শিল্পী শিরিন সেনগুপ্ত। তাঁকে তবলায় সঙ্গত করলেন আশিস চক্রবর্তী এবং হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান। ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
2: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নির্বাধতে।

0: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন। রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক, রাস্তার দুদিকের খোঁজ রাখতে।
1: এখন গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আজ আপনাদের জন্য রয়েছে ছায়াছবি লালকুঠি, প্রথমে কিশোর কুমার, পরে আশা ভোঁসলে।
2: কথা বলছো না কেন? তোমার নাম কি, তুমি কে?
3: আমি কে?

0: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে, অবাক কাণ্ড।
1: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে।
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: লালকুঠি ছায়াছবি থেকে এবারে আশা ভোঁসলে, পরের গানে কিশোর কুমার ও আশা ভোঁসলে দ্বৈত কণ্ঠে।

0: গানে গানের পরের পর্বে আবার ফিরে আসব। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দেশ সফরের শেষ পর্যায়ে আজ রোমানিয়া যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নাগরিকদের কল্যাণে যে কোনো সংস্কারের মূল কেন্দ্রবিন্দু হওয়া উচিত। সরকার বলেছে, নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সংসদে সব রকম আলোচনার জন্য তারা প্রস্তুত এবং এই সমস্যা সমাধানে কার্যকর নীতি গ্রহণ করা হবে। সিকিমের নামচিতে NHPC-র তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মান সুড়ঙ্গে ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 22। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালে আজকের দিনেই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বোম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। ভারত ও জিম্বাবুয়ের মধ্যে প্রথম টি-20 ক্রিকেট আজ হারারেতে শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। 3 দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 2 দিনের জন্য রোমানিয়ায় যাচ্ছেন। সফরকালে তিনি রোমানিয়ার রাষ্ট্রপতি নিকুশোর দান, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ইলি বোলোজান, সেনেটের সভাপতি মির্চা আব্রুদেয়ান এবং চেম্বার অফ ডেপুটিজের সভাপতি সোরিন গ্রিনডিয়ানুর সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও রোমানিয়া ভারত সংসদীয় মৈত্রী গোষ্ঠীর সদস্যদের সঙ্গেও তার সাক্ষাতের কর্মসূচি রয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারত রোমানিয়া বাণিজ্যিক

গ্রামে ভাষণ দেবেন এবং সেদেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করবেন। এর আগে গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসেডোনিয়ায় মিউজিয়াম অব দ্য সিটি অব স্কোপিয়াতে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন। রাষ্ট্রপতি বলেন, মহাত্মাজির জন্ম ভারতবর্ষে হলেও তাঁর সত্য ও অহিংসার বার্তা সমগ্র মানবজাতির সম্পদ। তিনি বলেন, সংঘর্ষ, অসহিষ্ণুতা এবং বিভাজনের সম্মুখীন বর্তমান বিশ্বে গান্ধীজির বাণী ও আদর্শ আজও সমান প্রাসঙ্গিক। ম্যাসেডোনিয়ার রাষ্ট্রপতি এবং ওরহিডের মেয়রের সঙ্গে তিনি বিখ্যাত ওরহিড হ্রদ পরিদর্শনে যান। উত্তর ম্যাসেডোনিয়ার রাষ্ট্রপতি গোর্দানা সিলজানোফস্কা দাভকোভা বলেছেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের রাষ্ট্রপতি একজন মহিলা হওয়ায় অত্যন্ত গর্বের বিষয়। উত্তর ম্যাসেডোনিয়ার স্কোপিয়েতে আকাশবাণীর সংবাদদাতা শুভশ্রী মহাপাত্রের সঙ্গে কথা বলার সময় শ্রীমতী দাভকোভা জানান, তিনি আগে থেকেই ভারতের দীর্ঘ ইতিহাস ও আধ্যাত্মিকতায় গভীরভাবে প্রভাবিত ছিলেন। তিনি বলেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের পর তিনি অত্যন্ত মুগ্ধ হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারতের লক্ষ্যকে একটি গণ আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন। দেশের যুব সমাজকে এই অভিযানের ভিত হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, সমস্ত সংস্কারের মূল উদ্দেশ্য নাগরিকদের কল্যাণের জন্য হওয়া উচিত এবং মানুষের চাহিদাকে মাথায় রেখেই শাসন সংক্রান্ত উদ্যোগগুলো প্রণয়ন করা প্রয়োজন। বিকশিত ভারত উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে গ্রামীণ উন্নয়ন, কৃষি, সমাজ কল্যাণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের অগ্রগতি পর্যালোচনা করতে বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়ে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে গতকাল প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সুশাসনে জোর দেওয়ার পাশাপাশি বিভিন্ন মন্ত্রকের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং নাগরিকদের কল্যাণমুখী সংস্কার কাজের বাস্তবায়ন ত্বরান্বিত করার কথা বলেন তিনি। আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে ব্যবহার করা পাকিস্তানের রাষ্ট্রনীতির অংশ বলে সেদেশের তীব্র সমালোচনা করেছে ভারত এবং জম্মু কাশ্মীর সর্বদা ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তারা ফের জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত পি হরিশ গতকাল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক উচ্চ পর্যায়ের বিতর্ক সভায় এই মন্তব্য করেন। নিজের মিথ্যা বয়ান প্রচারের উদ্দেশ্যে একটি উচ্চ পর্যায়ের বিতর্ক সভাকে অপব্যবহারের অভিযোগে তিনি পাকিস্তানের কঠোর সমালোচনা করেন। সিন্ধু জল চুক্তি প্রসঙ্গে পি হরিশ বলেন, এ বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট। পাকিস্তান যখন সর্বদা রাষ্ট্রীয় নীতির হাতিয়ার হিসেবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে ব্যবহার করে চলেছে, তখন পারস্পরিক বিশ্বাস ও সদিচ্ছার ভিত্তিতে সহযোগিতার আশা করা যায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ এবং প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। পারমাণবিক শক্তি বিভাগের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন, সরকার 2033 সালের মধ্যে অন্তত 5টি দেশীয় প্রযুক্তিতে তৈরি স্মল মডিউলার নিউক্লিয়ার রিয়্যাক্টর চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছে। লোকসভায় গতকাল এক লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, সংসদ শান্তি আইন 2025 পাশ করেছে, যার ফলে পারমাণবিক শক্তি ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বর্তমানে 220 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন, ভারত স্মল মডিউলার রিয়্যাক্টর 55 মেগাওয়াট ক্ষমতার একটি রিয়্যাক্টর এবং হাইড্রোজেন উৎপাদনের উপযোগী উচ্চ তাপমাত্রার গ্যাস কুলড রিয়্যাক্টর তৈরির কাজ করছে। বিজেপির বরিষ্ঠ নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, নিট পেপার ফাঁস ইস্যুকে কেন্দ্র করে ছাত্র সমাজের আন্দোলনকে নিয়ে রাজনীতি করা উচিত নয় এবং এই বিষয়টি থেকে রাজনৈতিক সুবিধা নেওয়া উপযুক্ত নয়। নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী নাড্ডা বলেন, এটি একটি গুরুতর সমস্যা এবং এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হওয়া উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করছে। তিনি বলেন, সরকার বিষয়টি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত এবং বিরোধীদের উচিত বারবার নিজের অবস্থান বা শর্ত পরিবর্তন না করে আলোচনায় অংশ নেওয়া।
সরকার এই সমস্যার সমাধানে প্রয়োজনীয় নীতি আনতেও প্রস্তুত বলে তিনি জানান। শ্রী নাড্ডা বলেন, জম্মু কাশ্মীরে সার্ফেস সিলেকশনের প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেখানে কমিউনিস্ট ও ন্যাশনালিস্ট কনফারেন্স পার্টি ক্ষমতায় রয়েছে। এছাড়াও বিরোধী শাসিত হিমাচল প্রদেশের স্কুল বোর্ডের প্রশ্ন, ঝাড়খণ্ডে জেএসসির পরীক্ষার প্রশ্নপত্র, পশ্চিমবঙ্গে পুলিশের নিয়োগ পরীক্ষার প্রশ্নসহ আরও বহু রাজ্যের প্রশ্নপত্র ফাঁস হয়েছে।

0: এই প্রসঙ্গে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কাছে শ্রী নাড্ডা প্রশ্ন করেন, কেন তিনি বিরোধী শাসিত রাজ্যগুলিতে প্রশ্ন ফাঁসের প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক আর ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সিকিমের নামচিতে এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পে নির্মীয়মান সুড়ঙ্গে ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 22, আরও কয়েকজন ভেতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান চলছে। সিকিম সরকার, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল সংস্থা পরিস্থিতির ওপর ক্রমাগত নজর রাখছে। এদিকে পশ্চিমবঙ্গের আসানসোল থেকে ইসিএল এর দ্বিতীয় বিশেষ উদ্ধারকারী দল আধুনিক ক্যাপসুল প্রযুক্তি এবং সুড়ঙ্গে শ্বাস প্রশ্বাস নেবার বিশেষ যন্ত্রসহ অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে গতকাল ঘটনাস্থলে পৌঁছেছে। লোকমান্য বালগঙ্গাধর তিলক এবং স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বালগঙ্গাধর তিলক ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক মহান ব্যক্তিত্ব। তিনি দেশপ্রেমের চেতনা জাগিয়ে তুলেছিলেন। চন্দ্রশেখর আজাদের কথা প্রসঙ্গে সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তাঁর নির্ভীক সাহস এবং অটল দেশপ্রেম এক গর্বের স্থান অধিকার করে আছে। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালে আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বোম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। একটি প্রতিবেদন,
1: 1927 সালের আজকের দিনেই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বোম্বে স্টেশন থেকে শুরু হলো প্রথম রেডিও সম্প্রচার।

0: বহুজন হিতায়, বহুজন সুখায়, এই মূল মন্ত্রকে সামনে রেখে আকাশবাণী দীর্ঘদিন ধরে তথ্য, সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতি ও বিনোদন সহ বিভিন্ন বিষয় মানুষের কাছে পৌঁছে দিয়ে আসছে। 2014 সালের অক্টোবর মাস থেকে আকাশবাণীতে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান জুড়েছে অন্য মাত্রা। নতুন প্রযুক্তিকে গ্রহণ করে রেডিও আজও মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের এক গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে তার প্রাসঙ্গিকতা বজায় রেখেছে। জাতীয় সম্প্রচার দিবসে দেশের সম্প্রচার জগতের সঙ্গে যুক্ত সকল কর্মী ও আমাদের শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা। শব্দের তরঙ্গে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের এই দীর্ঘযাত্রা আগামী দিনে আরও সমৃদ্ধ হোক এই প্রত্যাশা। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: হারারেতে 3 ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে আজ ভারত ও জিম্বাবুয়ে পরস্পরের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 4:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দেশ সফরের শেষ পর্যায়ে আজ রোমানিয়া যাচ্ছেন। সরকার বলেছে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সংসদে সব রকম আলোচনার জন্য তারা প্রস্তুত এবং এই সমস্যার সমাধানে কার্যকর নীতি গ্রহণ করা হবে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
2: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। গত কয়েকদিন ধরে জেলা জুড়ে চলছে বৃষ্টি, নদী নালা জলে টইটম্বুর। তবে মাঝে মধ্যে যখন গরম অনুভূত হচ্ছে তখন ভালোই অস্বস্তির মধ্যে পড়ছেন জেলাবাসী। কোচবিহার জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র রসিক বিল মিনিজুকে আরও উন্নত আকর্ষণীয় করে তুলতে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক হয়। এলাকা পরিদর্শনে উপস্থিত ছিলেন বিধায়ক তথা নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী মালতি রাভা রায়, কোচবিহারের জেলা শাসক, পুলিশ সুপার এবং বন দপ্তরের জেলা স্তরের উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা। যৌথ আলোচনার মাধ্যমে এই জুয়ের সার্বিক পরিকাঠামোর উন্নয়ন এবং উত্তরবঙ্গের পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে রূপরেখা তৈরি করা হয়। আলোচনা শেষে সমস্ত আধিকারিকদের সঙ্গে নিয়ে গোটা মিনি জু এলাকা ঘুরে দেখা হয়। সকলের সম্মিলিত উদ্যোগে আগামী দিনে রসিক বিল পর্যটকদের কাছে এক নতুন রূপে আত্মপ্রকাশ করবে বলে মনে করছেন এলাকার মানুষ। দীর্ঘ প্রতীক্ষার অবসান। কোচবিহারের ঐতিহ্যবাহী হস্তশিল্প শীতলপাটি এবার আনুষ্ঠানিকভাবে ভৌগোলিক নির্দেশক বা জিআই স্বীকৃতি পেল। এই স্বীকৃতির ফলে শুধু কোচবিহারের এই শতাব্দী প্রাচীন কারুশিল্পই আন্তর্জাতিক পরিচিতি পাবে তাই না, বরং জেলার হাজার হাজার শিল্পীর জীবিকা ও অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত খুলে যাবে। সম্প্রতি ভারতের জিআই রেজিস্ট্রিতে কোচবিহারের শীতলপাটির নাম নথিভুক্ত হয়েছে। শীতলপাটি এই জেলার অন্যতম প্রাচীন কুটির শিল্প। জেলার ঘুঘুমারি, ধলুয়াবাড়ি, সাগরদিঘিসহ একাধিক এলাকায় প্রজন্মের পর প্রজন্ম ধরে শিল্পীরা মূর্তা গাছের কাণ্ড থেকে তৈরি সূক্ষ্ম তন্তু দিয়ে হাতে বুনে তৈরি করেন এই পাটি। গরমকালে শীতল অনুভূতি দেওয়ার বিশেষ গুণের জন্যেই এর নাম হয়েছে শীতলপাটি। বর্তমানে ঐতিহ্যবাহী পাটির পাশাপাশি ব্যাগ, টেবিল ম্যাট, ফাইল ফোল্ডার, ওয়াল হ্যাঙ্গিং সহ নানা ধরনের আধুনিক সামগ্রীও শিল্পীরা তৈরি করছেন। জিআই ট্যাগ এমন একটি স্বীকৃতি যার নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের সঙ্গে কোনো পণ্যের বিশেষ গুণ, ঐতিহ্য, সুনামকে আইনি স্বীকৃতি দেয়। ফলে কোচবিহারের শীতলপাটি নামটি এখন থেকে একটি স্বীকৃত ব্র্যান্ড হিসেবে পরিচিত হবে। এতে নকল পণ্যের বিরুদ্ধে সুরক্ষা মিলবে এবং প্রকৃত শিল্পীরা তাদের ন্যায্য মূল্য পাওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে দেশ বিদেশের বাজারে এই পণ্যের গ্রহণযোগ্যতাও আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। জেলার শিল্পীদের আশা, জিআই স্বীকৃতির ফলে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিপণন, ব্র্যান্ডিং এবং রপ্তানির নতুন সুযোগ তৈরি হবে। বিশেষজ্ঞদের মতে, এই স্বীকৃতি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি নতুন প্রজন্মকেও এই ঐতিহ্যবাহী শিল্পের প্রতি আকৃষ্ট করবে। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যে সম্প্রতি আরও 23টি ঐতিহ্যবাহী পণ্য জিআই স্বীকৃতি পেয়েছে। সাইবার প্রতারকদের বিরুদ্ধে কোচবিহার জেলা পুলিশের লাগাতার অভিযান চলেছে। জেলা জুড়ে প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত জুন মাসে কোচবিহার জেলা পুলিশের সাইবার ক্রাইম থানা তৎপরতার সঙ্গে অনুসন্ধান করে মোট 2,47,569 টাকা উদ্ধার করে প্রতারিত ব্যক্তিদের হাতে তা ফিরিয়ে দিয়েছে। সারা দেশের সঙ্গে ভিবিজি রামজি প্রকল্পে 125 দিনের কাজের শুভ সূচনা হল কোচবিহারের জেলাশাসকের দপ্তর সংলগ্ন উৎসব অডিটোরিয়ামে। উপস্থিত ছিলেন জেলাশাসক জিতেন যাদব, কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায় সহ বিভিন্ন আধিকারিকরা। উপস্থিত ছিলেন জেলার এই প্রকল্পের উপভোক্তারাও। জেলার চিঠি শেষ হল। কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য।

0: भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जी और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: मन की बात, जनगणের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, গানে গানে বাংলা ছায়াছবির গান নিয়ে দ্বিতীয় পর্ব। ছবি কলঙ্কিনী কঙ্কাবতী, প্রথম গান পারভিন সুলতানার কণ্ঠে, পরের গানে কিশোর কুমার এবং আশা ভোসলে দ্বৈত কণ্ঠে।

কলঙ্কি নিয়ে ছায়াছবি থেকে কিশোর কুমার এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে এবারের গান, আর পরের গানের শিল্পী কিশোর কুমার।

কলঙ্কিনী ছবির এ গানের সঙ্গেই শেষ হলো বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা।

অখুল দরিয়ার বুঝি কূল নাই, আর সেই দুকুল ছাপানো দরিয়ায় মাঝি ভেসে চলে তার নাও নিয়ে। যাত্রা তার কখনো অজানা পথে, যাত্রা তার পিছনে ফেলে আসা সংসারটাকে রেখে, ফিরবে কবে জানা নেই। নদীমাতৃক এ দেশ আমাদের ভারতবর্ষ, নদীমাতৃক রাজ্য আমাদের এ পশ্চিমবঙ্গ, আর তাই কৃষিজীবী মানুষ যেমন একটা বড় সংখ্যায়, একই সঙ্গে নদীকে কেন্দ্র করে জীবন জীবিকা নির্বাহ করা মানুষের সংখ্যাও কিন্তু নেহাত কম নয়, আজ নয় হাজার হাজার বছর ধরে চলে আসছে। আর সে কারণেই সেই মানুষেরা, জলই যাদের জীবন জীবিকা, নদী যাদের জীবন জীবিকা, তারা তাদের জীবনের সুখ দুঃখ আনন্দ সবটার সঙ্গে জড়িয়ে নেন এই জলের তরঙ্গকে। তাদের খুশি মনে, তাদের বিরহের চোখে জলের সময় মিশে যায় সুর, মিশে যায় গান, তৈরি হয় ভাটিপাড়ের গান। বৃহস্পতিবার আজ, তাই অবশ্যই ভাটিপাড়ের গান নিয়ে লোকগীতির গানের ভেলায় আপনাদের সঙ্গে রয়েছি আমি, শর্মিষ্ঠা সরকার। আসলে এই ভরা বর্ষার সময়টায় যখন দুকুল ছাপিয়ে নদী বয়ে চলে, কখনো তার করাল গ্রাস ভাবায় কাঁদায়, কিন্তু এই দুকুল ছাপানো নদী আমাদের শিখিয়েও যায় অনেক কিছু। জীবনের পাঠ শেখায়, জীবনে উজান ভাটি শেখায়, জীবনের ভালো মন্দের সময়গুলোকে চেনায়। আসুন ভরা বর্ষার মরশুমে আজ নদীপাড়ের গান শোনা যাক, আজ ভাটিপাড়ের গান শোনা যাক। আপনারাও আছেন জানি রেডিও সেটের অপর প্রান্তে, ডায়াল করুন 2213134221342। অবশ্যই শুরুতে কোড দিতে ভুলবেন না 033, আবারও বলি 033221342, এই আমাদের ফোন নাম্বার। ভাটিয়ালি গান অথবা শাড়ি গান অর্থাৎ ভাটিপাড়ের গান নিশ্চয়ই শোনার অনুরোধ রাখতে পারেন, কিন্তু তারই সঙ্গে ভালো লাগবে যদি এমন কোনো ভাটিপাড়ের গানের সঙ্গে আপনার কোনো স্মৃতি জড়িয়ে থাকে, কোনো নস্টালজিয়া, স্মৃতিমধুরতা,

মাটি পাড়ের গান, নদী পাড়ের গান, তাই নেই আজকের এই গানের ভেলা, যে গানের ভেলায় এই ভরা বর্ষার মরশুমে আমরা শুনব পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে চলা সেসব নদীর কথা, সেসব নদীর গান, যাদের নিয়ে গান বেঁধেছেন সেই মানুষেরা, যাদের জীবন জীবিকা সবটা জড়িয়ে রয়েছে নদীর সঙ্গে। অকুলে নাও ভাসিয়ে তাদের যে যাত্রা, জীবিকার সন্ধানে ছাড়তেই হয়, জীবিকার জন্য ছাড়তে হয় অনেক কিছু। যখন অনিশ্চিত হয়ে যায় যাত্রাপথ, তার সঙ্গে শঙ্কা জড়িয়ে থাকে, তার সঙ্গে বিরহ জড়িয়ে থাকে, তার সঙ্গে জড়িয়ে থাকে কান্না। আর নদীর মাঝে যখন একলা মাঝি নাও বাইছে, সে সময় জীবন দর্শন কিন্তু প্রত্যেকের কাছে এসে ধরা দেয়, বুকের মাঝে হাতড়ালে খুঁজে পাওয়া যায় এমন অনেক অর্থ যা চেনায় আমাদের জীবনকে। তার জন্য আলাদা করে যে শিক্ষিত হতে হয়, অক্ষর জ্ঞান থাকতেই হয় তা নয়, কিন্তু কারণ আমরা এমন বহু বাউলের গান পেয়েছি, বাউল দর্শন, বাউল মার্গে থেকে যারা নিরক্ষর হয়েও এমন অসাধারণ গান বেঁধেছেন, অবাক হয়েছি আমরা কিভাবে সম্ভব এমন গহীন কথা বলা। ভাটিয়ালি গানের দিকে তাকালেও কিন্তু আমরা দেখতে পাবো সেই জীবন দর্শনের কথা, বারে বারে উঠে আসে যা সত্যি অবাক হতে হয় এমন অনেক মাঝি যারা নিরক্ষর, যাদের পরিচয় হয়নি অক্ষরের সঙ্গে, ভারী ভারী পুঁথি পড়া হয়নি যাদের, জীবনের কথা এমন সহজ করে বলেন কি করে তারা।

0: 0333131342 এই নম্বরে কে রয়েছেন আমাদের সঙ্গে কথা বলবো। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, আমি দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙতানার বাউসর গ্রাম থেকে অরবিন্দ নাথ সর।
0: বলুন অরবিন্দ বাবু।
1: ও আজকের এই যে ভরা শ্রাবণে ভরা বর্ষায় আপনি যে নদীর যে গানগুলো শোনাচ্ছেন, মানে একদম মানে কল্পনা বাস্তব আর সত্য এক হয়ে গেছে। কারণ আমার কর্মজীবনে প্রতিদিন আমি নদী পার হয়ে আমাকে অফিস পার বিদ্যাধরী নদী পার হতে হতো, যাওয়া আসা সবই। সেই জন্যে মানে নদীর প্রতি বা এর প্রতি টান আমাদের, আমরা গ্রামাঞ্চলে বাস করি, খুব অত্যন্ত অত্যন্ত গভীর। আপনি যেভাবে চালাচ্ছেন চালিয়ে যান, অত্যন্ত ভালো লাগছে। নমস্কার।
0: নমস্কার। বিদ্যাধরী নদীর পাশে আপনার বাস। এই বাংলার বিভিন্ন প্রান্তে বয়ে গেছে কত না নদী। গঙ্গার কথা আমরা জানি, যদি একটু বৃহত্তর বাংলার কথা বলি, সেই সময়টার অবিভক্ত বাংলার কথা বলি, তাহলে গঙ্গা, যমুনা, পদ্মা, ব্রহ্মপুত্র, ধলেশ্বরী, বিদ্যাধরী, তিস্তা আমাদের জড়িয়ে রেখেছে, আগলে রেখেছে, আর তাদেরকে নিয়েই গড়ে উঠেছে কত কত না গান। ধলেশ্বরী নদীকে নিয়ে ভারী সুন্দর একখানি গান স্বাগতদের কণ্ঠে শোনা যাক এবারে।

কি অসাধারণ আকুতি, তাই না? আসলে নদীকে কেন্দ্র করে যাদের জীবন জীবিকা বয়ে চলে, তারা নদীকে কিন্তু এমনই আপনার জন হিসেবে দেখেন। বয়ে চলা কোনো এক প্রাকৃতিক ফেনোমেনা নয়, তাদের কাছে নদী প্রাণসহ জল জ্যান্ত আপনার একজন, যার কাছে দুঃখের কথা বলা যায়, যার কাছে উজাড় করে দেওয়া যায় নিজের মনের আগুলখানি, সবটা বলা যায় যাকে। ধলেশ্বরী নদীর প্রতি এই আকুতির সঙ্গে কোথায় যেন মিশে যায় মীরা দেব বর্মনের লেখা সেই গানখানি, যাতে সুর করলেন গাইলেন শচীন কর্তা নিজেই।

0: ভাটিবাড়ির গান শুনছি আজ লোকগীতির গানের ভেলায়। কে রয়েছেন টেলিফোনে কথা বলবো? নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: আমি নিরঞ্জন সাউ কথা বলছি, বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে।
0: হ্যাঁ নিরঞ্জন বাবু বলুন।
1: আপনার সঙ্গে কথা হচ্ছে গানের ভেলায়।
0: হ্যাঁ বলুন।
1: সঙ্গে আছি আজকে নদীর বিষয়। আমরা পশ্চিমবঙ্গবাসী, আমরা নদী মাতৃক দেশের বাসিন্দা, তার মধ্যে বিশেষ করে আবার উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা একেবারে নদী মন্ডিত, নদী বেষ্টিত। আমি এখন কথা বলছি ইছামতির শাখা নদী গৌরেশ্বর নদীর পার থেকে। আমার বাড়ি থেকে গৌরেশ্বর নদী একেবারে 1 কিলোমিটারের ভেতরে, আবার ডাঁশা নদী অন্যদিকে 3-3.5 কিলোমিটারের মধ্যে, মানে এতখানা নদী। এই নদী যেমন নদী মাতৃক দেশ, এই নদীর ওপরেই অনেক মানুষ জীবন জীবিকা নির্ভর করছে, এবং সেই সঙ্গে সেচের সেচের ব্যবস্থা, মাছ উৎপাদন এবং জল নিকাশি। নদী আমাদের মায়ের মতো। আবার সেই নদী যখন রুষ্ট হয়ে যায়, যখন নদীর বাঁধ ভেঙে যায় জোয়ারের জলে, সাগরের নোনা জলে পুষ্ট আমাদের এই দক্ষিণবঙ্গের নদী, তখন দুপুল ভাসিয়ে নদী নালা ঘর বাড়ি আশ্রয় গরু বাছুর পুকুরের মাছ ক্ষেতের ফসল সব ভাসিয়ে দিয়ে যায়, তখন আমরা অসহায় হয়ে বসে থাকি। অনেকবার আমরা আয়লা আমফান এই সমস্ত অনেকবারই ভুগেছি আমরা নদী মাতৃক দেশে। তবু আনন্দের বিষয় চব্বিশ পরগনার সবচেয়ে বড় নদী এই ইছামতি। এই ইছামতির নদীর পাড়ে আমাদের জীবন জীবিকা এবং চলার পথ, ঝিঙ্গলগঞ্জের শহর, হাসনাবাদের শহর, তাকি একটা পর্যটন কেন্দ্র, বনগাঁ, এ সমস্ত জায়গাগুলো এই ইছামতি নদীর পাড়ের।

0: পরে গড়ে উঠেছে। সেই জন্য নদী আমাদেরকে যত দুঃখ দিক না কেন, নদী আমাদের কাছে আমাদের মায়ের মতো। সেই জন্য বলবো, অমানুষ ছবিতে একটা গান আছে, একেবারে প্রথমে রুষ্ট যখন হয় নদী, এই প্রথম কলিটা বলতে পারছি না, এই গানটা যদি শোনান উপকৃত হব। ধন্যবাদ, এটুকুই বললাম।
1: অনেক ধন্যবাদ আপনাকেও, ভারী সুন্দর করে বললেন বটে। সত্যিই তাই, নদীমাতৃক দেশে মূলত যারা অববাহিকার থাকেন, সেই এলাকার মধ্যে থাকেন, তারা জানেন এই নদী যেমন বাঁচায়, নদী তেমন মারেও। আর দামোদর বলুন বা কখনো পদ্মা নদীর সেই করাল গ্রাস যখন দখল করতে থাকে একের পর এক গ্রাম, তখন মনে হয় তুমি কেন এমন সর্বনাশা, তুমি তো বাঁচিয়ে রেখেছ, পুষ্ট করেছ মাটি, আমাদেরকে বাঁচিয়ে রেখেছ, মারো কেন। তাকে নিয়েও তৈরি হয় গান। ভাটিপাড়ের গানে শুধুই যে নদীকে ভালোবেসে গান বাঁধা তা নয়, কিন্তু সর্বনাশা নদীর এ রূপ দেখেও দুঃখে মানুষ গান বাঁধেন। শোনা যাক চন্দ্রশেখর রায়ের কণ্ঠে তেমনই একখানি গান।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী,

কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।

0: নদী পাড়ের গান, ভাটি পাড়ের গান, এই ভরা বর্ষার মরশুমে আজ আকাশবাণী কলকাতার গীতাঞ্জলিতে গানের ভেলায় লোপামুদ্রা মিত্রের কণ্ঠে শুনলাম এই গানখানি। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার। হ্যালো।
1: হ্যালো।
0: হ্যাঁ বলুন, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি, শবনম।
0: হ্যাঁ বলুন শবনম।
1: হ্যাঁ, নদী নিয়ে কথা হচ্ছে। নদীর একুল ভাঙে উপকূল গড়ে, তো এটা আমরা চোখের সামনে ছোটবেলা থেকে দেখেছি। যখন আমার বাবারা ছোট ছিলেন তখন আমার বাড়ির সামনে ঠিক একটা বাড়ি পরে কিন্তু পদ্মা নদী, আর বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে হচ্ছে ভাগীরথী। তো ছোটবেলায় আমার বাবারা যখন ছোট ছিলেন তখন আমাদের সমস্ত বাড়ি ঘর সব নদীর গর্ভে চলে যায়। সেইসব দুঃখ কষ্ট কাটিয়ে উঠে যখন আমরা হলাম, আমরা বড় হলাম, ঠিক আমরা আমার চোখের সামনে দেখলাম আমরা যেখানে আছি সেইগুলোও কেটে গেল। এখন আমার বর্তমান পরিস্থিতিতে যেটা হচ্ছে যে যেইগুলো আমার বাবারা দেখেছিলেন নদীর গর্ভে চলে গিয়েছেন সেইগুলো আবার চাষবাস হচ্ছে। তো নদীর যেমন ভরা নদীতে যেমন দুঃখ আছে সেরকম শুকনো নদীতেও দুঃখ আছে। বিবাহ সূত্রে আমি যেখানে চলে এসেছি আমার বাড়ির পেছনে একটি নদী ছিল, যদিও শাখা নদী, সেটা আমি এসে দেখেছি সেখানে জল থাকতো, মাছ হতো। এখন দেখছি দীর্ঘ যতদূর নদীটা গিয়েছে সমস্তটাই শুকিয়ে গেছে। মুর্শিদাবাদ জেলায় আরেকটি নদী আছে ভৈরব নদী, যেটা দেখতাম জলে পরিপূর্ণ থাকতো, 5 বছর আগেই দেখতাম জলে পরিপূর্ণ থাকতো, সেটাও কিন্তু একেবারে শুকিয়ে গেছে। সেখানে আরেকটি নদী আছে শিয়ালমরা নামের নদী, সেই নদীটাও শুকিয়ে গেছে। তো ভরা নদী এবং শুকনো নদী দুটো নিয়েই আমাদের এখন জীবন চলছে। কোনো দিক কাটছে, কোনো দিক শুকোচ্ছে, কোনো দিকে সুখ থাকছে, কোনো দিকে দুঃখ থাকছে। ব্যাস এইটুকুই আমার বলার।
0: খুব ভালো লাগলো শবনম আপনার কথা, সত্যি তো একেবারে আমাদের জীবনের মতন, তাই না? কখনো যেন মনে হয় শুকিয়ে গেল এই জীবনের সবটা, কখনো ফুলে ফলে ঝলমল করে ভরে ওঠে এ জীবন ঠিক নদীর মতন। কখন মনে হয় পার ভাঙছে, কূল ভাঙছে, আর বোধহয় বাকি নেই আমার জীবনের কিচ্ছুটি। কখনো আবার নতুন করে জেগে ওঠে তার পাশটিতে চড়া, চাষ হয়, মানুষ বাসা বাঁধে, ঘর বাঁধে। এভাবেই তো নদী আমাদের শেখায় প্রতি মুহূর্তে। অনেকগুলি নদীর কথা বললেন, তাদের ভাঙা গড়ার খেলার কথা বললেন শবনম মুর্শিদাবাদ থেকে। এই ভাঙা, এই গড়া, নিজের জীবন দিয়ে নদী আমাদের জীবনের পাঠ দেয়। হিমাঙ্গ বিশ্বাস স্বাধীনতার আন্দোলনের এমন একটা নাম যিনি গানকে হাতিয়ার করে গান অর্থাৎ বন্দুকের সামনাসামনি দাঁড়িয়েছিলেন, কিন্তু তারপর দেশ স্বাধীন হওয়ার পর এই ভাঙা দেশ যখন হাতে পেলেন ভেঙে গেছিল বুকখানি তার, বাঁধলেন

পরাণ মাঝি হাইল ধরি তো, হুসেন মাঝি গুণটা নিত, ভাটিয়ালি

মন বাসুরি কাইন্তা মরে তোমার বালুসরে, এ কথা কে বলি, পদ্মার জন্যে কে, দেশের জন্যে নয়। নদীর সর্বনাশা রূপে যেমন ঘর বাড়ি জীবন ভেসে যায়, তেমনই তো দেশভাগের পর ঘর বাড়ি জীবন সব তছনছ হয়ে গেল কত লক্ষ লক্ষ মানুষের। গান বাঁধলেন হিমাঙ্গ বিশ্বাস, শুনলাম সে গান। আসলে নদীকে একটু আগেই বলছিলাম না, নদী পাড়ের মানুষেরা, নদীমাতৃক দেশের মানুষেরা নদীকে কি বলি ন্যাচারাল ফেনোমেনা হিসেবে কখনোই দেখে না। সে প্রাণবন্ত এক আপনার জন, তার কাছে মন খুলে প্রেমের কথা বলা যায়, দুচোখ ভাসিয়ে বুকের ভার আলগা করা যায় তার কাছে। তাই ভাটি পাড়ের যে গানগুলি বাঁধা হয়েছে এই নদী পাড়ের মানুষদের দ্বারা, সে গান আমাদের মন ছুঁয়ে যায় বারবার। আজ অঝোর ঝরণ চলছে সারা বাংলা জুড়েই, ভরা বর্ষায় ভরা নদীর গান শুনলাম গানের ভেলায়। আপনাদের সঙ্গে ছিলাম এতক্ষণ শর্মিষ্ঠা সরকার। ভালো থাকবেন সকলে, নমস্কার।

0: শুনলেন গানের ভেলা, আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। যুববাণীর অনুষ্ঠান একটু পরেই।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান।

0: মেঘবালিকা, আচ্ছা বলো তো, আমাদের এই বাঙালিদের মধ্যে সব থেকে বেশি ভুল বোঝাবুঝি কি নিয়ে হয়?
1: রাজনীতি, সিনেমা,
0: ফুটবল,
1: ফুটবল,
0: আর এর বাইরে,
1: আর এর বাইরে বাইরে খাওয়া দাওয়া।
0: হ্যাঁ, খাওয়া দাওয়া তো বটেই। আমি ভাবছিলাম যে শেষ মিষ্টিটা কে খেলো, শেষ রসগোল্লা কে খেলো। ধরো চারটে রসগোল্লা রাখা রয়েছে ফ্রিজে, এবং শেষ মিষ্টিটা কে খেয়েছে, এ নিয়ে যে বিতর্ক এবং গোয়েন্দাগিরি চলে,
1: মানে সেটা ঠিকই বলেছো, বাড়িতে যে পরিমাণ চলে একটা ভালো মিষ্টি আসলে বাড়ির লোকেদের মধ্যে একটা বেশ চলতে থাকে।
0: এবং রসগোল্লার কথা যে
1: কখন যে একটা হাওয়া হয়ে যায় বুঝতে পারি না, ফ্রিজে খুলে দেখি নেই।
0: রসগোল্লার একটা মজার গল্প আছে না তো, মানে আমার এক দাদা রয়েছেন, তিনি বলেন যে তাদের বন্ধু মধ্যে রসগোল্লা কে কটা খেতে পারে বিয়ে বাড়িতে, সেই নিয়ে একটা কম্পিটিশন চলে।
1: হ্যাঁ, এটা তো মানে খুবই চেনা গল্প। আর আমাদের বন্ধুদের মধ্যে শুধুমাত্র রসগোল্লা নয়, আরো মিষ্টি নিয়ে যে ক্রেজটা, সেইটা কি বলবো বলো।
0: হ্যাঁ, আর এই মিষ্টি বিষয়টা তো সবেতেই, মানে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, ভাই ফোঁটা, কেউ কিছু পাস করলেই ভাই খাওয়া, মিষ্টি মুখ, এটার বাইরে
1: কিছু লেগে রয়েছে। মানে সে কিছু একটা পেলো, নিজে প্রাইজ পেলো, আরে আমাদের খাওয়াবি না, খাওয়ানো মানে মিনিমাম মিষ্টি খাওয়া অন্তত, এইটা তো চলতেই থাকে।
0: বন্ধুরা ভাবছে যে কি ব্যাপার, সকাল সকাল এরকম মিষ্টি নিয়ে আলোচনা হচ্ছে। হ্যাঁ, কারণ আমাদের মিষ্টি নিয়েই আজকে আলোচনা হবে। আজকের এই আমাদের অনুষ্ঠানের নাম যে মিষ্টি কথা, তোমাদের সঙ্গে আড্ডায় রয়েছে আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু, আমার সঙ্গে রয়েছে
1: মেঘবালিকা।
0: আর এই যে মিষ্টি নিয়ে আমাদের এত প্রশ্ন, এত কিছু জানার, ইতিহাস বলো মিষ্টির বা অজানা গল্প, সবকিছু নিয়ে আমাদের প্রশ্নের উত্তর দিতে স্টুডিওতে রয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সৌভিক রায়, লেখক ও গবেষক। আপনাকে স্টুডিওতে স্বাগত।
2: নমস্কার, তোমাদের সকলকে ধন্যবাদ, যারা শুনছেন তাদেরও ধন্যবাদ জানাই।
0: হ্যাঁ, এই নিয়ে তো প্রশ্ন করব মেঘবালিকা, কিন্তু বন্ধুদেরকে একটু বলো, বন্ধুরা কি করে আমাদের সঙ্গে যোগাযোগ করবে?
1: হ্যাঁ, আমাদের ফোন লাইন 0332213142, এই নাম্বারে ফোন করে জানাতে পারো। আর আমাদের ফেসবুক পেজ যুববাণী কলকাতার পোস্টার, যেটা মিষ্টি কথা, সেখানে যে পোস্টারের কমেন্ট বক্সে, সেখানে লিখে জানাও তোমাদের মিষ্টি মিষ্টি কথা, মানে মিষ্টি খাওয়ার গল্পের কথা।
0: একদম, মানে মিষ্টি তোমাদের যদি কোনো কিছু ভাগ করতে ইচ্ছে করে বা কোনো প্রশ্ন থাকে বা কোনো অভিজ্ঞতা তোমরা শেয়ার করতে চাও, তাহলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের পোস্টেও কিন্তু কমেন্ট করতে পারো। আর মেঘবালিকা যেটা বললো, ফোন লাইন খোলাই রয়েছে 0332213142, এই নম্বরে ফোন করে তোমরা চলে আসতে পারো। তাহলে আমরা আমাদের প্রশ্ন শুরু করি, কি বলো মেঘবালিকা?
1: হ্যাঁ, শুরু করি।
0: আচ্ছা, এই যে বাংলার মিষ্টির কথা উঠলেই আমাদের একটা আলাদা আবেগ কাজ করে, শুরুতেই যেটা আমার আর মেঘবালিকার মধ্যে দেখা গেল আর
1: কি, মানে শেষ হচ্ছে না বলা।
0: এই যে একটা আলাদাই আবেগ কাজ করে বাংলার মিষ্টি নিয়ে, আপনার কি মনে হয়?
2: আসলে বাঙালি তো খুব খাদ্যপ্রেমী জাত, এবং বাঙালির খাবার যদি আমরা দেখি তাহলে খুব একটা ব্যালেন্সড ডায়েট আমরা দেখতে পাবো, যে তিতো থেকে শুরু হচ্ছে, তারপর অন্যান্য পদ আসছে, ডাল আসছে, তরি তরকারি আসছে, মাছ মাংস আসছে, এবং টক, পাঁপড় ইত্যাদি হয়ে একেবারে মিষ্টি, দই ইত্যাদির মধ্যে দিয়ে শেষ হচ্ছে। এই যে ব্যালেন্স ডায়েট, এই ব্যাপারটা তো দীর্ঘকাল ধরে তৈরি হয়েছে, জন্মেছে, অনেক বিবর্তন হয়েছে, কিন্তু ওই মিষ্টি ব্যাপারটা কিন্তু অক্ষত থেকে গিয়েছে। মানে সবেতেই মিষ্টি, জন্মেও মিষ্টি রয়েছে, জন্মের পর অন্নপ্রাশনেও মিষ্টি রয়েছে, তারপর যারা ব্রাহ্মণ সন্তান তাদের যখন উপনয়ন হয় তখন তাতেও মিষ্টি রয়েছে। মানে আমাদের লোকাচারে, আমাদের লোক
0: লোকসংস্কৃতিতে
2: জীবন জুড়ে মিষ্টি, এবং ভোটে জিতলে মিষ্টি, পরীক্ষায় গোল্লা পেলে মিষ্টি, সবেতেই মিষ্টি মিলিয়ে রয়েছে, নির্বাচন থেকে খেলা থেকে শুরু করে সবকিছু।
0: এবং মিষ্টি
2: কিন্তু এমন একটা জিনিস যেটা দিয়ে বাঙালিকে ব্যাখ্যা করা যায়।
0: আচ্ছা,
2: মানে কিরকম, খুব সন্দেশের মতো সুন্দর কেউ বলে ফেললো, বা রসগোল্লার মতো তুলতুলে নরম, হ্যাঁ, বা কোনো অনুভূতি, মানে ফলে যেটা বলতে চাইছি, মিষ্টি একটা স্বাদে আর আটকে নেই, মানে এটা একটা টেস্ট হিসেবে আর আটকে নেই, এটা একটা ইমোশন হয়ে গিয়েছে বাংলার সঙ্গে,
1: মানে দুঃখে সুখে মিষ্টি।
2: হ্যাঁ, এবং মৃত্যুতেও কিন্তু মিষ্টি। এই যে আমাদের যখন শবযাত্রা হয় তখন গামুই আচার বলে একটা লোকাচার রয়েছে, গামুই হচ্ছে যারা ওই শবযাত্রার সঙ্গে যায় আর কি, সব অনুগামী, যে পাড়া প্রতিবেশী আগে ছিল, এখন তো এই ব্যাপারটি উঠে গিয়েছে যে কয়েকজন লোক হলেই এখন একটা দাহ করে দেওয়া যায়, কিন্তু আগে তো গোটা পাড়া জুড়ে বা গ্রামগঞ্জে তো প্রচুর লোক যেতেন। এবার যারা যাচ্ছেন তারা অনেকক্ষণ ধরে দাহ হচ্ছে কাঠে, 3-4 ঘন্টার ব্যাপার, তো তাদের তো একটা অতিথি সৎকার করতে হবে, সেই জন্য তাদের খাওয়ানোর একটা রেওয়াজ ছিল। এবার কি খাওয়ানো হবে, ওই লুচি মিষ্টি। এবার তারা গামলা ভর্তি ভর্তি লুচি খেতেন, এই জন্য গামুই। আর ওই কামুই আচার, ওই লুচি আর মিষ্টি দিয়ে ওই লোকাচার তাদের অতিথি সৎকার করে আমরা ফিরে আসছি।
0: আচ্ছা বেশ ইন্টারেস্টিং, বলো মেঘবালিকা
1: কত কিছু জানতে পারছি সত্যি।
0: এই যে আমাদের সেই আগেকার সময় একটু কথা যখন উঠে এলো, বাংলার মিষ্টির ইতিহাস কতটা প্রাচীন?
2: দীর্ঘকালীন, কিরকম যে মানে যুগে যুগে বদলেছে। যদি ছানার মিষ্টির কথা বলতে হয়, মানে যে মিষ্টি দুধ থেকে তৈরি হয়েছে, রসগোল্লা, সন্দেশ ইত্যাদি, বা লেডিকেনি, যাই হোক, এই মিষ্টিগুলো 200, 250, 300 এরকম সমস্ত পুরনো বয়সে। এবং তার আগে প্রাক ছানা যুগে যে মিষ্টিগুলো ছিল, অর্থাৎ বেসন থেকে মিষ্টি, সুজি থেকে মিষ্টি, ডাল, বিভিন্ন শস্য থেকে মিষ্টি, সেগুলো আরও প্রাচীন। মধ্যযুগীয় সাহিত্যে মঙ্গল কাব্যে তার উদাহরণ রয়েছে, চৈতন্য চরিতামৃতে আমরা উদাহরণ পাচ্ছি। যেমন চৈতন্যদেবকে রাঘবের ঝালি দেওয়া হতো।
1: আচ্ছা,
2: হ্যাঁ, এই বাংলা থেকে রথের আগে পুরীতে যেত রাঘবের জালি।
0: আচ্ছা,
2: সেইখানে ওই রাঘব পণ্ডিতের বোন, যারা বৈষ্ণব সংস্কৃতি জানেন তারা জানেন রাঘব পণ্ডিত হলেন একজন প্রাতঃস্মরণীয় ব্যক্তি বৈষ্ণব আন্দোলন, সংস্কৃতি ভক্তি আন্দোলনে। তো ওই রাঘবের বাল্য বিধবা বোন চৈতন্যর জন্য গঙ্গাজলি, নাড়ু আর সন্দেশ তৈরি করে দিত।
0: আচ্ছা,
2: সেটা তৈরি হতো নারকেল থেকে, দুধের কোনো ব্যাপার নেই, ছানার কোনো ব্যাপার নেই। এবার চৈতন্যদেব খেতেন মানে বুঝতেই পারছো যে প্রায় 500 বছর
0: সেই,
1: মানে বেশ প্রাচীন, তাই না? আর এই প্রসঙ্গে জিজ্ঞেস করতে চাইছি যে আপনাকে, যে একজন লেখক, স্বাধীন গবেষক হিসাবে বাংলার মিষ্টি নিয়ে কাজ করার সময় মানে এই এই ব্যাপারটি নিয়ে আগ্রহ কীভাবে তৈরি হলো আপনার? বিশেষ করে ময়রাদের গল্প জানা, তাদের অবদান তুলে ধরা, এটা নিয়ে হঠাৎ কেন এই দিকে আপনি গেলেন? কেন এই ভাবনাটা এলো, কোথা থেকে এলো?
2: আচ্ছা, এখন তো আমাদের সবাই শুনতে পাচ্ছে, দেখতে তো পাচ্ছে না।

0: যারা রিলটা দেখতে পেয়েছে তারা বুঝতে পেরেছে আমাকে দেখলে মনে হয় আমি খুব খেতে ভালোবাসি। এর প্রথম উত্তর হলো মিষ্টি নিয়ে ভালো লাগা বা ভালোবাসার জন্মের কারণ হচ্ছে আমার খাবার প্রতি একটা প্রেম, ভালোবাসা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ওই প্রথমে আর পাঁচটা বাঙালির মতো এসে পড়ে মিষ্টির কথা, মিষ্টি ভালো লাগতো। এবার এই মিষ্টি নিয়ে আমার খুব ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে।
1: আচ্ছা,
0: যেমন আমি আমার দাদুর সঙ্গে বাজারে যেতাম, তো বাজারে গিয়ে সকালবেলা দাদু ওই আমাদের বাজারে যে দোকান ছিল, স্থানীয় যেরকম মিষ্টির দোকান হয়, তার ময়রাকে একটা ডাক দিত, যে সেই ময়রার নাম অমল ধরা যাক, অমল মানে আমার কথা বলতো, আমি গিয়েছি এবার মিষ্টি দিতে হবে। সেই ভদ্রলোক জানতো আমাকে কি মিষ্টি দিতে হবে, বলতে হয়নি। এবার ওই প্লেটে রসগোল্লা লেডিকেনি এরকম চলে আসতো, সেটা খেতাম। এবার ওই খেতে খেতে আমি বসে দেখতাম কি করে মিষ্টি বানানো হচ্ছে, রসগোল্লা পাকানো হচ্ছে। মানে আমি ময়রা অনুযায়ী আলাদা করতে পারতাম যে অমুক ময়রা একসঙ্গে দুটো হাতের মধ্যে দুটো রসগোল্লা পাকায়, একজন একটা, একজন চারটে। এই করতে করতে আমার ওই মিষ্টির প্রতি একটা ভালো লাগা জন্মাতে শুরু করে, এবং
1: তৈরির প্রতি।
0: এবার যখন বড় হতে শুরু করলাম তখন ইচ্ছে হলো যে কি করে জন্মাচ্ছে এই মিষ্টিটা, কেন এরকম নাম হলো, কিভাবে তৈরি হচ্ছে, এইটার সঙ্গে আরেকটা মিষ্টির ফারাক কোথায়, এইগুলো জানতে বুঝতে শুরু করলাম। এই ব্যাপারে মানে খাবার লেখালেখির ক্ষেত্রে, খাবারের লেখালেখির ক্ষেত্রে আমার একজন গুরু আছে, তিনি হলেন শ্রী ইন্দ্রজিৎ লাহিড়ি, ফুটকা, খুব পরিচিত নাম। আমি ওনাকে গুরু বলেই ডাকি, গুরুদেব বলেই ডাকি। তো উনি আমাকে অনেকটা অনুপ্রাণিত করেছেন এই সমস্ত লেখার ক্ষেত্রে। এই এই ঘটনাগুলোর কথা বলতেই হয়। এবং তারপর এই যে ময়রারা তো এক একজন, মানে কি বলবো, যদি ক্রিকেটের ভাষায় বলি এরা এক একজন ভিভ রিচার্ড, সচিন তেন্ডুলকার, হয়তো মানে শঙ্করের কথা ধার করে বলতে হয় এরা হয়তো বিজ্ঞান বা অন্য কোনো ক্ষেত্রে থাকলে এক একজন নোবেল পেতেন বাংলার ময়রারা, যে মানে স্তরের তারা আবিষ্কার করেছে। ফলে তাদের কথা বলবো না, তাদের কথা মানুষ জানবে না, কাউকে না কাউকে তো জানাতে হবে,
1: তারাও তো শিল্পী।
2: আর আজ আমরা তো সে নিয়েই বসেছি, সেই নিয়ে আলোচনা হবে, আলোচনা হচ্ছে। তবে এই যে লুচি মিষ্টি খাবার দাবারের কথা হলো, একটা গান না হলে কিন্তু চলে না, কি বলেন?
1: একদমই তাই,
2: খুব বিখ্যাত গান শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়,
1: শুনেনি গান,
2: সেটা শুনিয়ে ফিরে আসছি, কি বলো?

0: On the occasion of Fibroids Awareness Month, we are spreading awareness about heavy menstrual bleeding associated with uterine fibroids. So today, we have Dr. Debnath Ghosh, Consultant Gynecologist, Parthaman. So doctor, how can a woman identify whether her menstrual bleeding is unusually heavy or needs medical attention?
1: Heavy menstrual bleeding, medically known as menorrhagia, is characterized by excessive blood loss or periods lasting longer than 7 days. It typically defined as losing more than 80 ml of blood loss per cycle, but can also be recognized as by symptoms that disrupt a woman's daily life or impact her daily health. She can identify her menstrual bleeding is excessive by some symptoms like soaking to one or more pads or tampon every single hour or 2 or more consecutive hours.
0: Issued in the public interest by Inca Life Science, a division of Sun Pharma.
2: তাহলে ফিরে এলাম গান এবং একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর, আর আজ ঐতিহ্য অনুষ্ঠানে কথা বলছি আমরা বাংলার মিষ্টি নিয়ে, মানে মিষ্টি কথা নিয়ে জমজমাট আড্ডায় রয়েছি তোমাদের সঙ্গে। আমি শুভাশিষ, আমার সঙ্গে
3: মেঘবালিকা, আর আমাদের সঙ্গে রয়েছেন লেখক গবেষক সৌভিক রায়।
2: হ্যাঁ, এবং আমরা আমাদের অনেক প্রশ্ন নিয়ে হাজির। যেমনটা শুরুর দিকে বলছিলাম, বাংলার ইতিহাসে এমন কোনো মিষ্টি কি আছে যার গল্প আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে?
4: হ্যাঁ, এরকম বহু মিষ্টি আছে, মানে একটা
2: একটু শুনলে আমরা সে গল্প
4: বলতে গেলে খুব মুশকিল হয়। এই যেমন ধরুন জয়নগরের মোয়া, জয়নগরের মোয়া একটা মানে জন্ম হয়েছিল খুব সহজ সরলভাবে, যে যামিনী বুড়ো বলে একজন ভদ্রলোক, সে তার ক্ষেতের ফসল মানে এই কনকচুর ধান তার জমিতে উৎপন্ন হয়েছে, সেটা নলেন গুড় দিয়ে মেখে মোয়া বানিয়ে পরিবেশন করেছিল তার একটা ঘরোয়া অনুষ্ঠান বা একটা মানে খুব ছোট পরিসরের একটা অনুষ্ঠানে। এবং সেই মোয়া কালে কালে এইরকম একটা ব্যাপক আকার মহিরুহের মতো অবস্থায় পৌঁছে গিয়েছে। হ্যাঁ, এই প্রসঙ্গে

0: রাখি মোয়ার কিন্তু জন্ম বহুরুতে। সেটা মানে শিয়ালদা থেকে যদি আমরা জয়নগরের দিকে যাই তাহলে বহুরু স্টেশনটা জয়নগরের আগে পড়বে। এবার সেইখানেই কিন্তু ওই মোয়ার জন্ম, কিন্তু সেই মোয়াকে কালে কালে মানে বাণিজ্যিক ভাবে জনপ্রিয় করা, তার যে ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করা এবং যে প্রচার প্রসার সমস্ত কিছুই জয়নগর দিয়েছে, এবং জয়নগর নামটা মোয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে, ফলে মানে একটা সাধারণ হয়তো কোনো বাড়ির ঘরোয়া অনুষ্ঠানে পরিবেশন করা জিনিস সেটা এরকম জগৎজয়ী বিষয় হয়ে গেল। এইটাই তো বাংলার মিষ্টির ম্যাজিক।
1: এবং মোয়া এখন মানে দিকে দিকে যেখানেই যাই ওই সময় মোয়া মানে,
2: বিশেষত যদি বলি শীতকালে পিকনিকে মোয়া মাস্ট।
0: এবং কয়েকশো কোটি টাকার ব্যবসা,
1: ঠিক
0: ওই অঞ্চলের অর্থনীতির হাল ফিরে গিয়েছে মোয়ার দরুন, এটা তো আমরা অস্বীকার করতে পারি না।
1: এবং এই যে আপনার গবেষণা করতে গিয়ে এই ধরনের যেমন মিষ্টি আপনি আবিষ্কার করেছেন তার গল্প, এরকমও তো অনেক মিষ্টির কথা আপনি জানতে পেরেছেন, ধরুন এক মানে হারিয়ে যাওয়া বা প্রায় বিলুপ্ত এরকম মিষ্টির সন্ধানও নিশ্চয়ই পেয়েছেন?
0: হ্যাঁ, এরকম অনেক মিষ্টি পেয়েছি। হারিয়ে যাওয়া মানে হয়তো একটা দোকান সেই মিষ্টিটা তৈরি করে।
1: আচ্ছা, কি নাম?
0: আমি সেরকম খুঁজতে সেই দোকানেই চলে গিয়েছি।
1: আচ্ছা,
0: এরকম ঘটনা ঘটেছে। যেমন ধরুন রামচাকি বলে একটা মিষ্টির কথা বলতে পারি।
1: আচ্ছা,
0: এটা সোদপুর অঞ্চলের দু একটি দোকানে পাওয়া যায়। এবার বাংলায় না রাম শব্দটা ব্যবহার হয় বড় হিসেবে, আকারে বড় বোঝাতে। যেরকম আমি বোদে এক ধরনের বোদে পেয়েছি, রাম বোদে।
2: আচ্ছা,
0: আমি খুঁজতে চেষ্টা করেছি যে কেন এরকম নাম হলো, হঠাৎ রাম কেন।
2: আচ্ছা, একটা অন্য বিষয় নিয়ে বলি, যে যে ছোটবেলায় বলতাম না রাম চিমটি, মানে সেটাও কি এই জায়গা থেকে?
0: একদম, মানে রাম ব্যাপারটা হচ্ছে যেটা একটু বড় মারাত্মক যার অভিঘাত, মানে রাম চিমটি হচ্ছে সেই চিমটি যেটার অভিঘাত বেশি লাগবে, ব্যথা বেশি, ফলে রাম মানে হচ্ছে আকারে বড়। এবার রামচাকি মিষ্টিটা হলো একটা চাকতির আকারের মিষ্টি করা পাকে, এবার তার মধ্যে রামচাকি কথাটা লেখা থাকে। আমি কিছু কিছু রেফারেন্স পাচ্ছি, মানে জনশ্রুতি পর্যায়ে চলে গিয়েছে, যে রামকৃষ্ণ পরমহংসদেব যখন গিয়েছিলেন পানিহাটি অঞ্চলে দণ্ড মহোৎসবে, তখন এই রামচাকি সন্দেশটি তিনি খেয়েছিলেন।
1: আচ্ছা,
0: ফলে বোঝাই যায় এটা প্রায় 150-200 বছরের প্রাচীন একটি মিষ্টি।
1: কি শুধুমাত্র ওই অঞ্চলেই পাওয়া যায়?
0: সোদপুর এবং সড়কপথে, যেহেতু সোদপুর খুব মধ্যমগ্রামের কাছাকাছি, মধ্যমগ্রামের কয়েকটি দোকানে পেয়েছি এরকম মিষ্টি। আবার ধরুন পক্কান্ন বলে একটি মিষ্টি আছে, কৃষ্ণনগর শান্তিপুরের কিছু কিছু এলাকায় পাওয়া যায়। সেটা ওই ঝুরি ভাজা আমরা সবাই খাই, সেই ঝুরি ভাজাগুলিকে গুড়ে পাক দিয়ে নাড়ুর মতো বানানো হয়, অনেকটা শিরিন নাড়ুর মতো। এবার শান্তিপুরে একজন কালী আছেন, জর্জ পণ্ডিত বাড়ির কালী, দেবী কালী।
1: আচ্ছা,
0: তো সেই কালীর নাম পক্কান্নেশ্বরী।
1: ও,
0: এবার এটার নামকরণ দুভাবে হতে পারে, হয় ওই দেবীকে যে ভোগ দেওয়া হয় তার নাম পক্কান্ন বলে পক্কান্নেশ্বরী, বা পক্কান্নেশ্বরীর ভোগে যে নাড়ু দেওয়া হয় তার থেকে পক্কান্ন।
1: ইন্টারেস্টিং। কিন্তু এই সমস্ত মিষ্টির নাম শুনে আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে, কিন্তু সেটা সম্ভব নয়। ফোনে বন্ধু এসে হাজির, চলো শুনে নেওয়া যাক।
2: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: হ্যালো,
2: হ্যাঁ বলুন।
3: নমস্কার, আমি মাওলা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
2: হ্যাঁ বলুন।
3: আজকে খুব সুন্দর একটা বিষয়, আমি স্যারের কাছে কিছু প্রশ্ন রয়েছে। আমরা জানতে পারছি যে প্রাচীন যুগে কিন্তু শুকনো মিষ্টি পায় যে মানে ক্ষীরের গন্ধ, আমি স্যারের কাছে জানতে চাইছি যে ছানার প্রয়োগটা ময়রা কি করে শিখলেন?
0: বুঝতে পারলাম যে ছানা কিভাবে এলো, যেই প্রশ্ন মানে যে প্রসঙ্গ আমরা শুরু করেছিলাম কত প্রাচীন, মানে এক সময় তো এই ছানা ব্যাপারটা বাংলার পাকঘরে ভিসা পায়নি, এবং ছানা কিন্তু সাধারণ যে দেবভোগ্য বিষয় ছিল না। মানে আজকে যেমন আমরা রসগোল্লা বা অন্যান্য ছানার মিষ্টি ঈশ্বরের ভোগে নিবেদন করি, সেরকম কিন্তু ছিল না। এদের ধারণা ছিল বা বৃহত্তর বাংলার ধারণা ছিল যে ছানা যেটা দুধের কৃত্রিম একটা বিকৃতি, মানে বাইরে থেকে কোনো বস্তু যোগ করে আমরা দুধকে আলাদা করছি, মানে সার বস্তু এবং অন্য বস্তুটিকে আলাদা করছি, ছিন্ন করা হচ্ছে। সেই কারণে এই ছানা জিনিসটাকে চট করে বাঙালি পাকঘরে ভিসা দেয়নি, ঠাকুরের কাছে তো দেয়ইনি। এবং কালে কালে ছানা জনপ্রিয় হয়েছে তার পেছনে বা তার নেপথ্যে শ্রী চৈতন্যদেবের কৃতিত্ব অপরিসীম, এবং তারপর এই যে ছানার একটা লম্বা সফর, সেই সফরে কখনো সাহায্য করেছে যারা বাইরে থেকে ভারতবর্ষে এসেছে, পর্তুগিজরা রোনালদোর দেশের লোকেদের কল্যাণ

0: আমরা কটেজ চিজ চিনতে পেরেছি, সেখান থেকে আমরা মিহি ছানা বানাতে পেরেছি, মানে ছানার জলে ছানা।
1: আচ্ছা, হ্যাঁ,
0: তার আগে যে ছানা ছিল সেটা আট হতো না, খুব ভালো মিষ্টি বানানো যেত না।
2: আচ্ছা আচ্ছা।
0: এবং কালে কালে কি হচ্ছে, যখনই এই রকম জিনিসটা মানুষ দেখে ফেলছে যে কটেজ চিজ বাবা এরকম জিনিস হয়তো, তাহলে আমি ছানাকে কেন পরিত্যাজ্য করে রাখবো, আমি কাছে টেনে নি
2: এবং সেটাকে এক্সপ্লোর করে আরো অনেক রকমের মিষ্টি পরের দিকে তো হয়েছে। শুরুর দিকে আমরা রসগোল্লার কথা যখন বলছিলাম, রসগোল্লাকে ঘিরে তো বিতর্কের অন্ত নেই, তো রসগোল্লাকে ঘিরে যে ইতিহাস ও বিতর্ক রয়েছে সেটাকে আপনি কিভাবে দেখেন?
0: এক কথায় বলতে গেলে রসগোল্লাটা তো বাংলার জিনিস, আমরা আমাদের হকটা বুঝে নেব না, তা কি হয় না, এটা মজা করে বললাম। উড়িষ্যার এই যে রথ চলছে, রথের রথ যখন মানে রথের পূর্ণ যাত্রা যখন শেষ হয়, মানে উল্টো রথ শেষ করে যখন জগন্নাথ দেব ফিরে যাবেন শ্রীমন্দিরে, তখন ওই লক্ষ্মী দেবীর ভারী গোসা হয়, সেই লক্ষ্মী দেবীর মান ভঞ্জনের জন্য রসগোল্লা খাওয়াতে হয়। এবার এই সমস্ত কারণ নিয়ে উড়িষ্যা দাবি করেছিল যে রসগোল্লা বুঝি তাদের।
1: আচ্ছা,
0: কিন্তু এবার বাঙালির রক্তে তো সংগ্রাম, লড়াই, স্বাধীনতা, আমরা
2: এবং তা যদি রসগোল্লা নিয়ে,
0: হ্যাঁ, আমরা লিখে নোবেল পেয়েছি, সিনেমা বানিয়ে অস্কার পেয়েছি, আর রসগোল্লা এসে বলে দেবে আমি ছেড়ে দেবো
1: রসগোল্লা নিয়ে লড়বো না, তা কি হয়।
0: সেই রকম ভাবে গবেষকরা গবেষণা করেছেন, তথ্য তলাশ করেছেন, তথ্য জমা দিয়েছেন এবং রসগোল্লার ভৌগোলিক সত্য মানে জিআই যে ট্যাগ সেটা আমরা পেয়েছি।
2: বাংলার রসগোল্লার ইতিহাসটা যদি একটু ছোট করে বলেন।
0: বাংলার রসগোল্লার ইতিহাসের প্রসঙ্গে আসছি, যে রসগোল্লা আমরা কলকাতার বুকে খাই, স্পঞ্জ রসগোল্লা, সেটা নবীনচন্দ্র দাসের সৃষ্টি, এর মধ্যে কোনো সংশয় নেই। নবীনচন্দ্র দাস রসগোল্লার কলম্বাস, একদম ধ্রুব সত্যি। এইবার স্বামীজি সম্পর্কে একটা সুন্দর কথা বলা হয়, সেটা হচ্ছে কলম্বাস আবিষ্কার করেছিলেন আমেরিকার মাটি, আর স্বামীজি আবিষ্কার করেছিলেন আমেরিকার আত্মা। ঠিক সেরকম রসগোল্লার আত্মার আবিষ্কারক এই নবীন ময়রা।
1: আচ্ছা,
0: কিন্তু রসগোল্লার যে আদি পুরুষ সেটা কোথায়, সেই তথ্য খুঁজতে গিয়ে আমাকে চলে যেতে হচ্ছে রানাঘাটে, রানাঘাটের পাল চৌধুরী বাড়িতে।
2: আচ্ছা,
0: বাংলার ইতিহাস যাদের পান্তি বলে চেনে, পান্তি বাড়ি মানে পানের ব্যবসায়ী থেকে পান্তি বাড়ি, তো ওই বাড়ির ভিয়েনে কোনো একটা অনুষ্ঠানের আয়োজন চলছিল, তো সেখানে একটি বাচ্চা মেয়ে খুব কান্না করছে, তখন ফুলিয়ার হারাধন ময়রা এসছে। হারাধন ময়রা ভাবছে এই বাচ্চার কান্না আমি কি করে থামাবো, ছিচকাদুনি মেয়ে যেরকম হয় বাচ্চা মেয়ে কেঁদে যাচ্ছে, তোকে একটা কিছু দি, কি করবে ময়রা মানুষ কি দেবে, মিষ্টি দেবে, ফলে ওই ছানা ডেলা টেলা পাকিয়ে ফুটন্ত রসে বা কোথাও একটা উনি ফেলে দিয়েছিলেন, তাতে একটা ডেলা রসগোল্লার জন্ম হয়েছিল।
1: আচ্ছা,
0: সেইটাকে বলা যায় যে রসগোল্লার আদি পুরুষ, আর রসগোল্লার মানে নিয়ান্ডারথাল আর কি, এরকম ব্যাপার। এবং সেই সেই রসগোল্লাকে আরেকটু পরিণত আকার দিয়েছে শান্তিপুর, এবং তারপর নবীন ময়রা তো আছেন।
1: আচ্ছা, তার মানে রানাঘাট, শান্তিপুর, তারপরে কলকাতা।
0: হ্যাঁ, এবং কলকাতায় অনেক গোপাল গোল্লা বলে কিছু মিষ্টির উদাহরণ পাওয়া যায় তার আগ দিয়ে, যেগুলো অনেকটা রসগোল্লার কাছাকাছি।
2: আর এই প্রসঙ্গে আমার মনে পড়ছে আপনার লেখায় আমি সাদা বোঁদের কথা পড়েছিলাম। এবার বোঁদে তো আমরা সবাই মোটামুটি চিনি বা জানি, কিন্তু সেটা রঙিন বোঁদে, সাদা বোঁদে তো আমরা সচরাচর পাই না, খাইও না,
1: দেখতেও পাই না, জানি না যে।
2: হ্যাঁ, এবং এই মিষ্টির কথা তো আমরা জানি, এটা কোন অঞ্চলের বা এর পিছনের গল্পটাই কি, এর উপাদানই বা কি, সাদা বোঁদেই কেন?
0: সাদা বোঁদের এমন উপাদান, সেটা শুনলে আমাদের শ্রোতারা একটু চমকে যেতে পারে।
2: আচ্ছা,
0: আমরা সেটা রান্নাঘরের একটা জিনিস,
2: আচ্ছা,
0: একটা সবজি, সেটা হচ্ছে বরবটি। বরবটির যে বীজ তাকে বলা হয় রমা কলাই বা রম্ভা কলাই, সেই বীজের যে গুঁড়ো, সেই গুঁড়ো করে আরো অন্যান্য জিনিসপত্র দেয়, সেগুলো আর বলছি না, কারণ ময়রারও তো ট্যাকে কিছু থাকা দরকার, তার তো কিছু
2: রেসিপি বলে দেওয়া যাবে না,
1: সিক্রেট রেসিপি।
0: যদিও আমি সাদা বোঁদে বানানো বসে দেখেছি, ময়রার পাশে বসে সব জেনে বুঝে এসেছি, কিন্তু উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন আপনি পুরোটা লিখবেন না, সেটা আমি করিনি, কাজে এখানেও বলছি না, তবে মূল উপাদানটা বলে দিচ্ছি, রমা কলাই।
1: আচ্ছা, তার মানে বরবটি থেকে ভাবো।
0: হ্যাঁ,
2: এবং এটা কি শুধুমাত্র ওই অঞ্চলেই পাওয়া যায়, কারণ অন্য কোথাও তো
0: ওই অঞ্চল বলতে, সাদা বোঁদের কিন্তু দু একটা ভ্যারিয়েন্ট আমি আশেপাশে দেখেছি, আমাদের আশেপাশে শহরতলি এলাকায়, কিন্তু সেগুলো মানে আমি যেহেতু ওখানকার মানে হুগলির সাদা বোঁদে খেয়েছি, কামারপুকুর জয়রামবাটির, তার সঙ্গে তুলনায় আসে না।
2: আচ্ছা, মানে ওটা ওই অঞ্চলেরই একদম বিখ্যাত বলা যায়,
0: বিখ্যাত, হ্যাঁ, যেই কারণে সাদা বোঁদেও জিআই পেয়েছে। কামারপুকুর এবং জয়রামবাটি, রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান কামারপুকুর, সেটা হুগলি জেলায়, জয়রামবাটি হচ্ছে মা শারদার জন্মস্থান।

0: সেটা বাঁকুড়া জেলায়। দুটো খুব কাছাকাছি কিন্তু দুই জেলা।
1: খুবই ইন্টারেস্টিং গল্প, কিন্তু কথা বলতে বলতে ফোন লাইনে বন্ধু এসে হাজির। শুনে নেওয়া যাক বন্ধু কি বলছে।
2: হ্যালো,
1: নমস্কার।
3: নমস্কার,
1: কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি বহরমপুর থেকে পলাশ সরকার কথা বললাম।
1: হ্যাঁ বলুন।
3: তো দাদা ভাই, একটু আগে ছানার কথা শুনলাম আমি গতকালকেই। এই আপনাদের গরু থেকে অরিজিনাল বাট থেকে দাদা দুধটা নিয়ে এসে ছানা তৈরি করলাম বিনা, অনেকে ছানাতে পাউডার তো মিশায়, তো ছানাটাকে দেখতে সৌন্দর্য হয় বলে। কিন্তু আমি কালকে বাড়িতে লেবু চিপে ছানা তৈরি করলাম দাদা ভাই, দোকানের ছানা আর রসগোল্লার থেকে আমার ছানাটা মনে হচ্ছে বেশি ভালো লাগলো দাদা ভাই।
0: আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি তো বহরমপুর থেকে বলছেন?
2: হ্যাঁ বলুন।
0: হ্যাঁ, মানে ছানা ছানা বর্ডার এলাকা থেকে বলছেন তাই তো?
1: সাদা মুদের কথা হলো, রসগোল্লার কথা হলো, আরো একটা বিষয়, একটা সময় আমরা জানি যে শহরের বিখ্যাত ময়রারা, ময়রারাদের প্রসঙ্গ যেহেতু এলোই, স্মরণীয় এবং বরেণ্য ব্যক্তিদের মিষ্টির নামকরণ করতেন, সে মিষ্টিরও একটা নামকরণ হতো এবং তাকে স্মারক মিষ্টি বলা হতো। এই স্মারক মিষ্টির ঐতিহ্যনি যদি একটু কিছু বলেন আপনি।
0: এইটা না আমি খুঁজে দেখেছি, এটা গত 100 বছরের একটা ট্রেন্ড, প্রবণতা।
1: 100 বছরের?
0: কিরকম প্রবণতা? ধরুন আশুতোষ মুখোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়ের নামে বা ওনাকে উৎসর্গ করে একটা সন্দেশ বানানো হয়েছিল বা এখনো পাওয়া যায়।
2: আচ্ছা।
0: আগে এবার সেই সন্দেশটার নাম আশুভোগ।
1: আশুভোগ,
0: কারণ আশুতোষ মুখোপাধ্যায় সন্দেশ খেতে খুব ভালোবাসতেন। এইরকম প্রচুর মিষ্টির ক্ষেত্রে এরকম ঘটনা রয়েছে। যেমন ধরুন নেহরু ভোগের কথা বলতে হয়, তারা বাংলার এক প্রসিদ্ধ, আমরা হয়তো সমস্ত নাম বলতে পারছি না ব্র্যান্ডের, বাংলার এক প্রসিদ্ধ মিষ্টান্ন প্রস্তুতকারক সংস্থা, তারা এখনও রয়েছেন, মানে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তারা মতিলাল নেহরুর কলকাতা আগমন উপলক্ষে 1927 নাগাদ একটা মিষ্টি বানান, সেই মিষ্টিটার নাম নেহরু ভোগ।
1: নেহরু ভোগ?
0: হ্যাঁ। মিষ্টিটা আগে ছিল পেস্তাবল নামে, সবুজ রঙের পেস্তাগুলো দেওয়া হতো। এবার যখন নেহরু এসেছেন তাকে ওই মিষ্টিটা নিবেদন করা হয়েছে আর কি, মানে উপহার হিসেবে দেওয়া হয়েছে, উপঢৌকন হিসেবে। তারপর থেকে নাম দিয়ে দেওয়া হয়েছে নেহরু ভোগ।
1: সুভাষভোগ,
0: স্বরাজ মিষ্টি, বাবু সন্দেশ, বাবু কালচার কে স্মরণ করে বাবু সন্দেশ, এরকম অনেক ঘটনা আছে।
2: আচ্ছা, মাদার ইন্ডিয়াটা শোনা হয়নি সত্যি?
0: হ্যাঁ, মানে রসালো একটা মিষ্টি, তার মধ্যে ড্রাই ফ্রুটস দিয়ে ওনারা করেন।
2: আচ্ছা,
0: আমি ওটা নিয়ে লিখেওছি, মানে ওটা নিয়ে হয়তো আমারই লেখা আছে আর কেউ।
1: কতদিনের হবে এই মিষ্টির ইতিহাস?
0: মাদার মারা যাওয়ার পরই এটা ওনারা তৈরি করেছেন, ফলে 10-20 বছর তো হবেই।
2: বাবু সন্দেশ কিন্তু শুনেছি। তা যাই হোক, এবার আপনার কাছে প্রশ্ন, যে বিদ্যাসাগরের সংস্কৃত শ্লোকেও তো মতিচুরের উল্লেখ পাওয়া যায় তাই তো? আবার বিষ্ণুপুরের মতিচুরও বেশ পরিচিত, বাংলার বাইরে মতিচুর তো পাওয়া যায়, কিন্তু বাংলার মতিচুরের বিশেষত্বটা ঠিক কোথায়?
1: হ্যাঁ, মানে মতিচুর শুনলেই তো আমরা ভাবি বোধহয় বাঙালি।
0: হ্যাঁ, অবাঙালি নয়, অবাঙালি মিষ্টি।
1: এই গল্পটা একটু বলুন।
0: বাংলার যে মতিচুর সেটাও কিন্তু ওই কৃষি কাজের ফসল।
1: ও,
0: বলছি ঘটনাটা। বিষ্ণুপুর হচ্ছে মন্দির নগরী, বিষ্ণুপুরকে ব্যাখ্যা করতে একটা লাইন বলা হয়, গান বাজনা মতিচুর তিন নিয়ে বিষ্ণুপুর, বা গান বাজনা মতিচুর তবে জানিবে বিষ্ণুপুর।
1: সেখানেই উল্লেখ আছে মতিচুরের?
0: সেখানে উল্লেখ আছে, হাজার বছরের পুরনো একটা কি বলবো, শহর, জনপদ, তাকে ব্যাখ্যা করতেও যে মিষ্টির নাম ব্যবহার করা হচ্ছে, তাহলে বোঝাই যাচ্ছে সেই মিষ্টিটা কত প্রাচীন। এইবার আসি কিভাবে মতিচুর তৈরি হয় বা কি দিয়ে তৈরি হয়। সেটা হচ্ছে পিয়াল ফল, স্থানীয় একদম গাছ, পিয়াল গাছ। সেই পিয়াল ফলের বীজ থেকে যে বেসন হয় সেটা দিয়ে মতিচুর বানানো হয়, মানে সেই বেসনের বোঁদে, তারপর সেটা চিনির সঙ্গে পাক করা হচ্ছে।
2: আচ্ছা,
0: করে লাড্ডুর আকারে মতিচুর তৈরি করা হচ্ছে,
2: তার মানে পিয়াল ফল থেকে।
0: হ্যাঁ, এখন
1: ভাবা যায় মানে বরবটি, পিয়াল ফল এই সব উপাদান হিসেবে ব্যবহার করে সেগুলোর বেসন তৈরি করে মিষ্টি।
0: এইভাবেই তো কৃষিকাজ বাংলার মিষ্টি।

0: প্রভাবিত করেছে এবং যখন এগুলোর জন্ম তখন সেইভাবে ছানা আসেনি, কারণ মতিচুরের জন্ম হয়েছিল দেবভোগ্য মিষ্টি হিসেবে, মানে ঈশ্বরকে নিবেদন করবো বলে মল্লরাজারা একজন ময়রাকে বরাত দিয়েছে একটা মিষ্টি বানাও।
1: এবং বাংলার যে মতিচুর, বিষ্ণুপুরের কথা যেটা বলছে, এই মতিচুর কি সব জায়গাতেই মোটামুটি মেলে নাকি বিষ্ণুপুরেই?
0: বিষ্ণুপুরেই মেলে। এবং মতি মানে দুঃখের কথা যে এখন তো ওইভাবে পিয়াল ফল পিয়াল গাছ আর পাওয়া যায় না, যদিও 2025 সালে জিআই পাওয়ার পর পিয়াল গাছের চাষ সরকারি উদ্যোগে শুরু হয়েছে।
1: ও,
0: যখন পিয়াল পাওয়া যেত না মানে অপ্রতুল ছিল, সেই সময়টা মতিচুর তৈরি করা হতো বুটের ডাল থেকে, মানে ছোলার ডাল থেকে।
1: আচ্ছা,
0: মানে ওই নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, একটা জিনিস অপ্রতুল তখন ময়রারা খুঁজে নিয়েছেন বিকল্প, বিকল্প হিসেবে
1: কিন্তু লাড্ডু গোত্রীয়, তাই তো?
0: লাড্ডু গোত্রী
1: মানে অবাঙালি মিষ্টি যেটা আমরা বলছি, মানে মতিচুর বাইরে যেটা পাওয়া যায় বাংলা তার সঙ্গে এর পার্থক্যটা মানে উপাদানই, তাই তো?
0: পিয়াল ফল।
1: হ্যাঁ,
0: এবং মতিচুর মানে মতিচুরের আসল রহস্যটা কোথায়? ওই ক্ষুদ্র ক্ষুদ্র দানা মতির মতো, সেটা গোল্লা পাখি একটা বড় মিষ্টি হচ্ছে।
2: আচ্ছা,
1: নামের পিছনেও কত গল্প রয়েছে।
0: এবং লাড্ডু হচ্ছে ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন মিষ্টি, বিতর্কিতভাবে সবচেয়ে প্রাচীন মিষ্টি, এবং সেটা বিভিন্ন ভাবে ভেঙে গিয়েছে। যেমন পুরুলিয়ায় একটা কাস্তাল লাড্ডু বলে একটা জিনিস পাওয়া যায়।
1: কাস্তাল?
0: হ্যাঁ, কাস্তার। পুরুলিয়ার সেটা ওরকম পুরুলিয়ার রাজ পরিবারের আনুকূল্যে তৈরি। হ্যাঁ, এরকম মানে লাড্ডুর বহু রকম ভেরিয়েশন রয়েছে। দরবেশ, দরবেশ মানে আমরা কি জানি, সন্ন্যাসী দরবেশ যে বলা হয়, ওরা যেরকম আলখাল্লা পরেন বিভিন্ন রঙের, হ্যাঁ, যে সেলাই করে অন্যান্য রং বসিয়ে দেওয়া, ঠিক লাড্ডুও তো তাই। কোনোটা একটা দুটো সবুজ বোদে বেশি হলুদ, দু একটা লাল একটা সাদা, ফলে কি ওইরকম বিভিন্ন রঙের একটা সমাহার, একটা ক্যানভাস।
1: খুব সুন্দর। আর এই যে বাংলায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মিষ্টি মেলে, শীতকাল আর নলেন গুড় মানে একে অপরের পরিপূরক, আলাদা করা যায় না,
0: রাজ্যটক সম্পর্ক।
1: এবং নলেন গুড়কে ঘিরে বাংলার মিষ্টির একটা ঐতিহ্য রয়েছে, সেটাকে আপনি কিভাবে বলেন? মানে এই তুমি কি বলো, মানে ওই সময় নলেন গুড়ের পায়েশ, মেঘবালিকা, গুড়ের বিভিন্ন মিষ্টি,
2: মানে আর বলো না, এখন তো পাবো না ওই রকম, বিশেষত নলেন গুড় দিয়ে বানানো জিনিসপত্র সেগুলো তো পাবো না।
0: নভেম্বর মাস এলেই কারা কাদের দোকানের মিষ্টিটা লাল হয়ে উঠবে। এই যে একজন মানুষ শিউলি, যারা রস সংগ্রহ করেন খেজুরের গুড়ের, তাদের আমরা বলি শিউলি। এই শিউলি উঠবেন গাছে, হাড়ি বাঁধবেন, সেই হাড়িতে একটু একটু করে রস জমা পড়বে, সেই রস ফুটিয়ে গুড় তৈরি হবে। গোটা ভারতের গুড়ের মিষ্টির সঙ্গে বাংলার গুড়ের মিষ্টির ফারাক এখানেই। বহির্বঙ্গে গুড়ের মিষ্টি বলতে ওরা আখের গুড় বোঝে, আর আমরা বুঝি খেজুরের গুড়ের মিষ্টি। রসগোল্লা লাল হয়ে উঠবে, মাখা সন্দেশ লাল হয়ে উঠবে,
1: স্বাদ অনেক আলাদা, মানে
0: অনেক আলাদা। এবং এই যে মানে গুড়ের সঙ্গে ছানার এই যে মিলন, বা এই যে বলবো একটা বিয়ের মতো ব্যাপার, এর ফলে যাদের জন্ম হচ্ছে
1: এখনকার ভাষায় কোলাবোরেশন,
0: তারা কিন্তু আমাদের জীবকে একদম পরিতৃপ্তি দিয়ে দেবে। মানে ওই যে ভাস্কর চক্রবর্তী লিখেছিলেন না যে শীতকাল কবে আসবে সুবর্ণা, ওরকম বলতে হয়েছে যেদিন নলেনগুড়ের মিষ্টি পাওয়া যাবে সেই দিনই শীতকাল।
1: আমাদের বাড়ির ওখানে ওই সময় আর কি আলাদা করে মিষ্টির দোকানগুলো বসে, আমার চোখের সামনে এখন ভাসছে দোকানগুলো, পরপর মোয়া সাজানো, নলেনগুড় রাখা, গুড়ের রসগোল্লা।
0: নলেনগুড় না থাকলে আমরা তো এত সুন্দর মোয়াও পেতাম না, কারণ জয়নগরের মোয়ার আসল উপাদান তো তাই, কনকচুর ধান আর ভালো জাতের গুড়।
1: এবং গুড়ের মিষ্টির স্বাদ একটা আলাদাই, যেমন কাঁচা গোল্লা সারা বছর যেটা পাওয়া যায় চিনির কাঁচা গোল্লা, এবং গুড়ের কাঁচা গোল্লা আকাশ পাতাল তফাৎ স্বাদে।
0: সব মিষ্টিরই গুফো বলে যে মিষ্টিটা আছে, ওটা যখন গুড় দিয়ে তৈরি হয় তার স্বাদ অসামান্য, চিনির গুফোর সঙ্গে গুড়ের গুফোর অনেক ফারাক।
1: আর এই যে আমরা বলছিলাম যে ভাই ফোঁটা, জন্মদিন, বিয়ে বাড়ি, যাই হোক, রসগোল্লা মিষ্টি এগুলো তো আমাদের চলে, এবং রসগোল্লার পাশাপাশি কিন্তু সন্দেশও চলে।
0: কিন্তু থাকলে না থাকলে আরো একটা জিনিস হতো না, বাঙালি এত ভালো পিঠে খেতে পারতো না।
2: আমি একটু আগে ওটাই বলার চেষ্টা করছি,
1: পাটি সাপটা থেকে শুরু করে সর্বত্রই পিঠের একদম অবাধ।
2: শীতকালে যে একটা ব্যাপার, অনেক রকমের খাবার দাবার সবটাই তো গুড়।
0: তো বলেই গিয়েছেন ঝোলা গুড় আর পাউরুটি।
1: আচ্ছা, যে প্রশ্নে ছিলাম সেটা হচ্ছে রসগোল্লার পাশাপাশি সন্দেশও কিন্তু বাংলায় অত্যন্ত জনপ্রিয় একটি মিষ্টি, কিন্তু এই সন্দেশ নামটির উৎসই বা কি, সন্দেশ কেন সন্দেশের নাম, এটা আমি ভাবছিলাম আজকে।
0: ওই তো খবর আর খাবার একসঙ্গে মিলেমিশে গেছে।
1: আচ্ছা, যেমন
0: যেমন এই প্রসঙ্গে ফিরে যেতে হয় পানিহাটির কৃতি সন্তান জোম দত্তর ডায়েরিতে, উনি লিখে গিয়েছেন, রবীন্দ্রনাথ ভারী চমৎকার এখানে কথাবার্তা বলেছেন যে বাংলাদেশ খবর একটা নিরাকার জিনিস, তাকে সাকার বানিয়ে ছেড়েছে, খবরটাকে খাবার বানিয়ে। এক্সাক্ট কোট করলাম না কথাটা অনেকটাই। এইবার যে প্রসঙ্গে আসি যে কি করে হলো, এক সময় কি হতো, বাংলায় সংবাদ পৌঁছে দেওয়ার কাজ করতেন নাপিতেরা, গ্রামে গ্রামে ঘুরে তারা চুল কাটতেন, ফলে এই গ্রাম থেকে ওই গ্রাম পাশের গ্রাম চলে যাবে এবং সুসংবাদ ওই নাপিতদের মাধ্যমে দিয়ে দেওয়া হতো। সাদা কাগজে লাল কালিতে সংবাদ লেখা হতো এবং লাল সুতো দিয়ে সেটা বাঁধা হতো, এবং সংবাদ তো যাবে, সংবাদ মানে খবর। আমরা কোনোটা খবর পেলে বলি কিরে মিষ্টি খাওয়ালি না, তো তখন আমরা এক্সপেক্ট করি যে খবরের সঙ্গে, ভালো খবরের সঙ্গে
1: মিষ্টি মিষ্টি
0: আসবে। এইবার ওই খবরটা যখন পাঠানো হচ্ছে, ধরুন পাশের একটা গ্রাম চন্দননগর, কথার কথা বলছে, সেখানে যাবে, এখান থেকে চাঁদনগর থেকে চন্দননগর যাবে। এবার এই গ্রামের যে আত্মীয় কুটুম, সে ওই নাপিতের হাতে চিঠি সংবাদ দিয়েছে, সঙ্গে একটু মিষ্টিও দিয়েছে, তুমি মিষ্টিটা পৌঁছে দাও। এবার সেই মিষ্টিটা শুকনো, রসের মিষ্টি বা হলে তো যাতায়াতের
1: সমস্যা,
0: এই মিষ্টি আর খবর একই সঙ্গে আসছে, সেই জন্য মিষ্টির নাম হয়ে গেল সন্দেশ।
2: আচ্ছা,
0: এখানেই শেষ নয়, এইবার নাপিত তো একটা চালাক, সে তো মিষ্টি খেতে শুরু করলো, ফলে দেখা গেল যে থালায় মিষ্টি যাচ্ছে কমছে, তাহলে কি করো, হাঁড়ির ব্যবস্থা করো, হাঁড়ির সঙ্গে সরা থাকবে, মিষ্টি হয়তো রক্ষা পাবে। তাও পেল না, মিষ্টিও কমতে শুরু করলো। এইবার তাহলে উপায় কি? উপায় হলো যে হাঁড়ি আর সরার মুখে আমরা আটা দিয়ে আটকে দেবো।
2: আচ্ছা,
0: এই প্রক্রিয়াকে বলা হলো ওলক, ওলব দেওয়া। সেই থেকে বাংলা ভাষায় একটা প্রবাদের জন্ম হলো, কুলুপাটা।
1: সন্দেশের কথা যখন উঠলো, একটু গুপ সন্দেশের ইতিহাসও জানতে চাই।
0: গুপ সন্দেশ, গুপ সন্দেশের দুটো সংস্করণ আছে, দুটো ভ্যারাইটি আছে আমি পেয়েছি।
1: আচ্ছা,
0: একটা ওই পানিহাটি পেনাটিতে পাওয়া যায়, আরেকটা হচ্ছে গুপ্তিপাড়ায় পাওয়া যায়।
1: ও
2: আচ্ছা,
0: গুপ্তিপাড়া না, বাংলার কাছে মানে বাংলা গুপ্তিপাড়ার কাছে অনেক কারণে ঋণী। তার কারণ, গুপ্তিপাড়া আমাদের ভোলা ময়রাকে দিয়েছে, গুপ্তিপাড়া আমাদের বারোয়ারি দুর্গাপুজোকে দিয়েছে, যেখান থেকে বারোয়ারি দুর্গাপুজোর সূত্রপাত, সেটা বিন্ধ্যবাসিনী পুজো ছিল। এই চাঁদা তোলাও, সেটার জন্ম গুপ্তিপাড়ায়।
2: আচ্ছা,
0: তার আগে চাঁদা তুলে পুজোর ব্যাপারটাই ছিল না। এবং এই গুপ্তিপাড়াই বাংলার খাবারের ইতিহাসে, মিষ্টির ইতিহাসে প্রথম ব্র্যান্ডেড মিষ্টি এই গুপ্তর জন্ম দেয়। অগ্রজ গবেষকেরা বলে গিয়েছেন, লিখে দিয়েছেন যে গুপ্তিপাড়া থেকেই গুপ্ত নামটা এসেছে। যদিও এর একটা মানে উচ্চারণগত পার্থক্যে অন্য একটা নামের শোনা যায়, সেটা হচ্ছে গুফো সন্দেশ, ফ
2: ফ
0: ফ।
1: আচ্ছা,
0: এবার তাতে কেউ কেউ বলেন, এটা পুরোপুরি জনশ্রুতি, এর কোনো ঐতিহাসিক ভিত্তি নেই, যে গুপো খাওয়ার সময় গোফে লেগে যেত, এত নরম, নরম পাকের সন্দেশ।
2: আচ্ছা, ওই জন্য,
0: ওই জন্য। কিন্তু এটার কোনো ঐতিহাসিক ভিত্তি আমি পাইনি। তো গুপ্তিপাড়ার গুপো কোনোভাবে গঙ্গা পেরিয়ে হয়তো চলে এসেছিল গঙ্গার পূর্ব পারে, সেই জন্য পানিহাটিতে ফ্লারিশ করেছে।
2: আচ্ছা,
0: কিন্তু গুপোর আসল জন্ম গুপ্তিপাড়ায়।
2: আচ্ছা,
1: এই মিষ্টিকে এখন পাওয়া যায়?
0: হ্যাঁ, ওই অঞ্চলে পাওয়া যায়,
1: ওই অঞ্চল।
0: এবং গুপো নিয়ে ওরা খুবই কাজ করছেন, বেশ কিছু দোকানদার, তাদের সঙ্গে আমি কথাবার্তাও বলেছি, গুপোরও জিআই পাওয়ার কথা।
1: ও, ইন্টারেস্টিং।
0: এখনো কেন পেল না আমি জানি না, কারণ আমার কাছে 2024 সালের নভেম্বর অবধি যা তথ্য ছিল, গুপোর পেয়ে যাওয়ার কথা।
2: আচ্ছা,
0: হয়তো খুব শিগগিরই পাবে।
1: আচ্ছা, সে প্রসঙ্গে আসবো। কিন্তু আমাদের ফেসবুকে বন্ধু সৌভিক সরকার কমেন্ট করেছেন যে বর্ধমানের মিহিদানা ও সীতাভোগ মিষ্টিটা কি করে এলো, উনি জানতে চেয়েছেন, সেই ইতিহাস যদি একটু বলে।
0: এটাও তো
1: আমাদের জানা মিষ্টি, এটা কিন্তু গল্প জানি না অত।
0: স্মারক মিষ্টির মতোই একটা ব্যাপার আছে।
1: আচ্ছা,
0: এবং এই মিষ্টিটার সঙ্গে আকাশবাণীরও একটা কানেকশন আছে,
1: তাই
0: বলবো ঘটনাটা। সেটা হচ্ছে, লর্ড কার্জন যখন বর্ধমানে যাচ্ছেন, ঠিক সেই সময় বর্ধমান, এবার কার্জন একজন মানে বুঝতেই পাচ্ছেন কেউ কেটা ব্যক্তি, বাংলার প্রশাসক, এবার তাকে তো খুশি করতে হবে, প্রীত করতে হবে। এবার তখন বর্ধমানের মহারাজ চেষ্টা করলেন ভাবলেন যে কি দিয়ে করা যায়। তো কার্জনের নামে একটা তোরণ বানানো হলো, কার্জন গেট যেটা।
2: আচ্ছা।
0: এবং ওই ওনার খাস ময়রা ভৈরব নাথকে ডেকে বললেন একটা মিষ্টি বানাও। ও তখন এই সূক্ষ্ম দুটো মিষ্টি বানালো, মিহিদানা এবং সীতাভোগ। হয়তো বড় আকারে আগে ছিল, মানে এরকম একটা গল্প শোনা যায় যে যেটা দিয়ে বোদে ভাজা হয় সেটাকে ছানচা বলে।
2: আচ্ছা,
0: চলতি কথা ময়রাদের ভাষায়। তো সেই মানে সূক্ষ্ম ছিদ্রের ছানচা পেয়ে মিহিদানা জন্ম হলো। এই দুটোই কিন্তু চালের মিষ্টি, চালের গুঁড়ো, মানে এইভাবেও মিলে যাচ্ছে। বর্ধমান হচ্ছে চালের গোলা, ফলে তৈরি হচ্ছে চালে, চাল দিয়ে মিষ্টি বানানো হচ্ছে। এবার ওই যখন তৈরি হলো তখন ওনার সামনে নিয়ে যাওয়া হলো কার্জনের সামনে। কার্জন খুব খেয়ে খুশি হলো, খুশি হয়ে বলল চলো এটা সমস্ত সরকারি অনুষ্ঠানে মাস্ট করে দিলাম, রাখতেই হবে। এবং তারপরেই সীতাভোগ মিহিদানা কালে কালে কত বদলেছে। মিহিদানা মানে সূক্ষ্ম অর্থে মিহিদানা, এগুলোর জন্ম 1904 নাগাদ,
1: মানে আকাশবাণী কানেকশনটা ঠিক কোথায়
0: বলছি। আর সীতাভোগের বিষয়টা হচ্ছে, সীতাভোগ হচ্ছে সীতা চাল থেকে হয় একটা, মানে সীতাভোগ মিহিদানা একটা আতপ চাল, একটা সিদ্ধ চাল। আবার সুকুমার সেন বলে গিয়েছেন যে এই সীতাভোগ আমরা এখন লিখি কি দীর্ঘ ইকার দি, আসল বানানটা হওয়া উচিত হর্ষ ইকার।
2: আচ্ছা,
0: সীতা মানে সাদা,
2: যেহেতু
0: সাদার মতো দেখতে।
2: আচ্ছা আচ্ছা।
0: এবং এর আরেকটা মানে মানেও দাঁড়ায় যে মিছরি, সীতা মানে সেটাও সাদা বোঝা যাচ্ছে। এবার এই ভৈরবনাগের ছেলে 1976 খুব যদি ভুল না করি 75 বা 76 এরম সময়, 75 বা 76 নাগাদ 15ই আগস্ট ডেটটা ওই আকাশবাণীতে ওনাদের একটা ওই ঘোষণাপত্র পড়েছিল যে কবে এটার জন্ম হয়েছিল সীতাভোগ মিহিদানার।
1: আচ্ছা।
0: এবং ওই ডেটটাও মেনশন করে দিয়েছিলেন যে 1904 সালের নভেম্বর।
1: আর এই সীতাভোগ যেহেতু এলো, এই প্রসঙ্গে মেঘবালিকে একটা মিষ্টির নাম মনে পড়ছে, কি বলতো?
2: কি বলতো?
1: কমলাভোগ।
2: ও হ্যাঁ,
1: এই কমলাভোগের নাম কমলাভোগ কেন? এর পিছনে কমলা, যেমন সীতা আমরা জানলাম যে সাদা, একটা ওই অর্থে অর্থের সঙ্গে যোগ রয়েছে কমলাভোগ।
0: কমলাভোগ সেই নামটা, রং তো কমলা, বুঝতেই পারছেন। কমলা, হ্যাঁ, এটা আসলে কমলা লেবু থেকে তৈরি হয়। কমলা লেবু নির্যাস, বাকলের বা কমলা লেবুর ভেতরের যে কোয়াগুলো তার নির্যাস রস, সেইখান থেকে এই মিষ্টিটার জন্ম। মানে কমলাভোগের জন্ম কিন্তু মাদারিহাটে।
1: আচ্ছা আচ্ছা।
0: মানে তার একটা মানে চূড়ান্ত পরিশ্রমের গল্প রয়েছে, এবং একই সঙ্গে এই গল্পটার মধ্যে অনেক মাদকতা রয়েছে, অনেক রোম্যান্টিসিজম রয়েছে।
2: আর আমার আরেকটা প্রশ্ন, যে এই যে কোন্নগরের বইমেলায় প্রায় তিলকুটের দেখা মেলে আর কি, এইটা কি ওই অঞ্চলের ঐতিহ্যবাহী মিষ্টি তিলকুট? এইটা সম্পর্কে যদি একটু বলেন।
0: হ্যাঁ, একেবারেই। মানে ওই কোন্নগরে দু একটা দোকানই তিলকুট বানায়। এবং তিলকুটের ওই আমাদের ভরসা বলতে সেই স্বামীজির ভাইয়ের লেখা, ওই ওনার কথা অনুযায়ী বা ওনার লেখা অনুযায়ী 1870-73 এইরকম সময় তিলকুটের জন্ম। এবার ওই তিলকুট তৈরি হতো কালো তিল থেকে। এখন যে তিলকুট কলকাতার বাজারে দু একটা দোকানে ঘুরে, সেই তিলকুটের সঙ্গে ওই তিলকুটের স্বাদ আলাদা। কোন্নগরের তিলকুট একটু তিতকুটে, সপ্তাহে 2-3 দিনের বেশি ওনারা করেন না। ওই দোকানে আমি গিয়েছি, ওদের সঙ্গে কথা বলেছি, ওই গোল চাকতির মতো দেখতে হয়, তিলকুটে বানানো হয় এবং ক্ষীর টির থাকে, খেতে খুবই সুন্দর, স্বল্প দামের একটা মিষ্টি, খুব একটা কড়া মিষ্টিও নয় যে খুব শরীরের ক্ষতি করবে। এবং কোন্নগরে এক ভদ্রলোক ছিলেন ভানু নন্দী বলে, ভানু প্রসাদ নন্দী, উনি প্রথম ওই তিলকুট এইভাবে আধুনিক রূপে বানাতে শুরু করেন। তিলকুট, বেলের মোরব্বা আর খয়ের মুরকি বানাতেন ভদ্রলোক। দোকানটা নেই, উঠে গিয়েছে, আমি ওনাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছি।
1: আর আজ আমাদের আলোচনায় বারবার করে জিআই ট্যাগের কথাটা উঠে এসেছে, তো জিআই ট্যাগ বিষয়টা কি একটু সহজে যদি বন্ধুদেরকে বুঝিয়ে দেওয়া যায়?
2: সহজ করে
1: এবং আমরা জানি যে বছর জলভরা, মনোহরা, মেতা, সন্দেশ, মেতার কি জিআই ট্যাগ পেয়েছে, তো এই মিষ্টি গুলোর ইতিহাস যদি একটু ছোট করে আমাদের বন্ধুদের বলা যায়।
0: হ্যাঁ, এবছর আমাদের সময় হয়তো কমে আসছে। এবার জিআই হচ্ছে একটা স্বীকৃতি, সরকারি স্বীকৃতি, বা তার জন্য নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট দপ্তরে আবেদন করতে হয়। সেই আবেদনের প্রেক্ষিতে ওনারা ওই মিষ্টিটার বা ওই পণ্যের, জিআই কিন্তু শুধু মিষ্টি বা খাবার পায় এরকম নয়, বহু পণ্যও পায়, শিল্প সামগ্রী পায়, যেমন ডোকরা জিআই পেয়েছে, দার্জিলিং এর চা জিআই পেয়েছে, এই বছরই জিআই
2: ইনস্ট্রুমেন্টও শুনেছি,
0: ধ্বনি পাত্র,
2: আচ্ছা,
0: মানে সিঙ্গিং বোল যেটা, একতারা পেল, বাটিক শিল্প পেল, মানে এই ব্যাপারটা কতটা অনন্য, প্রাচীন, ঐতিহাসিক সম্পৃক্ততা ওই
1: অঞ্চলের সঙ্গে যে দীর্ঘদিনের যোগ,
0: ওই অঞ্চলের সঙ্গে যে জিনিসটা মিশে গিয়েছে এবং শুধুমাত্র ওখানেই পাওয়া যায়।
2: আচ্ছা,
0: শিল্পের ক্ষেত্রে ওইখানেই ওই ঘরানার জন্ম, যেমন শান্তিনিকেতনের বাটি, শুধু শান্তিনিকেতনেই জন্ম, জাভা বাটি এসে বদলে গেল সেরকম। এবার এই মিষ্টিগুলো ওই অঞ্চলেই পাওয়া যাচ্ছে, ওই অঞ্চলেই তৈরি হচ্ছে, সেই কারণে এই জিআই স্বীকৃতি দেওয়া হয়। এর ফলে কি হয়, একটা বাণিজ্যিক লাভ তো আছেই, বহু মানুষের কথা জানতে পাচ্ছে, হ্যাঁ চট করে আর সেই জিনিসটা চুরি হয়ে যাবে না, স্বীকৃতিও একটা
2: বটে,
0: এটাই জিআই।
1: এবং এই যে বললাম জলভরা মনোভরা,
0: এইবার যে জলভরা জিআই পেয়েছে, জলভরা আমরা সবাই জানি সূর্যকুমার মোদকের সৃষ্টি, জামাই ঠকানোর মিষ্টি। ওই বন্দ্যোপাধ্যায় বাড়ির গিন্নি বান্নিরা বলেছিল জামাইকে ঠকাতে হবে, এমন একটা মিষ্টি বানাও। তো ওই জলভরা তালশাঁস, আসল নাম কিন্তু জলভরা তালশাঁস সন্দেশ, আমরা এখন জলভরা করে দিয়েছি। ওই সন্দেশের মধ্যিখানে থাকে জল, জলটা কি গরমকালে গোলাপ জল আর শীতকালে সেই আমাদের ঐতিহাসিক নলেন গুড়। এবার জামাই যখন খেতে গেল জামাই ষষ্ঠীতে, তার পাঞ্জাবিতে ছড়িয়ে ছিটিয়ে জল পড়লো ভেতর থেকে, চকলেট, কেউ ভেতরে তাল দিয়ে দিচ্ছে, আম দিয়ে দিচ্ছে,
2: অনেক রকম
0: অনেক রকম। কিন্তু সূর্যকুমার মোদক হলেন জলভরার আসল লোক। আর ম্যাচা মনোহরা, মনোহরা যেমন হুগলির জনাইয়ের, মনোহরার অনেক গল্প আছে, এরকম গল্প যে কেউ বলেছে জমিদার বলে গিয়েছে একটা মিষ্টি বানিয়ে রাখ ময়রাকে, জমিদার ফিরে এসছে দ্রুত, ফলে ময়রা কি করে মিষ্টি বানানো হয়নি, ছানার সন্দেশটার উপরে একটা চিনির আস্তরণ ফেলে দিয়েছে।
2: আচ্ছা,
0: ম্যাচাও কিন্তু তাই, ম্যাচাও বাঁকুড়ার যে ম্যাচা সন্দেশ এবছর জিআই পেয়েছে সেটাও তাই, সন্দেশ মিষ্টিটার উপরে, সন্দেশ মিষ্টিটার উপরে একটা চিনির কোট আস্তরণ ফেলা হয়। এর ফলে কি হয়, সেই মিষ্টিগুলো বা সেই সন্দেশটা দীর্ঘদিন টিকে যায়। এবং ম্যাচা বানানো হয় কিন্তু ছানা দিয়ে নয়।
2: আচ্ছা,
0: ওই বেসন গাঠিয়া, সেই বুটের ডাল, সেই গাঠিয়া গুঁড়ো করে চিনির সঙ্গে পাকিয়ে ম্যাচা বানানো হয়।
1: বেশ, আর আমাদের আলোচনা তো চলছে চলবে, কিন্তু এখন সময় হচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি এক্ষুনি, সঙ্গে থেকো।
3: Of Fibroids Awareness Month, we are spreading awareness about heavy menstrual bleeding associated with uterine fibroids. So today, we have Dr. Saptaparni Maiti, Consultant Gynecologist, Vardhaman. So Doctor, what medical treatment options are currently available for controlling heavy menstrual bleeding associated with uterine fibroids?
4: Fibroids are most common pelvic tumor in women. Mostly benign, only 0.1% chances of malignancy. Patients mostly suffer from menstrual disturbances, pelvic pain, lump abdomen, and sometimes infertility also. Commonly diagnosed by ultrasonography. Its treatment also depends on patient's age, fertility requirement, size of fibroid. Mostly we rely on medical treatment and surgical treatment in some cases. In medical treatments, we mostly use oral contraceptive pills, progestational agents, GnRH agonist, levonorgestrel intrauterine system, and nowadays our most emerging therapy is GnRH antagonist like elagolix, relugolix.
3: Issued in the public interest by Inca Life Science, a division of Sun Pharma.
1: ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, তোমাদের সঙ্গে ঐতিহ্য অনুষ্ঠানে মিষ্টি কথা নিয়ে আজকে আড্ডায় রয়েছি আমি শুভাশিস, আমার সঙ্গে মেঘবালিকা, এবং স্টুডিওতে রয়েছেন বিশেষ অতিথি লেখক ও গবেষক সৌভিক রায়, এবং তিনি আমাদের সব প্রশ্নের উত্তর দিচ্ছেন। আমরা এই বিরতিতে যাওয়ার আগে জিআই ট্যাগ নিয়ে কথা বলছিলাম, আর আপনিও একটু আগে আলোচনা প্রসঙ্গে বলছিলেন যে অনেক অসাধারণ বাংলার মিষ্টি কিন্তু এখনও জিআই ট্যাগ পায়নি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন, এবং আগামী দিনে কোন কোন বাংলার মিষ্টির জিআই ট্যাগ পাওয়ার সম্ভাবনা আছে বলে আপনার মনে হয়?
0: গুফোর কথা তো বললামই, গুফোর জিআই পাওয়ার সম্ভাবনা খুব প্রবল, কাজ চলছেও, এবং আমি মনে করি এই কমলা ভোগ, মুগের জিলিপি ইত্যাদি মিষ্টিগুলোর খুব তাড়াতাড়ি গুফো পেয়ে যাওয়া উচিত, এই জিআই পেয়ে যাওয়া উচিত। তার কারণ হচ্ছে গিয়ে যে এই মিষ্টিগুলো যদি জিআই না পায় তাহলে এর ইতিহাসগুলো হারিয়ে যাবে, মানুষের কথা জানতে পারবেন না, ফলে অত্যন্ত মানে দ্রুত গতিতে হয়তো মিষ্টি যারা প্রস্তুত করেন, মিষ্টি বিক্রেতা, তাদেরও উদ্যোগ নিতে হবে, এবং সরকারকেও এগিয়ে এসে উদ্যোগ নিতে হবে, এবং দ্রুত গতিতে এই সমস্ত মিষ্টিগুলোকে জিআই পাইয়ে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই প্রোভাইডেড যদি তার পাওয়ার যোগ্যতা থাকে।
2: এবার একটু অন্য মিষ্টির কথা জিজ্ঞেস করি আপনাকে, মুর্শিদাবাদের বিখ্যাত ছানা বড়া, এইটা সম্পর্কে যদি কিছু বলেন।
0: হ্যাঁ, এই এই ছানা বড়া থেকেও তো একটা প্রবাদের জন্ম হয়েছে, চক্ষু ছানা বড়া।
2: হ্যাঁ, ও আচ্ছা, এই ছানা বড়া থেকে
0: পেল্লাই সাইজের একটা মিষ্টি, মানে ছানা বড়া না উপহার হিসেবে দেওয়ার একটা রেওয়াজ ছিল এই নবাব নবাবী আমলের একদম শেষে। মানে এই সিরাজ মানে পলাশি হয়ে গিয়েছে সিরাজউদ্দৌলা বা মীর কাসিম ইত্যাদি পর্বের পরে, নবাবী আমল যখন ধুকছে সেই সময় এই ছানা বড়ার খুব প্রচলন ছিল, রূপোর পাত্রে ছানা বড়া নবাব বিভিন্ন উপহার হিসেবে অন্যান্যদের সামনে দিতে। এই ছানা বড়া নেতাজিও উপহার পেয়েছেন, বিবেকানন্দ উপহার পেয়েছেন।
2: আচ্ছা,
1: এখন একটা মিষ্টি খুব মানে মিষ্টির চল দেখা যায় ফিউশন ডেজার্ট বলে, বিভিন্ন মিষ্টি মিশিয়ে একটা কিছু করার চেষ্টা। আপনি কি মনে করেন যে ফিউশন ডেজার্ট যেটাকে আমরা বলছি, এটা কি আমাদের ঐতিহ্যের ক্ষতি করছে নাকি নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে? আর
0: নতুনকে সবসময় স্বাগত জানাতে হবে।

0: হ্যাঁ, এবং একটা কথা বলে রাখি যে ফিউশন কোনো নতুন কিছু নয়, 80 বছর আগেও বাংলায় মিষ্টির ফিউশন হয়েছে। আমি 15 বছর আগে একটা উদ্বাস্তু পীড়িত এলাকায় গাজরের রসগোল্লা খেয়েছিলাম।
1: আচ্ছা,
0: তাহলে কি বলবো, ফিউশন আজকের বা কলকাতার,
2: মানে প্রত্যেকটা সময় সেই সময়ের মতো করে তো ফিউশন হতেই থাকে।
0: বিধান রায় শুনেছি তরমুজের রসগোল্লা নিয়ে যেতেন নেহরুর সঙ্গে দেখা করতে হলে উত্তরপাড়া থেকে।
1: মানে বহু মিষ্টি হারিয়েও গেছে, যেগুলো হয়তো অন্যভাবে ভাবা যাক, যদি একজন বিদেশি প্রথমবার বাংলায় আসেন, তাকে কোন তিনটি বাংলার মিষ্টি আপনি খেতে বলবেনই বলবেন?
0: রসগোল্লা মিষ্টি দই তো খেতে বলবোই না, সবাই বলে ওটা। আমি বলবো নরম পাকের কোনো সন্দেশ খেতে।
1: আচ্ছা,
0: ওনারা খেয়ে দেখুন, আমাদের কাছেও সন্দেশের মতো একটা ব্যাপার আছে। আর বলবো যে কোনো একটা ভাজা মিষ্টি, ল্যাংচা হোক, পান্তুয়া হোক, এগুলো খেতে।
1: আচ্ছা,
0: আর যে কোনো একটা এই রকম প্রান্তিক এলাকার মিষ্টি খেতে, হয় সেটা মুগের জিলিপি হোক বা কমলাভোগ হোক, কিছু একটা উনি খেয়ে যান, মানে যিনি বিদেশে আসবেন এবং তার দেশে গিয়ে বলুন সেটা।
2: বাহ,
1: খুব সুন্দর। কিন্তু এই যে ঘড়ির কাঁটা যথারীতি চোখ রাঙাচ্ছে এবং খুব বেশি সময় আমাদের হাতে নেই, আমাদের আরো অনেক প্রশ্ন ছিল মেঘবালিকা।
2: অনেক অনেক রকমের প্রশ্ন ছিল আমার, মানে শ্রোতাদের জন্য আপনার কি বার্তা থাকবে, এটা আপনার কাছে প্রশ্ন, যে কেন বাংলার মিষ্টির ইতিহাস ঐতিহ্যকে জানা, সংরক্ষণ করা, আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া জরুরি?
1: এবং খুব ইন্টারেস্টিং বিষয়, আমাদের ফেসবুকেও কিন্তু এক বন্ধু ঠিক এই বিষয়টাই জানতে চেয়েছেন যে এখনকার জেনারেশনের অনেকেই মিষ্টি খেতে চাইছে না বা এগুলো নিয়ে আরো জানার যে প্রয়োজনীয়তা, সেই বিষয়টা নিয়ে এক বন্ধু প্রশ্ন রেখেছে। তো যদি বন্ধুদের উদ্দেশ্যে সেই উত্তর হয়,
0: এখন তো মানুষ ডেজার্ট খায়, মিষ্টি খায় না, তো সবাই স্বাস্থ্য সচেতন, মিষ্টি খাবো না, এইভাবে সেইভাবে ইত্যাদি করে কি হচ্ছে, আস্তে আস্তে সমস্ত কিছু আমাদের রীতি নীতি লোকাচারে কেক ঢুকে গিয়েছে। স্বাদ থেকে শুরু করে যা হবে যে কোনো কিছু সেলিব্রেশন কেক, যেটা আগে ছিল রসগোল্লা, সন্দেশ, দই। আমি চাই যে বাংলার মিষ্টিগুলো বেঁচে থাকুক, এগুলো তো আমাদের ঐতিহ্য। এই এক একটা মিষ্টির সঙ্গে আমাদের অন্যান্য অনেক রকম কাহিনী, গল্প, লড়াই রয়েছে। যেমন এই যে কমলাভোগ, একটা গোটা পরিবার সেই কমলাভোগটাকে বাঁচানোর জন্য ওই বাকলটা সারা বছর ধরে সংরক্ষণ করে, যাতে এসেন্স নয়, আসল কমলাভোগই মানুষের পাতে তুলে দিতে পারে।
1: মিষ্টির কথা জানলাম তা নয়, ময়রাদের যে জীবন, একটা যে একদম কম আলোচিত একটা দিক যেটা নিয়েও কথা হওয়া খুব প্রয়োজন, যে তারা নীরবে এভাবে লড়াই করে যাচ্ছেন,
2: এবং সেই সব প্রান্তিক অঞ্চলগুলো যেখান থেকে এত মিষ্টি, পরিচিত মিষ্টি উঠে এসেছে, সেগুলোর কথা জানলাম।
1: এবং চেনা মিষ্টির গবেষণা নিয়ে তো আমরা পড়ি, কিন্তু তারা যে প্রতিনিয়ত কাজ করে চলেছেন মিষ্টি, আরো
0: বহু ছড়া আছে ময়রাদের বাঁচিয়ে রেখেছে, আমরা সেই ময়রার নাম জানি না।
2: আচ্ছা,
0: রাসবিহারী ময়রার রাজা, চলো খেতে যাবে গজা। রাসবিহারী কে? একজন ময়রা, রাসু ময়রা।
1: যেহেতু আজ আর সময় নেই, আমরাও মিষ্টি খেতে যেতেই পারি মেঘবালিকে একটু পরে, কি বলো?
2: মন্দ হয় না।
1: যাই হোক, এতক্ষণ ঐতিহ্য অনুষ্ঠানে বাংলার মিষ্টি নিয়ে আড্ডা হলো। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ যারা রেডিওর ওপার থেকেও শুনছিলে। ভালো থেকো, সুস্থ থেকো, আর কানে রেখো যুববাণী। ফলো করতে ভুলো না আমাদের যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজ, কারণ সেখানেই তোমরা পাবে আমাদের অনুষ্ঠানের আপডেটস। আর আগামীকাল ঠিক এই সময়, তাই তো মেঘবালিকা, আরও দুজন বন্ধু
2: আসবে তোমাদের সঙ্গে আড্ডা দিতে।
1: এবং যেতে যেতে তোমাদের জন্য থাকলো একটা গান, শিল্পী অনুপম রায় ও অর্ক মুখোপাধ্যায়ের কণ্ঠে। ভালো থেকো।

0: শুনলেন যুববাণীর অনুষ্ঠান আকাশবাণী কলকাতা।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন গিটারে লঘু সঙ্গীতের সুর, শিল্পী স্নেহময় বন্দ্যোপাধ্যায়।

শুনলেন হাওয়াইয়ান গিটারে লঘুসঙ্গীতের সুর, শিল্পী স্নেহময় বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন লোকগীতি, শিল্পী ইতু হালদার।

0: ইতু হালদারের কণ্ঠে শুনলেন প্রচলিত লোকগীতি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন। পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব, আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন গ্রামীণ সংবাদ।
2: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুদীপ বসু। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে নতুন উদ্যোক্তাদের উৎসাহ দিতে নদিয়া জেলায় এই প্রথম চালু হচ্ছে প্রধানমন্ত্রী ফর্মালাইজেশন অব মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজেস প্রকল্প। এর মাধ্যমে একক বা দলগতভাবে নতুন খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট গড়ে তোলা কিংবা পুরনো ইউনিট সম্প্রসারণের জন্য আর্থিক সহায়তা মিলবে। প্রকল্পের আওতায় প্রয়োজনীয় আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যেতে পারে, ঋণ পাওয়া যেতে পারে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত। ডিবিসি ছাড়া জল এবং বৃষ্টিতে হাওড়া জেলার বিস্তীর্ণ এলাকার চাষের জমি জলের তলায়, ফসল যাতে নষ্ট না হয় তার জন্য ধাপে ধাপে বীজতলা তৈরির পরামর্শ দিচ্ছেন কৃষি বিশেষজ্ঞরা। বন্যা ও বৃষ্টির জমা জল থেকে রক্ষা পেতে অপেক্ষাকৃত উঁচু জায়গাতে বীজতলা ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের আর্থিক সুরক্ষা, ক্ষতিপূরণ, পরিকাঠামো উন্নয়ন সহ মোট 16 দফা দাবিতে গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের সুলতানপুরে সহ মৎস্য অধিকর্তা সুরজিৎ বাগে ডেপুটেশন জমা দেয় দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম। সংগঠনের সদস্যরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে মৎস্যজীবীদের স্বার্থে দ্রুত পদক্ষেপের দাবি জানান। রাজ্যের বিভিন্ন জেলায় ছাত্র ভর্তির সংখ্যা শূন্য বা অত্যন্ত কম এমন মাদ্রাসাগুলি পরিদর্শনের জন্য জেলা বিদ্যালয় পরিদর্শকদের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা ডাইরেক্টরেট। এ বিষয়ে কলকাতা সহ 16টি জেলা বিদ্যালয় পরিদর্শকদের চিঠি পাঠিয়ে 2 সপ্তাহের মধ্যে নির্ধারিত ফরম্যাটে পরিদর্শন রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। মাদ্রাসা ম্যানেজমেন্ট পোর্টালের বর্তমান তথ্য অনুযায়ী কয়েকটি মাদ্রাসায় ছাত্র ভর্তির সংখ্যা অত্যন্ত কম বা একেবারেই নেই। সেই তথ্য সঠিক কিনা এবং তা আগের বছরগুলিতে ভর্তির চিত্র একই রকম ছিল কিনা, কম ছাত্র ভর্তির কারণ শিক্ষক শিক্ষাকর্মীদের কিভাবে ব্যবহার করা হচ্ছে সেই সব খতিয়ে দেখা হবে। দীঘায় পর্যটন শিল্পের উন্নয়নে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পরিধি সম্প্রসারণের প্রস্তাব রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে। বর্তমানে এই পর্ষদের অধীনে মোট 51টি মৌজা রয়েছে। নতুন করে কাঁথি 1 ও 2 নম্বর ব্লকের আরও 20টি মৌজাকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংগামী টয় ট্রেন পরিষেবা ফের চালু হয়েছে। পাহাড়ি টানা বৃষ্টি এবং একাধিক স্থানে ধসের কারণে সাময়িকভাবে তা বন্ধ ছিল। উত্তর পূর্ব সীমান্ত রেল জানিয়েছে দ্রুত সংস্কারের কাজ সম্পন্ন করার পর সংশ্লিষ্ট রুটে সফলভাবে ট্রায়াল রান চালানো হয়। শিলিগুড়ি থেকে ফের পরিষেবা শুরু হওয়ায় খুশি পর্যটকরা। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটের বেড়ামারা এলাকায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। জানা গেছে জমি সংক্রান্ত বিষয় বিবাদের জেরে সানোয়ার সর্দার এবং তার পরিবারের কয়েকজন স্থানীয় বাসিন্দা আব্দুস সামার সর্দারের উপর গত সন্ধ্যায় হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে মগরাহাট গ্রামীণ হাসপাতাল, পরে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

0: ভারী বৃষ্টি হতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, নদিয়া এবং বীরভূম জেলার কোথাও কোথাও ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতে। উত্তরবঙ্গের মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে গ্রামের যুবা বন্ধুদের অনুষ্ঠান।
1: গ্রাম বাংলার যুবা বন্ধুদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামের যুবা বন্ধুদের অনুষ্ঠান। আজ আমাদের আসর বসেছে হালিশহরের আনন্দমে। অনুষ্ঠান শুরু করব একটি দেশাত্মবোধক সঙ্গীত দিয়ে। পরিবেশন করছে আমাদের যুবা বন্ধু সানা পাল।
2: আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশ পর্যায়ের গান, এবার তোর মরা গাঙে বান এসেছে।

0: আমরা দেশাত্মবোধক সঙ্গীত শুনলাম, এখন আবৃত্তি শুনব। আবৃত্তি পরিবেশন করবে আমাদের যুববন্ধু স্বীকৃতি দাস।
1: কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা জীবন জয় মরণ ভয়। ডাস্টবিনে কেউ ফেলে দিয়ে গেল এঁটো কাঁটা শালপাতা, মাংসের হার, আধ খাওয়া লুচি, চিবনো মাছের মাথা। নিমেষে লাফিয়ে পড়ল পাঁচটা মানুষ, সাতটা কুকুর, পাশ দিয়ে হাঁটে বিশাল মিছিল সজ্জিত খোকা খুকুর, হাতে পেস্টুন, কণ্ঠ তাদের বলিষ্ঠ ভয়হীন, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়। একদিন একটি কিশোর বস্তা কাঁধে করছিল ঘুরে, নোংরা কাগজ, ছেঁড়া পলিথিন, আশার আস্তা কুঁড়ে, হঠাৎ করা তুলল আওয়াজ, ওই তো ছেলে ধরা। তারপরে কি কিল ঘুষি চর, লাঠিতে প্রায় মরা।

0: পাগল ওসব চেঁচিয়ে ওর জীবনের দাম দে। We shall overcome someday. এ হাতে রক্ত গোলাপ গুচ্ছ, ও হাতে রজনীগন্ধা, সিগনালে গাড়ি থামলেই ছুটে যেত হেসে মুথু ছন্দা। ফুল নেবে বাবু, মালা নেবে মাগু, দাঁড়াতো দুহাত মেলে, একদিন এক আধুনিকা লেডি দিলে তারে ঠেলে ফেলে। গেল গেল গেল, উঠল আওয়াজ, থেতো মাংসের তাল, রজনীগন্ধা গোলাপ বালিকা পিষে মিশে লালে লাল। হম হোঙ্গে কামিয়াব একদিন। হো হো মন মে হ্যায় বিশ্বাস, পুরা হ্যায় বিশ্বাস, হম হোঙ্গে কামিয়াব একদিন।
1: স্বীকৃতি দাসের আবৃত্তি শুনলাম। আমরা আবার একটি আবৃত্তি শুনব আমাদের যুবাবন্ধু শ্রদ্ধা দাসের কাছে।
2: কবিতার নাম আমার নাম ভারতবর্ষ, রচনা অমিতাভ দাশগুপ্ত। স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপরে ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে, কয়লা খাদানে পাহাড়ে অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জল সেচে আর হাড়ের ফসফেটে, খুনের চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাগালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম। প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ করে জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ। বৃষ্টি আসবে, ঘাতকের স্টেন গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আর একটু পরেই প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওড়িশির ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাকরার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় তারায় ফেটে পড়া মেহফিলের রাতে, তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপরে আনা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ।
1: শ্রদ্ধা দাসের পর আমরা আবার সঙ্গীতে ফিরে আসি। এখন সঙ্গীত পরিবেশন করবে আমাদের যুবাবন্ধু অসিত চন্দ্র মজুমদার।

0: আমরা সঙ্গীত শুনলাম, আবার ফিরে আসি আবৃত্তিতে। রবীন্দ্র কবিতা আবৃত্তি করে শোনাবে আমাদের যুবাবন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক।
1: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ভারত তীর্থ। হেমোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়াই দুবাহু বাড়াই নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তাঁরে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে। এই ভারতের মহামানবের সাগর তীরে, কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা। দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হল হারা। হেথায় আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শক হুন দল পাঠান মোগল এক দেহে হল লীন। পশ্চিম আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে মিলাবে মিলিবে, যাবে না ফিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে, রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে। ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে। কেহ নহে নহে দূর, আমার শুনিতে রয়েছে ধ্বনিতে তারি বিচিত্র সুর। হেরুদ্র বীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজো। বন্ধন আসিবে তারাও আসিবে, দাঁড়াবে ঘিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথা একদিন বিরামহীন মহা ওঙ্কার ধ্বনি। হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণি। তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া। সেই সাধনার শিয়ারাধনার যজ্ঞশালার খোলা যে দ্বার, হেথায় সবারই হবে মিলিবারে আনত শিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে, সেই হোমানলে হেরোয়াজি জলে দুঃখের রক্ত শিখা। হবে তার সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লেখা। এ দুঃখ বহন কর মোর মন, সোনরে একের ডাক। যত লাজ ভয় কর কর জয়, অপমান দূরে যাক। দুঃসহ ব্যথা হয়ে অবসান, জন্মলোভেবে কি বিশাল প্রাণ। পোহায় রজনী যা।

0: গেছে জননী বিপুল নীড়ে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ, শুচি করি মন, ধরো হাত সবাকার। এসো হে পতিত, হোক অপনীত সব অপমান ভার। মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে। আজি ভারতের মহামানবের সাগর তীরে।
1: রবীন্দ্র কবিতার পর আমরা এবার চলে আসি ভবানী প্রসাদে। এখন আমাদের যুবাবন্ধু অপর্ণা পালের কণ্ঠে সে আবৃত্তি শুনে নেব।
2: কবিতাটির নাম স্বাধীনতার মানে। কবি ভবানী প্রসাদ মজুমদার। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেরা সারা জীবন খায় লাঠি কিল চরচাটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা পায় না আদর সারা জীবন কারোই কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেটা ট্রেনের হকার, খাচ্ছে রোজই লোকের গুঁতো, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝেই চাঁদ তারাদের পরায় রাখি, স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি, স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে, স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকল ছেঁড়া পাখির গানে, স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকল ছেঁড়া পাখির গানে।
1: ভবানী প্রসাদ মজুমদারের কবিতা শুনলাম। এবার চলে আসি আবার রবীন্দ্রনাথে। আবৃত্তি করবে আমাদের আরেক যুবাবন্ধু মনীষা পাত্র।
3: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, জানিনে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে, কোন বনেতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গোপনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে, আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুথব নয়ন শেষে, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে।
1: আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শ্রীতমা দত্তের কণ্ঠে এখন দেশাত্মবোধক গান শুনে নেব।

0: যুব বন্ধুদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। তবে তার আগে অনুষ্ঠানে যারা সহযোগিতা করলেন তাদের নামগুলো একবার বলে দিই। তবলায় সুব্রত সেনগুপ্ত, পারকাশনে দেবব্রত শীল, শিখলে গোবিন্দ মণ্ডল।
1: গ্রামের যুব বন্ধুদের অনুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
3: আমি ডক্টর অভিজিৎ তরফদার, কিডনি রোগের বিশেষজ্ঞ। আজকাল প্রায়ই শোনা যায় প্রত্যেক ঘরেই আত্মীয় স্বজনের মধ্যে কারুর না কারুর কিডনির অসুখ আছে, কারুর না কারুর ডায়ালিসিস চলছে, এমনকি কারো কারোর কিডনি ট্রান্সপ্লান্টেশন হচ্ছে। তাহলে ঘটনাটা কি এই যে কিডনির অসুখ ক্রমশ মানুষকে বেশি বেশি আক্রমণ করছে? এর উত্তরটা এইরকম, যে যে কারণে কিডনির অসুখ বাড়ে সেই সেই কারণগুলি বেড়ে গেছে। তার মধ্যে প্রধান হচ্ছে অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার, অনিয়ন্ত্রিত ব্লাড সুগার এবং যথেচ্ছ নিজের ইচ্ছে মতন ব্যথার ওষুধ খাওয়া। শুধু ব্যথার নয়, আরো অনেক ওষুধেই আজকাল জানা যাচ্ছে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য সুগার নিয়ন্ত্রণে রাখুন, প্রেশার নিয়ন্ত্রণে রাখুন এবং নিজের ইচ্ছে মতন ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাওয়ার প্রবণতা ত্যাগ করুন। তাহলেই

0: নমস্কার, আমি ডাক্তার পার্বতী সেনগুপ্ত, শিশু রোগ বিশেষজ্ঞ এবং ব্রেস্ট ফিডিং প্রমোশন নেটওয়ার্ক অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের প্রতিনিধি। নতুন মায়েদের বলছি, সন্তানের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যতের জন্য আপনার সন্তানের 6 মাস বয়স অবধি শুধুমাত্র বুকের দুধ খাওয়ান, এমনকি তাকে জলও খাওয়াবেন না। মায়ের দুধ শিশুর জন্য একমাত্র ও সম্পূর্ণ আহার। এতে আপনার সন্তান শরীরে, মনে এবং বুদ্ধিমত্তায় হবে সম্পূর্ণ সুস্থ এক মানুষ।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, আজ বর্ষার গান। প্রথম শিল্পী দেবব্রত বিশ্বাস।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যতের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ আর কিছুই নয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার মত প্রকাশ করেছেন। নিট প্রশ্নপত্র ফাঁসের তদন্তে সরকার ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করবে বলে তিনি জানান। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, সরকার সংসদে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে আলোচনায় প্রস্তুত এবং এ ধরনের সমস্যার স্থায়ী সমাধানে এক কার্যকর নীতি গ্রহণ করতে দায়বদ্ধ। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের কাজকর্ম আজও ব্যাহত, উভয় সভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দেশ সফরের শেষ পর্যায়ে আজ রোমানিয়া যাচ্ছেন। সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে রাষ্ট্রসংঘে পাকিস্তানের বক্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর নিমপুরা আউটার কেবিন থেকে মেদিনীপুরের মধ্যে 440 কোটি টাকা ব্যয়ের তৃতীয় লাইন প্রকল্প অনুমোদন করেছে ভারতীয় রেল। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালে আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। আসছে বিস্তারিত খবরে। দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যতের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ আর কিছুই নয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার মত প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে আজ এক পোস্টে তিনি ঘোষণা করেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করবে। এ ব্যাপারে যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। যুব সমাজের ভবিষ্যৎকে যারা প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না বলে তিনি জানান। শীর্ষ বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, সরকার সংসদে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে আলোচনায় প্রস্তুত, এ ধরনের সমস্যা স্থায়ী সমাধানে এক কার্যকর নীতি গ্রহণ করতে দায়বদ্ধ। নতুন দিল্লির সাথে সাংবাদিকদের তিনি বলেন, দোষারোপের খেলায় না মেতে এবং বারংবার নিজেদের দাবি থেকে সরে না এসে বিরোধীদের উচিত সংসদে এক অর্থবহ আলোচনায় অংশ নেওয়া। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো জাতীয় উদ্বেগের একটি বিষয়কে কোন রাজনৈতিক দল বা সরকারের মধ্যে আটকে রাখা উচিত নয়। তা সত্ত্বেও বিরোধী দলগুলি এই সমস্যার রাজনীতিকরণে ব্যস্ত। শ্রী নাড্ডা বলেন, সংসদই হল একমাত্র জায়গা যেখানে এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে গভীর এবং ফলপ্রসূ আলোচনা করা যায়।
1: ये गंभीर मसला है, हमें इस पर चर्चा करनी चाहिए और चर्चा करने का जो सबसे अच्छा माध्यम है वो है पार्लियामेंट, और हम चर्चा के लिए तैयार हैं। गहन चर्चा के माध्यम से इसकी बारीकियों में हम जाएं, हमने किस तरीके इसको एड्रेस किया है और बाकी सरकारों को भी किस तरीके से इसमें एड्रेस करना चाहिए, क्या बिंदु है जिसके बारे में हमको गहराई से चिंतन करके उसका हमको का कोई रास्ता निकालना चाहिए ताकि हमारे छात्रों के साथ अन्याय न हो।
0: শ্রী নাড্ডা লোকসভার বিরোধী নেতা কংগ্রেসের রাহুল গান্ধীর ভূমিকা তীব্র সমালোচনা করে বলেন, এই বিষয়টি নিয়ে তিনি রাজনৈতিক সুবিধা আদায় করতে চাইছেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের কাজকর্ম আজও ব্যাহত, উভয় সভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। লোকসভার অধিবেশন আজ শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার চেষ্টা চালান, কিন্তু বিরোধীরা নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন। শ্রী বিড়লা বলেন, প্রশ্নোত্তর পর্বে অন্য কোনো বিষয় সদস্যদের বলতে দেওয়া হবে না, কারণ এই পর্ব সভার কার্যকালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার নিট নিয়ে আলোচনার জন্য প্রস্তুত বলে ফের একবার সদস্যদের আশ্বস্ত করেন তিনি।
2: সদন হর মুদ্দে পর চর্চা করনে কো তৈয়ার হ্যায়, আপ প্রশ্নকাল কে বাদ আইয়ে, জিস নিয়মো কে তহত ভি আপ চর্চা করনা চাহতে হ্যায়, সব দলো কে সাথ বেঠ কর হম চর্চা করনে কে লিয়ে সরকার সে ভি বাত করেঙ্গে, সরকার ভি চর্চা করনে কো তৈয়ার।

0: অধ্যক্ষ উত্তেজিত সদস্যদের বারবার সহযোগিতার আবেদন জানাতে থাকলেও চিৎকার চেঁচামেচি চলতে থাকে। হই হট্টগোলের মধ্যে অধিবেশন প্রথমে বেলা ১২টা এবং পরে দুপুর ২টা পর্যন্ত মুলতবি করে দিতে হয়। রাজ্যসভাতেও চিত্রটা ছিল একই রকম। বিরোধী সদস্যরা নিট নিয়ে স্লোগান দিতে শুরু করলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, সরকার এ বিষয়ে আলোচনার জন্য রাজি, কিন্তু কংগ্রেস নিজ স্বার্থে এ বিষয়ে শর্ত আরোপ করছে। এ ধরনের সংবেদনশীল বিষয়টি নিয়ে রাজনীতি না করার আহ্বানও জানান তিনি।
1: Today, I appealed on behalf of the entire NDA for a discussion on NEET.
0: পরে সভার বিরোধী নেতা মল্লিকার্জুন খড়গে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করলে কোনো আলোচনা চলতে দেওয়া হবে না। হই হট্টগোলের মধ্যে সভা দফায় দুপুর ২টা পর্যন্ত মুলতবি হয়ে যায়। এনডিএ এবং বিরোধী সাংসদরা আজ সংসদ ভবনের ভেতর মকরদ্বারে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন। এনডিএ সাংসদরা সংসদে নিট ইস্যু নিয়ে আলোচনার দাবি জানান। অন্যদিকে বিরোধী সাংসদরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন। বিজেপি সর্বভারতীয় সভাপতি রাজ্যসভার সাংসদ নীতিন নবীন জানিয়েছেন, যুব সম্প্রদায় ও পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে আলোচনার সরকার সর্বস্তরে সম্পূর্ণ প্রস্তুত। সাংবাদিকদের কাছে শ্রী নবীন বলেন, লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী সহ সমগ্র বিরোধী দল সভার আলোচনা এড়িয়ে যাচ্ছেন। যুবাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলায় এনডিএ সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দায়িত্ব।
2: এনডিএ কি সরকার পুরি তরহ সে ছাত্র ও যুবাও কে ভবিষ্য কে লিয়ে হর স্তর পর চর্চা কো তৈয়ার হ্যায়, পর রাহুল গান্ধী ওর কংগ্রেস ওর সম্পূর্ণ বিপক্ষ চর্চা সে ভাগ রহে হ্যায়। ইয়ে কেবল স্টোন পেটার্স কে রূপ মে যুবাও কো দেখতে হ্যায়, মগর ভারত ওর এনডিএ কি সরকার ওর নরেন্দ্র মোদী কা ভিশন হ্যায় কি হম পুরি তরহ সে যুবাও কো উনকে সুনহরে ভবিষ্য কে বানানে কে লিয়ে সংকল্পিত হ্যায়।
0: এদিকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা বলেছেন, সরকারের উচিত পড়ুয়াদের দাবিগুলি মনোযোগ দিয়ে শোনা। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে বলেন, এ ব্যাপারে দোষীদের আচরণই বিক্ষোভে শক্তি যোগাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিট প্রশ্নপত্র ফাঁসের তদন্তে ফাস্ট্র্যাক আদালত স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, দেশের যুব সম্প্রদায়ের কল্যাণ সাধন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ মোদী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রশ্নপত্র ফাঁস করে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলছে, এই সিদ্ধান্ত তাদের বিরুদ্ধে এক মাইল ফলক হয়ে থাকবে। নতুন দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন এক মহিলার মৃত্যু হয়েছে বলে সমাজ মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে তা খারিজ করে দিয়েছে দিল্লি পুলিশ। সামাজিক মাধ্যমের এক পোস্টে তারা জানিয়েছে, এ ধরনের তথ্য সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর। দিল্লি পুলিশ বলেছে, বর্তমানে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ওই মহিলার চিকিৎসা চলছে, তার অবস্থা স্থিতিশীল এবং তিনি বিপদমুক্ত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর একটি এআই নির্মিত ভিডিও সরকার ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। ওই ভিডিওতে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের হুমকি দিচ্ছেন বলে দাবি করা হয়। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লির বিক্ষোভ সম্পর্কে তেমন কোনো মন্তব্য করেননি। তিন দেশ সফরের শেষ পর্বে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দুদিনের সফরে রোমানিয়া যাচ্ছেন। সফরকালে তিনি রোমানিয়ার রাষ্ট্রপতি নিকোস ওরদান, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ইলি বোরোজান, সেনেটের সভাপতি মির্জা আব্রুদিয়ান এবং চেম্বার অব ডেপুটিজের সভাপতি সেরিন গ্রিন্ডিয়ানোর সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ২৬ জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৬তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল ১১টা থেকে অনুষ্ঠানটি একযোগে শুনতে পাওয়া যাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে রাষ্ট্রসংঘে পাকিস্তানের বক্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। নতুন দিল্লি স্পষ্ট জানিয়েছে, ইসলামাবাদ যখন আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে তাদের জাতীয় নীতি হিসেবে ব্যবহার করছে, তখন ভারতের কাছ থেকে এই চুক্তি বজায় রাখা আশা করা যায় না। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতানে নিহারিস নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারতের এই অবস্থানের কথা জানিয়েছেন।
3: Our position on the Indus Water Treaty remains clear and consistent. Cooperation on the basis of mutual trust and goodwill cannot be expected when cross-border terrorism is regularly deployed as an instrument of state policy. As for the Union Territory of Jammu and Kashmir, it has always been, is, and will remain an integral and inalienable part of India. This is a constitutional and legal reality that Pakistan deliberately chooses to ignore.
0: বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ ব্রুনাই আর বিদেশমন্ত্রী যুবরাজ আব্দুল মাতিনের সঙ্গে বৈঠক করেছেন। দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিতে একাধিক বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর নিমপুরা ওয়েস্ট আউটার কেবিন থেকে মেদিনীপুরের মধ্যে ৪৪০ কোটি টাকা ব্যয়ে তৃতীয় লাইন প্রকল্প অনুমোদন করেছে ভারতীয় রেল। মন্ত্রক জানিয়েছে, অতিরিক্ত ব্যস্ত এই রুটে যাত্রী ও পণ্য পরিবহন ব্যবস্থা উন্নত করতে ১৪.৫২ কিলোমিটার দীর্ঘ এই তৃতীয় রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে বার্ষিক ৩০ লক্ষ টনের বেশি অতিরিক্ত পণ্য পরিবহন সহজ হবে। আজ জাতীয় সম্প্রচার দিবস। ১৯২৭ সালে আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বোম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। ১৯৩৬ সালের ৮ জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসেসের নাম রাখা হয় অল ইন্ডিয়া রেডিও। 1956 সালে রেডিও সম্প্রচার ব্যবস্থা আকাশবাণী নামে পরিচিত হয়। প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানের ভাবনাকে সামনে রেখে নিক্ষয় মিত্র কর্মসূচির অঙ্গ হিসেবে যক্ষা আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড এবং বেসরকারি প্রতিষ্ঠান সোনারপুর প্রগতির পথে। এ উপলক্ষে গতকাল কলকাতায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যতের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ আর কিছুই নয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মত প্রকাশ করেছেন। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের কাজকর্ম আজও ব্যাহত, উভয় সভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি। সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে রাষ্ট্রসংঘে পাকিস্তানের বক্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। আর জাতীয় সম্প্রচার দিবস, 1927 সালে আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। নির্দুর্নীতির সঙ্গে যুক্তদের কাউকে রেয়াত করা হবে না, কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছেন। আজ সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানান, দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যতই সরকারের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। শীর্ষ বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, সরকার সংসদে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে আলোচনায় প্রস্তুত। এ ধরনের সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর নীতি গ্রহণ করতে সরকার দায়বদ্ধ। নতুন দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, দোষারোপের খেলায় না মেতে এবং বারবার নিজেদের দাবি থেকে সরে না এসে বিরোধীদের উচিত সংসদে অর্থবহ আলোচনায় অংশ নেওয়া। রাজ্য সরকার পুরসভাগুলিতে যাবতীয় দুর্নীতি তদন্তে অডিট কমিটি গঠন করেছে। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল আজ সাংবাদিকদের জানিয়েছেন, কোন পুরসভায় দুর্নীতি এবং কোন পুরসভায় কতটা কাজ হয়েছে তা ওই অডিট কমিটি খতিয়ে দেখবে।
1: এই অডিটটা হবে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে এবং কাজের কোয়ালিটি কি হয়েছে। কাজের কোয়ালিটি যদি খুবই খারাপ হয় তাহলে সেটা দেখতে হবে, কাজের কোয়ালিটি যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা বিলগুলো ছাড়বো। তো এই পুরো বিষয়টা নিয়ে একটা অডিট কমিটি বানানো হয়েছে।
0: এদিকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় উত্তর চব্বিশ পরগনার কামারহাটি তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের বড় ছেলে সৌরভ মিত্র আজ সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন। তাকে আজ জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী সংস্থা ইডি। গতকাল মদন মিত্রের ছোট ছেলে শুভরূপকে প্রায় দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী সংস্থা। পুরনিয়োগ দুর্নীতিতে মদন মিত্রের স্ত্রীকেও তলব করা হয়েছে। ২৯শে জুলাই ডাকা হয়েছে বিধায়ক মদন মিত্রকে। জন্ম মৃত্যুর নিবন্ধীকরণ নিয়ে রাজ্যের পুরসভা ও পঞ্চায়েতগুলিতে দুর্নীতি তদন্তে সরকার কড়া পদক্ষেপ করছে বলে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন।
2: প্রথম তো আমরা প্রত্যেক মানুষকে বলতে চাই, এটা এক্সারসাইজ হচ্ছে পিউরিফিকেশন করার জন্য। এটা কারো কোনো প্রবলেম হবে না, কিছু হবে না। যে ঠিক মতন বার্থ সার্টিফিকেট পেয়েছেন ওদের কোনো শঙ্কা নেই, কোনো ভয় নেই, কোনো অ্যাপ্রিহেনশন নেই। যে গন্ডগোল করেছেন ওটা আইনগত ভাবে যেটা আছে অ্যাকশন হবে। আপনারা জানেন, সবই জানেন কি রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যাক্ট 1969, এটা সেন্ট্রাল অ্যাক্ট আছে যেখানে আপনার স্টেট গভর্নমেন্ট রুল তৈরি করতে পারে। এই অন্তর্গত যেটা আছে রুল অন্তর্গত স্টেট গভর্নমেন্ট ডিক্লেয়ার করতে পারে কি আমার রেজিস্টার কে আছে আর ডিস্ট্রিক্ট রেজিস্টার।
0: এই দুর্নীতি তদন্তে কোচবিহারের তুফানগঞ্জ দু নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে চলেছে পুলিশ অভিযান। বক্সিরহাট থানার পুলিশ মহিষখুঁজে এক নম্বর গ্রাম পঞ্চায়েতে হানা দিয়ে জন্ম মৃত্যু রেজিস্টার বাজেয়াপ্ত করেছে। উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা ১৩টি পঞ্চায়েত, পশ্চিম বর্ধমানের কুলটি পুরসভা, বীরভূমের সিউড়ি, সাঁইথিয়া, দুবরাজপুর পুরসভাতেও পুলিশ অভিযানের খবর মিলেছে। তল্লাশি চলছে শিলিগুড়ি পৌর নিগমেও। সরকারি তরফ থেকে নির্দেশের প্রেক্ষিতে এই অভিযান বলে পুলিশ সূত্রে খবর। বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদ ও হুগলি দুই জেলা সফর করছেন। সকালে হেলিকপ্টারে মুর্শিদাবাদ পৌঁছে তিনি পুলকা দুর্ঘটনায় নিহত শিশুগুলির পরিবারের লোকেদের সঙ্গে সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রী বলেন, এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে তার জন্য রেলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
3: স্থানীয় এমএলএ ভরত ঝাড়কে দায়িত্ব দিয়ে গেলাম, তিনি আমার সঙ্গে টাইম টু টাইম যোগাযোগ করবেন। এইরকম ঘটনা যাতে আর কারণ না ঘটে এটাই প্রার্থনা থাকবে। এবং কর্ণ সুবর্ণ রেল গেটে যাতে আরো সুরক্ষা বৃদ্ধি হয় ডিএম সাহেব রেলের সঙ্গে কথা বলবেন, তার জন্য আমার লেভেলে যদি কিছু কথা বলতে হয় রেলমন্ত্রীর সঙ্গে সেটাও আমি করব।
0: উল্লেখ্য, গত ১৭ জুলাই পুলকারে ট্রেনে ধাক্কায় চার স্কুল পড়ুয়ার মৃত্যু হয়। এদিকে উল্টোরথের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ বিকেলে মুখ্যমন্ত্রী হুগলির গুপ্তিপাড়া যাবেন। সেখানকার ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটির সঙ্গে কথা বলবেন তিনি। জগন্নাথ দেবের ভান্ডার লুট অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনে বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আঘাতে ৬ বছরের তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় কৃষ্ণনগরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে পুলিশ। সেখানে ২৪ জন অভিযুক্তের নাম রয়েছে বলে জানা গেছে। বর্তমানে এদের মধ্যে ২৩ জন বিচার বিভাগীয় হেফাজতে এবং ১ জন জামিনে মুক্ত। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে রাজ্যের নানা প্রান্তে দায়ের এফআইআর প্রেক্ষিতে আপাতত তাকে কোনো রক্ষা কবচ দেয়নি কলকাতা হাইকোর্ট। গ্রেপ্তারি বা কড়া পদক্ষেপের বিরুদ্ধে অভিষেকের করা মামলার শুনানি আগামী বৃহস্পতিবার ৩০শে জুলাই পর্যন্ত পিছিয়ে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আজ জাতীয় সম্প্রচার দিবস। ১৯২৭ সালে আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। ১৯৩৬ সালে ৮ জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম হয় অল ইন্ডিয়া রেডিও। ১৯৫৬ সালে রেডিও সম্প্রচার ব্যবস্থা আকাশবাণী নামে পরিচিত হয়। প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানের ভাবনাকে সামনে রেখে নিক্ষয় মিত্র কর্মসূচির অঙ্গ হিসেবে যক্ষা আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড এবং অসরকারি প্রতিষ্ঠান সোনারপুর প্রগতির পথে। এ উপলক্ষে গতকাল কলকাতায় স্বামী বিবেকানন্দের পৈতৃক বাসভবনে রাজ্য সরকার এবং রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় অন্তত 20 জন যক্ষাক্রান্ত রোগীর পরিবারের হাতে পুষ্টি সহায়তা প্রদান করা হয়। স্থানীয় সংবাদ শেষ হল।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
5: ১০ লাখের লটারি জিতেছি আমি।
6: জয় বন গই হ্যাঁ।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: অলিভিয়া নার্সিং হোম। অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন মহিলা মহল উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়।

নমস্কার বন্ধুরা, আমি সোমা মুখোপাধ্যায়। আজকে মহিলা মহলে রয়েছি আপনাদের সঙ্গে, আর আজকে আপনাদের সঙ্গে কিন্তু ভাগ করে নেব আইনের দর্পণে। মানে আইনের দর্পণে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়ে যিনি বলবেন তিনি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার অমূল্য কথা আমরা শুনব মেয়েদের নিরাপত্তা নিয়ে, আইন কি বলছে সেই বিষয় নিয়ে আজকে কিন্তু আলোচনা হবে। তাহলে সরাসরি চলে যাই আজকে সেই আলোচনায়। আইনের দর্পণে সাক্ষাৎকার দিয়েছেন

0: আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা, মহিলাদের সুরক্ষায় আইন, এমন কোনো ক্ষেত্র নেই যেখানে মেয়েরা পৌঁছে যায়নি, সাফল্যের চূড়ায় পৌঁছেছে, তা সত্ত্বেও আমাদের মহিলাদের সুরক্ষা দিতে এই আইনের প্রণয়ন বা এই আইনের প্রয়োজন হয়ে যাচ্ছে কেন?
1: দেখুন, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। প্রশ্নটা হচ্ছে যে মহিলাদের আমরা শুধু মহিলা হিসেবে ভাবছি কেন? মহিলারা যদি আমরা মনে করি মানব প্রজাতির একটি অবিচ্ছেদ্য অংশ, নারী পুরুষ প্রাকৃতিকভাবেই এইভাবে তাদের বৃদ্ধি হয়েছে, কিন্তু একটা সময় এমন একটা সংস্কৃতি, এমন একটা সভ্যতার মধ্যে আমরা গেলাম যেখানে মেয়েদের সবসময়ই পুরুষ নির্ভরশীল করে তোলা হয়েছে, মানসিকতার দিক থেকে, সামাজিক দিক থেকে, চেতনার দিক থেকে। আমাদের শেখানো হয়েছে মেয়েদের জন্ম হচ্ছে শুধুমাত্র সন্তান উৎপাদনের জন্যে, পুরুষের বিনোদন করবার জন্য। এই দর্শনটা কিন্তু চলে আসছে, আবার নতুন করে এই সময় তাকে আবার খানিকটা চাগিয়ে তোলার চেষ্টা হচ্ছে। শেখানো হয়েছে আমাদের এমন দর্শন আর বড় হয়েছি যে যখন সে কুমারী তখন সে পিতার আশ্রয়ে, যখন সে যুবতী তখন সে তার জীবনসঙ্গী বলা হয় না, বলা হয় স্বামী। স্বামী কথার অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে বিপরীত দিকে রয়েছেন দাসী, এবং যখন তিনি বার্ধক্যে হলেন তখন সন্তান। আর যদি কোনো কারণে তিনি তার জীবনসঙ্গী, আমি বলি আমি স্বামী শব্দটার প্রবল বিরোধী, তিনি আগে প্রয়াত হন, তবে সেই জ্যান্ত মানুষটাকে ধরে পুড়িয়ে দেওয়া যায় এবং তার পেছনে একটা সামাজিক ধর্মীয় যুক্তি খাড়া করা হয়। এই দর্শনে, এই মননে যখন আমরা জন্ম থেকেই বড় হচ্ছি, তখন কিন্তু পুরুষ যে সে ভাবছে মহিলা তো জন্মেছে আমার দাসী বৃত্তি করবার জন্যে, এবং সেটাকেই মনে ধর্মীয় আবরণে, তথাকথিত সাংস্কৃতিক আবরণে এমনভাবে আমাদের চিন্তা চেতনায় এটাকে বিদ্ধ করা হয় যে তার থেকে আমরা বেরোতে পারি না। তাই মনে করি যে মহিলা আমার উপভোগ্য, আমি যেমন খুশি তেমন তাকে ব্যবহার করব। মুখে বলি নারী পুরুষ সমান সমান, সেটা স্বাধীনতার পরবর্তীকালে সংবিধান যে অধিকার দিয়েছে, কিন্তু যুগ যুগের চিন্তা চেতনার যে মধ্যযুগীয় দর্শন, সেই দর্শনের শিকার হচ্ছে আজকে ভারতবর্ষের নারীরা।
0: নিজের যে সুরক্ষা, নিজের যে অধিকার, সেই সম্পর্কে সজাগ থাকাটা, সচেতন থাকাটা আমার মনে হয় অধিকার পাওয়ার ক্ষেত্রে একটা বড় অস্ত্র। সেই জায়গা থেকেই আমি জানতে চাইব যে আমাদের ভারতীয় সংবিধান মহিলাদের সুরক্ষায় কি কি আইন প্রণয়ন করেছে।
1: দেখুন, ভারতের সংবিধানের মূল মর্মবস্তু উপলব্ধি করার চেষ্টা করি, সেখানে কিন্তু প্রতিটি মানুষকে সমান অধিকার দেওয়া হয়েছে, এবং আরও গুরুত্বপূর্ণ আমাদের যে মুখবন্ধ প্রিয়াম্বল, সেখানে একটা শব্দবন্ধ আছে ডিগনিটি অফ এ পার্সন, ডিগনিটি অফ এন ইন্ডিভিজুয়াল, যে প্রত্যেকটা ব্যক্তির যে একটা সম্মান আছে, মর্যাদা আছে, সেটাকে মান্যতা দিতে হবে, পালন করতে হবে। এইটা কেন সংবিধানে প্রিয়াম্বলে দেওয়া হয়েছিল? কেন আমাদের ভারতবর্ষের অতীত ইতিহাস থেকে দেখেছি আমরা যে একদল মানুষকে মানুষ হিসেবে গণ্য করা হতো না, তাদের ছায়া মারালে পরে নাকি আরেক দল মানুষের ভয়ানক অপরাধ হয়ে যেত, মেয়েদের শুধুমাত্র ভোগ্যপণ্যা, মেয়েদের লেখাপড়া শেখার অধিকার ছিল না, তাদের জ্যান্ত পুড়িয়ে মারা যেত, তাদের কোনো একটি ঘটনাক্রমের ভিত্তিতে না খাইয়ে রাখা যেতে পারত, এবং সেটাই নাকি একটা বিরাট সভ্য দেশের গৌরব ছিল। সেখান থেকে সংবিধান একটা নতুন দিশা দেখার চেষ্টা করলো, এই রাইট টু ইকুয়ালিটি, নারী পুরুষ সবাই সমান এবং প্রত্যেকের একটা মর্যাদা আছে, এটা কার্যকর করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের এবং সমাজের। আমাদের শিক্ষা, চিন্তা চেতনায়, মননে এগুলোকে শিক্ষিত করা দরকার। আপনারা জানেন একটা সময় ছিল বলা হতো মেয়েরা লেখাপড়া শিখলে অকাল বৈধব্য হয়, অতএব তাদের লেখাপড়া শিখিও না। তাদের লেখাপড়া শেখাবার জন্য যে খুব বড় আন্দোলন করলেন রামমোহন, পরবর্তীকালে বিদ্যাসাগর, যখন একটা অচলায়তন পাথরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন, তারপরে ধীরে ধীরে মেয়েরা লেখাপড়া শিখতে শুরু করলো, তাও বাড়ির লোকেরা তাদের জিতে দিত না। এখন মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া করছে, এগিয়ে যাচ্ছেন, কিন্তু এখনও দেখবেন হয়তো আমাদের প্রত্যন্ত গ্রামে যেই মুহূর্তে মেয়েটি নবুড়া হলেন তাকে বিয়ে দিয়ে দাও, তাকে স্বামীর কাছে দাসত্ব করতে পাঠিয়ে দাও, তার যে একটা আত্মমর্যাদা, তার যে একটা অধিকার, এই বোধটাই তৈরি করতে দেওয়া হয় না। এবং সেজন্যই দেখবেন যে মেয়ে মা হচ্ছেন, তিনি কিন্তু তার ওই অতীত গৌরবটাকে মনে করছেন গৌরব, কলঙ্কিত অধ্যায়টাকে কিন্তু নিজের ছেলেমেয়ের ক্ষেত্রে আরোপ করছেন, মেয়েকে খেতে দিচ্ছেন না, ছেলেকে হয়তো চারটে টিম খাইয়ে দিলেন না, উদাহরণ দিচ্ছি, যে করে হোক ছেলেকে স্কুলে পাঠাবেন, মেয়েকে স্কুলে পাঠানো যাবে না। সুতরাং আমাদের দেশে এই মেয়েদের শিক্ষার ক্ষেত্রে বিদ্যাসাগর, রামমোহন যে অচলায়তন ভাঙলেন, তারপরেও বহুদিন গেছে মেয়েদের শিক্ষাঙ্গনে নিয়ে যেতে, তাদের শিক্ষায় আলোকিত

করতে। আজকে যেহেতু একটা অংশের মেয়েরা শিক্ষিত হয়েছে, রুখে দাঁড়াচ্ছে, প্রতিবাদ করছে, তাই হাতে আইনের কথা আসছে যে তুমি রুখে দাঁড়িও না, আমি তোমাকে আইনের প্রোটেকশন দেব। কিন্তু কোনো আইন কি এটাকে আটকাতে পারে? আইনটা হচ্ছে আপনি আক্রান্ত হয়ে গেলেন, তারপরে ঠিক আছে, মানে অসুখ করেছে, তারপরে আমি ওষুধ দিলাম, কিন্তু অসুখ যাতে না হয় সেই ব্যবস্থা করা করলাম না। এই দৃষ্টিকোণ থেকেই আমাদের এত সমস্যা তৈরি হচ্ছে। এবং সময় থেকে সময় আমরা বলি

0: বিয়েতে প্রথায় নাকি ছেলে নাকি মাকে কাঁদতে কাঁদে বলে তোমার জন্য দাসী আনতে যাচ্ছে, আহ কি গৌরব। এবং এই গৌরব গাথা আজকাল বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও নাকি দেখায় দেখায় শুনেছি আমি। তাহলে আমরা যদি ওই অন্ধ ধারণার বশবর্তী হয়ে আমাদের জীবন আচরণের মধ্যে আসি, তখন মেয়ের আক্রান্ত হয়ে পড়ে। আইন করে আবার বলি তোমার অসুখ করেছে, অ্যান্টিবায়োটিক দিচ্ছি, কিন্তু অসুখটা কেন হলো? চিকিৎসা বিজ্ঞান আজকে এটাই খোঁজার চেষ্টা করছে যে অসুখটা কেন হবে। আমাদের খুঁজতে হবে যে মেয়েদের উপর আক্রমণ কেন হবে।
1: কিছু মানুষের নাম আমাদের প্রত্যেক দিন মনে করা উচিত, যেমন রামমোহন, যেমন বিদ্যাসাগর। এনারা কিন্তু পুরুষ, কিন্তু এনাদের জন্যই আজকের মহিলারা অনেকটা এগিয়ে যেতে পারলেন, সুতরাং তারা তো প্রণম্যই।
0: প্রণম্য তো বটে, শুধু পুরুষ বলে নয়, তারা নিজেদের শিক্ষা চেতনায় আলোকিত হয়েছিলেন। তারা শিক্ষায় আলোকিত হওয়ার পর মানব সভ্যতার ইতিহাস পড়ে দেখেছেন যে প্রকৃতিতেও নারী পুরুষের মধ্যে, নারী প্রজাতি এবং পুরুষ প্রজাতির মধ্যে কোনো বিরোধ নেই। তাদের মধ্যে সংঘর্ষ আছে, তাদের মধ্যে বন্ধুত্ব আছে, প্রেম আছে, কিন্তু অকারণ কোনো শারীরিক লাঞ্ছনা নেই। প্রকৃতি যদি আপনি বিশ্লেষণ করেন, মানব সভ্যতা, মানুষ তো একটা প্রাকৃতিকভাবে এভলিউশন হতে তো হয়েছে। এতে কেউ আকাশ থেকে বললেন তুমি মানুষ হয়ে যাও, মানুষ হয়ে গেলাম, তুমি ছেলে হয়ে যাও, ছেলে হয়ে গেলাম, তুমি মেয়ে হয়ে যাও, মেয়ে হয়ে গেলাম, তা তো নয়। যখন বিদ্যাসাগর রামমোহন সমাজের এই কুপ্রথাটা দেখলেন, জ্যান্ত মানুষকে মেরে ফেলা হচ্ছে এবং তার পিছনে ধর্মীয় সাংস্কৃতিক সমর্থন দেওয়া হচ্ছে, ঢাকঢোল পিটিয়ে পুজো করে যাগ করে যজ্ঞ করে, ওটার থেকে যখন একজন মানুষ বিরোধ করলেন, তখন তারা দেখলেন আছে মেয়েগুলোকে তো শিক্ষিত করা দেখা, সে জানেই না। সেই জন্যই বিদ্যাসাগরকে আমরা প্রাতঃস্মরণীয় শুধু করছি না, যে আজও এই মুহূর্তে বিদ্যাসাগর যে ভূমিকা পালন করেছেন সেটা আমাদের সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। পরবর্তীকালে দেখবেন মেয়েরা, আমাদের প্রথম গ্র্যাজুয়েট হলেন ডাক্তার হলেন কাদম্বিনী দেবী, কত বছর পর। ওইদিকে বেগম সুফিয়া কামাল, তিনি ওই ইসলাম সম্প্রদায়ের মেয়েদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিলেন। কেন সমস্ত ধর্মেই কৌশলগতভাবে মেয়েদের পুরুষ অধীন করে রাখার একটা পরিকল্পনা ছিল এবং আছে।
1: সুরক্ষার জায়গা ভাবছে, সেটা তার স্বামীর বাড়ি হোক কিংবা তার বাবা মায়ের বাড়ি, সেখানেই সে সবচেয়ে বেশি নির্যাতিত। এবং আরো একটি তথ্য আমাদের অবাক করে যে যখন করোনা এই প্যান্ডামিক চলছে, সেই সময় মেয়েদের ওপর অত্যাচার নির্যাতন সেটা সবচেয়ে বেশি করে হতে দেখা গেছে।
0: তার কারণ সামাজিকভাবে তখন তারা অনেক বেশি নিরাপত্তাহীনতায় ছিল, বেরোতে পারছে না, কাউকে বলতে পারছে না, তার যতটুকু প্রতিবাদের কণ্ঠ আছে সেটাও তখন কিন্তু প্রকাশ করতে পারছে না, তাই তাকে নীরবে নির্যাতন সহ্য করতে হয়েছে এবং তা ঘরেই সহ্য করতে। কেন ঘরে তো ওই মানসিকতা আছে, তুমি জন্মেছো সেবা করার জন্য। এখনো দেখবেন কিছু কিছু রাজনৈতিক সামাজিক নেতারা বলছেন মেয়েদের বাইরের দরকারটা কি, তারা ঘরে গিয়ে চারটে পাঁচটা করে সন্তান উৎপাদন করুন, রান্না করুন আর পুরুষের সেবা করুন। এখন যদি কোনো মেয়ে লেখাপড়া শিখে মাথা উঁচু করে বলে, তখন বলে চ্যাটাং চ্যাটাং, দেখেছো মেয়েটা বাঁদর হয়ে গেছে, এই লেখাপড়া শিখে এই হাল হয়েছে। অর্থাৎ আপনার স্বাধীন চিন্তা মানুষ হিসেবে সেটাকে মেনে নেওয়ার মতো মননও এখনো আমাদের সমাজে তৈরি হয়নি। যদি আমরা পৃথিবীর বিভিন্ন সমাজ এবং তার সামাজিক ঘটনা বিশ্লেষণ করি, তাহলে দেখবেন যে বহু দেশে এই রকম মেয়েদের উপর নির্যাতন হয় না। সেখানে তারা পরস্পর তাদের স্বাধীন ইচ্ছার ভিত্তিতেই তারা তার যৌন জীবন উপভোগ করবেন কি করবেন না, তার ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু আমাদের দেশে ধর্ষণটা একটা প্রথাগত হয়ে গেছে। তার কারণ কি জানেন তো, যে ধর্ষক তাকে আমি সামাজিকভাবে অভিনন্দন জানাই। আমাদের সমাজে গত কয়েক বছরই ঘটেছে, যে ধর্ষককে আদালত এলে সুরক্ষা বললেন, তাহলে আইনের সুরক্ষা ছিল, আদালত যাকে সাজা দিলেন যে তুমি ধর্ষক, আমি প্রশাসক তাকে মুক্ত করে নিলাম, নিয়ে এসে ঢাক ঢোল পিটিয়ে গলায় মালা পরিয়ে বললাম যে ওরা উচ্চ বর্ণের, ওরা তো ধর্ষণ করতে পারে না, কি স্যাংশন। তাহলে এই এই মানসিকতা তো চললো, তার থেকেই এই পরিণতি দাঁড়ায় যে মেয়েরা তাদের স্বাভাবিক জীবনে অনেকটা আতঙ্কের মধ্যে, নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করে।
1: পুত্র সন্তান এবং কন্যা সন্তান, মা বাবার অভিপ্রায় বেশিরভাগ ক্ষেত্রেই পুত্র সন্তান লাভের দিকেই থাকে, এবং কন্যা সন্তান একের অধিক হলে তাদের চিন্তার ভাঁজ পড়ে। কন্যা সন্তান বিক্রি হয়ে যাওয়া এখনো আমাদের খবর কাগজ খুললে আমরা সে তথ্য পাই, এটা কি বিড়ম্বনার জায়গা নয়?
0: বিড়ম্বনা অত্যন্ত লজ্জার, কিন্তু মধ্যযুগীয় চিন্তা। তার মানে ওইটুকু কন্যা সন্তানেরও বাজার দর বেশি পুত্র সন্তানের থেকে, তাই মা পুত্র সন্তানকে বিক্রি করেন না, কন্যা সন্তানকে বিক্রি করে দেয়। কেন মায়ের কাছে পুত্র হচ্ছে পুঁতে যাওয়ার রাস্তা, আর কন্যা তো নরকের দ্বার, এইসব কথা বলা হয়। সেই জন্যেই বারবার যখন আমরা বলি না যে কি সুরক্ষা আছে, আমি ওই কথাটা ভাবি, আগে তো আমি আক্রান্ত হলাম তারপরে আমি গেলাম, আমি আক্রান্তটা হবো কেন? সেই জায়গায় সেই চিন্তা চেতনায় আমাদের সকলকে পৌঁছতে হবে। পৌঁছবার পর ধরুন এত বড় একটা ধর্ষণ হয়ে গেল।

0: কলকাতা শহরের বুকে মানুষ রাত জাগলেন ইত্যাদি, তার কারণটা কি? কারণটা যে ধর্ষণের মানসিকতা, আমি একজনকে সাজা দিলাম বা পাঁচজনকে আমি জেল খাটালাম, তাতে কি ধর্ষণ মানসিকতা পাল্টে যাবে নাকি? নিশ্চয়ই তাদের সাজা দেওয়া দরকার, কিন্তু পাশাপাশি এই ধর্ষণ মানসিকতার যে দর্শন, তার বিরুদ্ধে আমাদের প্রবল জনচেতনা তৈরি করা দরকার।
1: জনচেতনা থেকেই প্রত্যেকের মধ্যে সেই বোধটা তৈরি হবে।
0: তাই
1: মহিলাদের তো একসময় ভোটাধিকার ছিল না, তারপর ঊনবিংশ শতকের একেবারে শেষ দিকে আন্দোলনের মধ্যেই সে মধ্যে দিয়ে সেই ভোটাধিকার তারা লাভ করলো, এবং তারপর থেকেই কি নারীবাদী, নারীবাদ শব্দগুলো উঠে এলো?
0: না, যেদিন থেকে পুরুষেরা দেখলেন যে শিক্ষিত প্রজন্মের মহিলারা তাদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলছেন, তারাও বিভিন্ন বিষয়গতভাবে পুরুষের থেকে যে চিন্তা চেতনাটা পিছিয়ে নিয়ে এটা বলতে শুরু করছেন, তখনই আমি তাদের দাগিয়ে দিলাম নারীবাদী। আমি আপনাকে বলি একটা ঘটনা, খুব মজার ঘটনা চক্রে একটি সময় একজন পিএইচডি থিসিস দিয়েছিলেন, হয়তো আমার সুযোগ হয়েছিল একটু তার ভাইবা বসি নেওয়ার, বিষয় ছিল হিউম্যান রাইটস অফ উইমেন। আমি তাকে প্রথমে বললাম এর মানেটা কি, তার মানে উইমেন আর নট হিউম্যান, আইনের সর্বোচ্চ জায়গায় এই মানসিকতা, তাহলে আপনি কি বুঝছেন তাহলে মূল রোগটা কোথায়? রোগটা হচ্ছে মা তোমার জন্য দাসী নিয়ে আসছি, সেই রোগটাকে সারাতে হবে।
1: আচ্ছা, এবার আমি একটু জানতে চাইবো যে এই যে প্রোটেকশন অফ উম্যান ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, যেটা 2005 এর, সেটা কতটা গুরুত্বপূর্ণ একজন মহিলাকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে, এবং কি কি সুবিধা মহিলারা এতে পেতে পারে?
0: এটা অন্ততপক্ষে ডোমেস্টিক ভায়োলেন্স এর পর মেয়েদের যে বাড়ি থেকে টেনে বার করে দেওয়া হয়, গৃহহীন করে দেওয়া হয়, সেসব জায়গায় তারা একটা সুরক্ষা পাচ্ছেন, এবং যারা ভায়োলেন্স করছেন তাদের বিরুদ্ধে কিছু শাস্তিমূলক ব্যবস্থা নিলে হয়তো ভাবছেন ভায়োলেন্স কমবে, কিন্তু সামাজিকভাবে যদি আপনি খুব লক্ষ্য করে দেখেন যে এদিকে কি ভায়োলেন্স কমে না, এদিকে এইটুকু হতে পারে হ্যাঁ মেয়েটির তার রক্ষণাবেক্ষণ খোরপোষ, এটা আগেও আইন ছিল আমাদের ক্রিমিনাল প্রসিডিওর কোড 125 ধারা অনুযায়ী, তাকে তুমি গৃহচ্যুত করতে পারছো না, সে রাস্তায় ভিখিরি হয়ে যেতে পারছেন, এই সুরক্ষাগুলো দেওয়া আছে, এবং সেই সুরক্ষার যে অধিকারটা এটা মেয়েদের কার্যকর করতে হবে। অনেকে কিন্তু আবার কোর্টে যাব, কোর্টে কতদিন লাগবে, এটা আমাদের সামাজিক দায়িত্ব আছে, আইনজীবী বলুন বা নারী আন্দোলনের যারা প্রবক্তা, আমাদের সকলের মেয়েকে মিলে কিন্তু ওই অসহায় মেয়েটির পাশে দাঁড়িয়ে এই আইনের যে সুবিধেগুলো আছে সেই সুবিধেটা পাইয়ে দেওয়া, সে তো যা ক্ষতি হবার তা হয়েছে, কিন্তু আরও বৃহত্তর ক্ষতি না হয়, সে যেন ডেস্টিটিউট না হয়ে যায়, সেটাকে রক্ষার জন্য এই আইনের সুবিধে আমরা নিতে পারি।
1: এখানে যে কটা অর্ডার আছে, যেমন প্রোটেকশন অর্ডার, সেখানে একজন মহিলা কি সুবিধা পাবেন?
0: প্রথমত সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তার তাই গৃহচ্যুত হতে হচ্ছে না, তার সন্তান এবং তার প্রতিপালনের ব্যবস্থা করতে হচ্ছে, তার জন্য তাকে অন্য লোক দরজায় গিয়ে ভিক্ষা করতে হচ্ছে না, এই দুটোই সবচেয়ে বড় সুরক্ষা, সেই সুরক্ষাটাকে কার্যকর করা যায় সম্ভব আইনের দরজায়। আগে যেমন ছিল এটা বললাম না ক্রিমিনাল প্রসিডিওর কোড 125 ধারা অনুযায়ী, কিন্তু তার থেকে এই ডোমেস্টিক ভায়োলেন্স একটা হলে কি প্রথাটা অনেক সহজ হয়েছে, এই দীর্ঘসূত্রিতাকে অনেকটা এড়ানো গেছে, এইটাই আর কি।
1: তার স্বামী গৃহে অত্যাচারিত হলেও তার স্বামী গৃহেই তিনি থেকে সুরক্ষা নিতে পারেন,
0: সুরক্ষা পারবেন, সেখানে রাষ্ট্রের দায়িত্ব যাতে তার উপর কোনো শারীরিক নির্যাতন না হয় সেটা রক্ষা করা, পুলিশের উপর নির্দেশ থাকে, এই চাপটা থাকে।
1: আর মেইনটেনেন্স অর্ডার তো
0: হবে, তার মধ্যে আসছে মেইনটেনেন্স, যেমন ডোমেস্টিক ভায়োলেন্সে মেইনটেনেন্স হয়, আর যদি কেউ মনে করেন যে আমি আলাদা করে মেইনটেনেন্স চাইবো, ওই বললাম পুরনো 125 ধারা ক্রিমিনাল প্রসিডিওর, নতুন ধারায় কত হয়েছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তাতে তিনি আদালত তার রক্ষণাবেক্ষণ এবং ভরণ পোষণের জন্য ব্যবস্থা নিতে পারেন, এবং তার যে বিবাহিত ব্যক্তি তাকে দায়বদ্ধ করতে পারেন যে তোমার দায়িত্ব প্রতিপালন করা, এটা আমাদের দেশের আইন বহুবার ইতিপূর্বে বলেছে।
1: আর কাস্টাডি অর্ডার,
0: কাস্টাডি অর্ডার তো ছিলই, প্রথম কথা কাস্টাডির ক্ষেত্রে মূল বিচার্য বিষয় হচ্ছে শিশুটির নিরাপত্তা, শিশুটির ভালো করে বেড়ে ওঠবার সুযোগ দেওয়া, এটা গুরুত্বপূর্ণ, কারণ সাধারণত মায়ের সঙ্গে সন্তানের যে বন্ধন, যাকে চলতি ভাষায় বলে নারীর বন্ধন, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বাবার তুলনায়, ব্যতিক্রম আছে, আমি সেই ব্যতিক্রমের মধ্যে যাচ্ছি না, সেই দিক থেকে বাচ্চার সুস্থভাবে বেড়ে ওঠার জন্য আদালত যেটা মনে করবেন তাকেই কাস্টাডি দেবেন।
1: আর কম্পেনসেশন অর্ডার,
0: সেগুলো আর থাকছে সবই, কম্পেনসেশন মানে হচ্ছে বাচ্চার লেখাপড়া, তার ভবিষ্যৎ,
1: এবার আসি এই যে 2012 সালের নির্ভয়া কাণ্ডের পর যে পক্সো আইন এলো, সেখানে যদিও সেটা উভয় লিঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু যদি শিশু কন্যা হয় সেক্ষেত্রে
0: পক্সো আইন
1: কি পাচ্ছে সুবিধে?
0: পক্সো আইন হলে সাজাটা অনেক কঠিন সাজা, একটা শিশুর উপর যৌন নির্যাতন, সেটা একটা ভয়ানক অপরাধ, গূঢ় অপরাধ। সেই আইন করা হয়েছে, কিন্তু এতে তো আমি আবারও বলি, আইন দিয়ে কিন্তু আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারব, অর্থনৈতিক এবং শিক্ষাগত দিকের বিচার্য বিষয়ে।
1: এক্ষুনি আমরা এই যে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট নিয়ে কথা বলছিলাম, এটা কি কোনোভাবে মিস ইউজ হতে দেখা যায়?
0: দেখুন, সব আইনেই না মিস ইউজ হয়। এখন মিস ইউজ হচ্ছে বলে আমি প্রপার ইউজ করবো না, এই ধারণাটা ভুল। নিশ্চয়ই যখন ফোন 98 হলো তখন নারীদের একটা সুরক্ষা হয়েছিল, কিন্তু অনেক ক্ষেত্রে সেটাকে আবার অপব্যবহার হয়েছে। এখন অপব্যবহার হচ্ছে বলেই আমি ঠিক ঠিক ব্যবহারটাকে বাদ দিয়ে দেবো, এই দার্শনিক এই চিন্তাধারাটা ভুল। যেমন ধরুন আমাদের SC/ST অ্যাট্রসিটিজ অ্যাক্ট ছিল, এ নিয়ে বহু মামলা আমাদের করতে হয়েছে, খুব গুরুত্বপূর্ণ আইন সামাজিক সুরক্ষার দিক থেকে, কিন্তু অনেকে আবার এটা অপব্যবহার করেছে। আমাদের অপব্যবহারটা না হয় সেটা আমাদের দেখতে হবে।
1: যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট তার কর্মক্ষেত্রে হতে দেখা যায়, সেইটার বিরুদ্ধে তাকে এগোতে গেলে কিভাবে এগোতে হবে?
0: নতুন আইন অনেক দিনই হয়েছে, সেটা হচ্ছে যে কর্মক্ষেত্রে যৌন নির্যাতন তার বিরুদ্ধে, এটা নিয়ে কিভাবে তদন্ত হবে, কারা তদন্ত করবেন, তদন্তের ফলে কি হবে, তার প্রতিক্রিয়া, এই সবটাই কিন্তু সেই আইনের আওতায় আসে, যাতে মেয়েরা কাজ করতে গিয়ে যেন যৌন নিরাপত্তাহীনতার ভয়ে তারা কুকরে না যান। কোনো অবস্থাতেই তুমি কোনো একজন মানুষের ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে যৌন সম্পর্ক করতে পারো না, এটা হচ্ছে মূল মৌলিক কথা। এই মৌলিক জায়গায় দাঁড়িয়েই আমাদের সমস্ত সিদ্ধান্ত কার্যক্রম ঠিক করতে হয়। যার ফলে বিচারও যখন হয় তখন দেখবেন এই প্রশ্নটা আসে যে এই সম্পর্কটা কি স্বেচ্ছামূলক না নিপীড়নমূলক।
1: তাহলে মেয়েরা হঠাৎ যদি কোনো অসুবিধার মধ্যে পড়েন তারা কি করবেন?
0: এই সমস্ত আইনের দরজায় যাবেন, ব্যবস্থা আছে, পুলিশের কাছে যাবেন, পুলিশ কমপ্লেন করবে, পুলিশ তার ভিত্তিতে তদন্ত শুরু করবে।
1: সুতরাং তার প্রথম কাজ হচ্ছে,
0: প্রথম কাজ হচ্ছে ঘটনা ঘটলে পরে স্থানীয় থানায় গিয়ে অভিযোগটা দায়ের করা।
1: আর নিজেদের যদি সুরক্ষা, এই বারবার আপনি যেটা বলছিলেন যে নিজেদের আত্মরক্ষা, সেইটা মেয়েরা কিভাবে, মানে একটা ছোটবেলা থেকেই মেয়েদের কি মানসিকতায় বড় করা উচিত?
0: হবে তুমি একজন মানুষ, সমাজের সমান অংশীদার, তুমি অর্ধেক আকাশ, এই বোধটা তৈরি করতে হবে। তুমি পুরুষের উপর নির্ভরশীল নও, একে অপরের পরিপূরক হিসেবে সমাজটা চলে। এই চিন্তা চেতনা যদি মেয়েদের আমরা ছেলেবেলা থেকে বড় করি তাহলে দেখবেন সমস্যা কম, এবং খানিকটা আত্মরক্ষার জন্য বিভিন্ন কলাকৌশলও শিখে নিতে হবে, কেন অনেক দুর্বৃত্ত মানুষও তো আছে, যাতে সে প্রতিরোধের মুখোমুখি হয়। আমার দিকে যে অসদ আচরণ করতে আসছে তাকে আমি কষিয়ে থাপ্পড় মারতে পারি, এই মানসিকতা এবং এই বোধটা থাকতে হবে, তাহলে দেখবেন ওই দুর্বৃত্তরা একটু পিছিয়ে যাবে, ওর বাবা খানিকে থাপ্পড় খেতে পারি।
1: তাহলে নারী সুরক্ষায় সবচেয়ে সক্রিয় কোন আইন?
0: আমার মতে যদি আমরা জিজ্ঞাসা করেন, তাহলে সুরক্ষার তো কোনো আইন নেই, আইনগুলো হচ্ছে তুমি আক্রান্ত হওয়ার পর কি কি বেনিফিট পেতে পারো। ওই যেটা বললাম, আমরা চিকিৎসা বিজ্ঞান বলছে দরজার দোরগড়ায় আমি অসুখকে আটকে রাখবো, ভেতরে ঢুকতে দেবো না,
1: প্রিভেনশন যেটা আমরা বলি।
0: আমি অসুস্থ হয়ে পড়লাম, তারপর অ্যান্টিবায়োটিক খেয়ে সুস্থ হলাম, অনেক অ্যান্টিবায়োটিক আছে, এটা আমার মতে ইজ নো সলিউশন। দেখুন, আমি বহুদিন আগে একটি ম্যাট্রিমোনিয়াল মামলা করেছিলাম, দুজনেই খুব উচ্চশিক্ষিত, তা আমি সেই ভদ্রমহিলার যার হয়ে আমি সওয়াল করছিলাম, জিজ্ঞাসা করলাম যে আপত্তি কী? উনি বললেন আত্মসম্মান, আমিও মানুষ, আমাকে মানুষ হিসেবে সম্মান, মানুষ হিসেবে সমমর্যাদা দিতে হবে, এবং সেটা তিনি করতে পেরেছিলেন তার শিক্ষার জন্যে। আমি এটাই বলবো, কোনো দর্শন যা শেখায় তুমি পুরুষের অধীন, সেই দর্শনকে ছুঁড়ে ফেলে দিন। আমাদের ভারতবর্ষের সংবিধান যে নতুন চিন্তা চেতনা দিচ্ছে, আমরা সবাই সমান, প্রত্যেক মানুষের মর্যাদা আছে, সেটাকে রক্ষা করতে হবে। সমাজের অর্ধেক শ্রমশক্তি হচ্ছে নারী, আমি যদি সেই শ্রমশক্তিকে পুরোপুরি তার মর্যাদার সঙ্গে ব্যবহার করতে পারি, আমি কোথায় পৌঁছে যাবো তা আমার ঠিক আছে? মহাকাশে গিয়ে একজন মহিলা এক মাস থেকে এলেন, এটাকে দৃষ্টান্ত করব নাকি? দরজার থেকে বেরোলে টিকটিকি ডাকলো, এই রে সর্বনাশ হয়ে গেল, হাত থেকে প্রদীপ পড়ে গেল, এই রে সর্বনাশ, এসব শেখাবো? আমার শিক্ষা, আমার চেতনা, আমার দর্শন কিভাবে আমাকে আলোকিত করছে তার উপর নির্ভর করে।
1: একদমই সঠিক কথা, অনেক ধন্যবাদ আপনাকে আপনার পরামর্শে। আশা করি যারা এই সময় আমাদের এই অনুষ্ঠান শুনছেন তারা নিশ্চয়ই উপকৃত হলেন।
0: আমিও আশা করি তারা উপকৃত হন।
1: ধন্যবাদ।

আর এই অপূর্ব সুরের আগুন সুচিত্রা মিত্রের কণ্ঠে শুনে নিলাম রবীন্দ্রসঙ্গীতটি। এরপর আপনাদের জন্য দুটি ঘোষণা। প্রথমে আসি আমার কলমে জীবনের সন্ধ্যা তারা। সূর্য ওঠার আগে পূর্ব আকাশে আর সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে যে একমাত্র নক্ষত্র দেখা যায় সেটা হলো সন্ধ্যা তারা। এরকমই সন্ধ্যা তারা আমাদের জীবনেও কেউ না কেউ আছে। আমাদের জীবনে সফলতার পূর্বে আর ব্যর্থতার পরেই যে সব সময় নক্ষত্রের মতো পথ দেখায়। যদি সেই নক্ষত্র মানুষটি অন্য কেউ না হয় তাতে কি, নিজেও তো হতে পারি। তোমার জীবনে সেই সন্ধ্যা তারার গল্প আমাদের জানাতে লিখে পাঠান জীবনের সন্ধ্যা তারা শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন, মেল আইডি mahiala@arkolkata@gmail.com। আর চিঠি পাঠানোর ক্ষেত্রে আপনাদের প্রথমে লিখতে হবে আমার কলম মহিলা মহল প্রযত্নে কেন্দ্রের অধিকর্তা।

আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। অন্যদিকে এক কলমে দুই নারীর বিষয় মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংসা উপন্যাসের মাধবীলতা ও রত্নাবতী চরিত্র। নারী চরিত্র অনেক বেশি আলোচিত বা সমালোচিত হয় আমাদের সমাজ ব্যবস্থা বা সাহিত্যে, সেরকমই এই উপন্যাসের মধ্যে দিয়ে আমরা তাদের জীবনযাপন, মানসিকতাকে তথাকথিত নারীদের অনুভাবে বুঝে নিতে চেষ্টা করব। পাঠকের অনুভাবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান। ওই যে বললাম 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করুন, আরও একবার বলে দিই, mahiala@aarkolkata@gmail.com। আর চিঠি পাঠানোর ক্ষেত্রে ওপরে প্রথমেই লিখতে হবে এক কলমে দুই নারী, তারপর মহিলা মহল, প্রযত্নে কেন্দ্রীয় অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল যাই পাঠান না কেন, তা কিন্তু পাঠাতে হবে অবশ্যই 23 জুলাই 2026-এর মধ্যে। আমরা আজকে আইনের দর্পণ শুনছিলাম, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার পরামর্শ দিলেন। সময়ের কাঁটা একটু একটু করে শেষের দিকে যাচ্ছে, তবে প্রকৃতি এবং তার সঙ্গে আমাদের নিজেদেরও যে সময়ে আমরা যাচ্ছি তার সাথে মিলিয়ে আমাদের পরবর্তী যে গানটি সেটি বোধ হয় একেবারে মিলেমিশে একাকার হয়ে যাবে মান্নাদের কণ্ঠে। পরবর্তী গানটি শুনুন।

মন সত্যি চাইছে আরও আরও অনেকক্ষণ ধরে আপনাদের সাথে এইভাবে কথা বলি, কিন্তু সময় বলছে না, আর তো সময় নেই। তাই বিদায় নিতে হবে মহিলা মহলে আজকে। সোমা মুখোপাধ্যায় ছিলাম আইনের দর্পণ নিয়ে, বিদায় নেব। খুব ভালো থাকবেন, নমস্কার।

0: This is Akashvani, and this is the midday weather bulletin for West Bengal, Sikkim, Orissa, Bihar, Jharkhand, and the Andaman and Nicobar Islands. Summary of observation recorded: southwest monsoon subdued over Andaman and Nicobar Islands. Very light to moderate rainfall occurred at most places over the districts of West Bengal, with heavy rainfall at one or two places over Jalpaiguri districts of Sub-Himalayan West Bengal and South 24 Parganas district of Gangtok, West Bengal. Very light to moderate rainfall occurred at most places over Sikkim, Orissa, and Jharkhand. Very light to moderate rainfall occurred at many places over Bihar. Very light to light rainfall occurred at a few places over Andaman and Nicobar Islands. Gusty winds were recorded at one or two places over Bihar, Orissa, Andaman and Nicobar Islands, and Hooghly district of Gangtok, West Bengal. Chief amount of rainfall received: Sagar Island PTO 7 cm, AMFU Kagdeep 5 cm, Durgachak 4 cm, Tilpara Barrage 3 cm, Bakura CWC 3 cm, Jhargram PTO 3 cm, Kalyani SMO 3 cm, Suri PTO 3 cm, Burnpur 3 cm, Suri CWC 3 cm, Asansol CWC 3 cm, Alipurduar PTO 7 cm, Gajol Doba 5 cm, Pakyong 3 cm, Deogar 3 cm, Soro 3 cm. Weather forecast for the next 48 hours: light to moderate rain or thunder showers very likely to occur at most places over all the districts of Gangtok, West Bengal, Jharkhand and Sikkim. Light to moderate rain or thunder showers very likely to occur at many places over all the districts of Sub-Himalayan West Bengal and Andaman and Nicobar Islands. Light to moderate rain or thunder showers likely to occur at a few places over Bihar and Orissa. Weather warning for the next 48 hours: heavy rainfall 7 to 11 centimeters very likely to occur at one or two places over Bihar, Orissa and South 24 Parganas, East and West Midnapur and Jhargram districts of Gangtok, West Bengal. Thunderstorm with gusty wind speed reaching 30 to 40 kilometers per hour and lightning very likely to occur at one or two places over Bihar, Jharkhand, Orissa, Andaman and Nicobar Islands and all the districts of Gangtok, West Bengal. Thunderstorm and lightning very likely to occur at one or two places over all the districts of Sub-Himalayan West Bengal. Forecast for Kolkata and neighborhood: generally cloudy sky with one or two spells of rain or thunder shower. Maximum and minimum temperatures most likely to be around 30 degrees Celsius and 27 degrees Celsius respectively. There is no weather warning for fishermen for West Bengal coast, and there is no weather warning, weather warning for fishermen for Andaman and Nicobar coast. Squally wind with speed reaching 35 to 45 kilometers per hour, occasionally gusting to 55 kilometers per hour, is very likely to prevail along and off Andaman and Nicobar coast from Sunday, that is 26th of July 2026 to 27th of July 2026. Fishermen are advised not to venture into the sea along and off Andaman and Nicobar coast. Please stay tuned for the next update.
1: পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আজ সকাল 8:30 পর্যন্ত পর্যবেক্ষণে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপর। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই। ভারী বৃষ্টি হয়েছে জলপাইগুড়ি, উত্তর চব্বিশ পরগনা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা। খুব হালকা বৃষ্টি হয়েছে সিকিম, ওড়িশা ও ঝাড়খণ্ডের দু এক জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে বিহার ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দু এক জায়গায়। ঝোড়ো হাওয়া বয়ে গেছে বিহার, ওড়িশা ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু এক জায়গার উপর দিয়ে। বৃষ্টি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সাগরে 7 সেন্টিমিটার, কাকদ্বীপ 5 সেন্টিমিটার, মুরাবেই দুর্গাচক 4 সেন্টিমিটার করে, তিলপাড়া ব্যারেজ, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কল্যাণী, সুরি, বার্নপুর, নারায়ণপুর, আসানসোল 3 সেন্টিমিটার করে, সিকিমের ইয়কসম 4 সেন্টিমিটার, আলিপুরদুয়ার 7 সেন্টিমিটার, হেমাগিরি 3 সেন্টিমিটার, আটাবেড়িয়া 3 সেন্টিমিটার।

আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড, সিকিম, বিহার, ওড়িশা ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দু এক জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত সিকিম ও ঝাড়খণ্ডের দু এক জায়গায়। আবহাওয়া সতর্কীকরণে বলা হয়েছে, বিহার, ঝাড়খণ্ড, হিমালয় সন্নিহিত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ প্রায় 30-40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু এক জায়গার উপর দিয়ে। ওড়িশার কোথাও কোথাও 7-11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। আজ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে 30 ও 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো হয়েছে তেমন কোনো সতর্কবার্তা নেই। আন্দামান ও নিকোবর উপকূল অঞ্চলের মৎস্যজীবীদের উদ্দেশ্যে বলা হয়েছে আগামী 25 তারিখ পর্যন্ত কোনো তেমন সতর্কবার্তা নেই, তবে আগামী 26-27 তারিখ পর্যন্ত সমুদ্রে 35-45 প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর কারণে ঢেউয়ের উচ্চতা বাড়তে পারে, তাই সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। এখন জানিয়ে দিই গীতাঞ্জলি প্রজাতরঙ্গের আগামী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে।

2:30 রয়েছে বাংলা আধুনিক গান। দ্বিতীয় অধিবেশনের শুরুতেই বিকেল পাঁচটায় রয়েছে ক্রীড়াঙ্গন উপস্থাপনায় রক্তিমবরণ ময়রা। 5:30 বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ে আলোচনা করবেন বেড়াবেড়ি সূর্যনারায়ণ বিদ্যামন্দিরের শিক্ষিকা সুষমা সাঁতরা এবং দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি শিল্পী বিজয় হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন কথিকা ভারতীয় সম্প্রচার দিবস, বলবেন জিতেন্দ্র নারায়ণ টুডু, স্বরচিত কবিতা পাঠ করবেন গোরাচাঁদ মুর্মু। 6:38 কৃষি কথার আসর অনুষ্ঠানে শুনবেন ভারতীয় সম্প্রচারের ক্রমবিকাশ ও বর্তমান ও ভবিষ্যৎ, আলাপচারিতায় যশবন্ত চক্রবর্তী, সুমিত চক্রবর্তী এবং কল্লোল্লত্ত। 7:10 রয়েছে রামায়ণ গান, পরিবেশনায় গৌতম মুখোপাধ্যায় ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা অনুরোধের আসর অনুষ্ঠানটি শুনবেন রাত 8:00। 8:30 রয়েছে অন্বেষা, এই অনুষ্ঠানে বিজ্ঞান চর্চা, নো ট্যালেন্ট কালটিভেশন এই বিষয়ে অধ্যাপক অর্ণব মজুমদারের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানুষ প্রতিম দাস। 8:50 সংসদ পর্যালোচনা। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী শিরিন সেনগুপ্ত। 9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অরিন্দম ঘোষ। 9:50 হাওয়াইয়ান গিটারে স্নেহময় বন্দ্যোপাধ্যায়। 10:00 শ্রবণে স্বাস্থ্য, এ অনুষ্ঠানে শুনবেন জন্ডিসের লক্ষণ ও তার চিকিৎসা এবং জলে ডোবার চিকিৎসা, সংকলনে রূপময় কোলে। 10:30 নজরুল গীতি চুনি লাল ভট্টাচার্যের কণ্ঠে, অতুল প্রসাদের গান সৌমি ভট্টাচার্যের কণ্ঠে শুনবেন 10:45। 11:00 আধুনিক গান মৌমিতা রায়। 11:10 পরম্পরা, এই অনুষ্ঠানে প্রমিতা মল্লিকের সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ চট্টোপাধ্যায়। জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনে কি কি অনুষ্ঠান রয়েছে। বিকেল পাঁচটা দশ মিনিটে শুরুতেই রয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী অরিন্দম ঘোষ। 5:20 উর্বশী উপস্থাপনায় রোশন মরারকা। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা উপস্থাপনায় রোশন মরারকা। গুলগুলশন অনুষ্ঠানটি শুনবেন 6:30 উপস্থাপনায় রোশন মরারকা। 7:10 নজরুল গীতি মৌমিতা রায়ের কণ্ঠে। 7:30 হিন্দি অনুষ্ঠান দর্পণ উপস্থাপনায় রোশন মুরারকা। 8:00 হিন্দি ছবির গান। 8:15 সংসদ পর্যালোচনা।

শুনলেন আধুনিক গান। আজকের আধুনিক গানের শেষ শিল্পী ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:14।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:12। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েব 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। এখনকার অনুষ্ঠান ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রক্তিম বরণ ময়রা।

নমস্কার বন্ধু, কেমন আছেন? বৃহস্পতিবার বিকেল সময়, এখন গীতাঞ্জলি স্টুডিওতে 5:02। আর এই সময়টা আপনি জানেন, এই সময়টা খেলাধুলার খবরের সময়। আজকেও তার উন্নতি হবে না, আজকে বিভিন্ন খেলার খবরগুলো নিয়ে চলে এসেছি আপনাদের বন্ধু রক্তিম। আর খেলার খবরের সঙ্গে সঙ্গে আজ যেহেতু বৃহস্পতিবার, তাই থাকবে অবশ্যই অ্যাডভেঞ্চার স্পোর্টস। শুরুতেই যেটা করে থাকি, এক নজরে চলুন, এক নজরে খেলার খবরগুলো একটু শুনে নেওয়া যাক। আজ শুরু ভারত জিম্বাবুয়ে টি-20 সিরিজ। হারারে স্পোর্টস ক্লাবে তরুণ ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন শ্রেয়স আইয়ার। টসে জিতে ভারত বল করতে নেমেছে। শীর্ষস্থানের একদম কাছে গিল। আইসিসি ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান থেকে মাত্র 1 পয়েন্ট দূরে দাঁড়িয়ে শুভমান গিল। 23তম কমনওয়েলথ গেমস আজ থেকে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে শুরু হচ্ছে, চলবে 2 আগস্ট পর্যন্ত। ভারতের 125 সদস্যের দল পদকের লড়াইয়ে নামছে। উদ্বোধনের আগেই ভারতের প্রথম পদক নিশ্চিত করলেন অলিম্পিক পদকজয়ী বক্সার লাভলিনা বরগোহাঁই। মহিলাদের 75 কেজি বক্সিং বিভাগে প্রতিযোগীর সংখ্যা কম থাকায় লাভলিনা সরাসরি সেমিফাইনালে উঠে গেছেন। ডোপ টেস্টে অর্থাৎ যে টেস্ট নিয়ে খেলাধুলার আগে হয় এবং বিভিন্ন খেলা, কমনওয়েলথ গেম থেকে শুরু করে অলিম্পিক, এখানে এই ডোপ টেস্টে ব্যর্থ হয়ে সিডব্লিউজি থেকে বাদ পড়লেন অরুণ কুমার। কমনওয়েলথ গেমস শুরুর ঠিক আগেই ডোপিং টেস্টে পজিটিভ হয়ে ছিটকে গেলেন ভারতীয় জুডোকো অরুণ কুমার। চায়না ওপেনে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন ভারতের তারকা শাটলার PV সিন্ধু। প্রি কোয়ার্টার ফাইনাল থেকে চীনের চেন ইউফেইয়ের কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর PV সিন্ধু বিদায় নিলেন। ইংল্যান্ডে পাড়ি দিচ্ছেন কুলদীপ। কাউন্টি ম্যাচ এবং ওয়ান ডে কাপ খেলতে ইয়র্কশায়ার দলে যোগ দিচ্ছেন স্পিনার কুলদীপ যাদব। অস্ত্রোপচারের টেবিলে রদ্রি। বিশ্বকাপ জয়ের পর পিঠের ইঞ্জুরির কারণে বড় অস্ত্রোপচারের মুখোমুখি হতে চলেছেন স্পেনের অধিনায়ক রদ্রি। ইন্টার মায়ামিতে ক্যাসিমেরো ফ্রি এজেন্ট হিসেবে ব্রাজিলের তারকা মিডফিল্ডার ক্যাসিমেরোকে দলে যুক্ত করল যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। কলকাতায় ডুরান্ড কাপ ট্রফি ট্যুরের জমকালো সমাপ্তি ঘটল। শহর জুড়ে দীর্ঘ যাত্রা শেষে গতকাল বুধবার ট্রফিটি কলকাতায় এসে পৌঁছয়। এর মাধ্যমে এশিয়ার সবচেয়ে পুরনো এই টুর্নামেন্টের কাউন্টডাউন চূড়ান্ত পর্বে পৌঁছল। 25শে জুলাই, আগামী 25শে জুলাই ব্লকবাস্টার কলকাতা ডার্বি। আগামী শনিবার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল FC। শুনে নিলাম এক নজরে। এবার আমরা চলে যাব আতশ কাঁচের তলায়। যেহেতু আজ থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস, আজ 23শে জুলাই 2026 গ্লাসগোতে, স্কটল্যান্ডের গ্লাসগো শহরে ক্রীড়ার এই মহারণ শুরু হচ্ছে, ঐতিহাসিক গ্লাসগো, এবং চলবে 2 আগস্ট পর্যন্ত।

একটা বহুজাতিক ক্রীড়া আসর, তো সেক্ষেত্রে সেই কারণেই আজকে আমরা স্পোর্টসে আতশ কাঁচের তলায় এই কমনওয়েলথ গেমসকেই রাখব। বিশ্বের 74টি কমনওয়েলথভুক্ত দেশ ও অঞ্চল থেকে হাজারের বেশি ক্রীড়াবিদ এবারের আসরে অংশ নিচ্ছেন। এবারের গেমস আগের আসরগুলোর তুলনায় অনেক ছোট পরিসরে হলেও প্রতিযোগিতার উত্তেজনায় কিন্তু কোনো ঘাটতি নেই। স্কটল্যান্ডের গ্লাসগো শহর এবং উদ্বোধনী অনুষ্ঠানটা হচ্ছে হোভিও হাইড্রো, ওভিও হাইড্রোতে হচ্ছে এই এরিনায়। অধিকাংশ প্রতিযোগিতা গ্লাসগোর বিদ্যমান আন্তর্জাতিক মানের স্টেডিয়াম এবং ইনডোর ভেন্যুগুলোতেই অনুষ্ঠিত হবে এবং এই ভেন্যুগুলো অত্যন্ত আধুনিকভাবে সাজানো হয়েছে। তবে এই কমনওয়েলথ গেমসে আরও একটি মানে দুঃসংবাদও বলা চলে, হতাশার খবরও বলা চলে, যে 10টা খেলা মাত্র রাখা হয়েছে। ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, কুস্তি, শুটিং, এই খেলাগুলো এবারে সূচিতে নেই। এতে ভারতের সম্ভাব্য কিন্তু পদক সংখ্যা আগের তুলনায় অনেকটাই কমতে পারে বলে মনে করা হচ্ছে। এবারে কোন কোন খেলা রাখা হচ্ছে সেটা একটু আপনাদের বলে দিই। অ্যাথলেটিক্স রাখা হচ্ছে, প্যারা অ্যাথলেটিক্স সহ সাঁতার, ভারোত্তোলন, বক্সিং, জুডো, সাইক্লিং, জিমন্যাস্টিক, লন বোলস, তারপর বাস্কেটবল 3x3 হুইলচেয়ার বিভাগ সহ বাস্কেটবল রাখা হচ্ছে। আর ভারতের দল যদি বিচার করা যায় সেক্ষেত্রে ভারতের এবার প্রায় 125 সদস্যের শক্তিশালী দল নিয়ে গ্লাসগোতে অংশ নিচ্ছে। যদিও একাধিক শক্তিশালী খেলা বাদ পড়ায় পদক সংখ্যা কিছুটা কমতে পারে, তবুও বেশ কয়েকটি ইভেন্টে ভারতের বড় আশা রয়েছে।

এবার যারা যারা আছেন, যারা যারা তালিকায় রয়েছেন, মানে পদক প্রত্যাশার তালিকায় যদি আমরা দেখি, তাহলে অবশ্যই নীরজ চোপড়ার নাম বলতেই হয়। জ্যাভলিন থ্রোতে মীরাবাই চানু ভারোত্তোলন, লাভলিনা বড়গোহাঁয়ের কথা তো আমরা বললামই, তিনি বক্সিংয়ের সেমিফাইনালে উঠে গেছেন। তারপর তিজেন্দর পাল সিংতুর, তিনি শটপুটে, তার দিকেও অবশ্যই আমাদের নজর রয়েছে। মুরলী শ্রীশঙ্কর লং জাম্পে রয়েছেন। লন বোলস দল রয়েছে যারা 2022 সালের ঐতিহাসিক সাফল্য পুনরাবৃত্তির লক্ষ্য নিয়ে নামছে। এবং যেটা বলছিলাম যে মহিলাদের বিভাগে লাভলিনা বড়গোহাঁই 75 কেজি বিভাগে বক্সিংয়ে তিনি সরাসরি সেমিফাইনালে পৌঁছে গেছেন, অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত তো করলেনই, এটা সৌভাগ্য আমাদের। ফলে উদ্বোধনের আগেই ভারতের পদক খাতা খোলার নিশ্চয়তা মিলেছে। আর ভারতের লক্ষ্য থাকবে 2022 সাল, যদি দেখি সেখানে বার্মিংহামে হয়েছিল সেই কমনওয়েলথ গেমস, সেখানে 61টি পদক কিন্তু ভারত জিতেছিল। আর এবার ছোট সূচির কারণে সেই সংখ্যা ছোঁয়া কঠিন, তবুও অ্যাথলেটিক্স, ভারোত্তোলন, বক্সিং, লন বোলস এইসবে ভারতের কাছ থেকে কিন্তু একাধিক স্বর্ণপদকের প্রত্যাশা রয়েছে। এশিয়ান দলগুলো তো থাকবেই, দেখা যাক ভারতের ভাগ্যে, ভারতের ঝুলিতে কতগুলো পদক জোটে। কমনওয়েলথ গেমস ছাড়িয়ে এবার আতশকাঁচের তলায় আরও একটি খেলার খবর রাখাই যায়, কারণ আজকে ক্রিকেট খেলা শুরু হয়ে গেছে হারারে স্পোর্টস ক্লাবে, সেটা নিয়ে একটু বলা যেতে পারে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুরু হচ্ছে হয়ে গেছে ভারত এবং জিম্বাবোয়ের 3 ম্যাচের টি টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ, এবং ইংল্যান্ডের সফর শেষ করে নতুন উদ্যমে মাঠে নামছে ভারতীয় দল। শুধু এই সিরিজে শুধু একটা দ্বিপাক্ষিক লড়াই নয়, এটা কিন্তু একটা চ্যালেঞ্জের, কারণ টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে শ্রেয়াস আইয়ার একেবারে নতুন অধিনায়কের সামনে এটা একটা চ্যালেঞ্জ। নতুন নেতৃত্বে ভারতের কেমন পারফরমেন্স করে সেদিকে নজর থাকবে ক্রিকেট প্রেমীদের। কোচিং স্টাফও তরুণ, ক্রিকেটারদের সুযোগ দিয়ে ভবিষ্যতে দল পরিকল্পনার কথা ভাবছেন, তরুণদের ওপর ভরসা করা হচ্ছে। সিরিজ জেতা তো শুধু লক্ষ্য নয়, নতুন প্রতিভাদের আন্তর্জাতিক

0: মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ করে দেওয়া, ব্যাটিং বোলিং দু বিভাগেই তরুণ ক্রিকেটারের ওপর বড় দায়িত্ব থাকবে। নির্বাচকরা তাদের ধারাবাহিক পারফরমেন্সের দিকে বিশেষ নজর রাখবে। তবে আজকে খেলার কিন্তু পিচ এবং আবহাওয়া এই দুটো, পিচ যদি বলি বা পিচ আবহাওয়া দুটোই যদি বলা যায়, হারারে স্পোর্টসে কিন্তু পরে ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু ব্যাটিং সহায়ক হয়ে ওঠে। যদিও ব্যাটার বোলার উভয়ের জন্যই সহায়ক, কিন্তু নতুন বলে পেসার কিছুটা সুবিধা পেলেও ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যাটিং সহজ হয়ে যায়। আবহাওয়া অনুকূলে থাকলে পূর্ণ 20 ওভারে ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি, আর সে কারণেই টসে জিতে বোধহয় বল করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রেয়াস আইয়ার। আর আপনাদের একেবারে শেষ পাওয়া খেলার খবর যদি দিই, একেবারেই ভালো খবর, 7 ওভার শেষ হয়েছে, মানে ভারত বল করছে, সেখানে উইকেট পড়ে গেছে 3টে আর রান হয়েছে 31, অর্থাৎ 7 ওভারে 31 রান 3 উইকেট। মায়াঙ্ক যাদব তিনি নিয়েছেন 2টি 3 ওভার বল করে 10 রান দিয়ে, এবং প্রিন্স যাদব তিনি 2 ওভার বল করে 5 রান দিয়ে 1টি উইকেট নিয়ে নিয়েছেন। খেলাধুলার খবর তো থাকছেই, আজ যেহেতু বৃহস্পতিবার আজ অ্যাডভেঞ্চার স্পোর্টসও থাকবে। আজ অ্যাডভেঞ্চার স্পোর্টসে কী আছে সেটা আপনাদের বলবো, তবে তার আগে একটি বিজ্ঞাপনদাতা বিজ্ঞাপন শুনে তারপরে আমরা অ্যাডভেঞ্চার স্পোর্টসে চলে যাব।
1: হের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: বিজ্ঞাপনের পরে আবারও স্টুডিওতে ফিরে এলাম এবং কথা দিয়েছিলাম অ্যাডভেঞ্চার স্পোর্টস এরপরেই আপনাদের শোনাবো। সত্যি আজ সঞ্জয় হাজরা নিয়ে এসেছেন একটি বিশেষ প্রতিবেদন, ত্রিশূল জয়। ত্রিশূল জয়ের কাহিনী আপনারা শুনুন এবং সেই রোমহর্ষক গল্প, রোমহর্ষক অভিযানের কথা আপনারা উপভোগ করুন।
2: শ্রোতা বন্ধুরা, আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই তো আকাশবাণী ক্রীড়াঙ্গনে থাকে অ্যাডভেঞ্চার স্পোর্টসের এই বিশেষ ধরনের খেলায় অভিজ্ঞ অভিযাত্রীদের অভিজ্ঞতার গল্প। আজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সদ্য সমাপ্ত মাউন্ট ত্রিশূল সফল অভিযান করে ত্রিশূল অভিযানের দলনেতা রমেশ রায়। রমেশবাবু ইতিমধ্যেই মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা সফলতার সাথে আরোহণ করেছেন ভারতীয় হিমালয়ের একাধিক শৃঙ্গ। রমেশবাবু, প্রথমেই আকাশবাণী ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত জানাই।
3: নমস্কার সবাইকে।
2: 7,120 মিটার উচ্চতার মাউন্ট ত্রিশূল কুমান হিমালয়ে অবস্থিত, এই ত্রিশূল অভিযান সম্পর্কে কি বলবেন?
3: আসলে ত্রিশূল প্রথম দেখা আমার নন্দাকুণ্ড এক্সপ্রেশন 2005 সামিট থেকে দেখেছিলাম। এখন আমার ক্লাব মাউন্টেন কোস্ট অফ ক্যালকাটার পরিধি অনেক বেড়েছে, মেম্বার বেড়েছে এবং তাদের ক্লাইম্বিং দক্ষতা অনেক বেড়েছে। সেইটা হিসাব করে, তারপরে বাজেটের কথা চিন্তা করে, একটা বড় বাজেটের এবং ক্লাইম্বিং ডিফিকাল্টিস অনেকটাই হবে এরকম সব প্যারামিটার চিন্তা করেই ত্রিশূলকে বাছা। সেই সঙ্গে উত্তরাখণ্ডের একটা চার্ম যেটা রয়েছে, উত্তরাখণ্ডে তো অসংখ্য খুব ভালো ভালো মাউন্টেন রয়েছে যেগুলো মানে যাওয়াটা এখন অনেক মুশকিল হয়ে গেছে। উত্তরাখণ্ডের কিছু নিজস্ব নিয়ম কানুন রয়েছে, সেগুলো মিট আপ করে যাওয়াটা আমাদের পক্ষে অনেকটাই কঠিন হয়ে যায়। সেসব গুলোকে ফেস করেই আমরা যাব এই ভাবনা চিন্তা থেকে মাউন্ট ত্রিশূল। আর একটা যেটা রয়েছে এর উচ্চতাটা, মানে এই যে উচ্চতা 7,120 মিটার, মানে 7,000 উপরের একটা মাউন্টেন আমরা ক্লাইম্ব করব। সেই সঙ্গে নানাবিধ ডিফিকাল্টিস রয়েছে, 4 দিন সুন্দর গভীর জঙ্গল থেকে হালকা জঙ্গল পেরিয়ে বেস ক্যাম্পে পৌঁছানো ডোডাং, আর তারপরে যে ট্রেচার্স কুলুয়ার যেটা বলছে, কুলুয়া মানে গলি, যেটাকে অ্যাপারেন্টলি চোখে দেখা যায় না, যেটা

0: হোমকুন্ড থেকে কিছুটা আগে গেলে ডান দিকে এটাকে দেখা যায় আর কি, মানে বেস ক্যাম্প বা হোমকুন্ড থেকে দেখা যায় না পরিষ্কার, আরো আগে সামনের দিকে রন্টি স্যাডেলের দিকে এগুলো এটাকে দেখা যায়। তা এটা লুকিয়ে থাকা গুলি সেটাকে খুঁজে বের করাটা, রন্টি গ্লেসিয়ার যেটা রয়েছে, রন্টি গ্লেসিয়ার ক্যাম্প ওয়ান থেকে ক্যাম্প টু পুরোপুরি রন্টি গ্লেসিয়ার, এবং এখানে অসংখ্য ক্রিভাসে ভরপুর, মানে একটা প্রতি স্টেপে একটা মৃত্যু ফাঁদ যেন তৈরি হয়ে আছে। কিছু ওপেন ক্রিভাস রয়েছে যেগুলো চোখে দেখা যাচ্ছে, কিছু কিছু ক্রিভাস আবার দেখা যায় না যেগুলো হিডেন রয়েছে। এটার মধ্যে দিয়ে চলা, এই যে প্রতিটা মুহূর্তে একটা রোমহর্ষক ব্যাপার, কোথায় একটা বিপদ আছে অথচ সেটাকে এড়িয়ে যেতে হবে আমাদেরকে, এটা করে ক্যাম্প টু এ পৌঁছানো। এবং অ্যাপারেন্টলি দেখে মনে হলো একটা আইস ফিল্ড, কিন্তু এর উচ্চতা ক্যাম্প ওয়ান থেকে ক্যাম্প টু এর ভার্টিক্যালি ডিফারেন্স হচ্ছে 900 মিটার। এই আইস ফিল্ড অথচ হাইট গেইন করতে হবে 900 মিটার ভার্টিক্যালি, মানে এটা খুব লম্বা এবং খুব একটা টেনাসিটি, একটা শক্তি সামর্থ্য দরকার আছে। তারপরে রয়েছে যেমন ক্যাম্প টু থেকে সামিট ক্যাম্প, যেটা ডন্টিং হার্ড আইস ওয়াল বলা যেতে পারে, মানে প্রতিটা জায়গাতেই রোফিস করতে হচ্ছে এখানে এবং স্ক্রু পিটন দিয়ে, সেই সঙ্গে মানে খুব সন্তর্পণে সাবধানে ক্লাইম্ব করতে হচ্ছে, কেননা ঠিকঠাক করে কম্পন লাগাতে না পারলে স্লিপ করে বেরিয়ে যাচ্ছে। তারপরেও নানাবিধ সমস্যা যেমন রয়েছে, প্রচন্ড হাওয়া চলে এখানে, আর তারপরে ওয়েদারের তো একটা লুকোচুরি চলছে, এই মেঘলা, এই রোদ, এই স্নোফল হচ্ছে, এই সব রকম যে থ্রিলিং অ্যাপিয়ারেন্স যেটা থাকে, আমরা যেটা প্রত্যাশা করি সবকিছুই এখানে আছে। সামিট ক্যাম্প অনওয়ার্ড সামিট সেটাও তাই, খুব ন্যারো একটা অ্যারেট রিজের উপর দিয়ে যেতে হচ্ছে, সেটাও ম্যাক্সিমাম হার্ড আইস হয়ে গেছে।
1: সবশেষে সবকিছু প্রতিবন্ধকতা কাটিয়ে এলো সেই অভূতপূর্ব সাফল্য, এই সাফল্য নিয়ে কি বলবেন?
0: সাফল্য এবার যেটা দেখেছি, আমি অনেকগুলো এক্সপিডিশনের অনুসন্ধান করলাম, মানে ত্রিশূলের সাকসেস রেটটা খুবই কম, এবং আমরাও সেটা নিয়ে একটা টেনশনে ছিলাম। যদিও আমাদের বাদবাকি যে শেরপা সাপোর্ট আমরা নিয়ে গেছিলাম 6 জন, এবং আমাদের খুব পুরানো বন্ধু যারা প্রত্যেকেই 8000 মিটারই পিক যতগুলো আছে একাধিকবার ক্লাইম্ব করা, তাদের সাপোর্ট একটা বিরাট সাপোর্ট ছিল, এবং এটা থেকে আশাবাদী ছিলাম যে যদি ওয়েদারটা সাপোর্ট করে আশা করি বাদ বাকিটা আর আমাদের অসুবিধা হবে না, কেননা আমাদের টিমে দক্ষ ক্লাইম্বারটা অনেক ছিল, সেই জায়গা থেকে এরকম হওয়ার ছিল না যে মেয়েদের শারীরিক প্রতিবন্ধকতার জন্য আমরা পৌঁছাতে পারবো না। এত কিছুর পরে এই সফল একটা বিরাট মাইলস্টোন আমাদের মতো ক্লাইম্বার বা এক্সপিডিশন টিমের জন্য, আর সুস্থভাবে ফিরে আসা সেটা সব থেকে বড় ব্যাপার, কেননা কোনো একটা অভিযান যদি সফল না হয়, সফল আমি দুরকম ভাবে দেখি, এক হচ্ছে সুস্থভাবে সবাই ফিরে আসা, সে আমরা যে হাইট পর্যন্ত যাই আর যতটুকুই হার্ডেল আমরা ফেস করি বা ওভারকাম করি, তার থেকে বেঁচে ফিরে আসাটাই সব থেকে বড় সফল। আর যদি শীর্ষ শুয়ে আসা, এই অনেকে বলে জয়, জয় তো অ্যাকচুয়ালি মাউন্টেনকে জয় করা যায় না, মানে আমার বিশ্বাস যদি উপরওয়ালা ঈশ্বর বা সর্বশক্তিমান বলে যাকে আমরা ভাবি বা মাউন্টেন নিজেই যদি সে সুযোগ দেয়, তাহলে তার শীর্ষটা আমরা ছুঁয়ে আসতে পারি সম্পূর্ণ তার আশীর্বাদ ধন্য হয়ে, সেটা আসতে পেরে সেটা একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের কাছে।
1: সফলভাবে ত্রিশূল শৃঙ্গ আরোহণ করে ফেরার পথে আমরা যোগাযোগ করতে পেরেছিলাম অভিযানকারী দলের সদস্য মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে, আসুন শুনে নিই তিনি কি বললেন।
2: হ্যাঁ নমস্কার সঞ্জয় দা, আমরা সাকসেসফুলি মাউন্ট ত্রিশূল ক্লাইম্ব করে ফিরছি, মাউন্টেন থেকে আমরা নামতে শুরু করেছি। আর যেটা হচ্ছে যে মাউন্টেন কোয়েস্ট অফ ক্যালকাটা রমেশ রায়ের নেতৃত্বে একটা অসাধ্য সাধন করলো বলা যায়। প্রথমেই বলে রাখি আমি এরকম একটি অভিযানে সুযোগ পাওয়ার জন্য ভীষণভাবে কৃতজ্ঞ ক্লাব এবং অবশ্যই লিডার রমেশ দার কাছে। আর তার সাথে যেটা হচ্ছে যে রমেশ দার আমার এভারেস্ট আরোহণ 10 বছর আমরা একসাথে যে পাহাড়ে গেলাম এটা খুবই আনন্দের। আর আমার কাছে একটাই ব্যাপার যে একটা অভিযানে যাব, সেখানে দায়িত্ব পালন করব, অবশ্যই সামিটের চেষ্টা থাকবে, আর ভীষণভাবে প্রবীণ ও নবীনের সমন্বয়ে গড়া টিম। আর আমরা জানি গাড়োয়াল হিমালয়ের একটা ম্যাজেস্টিক মাউন্টেন হচ্ছে ত্রিশূল, খুব প্রেস্টিজিয়াস মাউন্টেন, এবং আমার অভিজ্ঞতায় এর আগে আমি বহু অভিযান করেছি, অনেকগুলো 7000 মিটার ক্লাইম করেছি, বিভিন্ন টেকনিক্যাল পিকে গিয়েছি, তাতে আমার মনে হয়েছে ত্রিশূল ক্লাইম করা কিন্তু যথেষ্ট কঠিন, অনেক কিছু স্বাদ মানে দিতে হবে। এবং কি বলবো যে এতটা ভালো ইনফ্রাস্ট্রাকচার লিডার বানিয়েছিল যার ফলে এটা পসিবল হয়েছে। এবং হ্যাঁ, একটু খারাপ লাগে যে সামিট ক্যাম্প থেকে যখন আমরা বেরোলাম চারজন এবং আমাদের শেরপা বন্ধুদের সাথে, কিছুটা যাওয়ার পর আমার ক্র্যাম্পনটা ভেঙে যায়। যাই হোক, কিন্তু আমার মতো একটা অভিজ্ঞ মানুষের ক্ষেত্রে, যে প্রথমেই বলেছি আমি ভ্রমণে বাঁচি, অ্যাডভেঞ্চার ভালোবাসি, নতুন প্রজন্ম ভালো ক্লাইম করুক সেটা চাই, এবং ভীষণ ভালো জুনিয়র ছেলেরা সুমন সুজয় এবং আমার থেকে সিনিয়র রাজেন্দার দা আরোহণ করেছে, এত ভালো শেরপা বন্ধুদের আমরা পেয়েছি যারা সবসময় লক্ষ্য ছিল কি করে পিকটাকে সাকসেস করা যাবে, এবং দারুণ পারফরমেন্সের পরিচয় দিয়েছে আমাদের দুই ইয়াং ছেলে সুমন এবং সুজয়। মানসিক শারীরিক এই দুটো ব্যাপার তাদের ভীষণ স্ট্রং, ভীষণ ভালো মনের ছেলে তারা। তো অবশেষে আমরা আরোহণ করেছি, তবে ডিফিকাল্টিস অবশ্যই আছে, এই জন্যই ত্রিশূল কিন্তু গেলেই ক্লাইম হবে এরম ব্যাপার না। আর কিছু বছর আগে আমরা জানি ত্রিশূলে একটা ম্যাসিভ অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তাতে আমি যার সাথে কামেট আরোহণ করেছিলাম সেই দার্জিলিং এর থোপা ছিড়িং প্রাণ হারায়, এবং সাথে ইন্ডিয়ান নেভির একটা বড় টিম প্রাণ হারিয়েছিল। তো এই সব ব্যাপারটা নিয়ে ত্রিশূল ছিল কিন্তু খুবই চ্যালেঞ্জিং। তো অবশেষে আমরা সফলভাবে আরোহণ করি এবং ভীষণ আনন্দিত আরোহণ আমাদের হয়েছে। আর আরো পাওনা অভিযান তো এরকম নয় যে অভিযানটা যাব আর ক্লাইম করব চলে আসব, সেটা নয়। একসাথে 2008 সালে শতপন ক্লাইম করেছিলাম, সেই 18 বছর পর সেই গ্যালবো শেরপার সাথে আমার দেখা হলো ত্রিশূল বেস ক্যাম্পে, লাস্ট দেখা হয়েছিল 18 বছর আগে শতপন বেস ক্যাম্পে। তো সেই গ্যালবো আমি চিনতে পেরে যাই এবং সে বুকে জড়িয়ে ধরে আমাকে, এইটা হচ্ছে তৃপ্তি, এটাই হচ্ছে একটা অভিযান থেকে পাওনা। একটা অভিযান কিন্তু এটা নয় যে গেলাম আর সামিট করাটাই লক্ষ্য আর চলে আসব, এটা একটা অভিযান নয়। একটা অভিযান অনেক কিছু শেখায়, একটা অভিযান আজকে 18 বছর পর দুটো মানুষকে একসাথে মেলালো, তাদের মধ্যে আবার দেখা হলো, গ্রামের সেই কিরাজড়ি যারা খুঁজছে সেই সব মানুষরা তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সব ব্যাপারটা নিয়ে গাড়োয়াল হিমালয়ের মানুষজন যারা আমাদের সাথে ছিল, পাহাড়ি মানুষজন, শেরপা বন্ধুরা, প্রত্যেকটা মানুষের সাথে একটা সুন্দর সহাবস্থান, এটাই কিন্তু অভিযান। তো যাই হোক, অবশেষে সফল আরোহণ হয়েছে।
1: মাউন্ট ত্রিশূল সফলভাবে আরোহণকারী অভিযাত্রী সুমন দাস জানালেন,
3: এই মাউন্ট ত্রিশূল পর্বতটার সাথে পর্বতারোহণ জগতে যারা আছেন, যারা পর্বতারোহীরা, প্রসিদ্ধ মাউন্টেনিয়ার দীর্ঘ বছর ধরে যারা রয়েছেন, তাদের কাছে এই পর্বতটার একটা আলাদাই মাধুর্য রয়েছে। প্রথম 7,000 মিটার হিমালয় পর্বতের মধ্যে যেটা এই ত্রিশূল পর্বত, যেটা প্রথম ক্লাইম হয় 7,000 মিটারে, প্রায় 23,300+ ফিট, সেটা প্রায় 1907 সালে সম্ভবত ক্লাইম হয়েছিল। তারপরে প্রচুর সারা পৃথিবী ব্যাপী এই পর্বতের প্রতি মানে প্রচুর ইয়ে থাকে, সবাই এই আরোহণ করতে চান এবং প্রচুর বাধ্যবাধকতাও রয়েছে এই পাহাড়ের প্রতি। বাংলা থেকে যেটা হয়েছিল, বাংলার প্রচুর সাকসেসফুল অ্যাটেম্প তো রয়েছে, কিন্তু এর সব থেকে ডিফিকাল্টিস লেভেল হচ্ছে এখানকার ওয়েদার। এখানকার ওয়েদার এতটাই ফ্লাকচুয়েট যে যার জন্যই বেশিরভাগ অভিযানই এখানে অসফল হয়েছিল এবং সফলভাবেও হয়েছে কিছু, যার জন্য এটা এক সময় এটা প্রি এভারেস্ট হিসাবে ওই পর্বতটাকে বেছে নেওয়া হয়েছিল, যেটা এভারেস্ট অভিযানের আগে প্রি এভারেস্ট অভিযান হয় একটা, তার জন্য এই মাউন্ট ত্রিশূল অভিযানটাকে ক্লাইম করলে তাহলে সমস্ত ফিচার এবং ইয়েগুলো তারা করতে এখান থেকেই পেয়ে যান।
1: মাউন্ট ত্রিশূল অভিযানের সবচেয়ে দুরূহ এবং দুর্গম পথটা কোনটা ছিল?
3: দেখুন, পর্বতের মানে যেটা সব থেকে সহজ হয় সেটা অনেক সময় দুর্গম হয়ে যায়। তো ব্যক্তিগতভাবে আমি যদি বলতে পারি, এই অভিযানের মানে শুরু থেকে শেষ পর্যন্ত সব থেকে শারীরিক ভাবে এবং টেকনিক্যালি চ্যালেঞ্জ যদি বলা যায়, তাহলে হচ্ছে 2 নম্বর ক্যাম্প থেকে 3 নম্বর ক্যাম্প মানে যেটা সামিট ক্যাম্পে যাওয়ার পথ, সেটাই সব থেকে টেকনিক্যালি সব থেকে যেটা হয় একটুখানি কঠিনতম পোর্শন। বাকি আপনার পুরো রুটটাই কিন্তু গ্র্যাজুয়ালি, যেমন আমরা বেস ক্যাম্প থেকে যেমন ক্যাম্প 1 অব্দি যাচ্ছি, সেখানেও গ্রেডিয়েন্ট রয়েছে, কিছু ডিফিকাল্টিস রয়েছে, কিন্তু তুলনামূলক পুরো অভিযানের যদি সব থেকে ডিফিকাল্ট পার্ট দেখা যায়, সেটা হচ্ছে ক্যাম্প 2 থেকে সামিট ক্যাম্প পর্যন্ত। এবং তারপরে তো সামিট ক্যাম্প থেকে তো 7,000 মিটার একটা পর্বতারোহণ এরকম, এটা তো ডিফিকাল্টিস তো তারপরে রয়েছে বিভিন্ন ছোট ছোট পার্ট করে। তো এই
1: অ্যাডভেঞ্চার স্পোর্টসে আজ আমরা শুনছিলাম মাউন্ট ত্রিশূল শৃঙ্গ অভিযান সম্পর্কিত একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় হাজরা।
4: শুনলাম অ্যাডভেঞ্চার স্পোর্টস আমাদের প্রতিনিধি সঞ্জয় হাজরার এনে দেওয়া প্রতিবেদন। আজকের মতো ক্রীড়াঙ্গন এই পর্যন্তই। ক্রীড়াঙ্গন কেমন লাগছে জানিয়ে অবশ্যই চিঠি লিখুন অথবা মেল করতে পারেন aircolkatasports@gmail.com।

শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রক্তিম বরণ ময়রা। এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। শ্রীমতী দেবনিকা সামন্ত, ঠিকানা নওদা অমরদহ শ্যামপুর হাওড়া, সূচক 7113 থেকে জানাচ্ছেন, শ্রী তরুণ কুমার সামন্ত, মাঝারি গড়ন, 78 বছর বয়স, উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি, মাতৃভাষা বাংলা, গত 9 জুন 2026 তারিখ 4/100 বিদ্যাসাগর, নাকতলা থানা, নেতাজি নগর, কলকাতা 700047 এই ঠিকানা থেকে নিখোঁজ হয়েছেন। এর সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সনস ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 7,27, অথবা মিসিং পার্সনস স্কোয়াড ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 7,01। শুনলেন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা।

0: নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।

0: এখন বিদ্যার্থীদের জন্য।
1: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ে আলোচনা। সঙ্গে থাকবেন বেরাবেরি সূর্যনারায়ণ বিদ্যামন্দির সিঙ্গুরের শিক্ষিকা সুষমা সাঁতরা এবং দুই ছাত্রী।
2: আজকে আমরা বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আমার সঙ্গে আছে একাদশ শ্রেণীর ছাত্রী সায়ন্তিকা কোলে এবং ভাস্বতী ঘোষ। আমি সুষমা সাঁতরা, বেরাবেরি SNM হাই স্কুলের সংস্কৃত বিষয়ের শিক্ষিকা। আজকে আমরা একাদশ শ্রেণীর সিলেবাসের অন্তর্গত ঋতুচর্যা পদ্যাংশটি পড়ব। ঋতুচর্যা শব্দটি দুটি পৃথক সংস্কৃত শব্দের সমন্বয়ে গঠিত, ঋতু ও চর্যা। ঋতু কি? ঋতু শব্দের অর্থ মৌসম বা কাল বিশেষ। ঋতুর বিচারে একটি বছর 6টি ঋতুতে বিভক্ত। এর মধ্যে শীত, বসন্ত, গ্রীষ্ম এই 3 ঋতুতে সূর্যের উত্তর দিকে গমনের সময়কে উত্তরায়ণ বা আদান বলে এবং বর্ষা, শরৎ ও হেমন্ত ঋতুতে সূর্যের দক্ষিণ দিকে গমনের সময়কে দক্ষিণায়ণ বা বিসর্গকাল বলে। ঋতুচক্রের এই ঋতুগুলির আলাদা বৈশিষ্ট্য ও প্রভাব আছে।

0: চর্যা কি? চর্যা হলো আচরণ, অভ্যাস বা জীবনধারা। এটি নির্দিষ্ট নিয়ম অনুসারে জীবনযাপনের নির্দেশ। আয়ুর্বেদ মতে ঋতু পরিবর্তনের সাথে সাথে দেহের শারীরিক ও মানসিক অবস্থা পরিবর্তিত হয়, তাই ঋতু অনুসারে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা অনুসরণ করলে স্বাস্থ্য ভালো থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আচ্ছা, এই ঋতুচর্যার প্রয়োজনীয়তা ও গুরুত্ব কি? ঋতুচর্যা অনুসরণ করলে ঋতুর প্রতিকূল প্রভাব থেকে দেহ রক্ষা পায় এবং দেহের প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। ঋতু অনুযায়ী খাদ্যাভ্যাস, পানীয়, বিশ্রাম, ব্যায়াম ইত্যাদির পরিবর্তন করে সুস্থ ও সুন্দর জীবনযাপন করা সম্ভব। ঋতুচর্যা আয়ুর্বেদের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ঋতু অনুসারে খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তন নির্দেশ করে। এই ঋতুচর্যা শব্দটি আয়ুর্বেদ শাস্ত্রে বিশেষভাবে ব্যবহৃত হয়। প্রাচীন ভারতীয় চিকিৎসা ব্যবস্থার অন্যতম শাখা হল আয়ুর্বেদ শাখা। আচার্য অগ্নিবেশ আয়ুর্বেদের অন্যতম প্রাচীন গ্রন্থ অগ্নিবেশ তন্ত্রের রচয়িতা। আচার্য চরক এই সুপ্রাচীন অগ্নিবেশ তন্ত্রের সংস্কার সাধন করেন। সুতরাং চরক সংহিতা হল অগ্নিবেশ রচিত অগ্নিবেশ তন্ত্রের খাঁটি সংস্করণ। আমাদের পাঠ্যাংশ ঋতুচর্যা চরক সংহিতা গ্রন্থের সূত্রস্থান বিভাগ ষষ্ঠ অধ্যায় থেকে নেওয়া হয়েছে। এতে ছয়টি ঋতুতে খাদ্যাভ্যাস সংক্রান্ত বিভিন্ন নিয়মাবলী ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, আমরা তো পড়লাম ঋতুচর্যা কাকে বলে। ঋতুচর্যা বলতে কি বোঝায় ভাস্বতী, বলো?
1: ঋতুচর্যা বলতে ঋতু শরীর চর্চা, খাদ্যাভ্যাস, জীবনযাপন, এইসব জিনিসগুলোকে ঋতুচর্যা বলা হয়।
0: মানে ঋতু অনুযায়ী আমাদের খাদ্যাভ্যাস কীভাবে করতে হবে, হ্যাঁ, আমাদের কীভাবে আমরা শারীরিকভাবে মানে সুস্থ থাকবো, সেইগুলো এখানে বলা হয়েছে। শান্তিকা বলো, এই গ্রন্থটি ঋতুচর্যা গ্রন্থটির মূল গ্রন্থটার নাম?
2: অগ্নিবেশের লেখা অগ্নিবেশ তন্ত্র।
0: না, সেটা হচ্ছে চরক সংহিতার মূল গ্রন্থ। আমাদের ঋতুচর্যাটা নেওয়া হয়েছে চরক সংহিতা থেকে নেওয়া হয়েছে। আচার্য চরকের লেখা চরক সংহিতা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। এবার আমরা এই পাঠ্যাংশটা পড়ব। পাঠ্যাংশের প্রথম ঋতু কি আছে? হেমন্ত ঋতু। প্রথম শ্লোক কি? গৌরসান ইক্ষু বিকৃতির বসাং তৈলং নবৌদনম হেমন্তে অভ্যস্যত তো অং উষ্ণং চ বায়ুন হিয়তে। গৌরসান, গৌরসান মানে দুগ্ধজাত দ্রব্য। ইক্ষু বিকৃতি মানে আখের রসজাত দ্রব্য। বসাং, ঘি, মাখন, এরকম স্নেহজাতীয় পদার্থ। তৈলং, তেল। নবৌদনম, নতুন চালের ভাত। হেমন্তে অভ্যস্যত মানে হেমন্তকালে অভ্যেস করা উচিত বা খাওয়া উচিত। তো অং উষ্ণং, হালকা গরম জল। আয়ু ন হিয়তে, আয়ু কমে না। তাহলে পুরো শ্লোকটার মানে কি হচ্ছে? হেমন্ত ঋতুতে গরুর দুধ বা দুগ্ধজাত দ্রব্য, আখের রসজাত দ্রব্য, ঘি, মাখন জাতীয় স্নেহ পদার্থ, তেল, নতুন চালের ভাত এবং হালকা গরম জল ভোজনকারী মানুষের আয়ু কমে না বা সে দীর্ঘজীবী হয়। এই হেমন্ত ঋতুরই আর একটা শ্লোক হচ্ছে বর্জয়েত অন্ন পানানি বাতলানি লঘুনি চ প্রবাতং প্রমিতাহারম উদমন্থং হিমাগমে। বর্জয়েত, বর্জন করা উচিত। অন্ন পানানি, অন্ন পানীয়। কীরকম অন্ন পানীয়? বাতলানি লঘুনি চ মানে যেই অন্ন পানীয়তে বায়ু উৎপাদক হয় আর লঘুনি মানে হালকা পুষ্টিগুণযুক্ত খাওয়ার। প্রবাতং, তীব্র প্রবাহিত বাতাস। প্রমিতাহারম, খুব কম পরিমাণে খাওয়ার। উদমন্থং, ছাতুর শরবত হিমাগমে, ঠান্ডার আগমনে বা হেমন্তকালে। তাহলে এই শ্লোকটার মানে হচ্ছে এই হেমন্ত ঋতুতে ঠান্ডার আগমনে বায়ু উৎপাদক হালকা তীব্র প্রবাহিত বাতাস, খুব কম পরিমাণে খাবার, ছাতুর শরবত বর্জন করা উচিত বা এই সময় এইগুলি সেবন করা উচিত নয়। আচ্ছা, আমরা তো হেমন্ত ঋতুটা পড়লাম। হেমন্ত ঋতুর থেকে একটা কোশ্চেন

0: করছি। শান্তিকা বলো, গোরুশান মানে কি?
1: দুগ্ধ জাতীয় দ্রব্য।
0: বাহ, ভাসুতি বলো উদ্মন্থং শব্দের অর্থ?
2: জলে গোলা ছাতু।
0: বাহ, আমাদের পরের ঋতু কি আছে? শিশির বা শীতকাল। হেমন্ত শিশিরও তুল্যৌ, শিশিরে বিশেষণম রৌক্ষম আদানজং শীতং মেঘ মারুত বর্ষজং। হেমন্ত শিশিরও তুল্যৌ মানে হেমন্ত ও শীতকাল প্রায় সমান, শিশিরে বিশেষণম শীতকালে কিছু বিশেষত্ব আছে। রৌক্ষম মানে এই সময় শীতকালে আমাদের রুক্ষতা বেড়ে যায়, হ্যাঁ আমাদের দেখবে গা হাত মানে শুকিয়ে যাচ্ছে এই সময়টা। আদানজং, এই সময়ের শীতকালটাকে বলা হচ্ছে আদানকাল। কেন আদানকাল বলছে? কারণ এই সময় আমরা একটু আগেই পড়েছি যে এই সময় আমাদের সূর্যের উত্তর দিকে গমনের সময় উত্তরায়ণ হয়, এই সময়টাকে বলা হয় আদানকাল। আর কি? শীতং মেঘ মারুত বর্ষজম, মেঘ এই সময় মেঘ থাকে। মারুত বর্ষজম, মারুত মানে হচ্ছে ঝোড়ো বাতাস, বর্ষজম মানে বৃষ্টির কারণে। তাহলে পুরো শ্লোকটার মানে হচ্ছে হেমন্ত ঋতু এবং শীত ঋতু প্রায় একই রকম, তবে শীতকালে কিছু বিশেষত্ব আছে। খাদ্য পানীয় থেকে এক প্রকার রুক্ষতা জন্মায় এবং মাঝে মাঝে মেঘ ঝোড়ো বাতাস ও বৃষ্টির কারণে অত্যধিক ঠান্ডা পড়ে। এই শিশিরকালে আর একটা শ্লোক হচ্ছে তস্মাত হৈমন্তিক সর্ব শিশিরে বিধিরিষ্যতে প্রবাতং উষ্ণং তু অধিকং শিশিরে গৃহমাশ্রয়ে। তস্মাত সেই জন্য, হৈমন্তিক সর্ব শিশিরে বিধিরিষ্যতে, বিধি মানে নিয়ম, হেমন্তকালের সকল নিয়ম শিশির মানে শীতকালেও প্রযোজ্য। মানে এই সময় হেমন্তকালে শীতকালে যে হেমন্তকালে যে নিয়ম সেগুলো শীতকালেও মেনে চলা উচিত। নিবাতং উষ্ণং তু অধিকং শিশিরে গৃহমাশ্রয়ে। নিবাতং মানে বায়ু শূন্য আর উষ্ণং মানে গরম, এরকম গৃহম এরকম গৃহে বা বাড়িতে থাকতে থাকতে বলা হচ্ছে, কারণ অধিকং শিশিরে মানে খুব ঠান্ডার জন্য। পুরো শ্লোকটার মানে হচ্ছে সেই জন্য হেমন্তকালের সকল নিয়ম মেনে চলা উচিত, তবে শীতকালে কিছু বাতাস, শীতকালে যে বাতাস প্রবেশ করছে, হ্যাঁ সেরকম বাতাস প্রবেশ করা বাড়িতে থাকতে বারণ করছে। কি বলছে? যাতে ঠান্ডাটা বেশি লেগে যাবে, সেই জন্য বলছে বাতাস প্রবেশ কম করে সেরকম বাড়িতে আশ্রয় গ্রহণ করতে বলছে। পরের শ্লোকটা কি? কটু তিক্থ কষায় আনি বাতলানি লঘুনিচ বর্জয়েত অন্ন পানানি শিশিরে শীতলানিচ। কটু তিক্ত কষায়ানি, কটু মানে ঝাল, তিক্ত মানে তেঁতো, কষায়ানি মানে কষা স্বাদজাতীয় খাদ্য, বাতলানি বায়ু উৎপাদক, লঘুনি মানে হালকা পুষ্টিগুণযুক্ত খাদ্য, বর্জয়েত অন্ন পানানি এইরকম খাওয়ার বর্জন করা উচিত শিশিরে শীতলানিচ, শীতকালের এই ঠান্ডার সময়। তাহলে পুরো শ্লোকটার মানে হচ্ছে শীতকালে ঝাল তেঁতো কষা স্বাদজাতীয় খাবার, বায়ু উৎপাদক হালকা পুষ্টিগুণযুক্ত খাবার, এই রকম অন্নপানীয় মানে বর্জন করা উচিত বা খাওয়া উচিত নয়। আচ্ছা, শীতকালে এই তিনটে শ্লোক আছে তোমাদের, শীতকালে কি কি খাওয়ার বর্জন করা উচিত? ভাস্বতী বলো।
2: ঝাল তেঁতো কষাটে স্বাদের এবং বায়ু উৎপাদক আর পুষ্টিগুণ কম জাতীয় খাদ্য বর্জন করা উচিত।
0: বা পরের ঋতু আমাদের বসন্ত ঋতু। বসন্তে নিচিতং শ্লেষা দীনকৃত ভাবি ইরিত কায়াগ্নিং বাধাতে রোগাং স্তত প্রকুরুতে বহুন। বসন্তে নিচিতং শ্লেষা, বসন্ত ঋতুতে নিচিত মানে বেড়ে যায়, শ্লেষা কি বেড়ে যায়? কফ। দীনকৃত ভাবি ইরিত, সূর্যের কি দীনকৃত ভাবি মানে সূর্যের কিরণের দ্বারা, ইরিত মানে পরিচালিত হয়। কায়াগ্নিং বাধাতে, কায়াগ্নিং মানে হচ্ছে হজম শক্তি, বাধাতে মানে বাধাপ্রাপ্ত হয়, রোগাংস্তত প্রকুরুতে বহুন, আর রোগের সৃষ্টি হয়, বহুন মানে বহু রোগের সৃষ্টি হয়। তাহলে পুরো শ্লোকটার মানে কি হলো? বসন্ত ঋতুতে কফ বেড়ে যায়, সূর্যের কিরণের দ্বারা সেই কফ পরিচালিত হয়ে শরীরের স্বাভাবিক তাপমাত্রাকে বিঘ্নিত করে, হজম শক্তিকে বাধাপ্রাপ্ত করছে, এর ফলে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। বসন্তকালের আর একটা শ্লোক তোমাদের আছে, দেখো তস্মাৎ বসন্তে কর্মাণি বমনাদীনি।

0: রয়ে সে গুরু অম্ল স্নিগ্ধং মধুরং দিবা স্বপ্নং চ বর্জয়েত তস্মাত, মানে সেই জন্য বসন্তে কর্মাণি বমনাদীনি কারয়েত, বসন্ত ঋতুতে কিরকম কর্ম করা উচিত, বমনাদীনি বমন প্রভৃতি পঞ্চকর্ম করা উচিত। গুরু অম্ল স্নিগ্ধ মধুরং দিবা স্বপ্নং চ বর্জয়েত, গুরু মানে ভারী, অম্ল মানে টক, স্নিগ্ধ মানে হচ্ছে তৈলাক্ত, মধুরং মিষ্টি খাবার, আর দিবা স্বপ্নং মানে দিনে ঘুমানো, বর্জয়েত বর্জন করা। পুরো শ্লোকের মানে হচ্ছে সেই জন্য বসন্ত ঋতুতে বমন প্রভৃতি কর্মগুলি করা উচিত, কেন ভারী টক তৈলাক্ত মিষ্টি খাবার এইগুলো, আর দিনে ঘুমানো এইগুলো বর্জন করা। এই পঞ্চকর্ম মানে বমন প্রভৃতি পঞ্চকর্ম এইগুলো করা উচিত, কেন এইগুলো করলে আমাদের তখন শরীর ভালো থাকে। এই পঞ্চকর্মগুলো কি কি, বমন বিরেচন বস্তি অনুবাসন বস্তি আস্থাপন নস্য। আয়ুর্বেদ মতে পঞ্চকর্ম হলো উৎকৃষ্ট চিকিৎসা বিধি, এতে ত্রিদোষ নিয়ন্ত্রিত হয় এবং বমন প্রভৃতি পঞ্চকর্মের, এই যে বমনটা হচ্ছে আমাদের এই পঞ্চকর্মের অন্যতম একটা চিকিৎসা পদ্ধতি। আচ্ছা, বসন্ত ঋতুতে পড়লাম আমরা, বসন্ত ঋতুতে কি কি কর্ম করা উচিত বলেছে আমাদের বলো?
1: পঞ্চকর্ম করা উচিত।
0: ভেরি গুড, পঞ্চকর্ম করা উচিত। আর কি কি বর্জন করতে বলা হয়েছে?
1: টক জাতীয় খাদ্য, বেশি তৈলাক্ত খাবার, মিষ্টি এবং দিনের বেলা ঘুম বর্জন করা উচিত।
0: আর এটা বলেছে গুরুপাক বা ভারী খাবার বর্জন করা উচিত। বাহ, পরের ঋতু হচ্ছে গ্রীষ্মকাল। ময়ূখৈর জগত স্নেহং গ্রীষ্মে পেপিয়তে রবি সাধু শীতং দ্রব্যং স্নিগ্ধং অন্নপানং তদাহিত। ময়ূখৈ মানে কিরণের দ্বারা, জগত স্নেহং মানে জগতের রস বা সার, গ্রীষ্মে পেপিয়তে রবি গ্রীষ্ম ঋতুতে, পেপিয়তে মানে শোষণ করে নেয় বা পান করে নেয়, রবি কে পান করে নেয়, রবি মানে সূর্য। সাধু শীতং দ্রব্যং সুস্বাদু, শীতং দ্রব্যং মানে শীতল দ্রব্য, স্নিগ্ধং রসালো, অন্নপানং অন্নপানীয় তদাহিতম মানে হিতকর, এইরকম অন্নপানীয় হিতকর। তাহলে পুরো শ্লোকের মানেটা কি হচ্ছে? গ্রীষ্মকালে সূর্য কিরণের দ্বারা জগতের সার বা রস শোষণ করে নেয়, সেই সময় বা গ্রীষ্মকালে সুস্বাদু শীতল দ্রব্য ও রসালো অন্নপানীয় স্বাস্থ্যের জন্য হিতকর। পরের শ্লোকে কি আছে গ্রীষ্মকালের? একটা পরের শ্লোক হচ্ছে ঘৃতং পয়ঃ সশাল্লন্নং ভজন গ্রীষ্মে ন শীদতি লবণাম্ব কটুস্নানি ব্যায়ামং চ বিবর্জয়েত। ঘৃতং মানে ঘি, পয়ং মানে দুধ, সশাল্লন্নং মানে শালি ধানের ভাত, ভজন গ্রীষ্মে ভোজন করা উচিত, ন শীদতি মানে ক্লান্তি আসে না, শীদতি মানে ক্লান্তি, ক্লান্তি আসে না। আচ্ছা, এই যে সশাল্লন্নং এটা কি হয়? এটা এক ধরনের ধান যেটা খেয়ে মানে যে থেকে যেটা থেকে ভাত হলে কি হয়, সেই খাবারটা হজম সহায়ক, শক্তিবর্ধক এবং ওজন নিয়ন্ত্রক। এই শালি ধানের ভাতটা আয়ুর্বেদ মতে খাওয়া উচিত, এতে আমাদের শরীরের অনেক রোগ নাশ হচ্ছে। তাহলে আর কি কি বলছে যে খেতে বারণ করা হচ্ছে? লবণাম্ব কটুস্নানি ব্যায়ামং চ বিবর্জয়েত, বর্জন করা উচিত কি কি, লবণাম্ব মানে নোনতা আর টক, কটুস্নানি কটু মানে ঝাল, উষ্ণানি মানে গরম খাবার, আর কি ব্যায়ামং ব্যায়াম এইগুলো বর্জন করা উচিত। তাহলে পুরো শ্লোকের মানেটা হচ্ছে গ্রীষ্মকালে ঘি দুধ শালি ধানের ভাত ভোজন করা উচিত, কারণ এই সময় ক্লান্তি আসে, সেই জন্য এইগুলো খেলে ক্লান্তি দূর হয়। এই সময় নোনতা টক ঝাল গরম খাবার এবং ব্যায়াম বর্জন করা উচিত। আচ্ছা ঝয়ন্তিকা বলো, গ্রীষ্মকাল থেকে একটা কোশ্চেন করছি, ময়ূখৈর মানে কি?
1: প্রখর রশ্মির দ্বারা।
0: প্রখর রশ্মি মানে কার রশ্মি?
1: সূর্যের রশ্মি।
0: ঠিক আছে ভাস্বতী বলো, গ্রীষ্মকালে কি কি বর্জন করা উচিত?
2: গ্রীষ্মকালে নোনতা টক ঝাল গরম খাবার এবং ব্যায়াম বর্জন করা উচিত।
0: আমাদের পরের ঋতু বর্ষাকাল। ভূ বাষ্পাত মেঘ নিঃসন্দাত পাকাত।

অম্লাত জলস্য চ, বর্ষাশু অগ্নি বলে ক্ষীণে কূপপন্তি পবনাদয়। ভূ বাষ্পাত, ভূমি থেকে ওঠা যে বাষ্প। মেঘ নিঃসন্দাত, মেঘ থেকে ঝরে পড়া বৃষ্টির জন্য। পাকাত অম্লাত জলস্য চ, মানে অম্ল বিপাকের ফলে জলটা কি হচ্ছে, অম্ল বিপাকের ফলে নষ্ট হয়ে যাচ্ছে। বর্ষাশু অগ্নি বলে ক্ষীণে, এই বর্ষাকালে অগ্নি বলে মানে হচ্ছে হজম শক্তি, ক্ষীণে মানে কমে যায়। আচ্ছা, এই হজম শক্তির আর একটা সংস্কৃতে পড়েছি আমরা, কি পড়েছি বলতো এখানে? কায়াগ্নি। কি পড়েছি? কায়াগ্নি মানে হজম শক্তি। এখানে বলছে অগ্নি বলে ক্ষীণে, মানে হজম শক্তি কমে যায়। কূপপন্তি পবনাদয়, বেড়ে যায়। কি বেড়ে যায়? কূপপন্তি মানে বেড়ে যায়। কি বেড়ে যায়? পবনাদয়। এই পবন আদি, আদয় মানে হচ্ছে ত্রিদোষকে বলা হচ্ছে। পবন অর্থাৎ বাত বা বায়ু। আয়ুর্বেদ মতে তিনটি দোষ হলো বাত, পিত্ত ও কফ। তাহলে পুরো শ্লোকের মানেটা হচ্ছে, বর্ষাকালে ভূমি থেকে বাষ্প বের হওয়ার ফলে বৃষ্টির জন্য এবং জলের অম্ল বিপাকের কারণে হজম শক্তি কমে যায় আর ত্রিদোষ বেড়ে যায়। এই বর্ষাকালের আর একটা শ্লোক হচ্ছে, ব্যক্ত অম্ল লবণ স্নেহম বাত ও বর্ষাকুলে অহনি, বিশেষ শীতে ভক্তব্যং বর্ষাশু অনিল শান্তয়ে। ব্যক্ত অম্ল লবণ স্নেহম, অম্ল মানে টক, লবণ মানে নোনতা, স্নেহম মানে ঘৃতাদি। বাত ও বর্ষাকুলে অহনি, বাত ও বর্ষাকুলে মানে এই যে বাতাস বৃষ্টিতে আকুলিত, হ্যাঁ, অহনি মানে দিনের বেলা। বিশেষ শীতে ভক্তব্যম, বিশেষ ঠান্ডায় খাওয়া উচিত, ভক্তব্যম মানে খাওয়া উচিত। বর্ষাশু অনিল শান্তয়ে, বর্ষাকালে বায়ুদোষ দূর করার জন্য। এই যে বর্ষাকালে আমাদের বললাম একটু আগে যে আমাদের বায়ুদোষ বেড়ে যায়, এইগুলো দূর করার জন্য কী কী খেতে বলছে? টক, নোনতা, ঘৃতাদি, এসব খাবার খেতে বলছে। আচ্ছা, পুরো শ্লোকের মানেটা আমি বলি। বর্ষাকালে বাতাস বৃষ্টিতে আকুলিত বিপর্যস্ত বিশেষ ঠান্ডার দিনে বায়ুদোষ দূর করার জন্য টক, নোনতা, ঘৃতাদি, স্নেহ পদার্থ খাওয়া উচিত। আচ্ছা, আমাদের পরের ঋতু হচ্ছে শরৎ ঋতু। বর্ষা শীত চিতাঙ্গানাং সহসা এব অর্ক রশ্মিভি তপ্তানাং আচিতং পিত্তং প্রায় শরদি কূপ। বর্ষা শীত চিতাঙ্গানাং, বর্ষার ঠান্ডায় শীতল দেহ সহসা মানে হঠাৎ, এব অর্ক রশ্মিভি, অর্ক অর্ক মানে হচ্ছে সূর্য, রশ্মি মানে কিরণ, সূর্যের কিরণের দ্বারা হঠাৎ দেহটা উষ্ণ হয়ে যাচ্ছে। তপ্তানাং আচিতং পিত্তং, উষ্ণ হয়ে গিয়ে কী হচ্ছে? আচিতং পিত্তং, সঞ্চিত পিত্ত আছে, আচিতং মানে সঞ্চিত পিত্ত, যে আমাদের শরীরে যে পিত্ত থাকে সেইগুলো কী হচ্ছে? বেড়ে যাচ্ছে। প্রায় শরদি কূপপতি, এই শরৎকালে কূপপতি মানে বেড়ে যাচ্ছে। তাহলে পুরো শ্লোকটার মানে হচ্ছে, বর্ষার ঠান্ডায় শীতল দেহ অর্থাৎ সূর্যের কিরণে উষ্ণ হয়ে গিয়ে দেহের যে সঞ্চিত পিত্ত প্রায় শরৎকালে বেড়ে যায়। তাই কি হয়, শরৎকালটাকে আয়ুর্বেদ অনুসারে পিত্তদোষের ঋতু হিসেবে বিবেচিত হয়েছে। পরের শ্লোক হচ্ছে শরৎকালের, তথা অন্নপানং মধুরং লঘু শীতং সতিক্তকম পিত্ত প্রশমনং সেব্যং মাত্রয়া সুপ্রকাঙ্ক্ষিতই। তথা এই কারণে, অন্নপানং অন্নপানীয়, পরের শ্লোকটা হচ্ছে, তথা অন্নপানং মধুরং লঘু শীতং সতিক্তকম পিত্ত প্রশমনং সেব্যং মাত্রয়া সুপ্রকাঙ্ক্ষিতই। তথা সেই কারণে অন্নপানং অন্নপানীয়, কিরকম অন্নপানীয়? মধুরং লঘু শীতং সতিক্তকম, মধুরং মানে মিষ্টি, লঘু মানে হচ্ছে হালকা, এটা হচ্ছে সহজ পাচ্য, এখানে বলছে সহজ পাচ্য। শীতং ঠান্ডা, সতিক্তকম তেতো, পিত্ত প্রশমনং সেব্যং পিত্ত নাশকারী, এরকম খাওয়ার খাওয়া উচিত, সেব্যং মানে খাওয়া উচিত বা সেবন করা উচিত। মাত্রয়া, কিরকম কতটা পরিমাণে খেতে হবে? মাত্রয়া, পরিমাণ মতো, যতটা তোমার লাগবে। সুপ্রকাঙ্ক্ষিতই, খিদের আকাঙ্ক্ষা বা খিদে পেলে। তাহলে পুরো শ্লোকটার মানে হচ্ছে, সেই কারণে, তথা মানে সেই কারণে, ভালোভাবে খিদে পেলে ঠান্ডা মিষ্টি হালকা সহজ পাচ্য তেতো আর ঠান্ডা পিত্ত নাশকারী অন্নপানীয় পরিমাণ

খাওয়া উচিত। তোমাদের আর একটাই শ্লোক আছে, 14 নম্বর শ্লোক শরৎকালের, এইটাই হচ্ছে আমাদের শেষ শ্লোক। শরদানি চ মাল্যানি বাসাংশি বিমলানি চ শরৎকালে প্রশস্যন্তে প্রদশে চ ইন্দুরসময়। শরদানি মানে শরৎকালীন, মাল্যানি মানে ফুলের মালা,

0: বা পরিষ্কার এই সময় পড়া উচিত। শরৎকালে প্রশস্তে মানে শরৎকালে প্রশংসনীয়, আমরা যেরকম দেখ শরৎকালে এটা কেন বলছে নির্মল পোশাক, এরকম আমরা শরৎকালে নতুন জামা পাই, পুজোর সময় নতুন জামা কেনা হয়, এটাই বলতে বোঝাচ্ছে যে পোশাক মানে নির্মল পোশাক হতে হবে। প্রদর্শে চ ইন্দুরসময়, সন্ধ্যায় চাঁদের কিরণ, ইন্দুরসময় মানে ইন্দু মানে হচ্ছে চাঁদ, ইন্দু হচ্ছে চাঁদ। শারদানি চ মাল্যানি বাসাংশী বাসাংশী বিমলানি চ, শরৎকালে প্রশস্তে প্রদর্শে চ ইন্দুরসময়। শারদানি মানে শরৎকালীন, মাল্যানি মানে ফুলের মালা, বাসাংশী বিমলানি চ পোশাক, স্বচ্ছ বা নির্মল পোশাক মানে পরিষ্কার পোশাক আমরা তখন পরব। শরৎকালে প্রশস্তে শরৎকালে প্রশংসনীয় বা হিতকর, প্রদর্শে চ ইন্দুরসময়, প্রদর্শে মানে সন্ধ্যায়, ইন্দুরসময় রসময় মানে হচ্ছে চাঁদের কিরণ, ইন্দু মানে চাঁদ। তাহলে পুরো শ্লোকটার মানে হচ্ছে শরৎকালে শরৎকালীন ফুলের মালা এবং নির্মল পোশাক এবং সন্ধ্যায় চাঁদের কিরণ খুবই হিতকর এবং স্নিগ্ধ ভাব উৎপন্ন করে। আচ্ছা, আমরা যে শরৎকালটা পড়লাম, শরৎকালে কী কী রোগ হয়, কী রোগ হয় মানে রোগটা বেড়ে যায় বললাম একটু আগে,
1: কফ
0: না পিত্ত রোগ বেড়ে যায়। শরৎকালে কি কি খাওয়া উচিত?
2: শরৎকালে মিষ্টি সহজ পাচ্য ঠান্ডা ও তেতো পিত্তনাশকারী অন্ন পানীয় খাওয়া উচিত।
0: আচ্ছা, আমরা তো এবারে পুরো কবিতাটা পড়লাম মানে পদ্যাংশটা পড়লাম, পদ্যাংশটা পড়ে তো বুঝলাম, আর তোমাদের এবার পরীক্ষায় কি কি কিরম ভাবে কোশ্চেন আসে সেগুলো একটুখানি আলোচনা করব। তোমাদের 2 নম্বর করে 3টি প্রশ্নের উত্তর সংস্কৃত ভাষায় লিখতে হয়। এখানে 1টি বা 2টি প্রশ্ন ঋতু চর্চা থেকে আসে এবং 2 নম্বর করে 2টি প্রশ্নের উত্তর বাংলায় লিখতে হয়, এখানে 1টি প্রশ্ন ঋতু চর্চা থেকে আসে এবং 5 নম্বরে 2টি প্রশ্ন আসে সেটা বাংলায় লিখতে হয়, এখানেও 1টি প্রশ্ন ঋতু চর্চা থেকে আসে। তোমাদের সংস্কৃত ভাষায় যে প্রশ্নগুলি আসে তার মধ্যে থেকে কটা কোশ্চেন করছি, কিরকম কোশ্চেনগুলো আসবে তোমাদের বলছি, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। আচ্ছা ভাস্বতী বলো, ঋতুচর্যা পাঠ্যাংশ কস্মাৎ গ্রন্থাৎ সংকলিত, ক চ তস্য রচয়িতা?
1: ঋতুচর্যা নামক পাঠ্যাংশ চরক সংহিতা নামক গ্রন্থস্য সূত্র স্থানস্য ষষ্ঠ অধ্যায় সংকলিতা, অশ্ব গ্রন্থাশা রচয়িতা আচার্য চরক।
0: বাহ, ভাস্বতী বলো, কতি ঋতব সন্তি তেষাং নাম কিম?
1: ষষ্ঠ ঋতব সন্তি যথা হেমন্ত হেমন্ত শিশির বসন্ত গ্রীষ্ম বর্ষা শরৎ চ।
0: বা ষষ্ঠ নয় ষট ঋতব সন্তি, ঠিক আছে। ভাস্বতী বলো, শিশিরে কীদৃশম গৃহম আশ্রয়েত?
1: শিশিরে নির্বাত যুক্তে উষ্ণ গৃহে স্থাতব্যম।
0: আচ্ছা, এই নির্বাত মানে হচ্ছে বায়ুশূন্য গৃহে, তাই তো, আর কিরকম উষ্ণ গৃহে। শান্তিকে বলো, বসন্তে কানি কর্মাণি কারয়েত?
2: বসন্তে বমনানি পঞ্চ কর্মাণি কারয়েত।
0: আচ্ছা, এই পঞ্চ কর্মাণি বলতে কোনগুলো বোঝাচ্ছে? আচ্ছা পারবে না, বলে দিই আমি, বমন বিরেচন বস্তি অনুবাসন বস্তি আস্থাপন নস্য, কিন্তু এর মধ্যে কোনটা অন্যতম, পঞ্চকর্মের মধ্যে অন্যতম কোনটা পঞ্চকর্ম? বমন, ঠিক আছে, বমন হচ্ছে পঞ্চকর্মের অন্যতম চিকিৎসা পদ্ধতি। শান্তিকা বলো, গ্রীষ্মে কিং কিং বিবর্জয়েত?
2: গ্রীষ্মে লবণ অম্ল কটু উষ্ণ সারযুক্ত খাদ্যত ব্যামং চ বর্জনীয়ম।
0: হ্যাঁ, গ্রীষ্মে লবণ অম্ল কটু উষ্ণ সাদযুক্তং খাদ্যং ব্যামং চ বিবর্জনীয়। এবার তোমাদের বাংলায় কিছু প্রশ্ন করছি, উত্তর দাও। আচ্ছা ভাস্বতী বলো, হেমন্তকালে কি খাদ্য গ্রহণ করা উচিত?
1: হেমন্ত ঋতুতে দুগ্ধজাতীয় দ্রব্য, আখের রস জাতীয় দ্রব্য, ঘি মাখন জাতীয় স্নেহ পদার্থ, তেল নতুন চালের ভাত আর হালকা গরম জল, এই খাবারগুলি গ্রহণীয়।
0: আচ্ছা শান্তিকা বলো, বর্ষাকালে কি কি খাওয়া উচিত?
2: টক নোনতা ঘৃতাদি এবং স্নেহ রস যুক্ত খাদ্য গ্রহণ করা উচিত।
0: আচ্ছা ভাস্বতী বলো, শীতকালে কি কি বর্জন করা উচিত?
1: শীতকালে টক ঝাল তেতো কষাটে স্বাদের

0: কম জাতীয় অন্য পানীয় খাদ্য বর্জন করা উচিত।
1: না, টক তো নেই এখানে, বলেছে শীতকালে ঝাল, তেঁতো, কষা স্বাদ জাতীয় খাদ্য, বায়ু উৎপাদক এবং পুষ্টিগুণ কম এমন খাদ্য অন্নপানীয় বর্জন করা উচিত। ঠিক আছে, শান্তিকা বলো শরৎকালে কি কি খাওয়া উচিত?
0: শরৎকালে মিষ্টি সহজপাচ্য, ঠান্ডা ও তেঁতো পিত্তনাশকারী অন্নপানীয় সেবন করা উচিত।
1: ভাস্বতী বলো বসন্তে কি বর্জনীয়?
0: ভারী, গুরুপাক, তৈরাক্ত, টক, মিষ্টি খাবার বর্জনীয় এবং দিবানিদ্রা বর্জনীয়।
1: এই সময় দিবানিদ্রা কিন্তু বর্জনীয়। শান্তিকে বলো গ্রীষ্মে কি হিতকর?
0: গ্রীষ্মকালে সূর্য কিরণের দ্বারা জগতের রস শোষণ করে, এই সময় সুস্বাদু শীতল দ্রব্য ও রসালো অন্ন প্রাণীয় স্বাস্থ্যের জন্য হিতকর।
1: বাহ, আচ্ছা, তোমাদের এরকম সংস্কৃতে কোশ্চেন আসবে, বাংলায় কোশ্চেন 2 নম্বরের আসবে। এবার বড় প্রশ্ন, মানে 5 নম্বরের যে কোশ্চেন প্রশ্নগুলো আসবে, সেই প্রশ্নগুলো কীরকম হতে পারে তোমাদের সঙ্গে একটু আলোচনা করি। প্রত্যেক ঋতুতে, মানে আমরা যে এতগুলো 6টা ঋতু পড়েছি, 6টা ঋতুর কী করণীয় কী করণীয় নয়, হ্যাঁ, এইগুলো আলোচনা করতে হতে পারে। সেটা তোমাদের মানে এক একটা, মানে হেমন্ত ঋতুতে কী করণীয়, বসন্ত ঋতুতে করণীয়, এরকম কোশ্চেন আসতে পারে, বা এক একটা ঋতুরও বর্ণনা দিতে পারে। এরকম বড় প্রশ্নগুলো পড়ে যাবে, তোমরা ভালো করে মানে পরীক্ষা তালে ভালো করে লিখতে পারবে, বা মানে বুঝতে পারবে জিনিসগুলো কী কী করে লিখতে হবে। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই শেষ হলো।
2: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন 11শ শ্রেণীর সংস্কৃত বিষয়ে আলোচনা। সঙ্গে ছিলেন বেরাবেরী সূর্যনারায়ণ বিদ্যামন্দির সিঙ্গুরের শিক্ষিকা সুষমা সাঁতরা এবং 2 ছাত্রী।

এখন জানিয়ে দিয়ে আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস ও 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 26.1 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ 97% ও সর্বনিম্ন পরিমাণ 84%। বৃষ্টি হয়েছে 8.1 মিলিমিটার। শুনলেন আবহাওয়া সংক্রান্ত ঘোষণা। এখন জানিয়ে দিই গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আগামী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। 6:05 রয়েছে সাঁওতালি অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে শুনবেন লোকগীতে শিল্পী বিজয় হেমরান ও সহ শিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন কথিকা ভারতীয় সম্প্রচার দিবস, বলবেন জিতেন্দ্র নারায়ণ টুডু। এরপর রয়েছে স্বরচিত কবিতা পাঠ শিল্পী গোরাচাঁদ মুর্মু। কৃষি কথার আসর এই অনুষ্ঠানটি শুনবেন 6:38। এ অনুষ্ঠানে ভারতীয় সম্প্রচারের ক্রমবিকাশ, বর্তমান ও ভবিষ্যৎ, আলাপচারিতায় যশবন্ত চক্রবর্তী, সুমিত চক্রবর্তী এবং কল্লোল দত্ত। 7:10 রয়েছে রামায়ণ গান পরিবেশনায় গৌতম মুখোপাধ্যায় ও সহশিল্পীবৃন্দ।

শুনবেন রাত 7:30। রাত 8:00 অনুরোধের আসর, 8:30 অন্বেষা বিজ্ঞান বার্তা। নো টিলেজ কালটিভেশন এই বিষয়ে অধ্যাপক অর্ণব মজুমদারের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস। 8:50 রয়েছে সংসদ পর্যালোচনা। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি রয়েছে রাত 9:00। এই অনুষ্ঠানে শিল্পী শিরিন সেনগুপ্তর কণ্ঠে শুনবেন খেয়াল। রাত 9:30 রবীন্দ্রসঙ্গীত অরিন্দম ঘোষ। 9:50 শুনবেন হাওয়াইয়ান গিটার শিল্পী স্নেহময় বন্দ্যোপাধ্যায়। রাত 10:00 শ্রবণী স্বাস্থ্য। এই অনুষ্ঠানে জন্ডিসের লক্ষণ ও তার চিকিৎসা এবং পরে শুনবেন জলে ডোবার চিকিৎসা, সংকলনে রূপময় কোলে। রাত 10:30 শিল্পী চুনিলাল ভট্টাচার্যের কণ্ঠে নজরুল গীতি। 10:45 অতুল প্রসাদের গান সৌমি ভট্টাচার্যের কণ্ঠে। রাত 11:00 আধুনিক গান মৌমিতা রায়। পরম্পরা এই অনুষ্ঠানটি শুনবেন রাত 11:10। প্রমিতা মল্লিকের সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ চট্টোপাধ্যায়। জানিয়ে দিলাম গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আগামী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে জানিয়ে দিই কি কি রয়েছে। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, উপস্থাপনায় রোশন মুরারকা। গুলগলশন এই অনুষ্ঠানটি শুনবেন 6:30, উপস্থাপনায় রোশন মুরারকা। 7:10 রয়েছে নজরুল গীতি মৌমিতা রায়ের কণ্ঠে। 7:30 হিন্দি অনুষ্ঠান দর্পণ। 8:00 হিন্দি ছবির গান। সংসদ পর্যালোচনা শুনবেন 8:15। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় শ্রীরূপা সেন। রাত 11:10 হিন্দি ছবির গান। জানিয়ে দিলাম গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আগামী অনুষ্ঠান সম্পর্কে।

0: বিজয় হেমরম আর সাউতেন কোয়া লাগরে সেরিং পে আজমকে তাবনা সেরিং হৃদয় তাহেকানা বিজয় হেমরম আর মিঘারি তাইনম খবর
1: আকাশবাণী কলকাতা খবর পড়াও দেন কল্পনা মুর্মু পিয়া দিশম সাঙ্গার মুচাদ পর্বরে দিশম গমকে মানতীয় দ্রৌপদী মুর্মু তেহেন বার্ষিঞা সাঙ্গারে রমানিয়াতে সেন কানা অন্ডে উনি সেন কাতে অন্ডেন দিশম গমকে নিকশ দান মারাং মন্ত্রী ইলি বোলো যান সেনেটরেন সভাপতি সোরেন গ্রিন ডিয়ানুর সাঁতে আলাক আলাকতে দুলুপ নাপাম রেনা কথা তাই নয়া বেগর হো রোমানিয়া ভারত সংসদীয় মৈত্রী গুটরেন সহেদ কো সাঁতে হয় নাপাম রেনা কথা হেন কাতায়া নিট বাড়িজ নিত সে দুর্নীতি সাঁতে জপড় যাহাই কে হে আকাট কো অকয় হো আড়া গিডি বাং গানোয়া সাঁতে কড়া শাসিত নিশ্চিত করাও কারে সরকার দো ফাস্ট ট্র্যাক আদালতে বেড়েদা মেনতে মারামন্ত্রী মমতা নরেন্দ্র মোদী সদর কাদা তেহিন সামাজিক মাধ্যমে মিট পোস্টে মারামন্ত্রী নোয়া সদর মেন কেদা যে নোয়া ব্যাপারে সানাম লেখানা পন্থা সাবরে লাগিতে জপড় কর্তৃপক্ষয় হুকুম আকাও দেয়া জানাম আর গুর সে জন্ম মৃত্যু রেনা নিবন্ধীকরণীয় জালিয়াতি রুখিয়ারে পনত সরকার দো আড়ি করা ব্যবস্থায় হাতাও কাদা ভুয়ো সিট সাকাম সে শংসাপত্র তুনকি তানাজ কাতে নেল লাগিতে জেলা জেলারে এতহব অভিযান এহব কানা তেহেন খবরে কো জমেলাইরে মুখিয়া সচিব মনোজ কুমার আগরওয়াল মেন কেদায় এসআইআর রে আড়ি আমদা বেনিয়াম পনত সরকারা নজরে হেজ কানা বিজেপি লিডার আর কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা মেন কাদায় যে সরকার দল দরবার সে সংসদ রে নিট কুপলি সাকাম ফাঁস সাকান বিষয় নিয়ে গালমারাও রে রেবেন গেয়াই নঙ্কানা আনাট রেয়া থাই সলহে কার্যকর আরি সাসাব রে দায়বদ্ধ নয়া নাওয়া দিল্লিরে খব রেঠেন উনি নয়া সদরে মেন কাদা হিনা নিয়ে কথা বাং মেন কাতে আপনার দাবি খন বাং অচক কাতে বিরোধী কোয়া উচিত সংসদ রে নয়া নিয়ে

0: গালমরারে সেলে দ বেশ কিছু কমি পন্থা নিয়ে মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী তেহেন মুর্শিদাবাদ আর হুগলি জেলা কিনে সাংঘারের কানা সেতা সেতে হেলিকপ্টারতে মুর্শিদাবাদ সেটের কাতে হালেগে পুলকার বেঘটন তেকো গজ আকান গিদ্রা করেন ওড়া হর কো সাথে পেল টপর কানা মুখ্যমন্ত্রী মেন কাদায় নঙ্কান ধরনা ঘটনা হাপেন যাতে আলো হয়োগ মা ওনা লাগিতে রেল লাগি মানা ব্যবস্থা হাতাও মেন কানা লৈতরা লিখনা পারমেন গেল এআই মাহিত পুলকাররে ট্রেন গাড়ি হা তাকিতে পঞ্জনা পাঠুয়া কো গজ আকানা তারা সিং হুগলি রিহা গুপ্তি পাড়াতে সেন কথা তাই প্রভু জগন্নাথ দেব ভান্ডার লুট আখড়া রে সেটের তাহেন কথা হেন তায়াম বাড়ি নিশে দুর্নীতি তদন্তরে কলকাতা সাথে পনত জুদো জুদো টোটারে পুরসভা রেয়া কামিয়া ওড়ারে পঞ্চায়েত করে পুলিশ জাপা কো এহব আকাদা কলকাতা পুরসভা রেয়া এক দুই চার তিন দশ নম্বর বোরো সাথে বেশ কয়েকটি বোরো উত্তর চব্বিশ পরগনা রেয়া দে গঙ্গা রেয়া আয়মা পঞ্চায়েত সাথে বাদুরিয়া পুরসভা হুগলি আর পূর্ব মেদিনীপুর জেলা করোনা আডিগান জায়গার পুলিশ জারপা কো এতহব আকাদা মেনতে খবর নাম আকানা নদিয়া কালিয়াগঞ্জে দহড়া বাচনা সে উপনির্বাচন বিজয় মিছিল চাপাত বোমাতে বাজাও কাতে তুরুই সেরমা উমিরান মই তামান্না খাতুন গজ ঘটনরে কৃষ্ণনগর মুখিয়া বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতরে পুলিশ অতিরিক্ত চার্জে সামাং কাদা অনে বারগেল পুন জনা বা পাখান কোকে নতুম হেন তাকু মুদ্রে বারগেল পে জনা দো বিচার বিভাগীয় হেফাজতরে আর মিজনা দো জমিনরে ছেড়ে নাম কাদা পারমেন চন্দ্র মুখ্যমন্ত্রী উনি কুড়ি গিদ্র রেন আয়ো হর সাথে নাপাম কাতে তদন্ত মুচাদ করা রেনা আশ্বাসে এমা কাদেয়াম পনত সরকার দো নাগারমাডের সে পুরসভা করে সানাম লেখানা বাড়ি নেত্রেনা তদন্ত লাগিতে অডিট কমিটি বেরেদ আকাদা পুরসভা নগর উন্নয়ন মন্ত্রী তেহেন জাতীয় উপচন মাহাসে সম্প্রচার দিবস ১৯২৭ সালের তেহেন দিন রেগে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বোম্বে স্টেশন খন দিশমরে পৈলো রেডিও উপচন এতহব এনা ১৯৩৬ সালের ৮ জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস নতুম হয়েনা অল ইন্ডিয়া রেডিও ১৯৫৬ সালের সম্প্রচার ব্যবস্থা আকাশবাণী নতুমতে নুম সে পরিচিত এনায় মারামন্ত্রী মানতা নরেন্দ্র মোদি দারাকান বারগেল তুরুই মাহিত সিঙ্গে মাহা আকাশবাণী মনে কথা সে মন কি বাত আখড়ারে আজা চিন্তা ভাবনা দেশ বিদেশ রেন মানুষ কো সাথে ভাগ হাটিয়া নোয়া দো হয়োগ মন কি বাত রেয়া মিটসাই পেগেল তুরুয়েনা পর্ব জিম্বাবুয়ে রেয়া হারারেতে রে পে ম্যাচা টি টোয়েন্টি ক্রিকেট সিরিজ রেনা পৈলো ম্যাচ রে তেহেন ভারত আর জিম্বাবুয়ে কিন নাপাম আকানা খবর পড়া দো নোডেগে মুচাদ রেনা
1: আখড়া দো উচ্ছেন কানা আকাশবাণী কলকাতা রিয়া গীতাঞ্জলি উচ্ছেন তানমা খন নিত আজম তাবন পে জাতীয়রি উনছন মাহা বাবদে থুতি থুতিয়ে দেয় জিতেন্দ্রনাথ টুডু
2: তেহেন দো জাতীয়রি উনছন মাহা গেআরএসআই বাগে এআই সাহিত্য রেয়া তেহেনা দিন রেগে ভারত দিশম রে পৈলো ধাও লাগিদ রেডিও তালাতে উনছেন কামি সাগুন সারি রেনা নিয়ে রেডিও উছেন দো হুইলেনা বোম্বাই রেডিও উছেন তালমা খন মিদ বেসরকারি কোম্পানি ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি হতেতে জাতীয়রি উনুছেন মাহাদো রেডিও টিভি আর এমান এমান লেখানা উনুছেন পান্থা কো তালাতে ভারত দিশমরে উনুছেন কামি করেনা এতহব লাহান্তি আর অক্ত সাও গাতে কাতে বদল ইদি রেনা তানাড়াম কাথা মন সাতলা এ দিশে হচবনা ভারত দিশম রেয়াং লাহান্তিরে সিকনাথ পাসনাও কাকরে আর লাকচার রাখি জগা যতন কাকরে উনুছেন ব্যবস্থা উনুছেন পান্থা করেয়াং এনেম কথা কয় লই দোহড়া হাবনা তেহিন জাতীয়রি উনুছেন মাহা মানাওয়েত কানরে উনুছেন কামি দো জাতীয়রি জুমিদ কেটেজ কা নাগারিয়া কো কেটেজ কা কো আর সেচেদ পাসনাও রে রিহিট তাহে কাতে গে আগাম দিন করে দিশমরে উনুছেন কামি দো কামি ইদি হুয়া নিয়েই একরার হচবনা নিয়েই দিশে দোহড়া হাবনা তেহেন অল ইন্ডিয়া রেডিও দো মনেসাই আরেগে গোটাং লেখা উছেন তালমা খন ভিন জুদে লেখানা প্রোগ্রাম কই উছেনেত কানা ᱥᱟᱭᱠᱟᱲᱟ ᱟᱨᱮᱜᱮᱞ ᱤᱨᱟᱹᱞ ᱦᱟᱹᱴᱤᱧ ᱠᱷᱚᱱ ᱦᱚᱸ ᱡᱟᱹᱥᱛᱤ ᱵᱷᱟᱨᱚᱛ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱱ ᱱᱟᱜᱟᱨᱤᱭᱟᱹ ᱠᱚᱴᱷᱮᱱ ᱦᱟᱹᱵᱤᱡ ᱮ ᱥᱮᱱ ᱥᱮᱴᱮᱨ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱠᱟᱱᱟ ᱾

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি সুরিতা সাহা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদের কর্ণসুবর্ণে পুলকার দুর্ঘটনায় নিহত শিশুদের পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রত্যেক পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন তিনি। পাশাপাশি পরিবারের একজনকে চাকরির আশ্বাসও তিনি দিয়েছেন বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রী বলেন, গেটম্যানের দায়িত্বজ্ঞানহীন কাজের কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা। গেটম্যানের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেজন্য দ্রুত তদন্ত শেষ করে পুলিশকে চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার ভুয়ো জন্ম ও মৃত্যু শংসাপত্র চিহ্নিত করতে বিশেষ অভিযান শুরু করেছে। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, জন্ম ও মৃত্যু নথিভুক্তিকরণকে স্বচ্ছ ও নির্ভুল করতে জেলা থেকে ব্লক, পুরসভা এবং পঞ্চায়েত স্তর পর্যন্ত একযোগে তথ্য যাচাই ও শুদ্ধিকরণের কাজ চলবে। পুলিশ, জেলা প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, পঞ্চায়েত ও পুর প্রশাসন যৌথভাবে এতে অংশ নেবে। 1997 সাল থেকে এ পর্যন্ত নথিভুক্ত জন্ম ও মৃত্যুর সমস্ত শংসাপত্র পর্যায়ক্রমে পুনরায় যাচাই করা হবে। সেই তথ্যের ভিত্তিতে অভিন্ন একটি তথ্য ভাণ্ডার তৈরি করে তা সংযুক্ত করা হবে কেন্দ্রের সিভিল রেজিস্ট্রেশন পোর্টালের সঙ্গে। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালিয়ে নথির সত্যতাও যাচাই করা হবে। তিনি জানান, এবার থেকে রাজ্যের পুর ও পঞ্চায়েত প্রধানরা জন্ম মৃত্যু শংসাপত্র দিতে পারবেন না, তা দেবেন সরকারি আধিকারিকরাই। সিকিমের নামচির সমরদুং এলাকায় এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে মিথেন গ্যাস বিস্ফোরণের ঘটনায় 25টি মৃতদেহ উদ্ধার হয়েছে। উদ্ধার অভিযানও আপাতত শেষ। উত্তরবঙ্গের আইজি সুকেশ জৈন জানিয়েছেন, মৃতদের মধ্যে 11 জন পশ্চিমবঙ্গের বাসিন্দা ও সকলকেই শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর 7 জনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডে টানা বৃষ্টির জেরে পশ্চিম বর্ধমানের বার্নপুরে দামোদর নদের উপর অবশিষ্ট সেতুটিও ভেসে গেছে। 3টি অস্থায়ী বাঁশের সেতুর মধ্যে গতকালই 2টি ভেসে যায়। আজ কুকড়াকুড়ি ঘাটের সেতুটিও বিলীন হল নদীগর্ভে। এর মধ্যে পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলার মধ্যে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ল। হাজার হাজার নিত্যযাত্রী, শ্রমিক ও পড়ুয়ারা চরম সমস্যায় পড়েছেন। আসানসোল দক্ষিণের বিধায়ক পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ বার্নপুরে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি জানিয়েছেন, শীঘ্রই স্থায়ী সেতু তৈরির কাজ শুরু হবে। এদিকে টানা বৃষ্টিতে অজয় নদের জল বাড়ায় পশ্চিম বর্ধমানের জামুরিয়া বিধানসভা কেন্দ্রের দরবারডাঙ্গা ঘাটের অস্থায়ী বাঁশের সেতুটি ভেসে গেল, ফলে বীরভূম ও ঝাড়খণ্ডের সঙ্গে জামুরিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জলস্তর বৃদ্ধি পাওয়ায় মালদার মানিকচকের ভূতনির বিভিন্ন এলাকায় শুরু হয়েছে নদী ভাঙন। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে এলাকার বিধায়ক তথা প্রশাসনের আধিকারিকরা আজ সেখানে যান, কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। হুগলির গুপ্তিপাড়ায় আজ চলেছে ভাণ্ডার লুট উৎসব। উল্টোরথের আগের দিন জগন্নাথদেবের ভোগ প্রসাদ লুট হয় এখানে। পুরীর গুণ্ডিচা মন্দির থেকে মূল মন্দিরে ফিরতে জগন্নাথদেবের দেরি হয় বলে মা লক্ষ্মী যেমন রুষ্ট হন বলে কথিত আছে, তেমনই গুপ্তিপাড়ার রথেও মা লক্ষ্মীর নির্দেশেই ভাণ্ডার লুট হয় বলে জানা গেছে। গ্রামীণ সংবাদ শেষ হল, এরপরের খবর 7:35।
1: আকাশবাণী কলকাতায় গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও। আবহাওয়ার একটি সতর্কবার্তায় বলা হয়েছে, 7-11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরের 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে 30-40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে কোথাও কোথাও। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর।
2: সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর প্রীতি জানিয়ে শুরু করলাম আমাদের আজকের আলোচনা। বন্ধুরা, আমরা তো জানি আজ 23 জুলাই। এই দিনটি ভীষণ তাৎপর্যপূর্ণ, কারণ আজ হলো ভারতীয় সম্প্রচার দিবস। তো ভারতীয় সম্প্রচারের ক্রমবিকাশ যদি আমরা চিন্তা করি, তার বর্তমান কেমন, ভবিষ্যৎ কেমন, এই নিয়েই আমাদের আজকের আলোচনা। আজকে আমাদের আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে 2 জন আমন্ত্রিত অতিথি রয়েছেন। আকাশবাণীরই ভূতপূর্ব আধিকারিক যশবন্ত চক্রবর্তী এবং সুমিত চক্রবর্তী। নমস্কার যশবন্ত বাবু।
3: নমস্কার।
4: নমস্কার।
2: নমস্কার সুমিত বাবু।
4: নমস্কার কল্লোল।
2: হ্যাঁ, আমিও সঙ্গে রয়েছি এনাদের সঙ্গে, কল্লোল দত্ত, আমিও আকাশবাণীর ভূতপূর্ব আধিকারিক। তো আজকের বিষয়ে যেহেতু ভারতীয় সম্প্রচারের ক্রমবিকাশ, তো ভারতে বেতার সম্প্রচারের কথা উঠলেই প্রথমেই আমাদের মনে আকাশবাণীর নাম কিন্তু ভেসে ওঠে, তাই না?
4: আকাশবাণী কিন্তু একবারে আসেনি, তার আগে আমরা অল ইন্ডিয়া রেডিও নামে পরিচিত।
2: জন্মের কথা বলছি, কিন্তু আকাশবাণী জন্মেরও বেশ কয়েক বছর আগেই আমরা জানি বেতার সম্প্রচারের যুগ শুরু হয়ে যায়।
4: ঠিক।
2: বেতার নিয়ে ভারতে সর্বপ্রথম সফলভাবে সম্প্রচার প্রদর্শনী করেছিলেন আমাদের প্রিয় মানুষ, খ্যাতনামা বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু,
3: সঙ্গে তাকে স্মরণ
2: করছি, নিশ্চয়ই কলকাতা টাউন হলে। আজ থেকে চিন্তা করুন কতদিন আগে, 1895 সালে। কিন্তু সেটা ছিল নেহাতি পরীক্ষা নিরীক্ষা, কোন সম্প্রচার নিয়মিত সম্প্রচার নয়। সেটা ভারতে শুরু হয়েছিল এরও 27 বছর পরে, অর্থাৎ আজ থেকে 102 বছর আগে 1923 সালের জুন মাসে বোম্বেতে কিছু উৎসাহ ব্যক্তি বোম্বে প্রেসিডেন্সি রেডিও ক্লাব ওনারা সবাই মিলে গড়ে তুলেছিলেন ভারতে। সেটাই ছিল প্রথম নিয়মিত বেতার সম্প্রচার।
4: এটা কিন্তু বেসরকারি উদ্যোগ।
2: একদম ঠিক সুমিত,
4: তখন কিন্তু আমাদের দেশে আমরা তখন স্বাধীন হইনি,
2: না
4: আমরা কিন্তু ব্রিটিশ আমলেই ছিলাম তখন, ছিলাম না
2: তাই? 1923 সালের কথা বলছি আমরা, কাজী এর মাত্র কয়েক

0: মাস পরে নভেম্বরে ক্যালকাটা রেডিও ক্লাবের পরিচালনায় প্রথম কলকাতায় বেতার সম্প্রচার শুরু হয়। ইংল্যান্ডের মার্কনি কোম্পানি এই সম্প্রচারের জন্য তাদের একটা ট্রান্সমিটার ভার দিয়েছিলেন। এরপর আমরা জানি যে 1924 সালে মাদ্রাজে, বর্তমানে যেটা চেন্নাই, সেই মাদ্রাজে মাদ্রাজ রেডিও ক্লাব বেতার ব্যবস্থা চালু করে। প্রতিদিন মাত্র কয়েক ঘন্টার অনুষ্ঠান সবাই সম্প্রচার করত। এগুলো সবই ছিল কিন্তু শখের উদ্যোগ, সবাই মিলেমিশে একটা উদ্যোগ,
1: বৈঠকখানার মতো।
0: হ্যাঁ, শখের উদ্যোগ, কোনো পেশাদার দৃষ্টিভঙ্গি ছিল না, তাই না? এরপরে 1925 সালে কি হলো, 1925 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কলেজের অধ্যাপক ডক্টর শিশির কুমার মিত্র পদার্থ বিজ্ঞান বিভাগের একটা ঘরে ছোট ট্রান্সমিটার বসিয়ে রেডিও সম্প্রচার শুরু করে দিলেন। এখান থেকে গান, বাজনা, বক্তৃতা, আলোচনা এইসব প্রচারিত হতো। এরপর আরো কিছু ছোট ছোট বেতার কেন্দ্র আত্মপ্রকাশ করেছিল,
1: কিন্তু সবই কিন্তু বেসরকারি,
0: সব বেসরকারি বিচ্ছিন্নভাবে
1: হয়েছিল। কেন? সেই সময় আমাদের দেশ স্বাধীন হয়নি।
0: এরপরের ছবিটা চক্রবর্তী সাহেব, এরপরে কিরকম ছবিটা হয়েছিল?
2: 1926 সালে মুম্বাইয়ের কয়েকটি ব্যবসায়ী রেডিও সম্প্রচারের একটা বেসরকারি প্রতিষ্ঠান গড়ে তোলেন। এর নাম দেন ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বা IBC।
0: আচ্ছা।
2: প্রধান উদ্যোক্তা ছিলেন বিশিষ্ট পার্সি ব্যবসায়ী FM চিনয়। এই কোম্পানির জেনারেল ম্যানেজার হিসেবে নিযুক্ত করা হয়েছিল BBC-র ই.সি. ডানস্টন। 1926 সালের 13 সেপ্টেম্বর এই কোম্পানির সঙ্গে ভারত সরকারের, তৎকালীন ব্রিটিশ সরকার, সুমিতবাবু যেভাবে বললেন, এর একটা চুক্তি হয়।
0: আচ্ছা।
2: এই চুক্তি অনুসারে IBC কে কলকাতা ও মুম্বাই বেতার কেন্দ্র থেকে সম্প্রচারের অধিকার দেওয়া হলো।
0: ও,
2: যদিও তখনও এই বেতার কেন্দ্র দুটি চালু হয়নি।
0: আচ্ছা।
2: 1927 সালের 23 জুলাই,
1: জাস্ট এক বছরের পর
2: বেতার সম্প্রচারণের ইতিহাসে এক স্বর্ণ উজ্জ্বল দিন।
0: ঠিক
2: ওই দিন মুম্বাইতে ভারতের প্রথম সংগঠিত বেতার কেন্দ্রের উদ্বোধন হয় তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড আরউইন এর হাত দিয়ে।
0: আচ্ছা।
2: এর কারণে বা এই কারণে ভারতে সংগঠিত বেতার ব্যবস্থা প্রবর্তনের তারিখ হিসাবে এই 23 জুলাই দিনটাকে পালন করা হয়।
0: ঠিক।
2: তখনও কিন্তু অল ইন্ডিয়া রেডিও নামটা আসেনি।
0: ও,
2: তবে এই IBC কে অল ইন্ডিয়া রেডিও পূর্বসূরি বলা হয়ে থাকে।
0: আচ্ছা।
2: মুম্বাই রেডিও স্টেশন চালু হওয়ার মাত্র এক মাস পরে 26 অগস্ট ভারতের দ্বিতীয় বেতার কেন্দ্র কলকাতায় শুরু হয়।
0: আপনি বলছেন কলকাতায় শুরু হয় 26 অগস্ট?
2: ঠিক তাই।
0: আচ্ছা।
2: তখনও রেডিও কার্যালয়ের কোন নিজস্ব বাড়ি ছিল না, ভাড়া নেওয়া হয়েছিল ডালহৌসি স্কোয়ারের পশ্চিমে 1 নম্বর গার্স্টিন প্লেস এর বাড়িটা। আমরা অনেকেই ভুতুড়ি বাড়ি বলে জানি,
0: কিন্তু ভীষণ ঐতিহাসিক বাড়ি, ভীষণ গুরুত্বপূর্ণ বাড়িটি ছিল 1 নম্বর গার্স্টিন প্লেস।
2: তখন কিন্তু জানেন তখন ভাড়া কত ছিল?
0: কত?
2: 800 টাকা
0: মাত্র ভাড়ায় ওই বাড়িটি নেওয়া হয়েছিল।
2: ঠিক বলেছেন, ঠিক বলেছেন। ঠিক। রেডিওর অনুষ্ঠানগুলো শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা ট্রান্সমিটারের দরকার হয়, তাই টালা পার্কের কাছে কাশীপুরে, এখনো আছে সেটা, কিছু জায়গা লিজ নিয়ে সেখানে বসানো হয়েছিল 1.5 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন মিডিয়াম ওয়েভ ট্রান্সমিটার, যা সবচেয়ে পুরনো প্রযুক্তি ভালভের দ্বারা বানানো,
1: একদম মানে ইনিশিয়াল স্টেজ,
0: একদম শুরু শুরু, একদম শুরু শুরু,
1: ইনিশিয়াল স্টেজ
0: বলেছে। ঠিক। টালাপার্কে। আচ্ছা আচ্ছা।
2: তখন কলকাতা বেতার কেন্দ্রের ডিরেক্টর হিসেবে নিযুক্ত ছিলেন সি সি ওয়ালিক। ভারতীয় অনুষ্ঠানের পরিচালক হিসাবে ছিলেন বিশিষ্ট ক্যারিওনেট, একরকমের বাঁশি যাকে বলে, বাদক ছিলেন নৃপেন্দ্রনাথ মজুমদার।
0: আপনি বলছেন যে এই নৃপেন্দ্রনাথ মজুমদার ছিলেন সেই সময় অনুষ্ঠানের ক্যারিওনেট বাদক, তাই তো?
2: ঠিক। এরপর কলকাতা বেতার যোগে যোগ দেন বিশিষ্ট বহু বিশিষ্ট গুণী ব্যক্তিরা। এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন রায়চাঁদ বড়াল মহাশয়, হীরেন বসু মহাশয়, নলিনীকান্ত সরকার মহাশয়, রাজেন্দ্রনাথ সেন মহাশয়, বীরেন রায় মহাশয়, শ্রদ্ধেয় পঙ্কজ কুমার মল্লিক মহাশয়, বাণী কুমার মহাশয়, আর আমাদের অন্তরের লোক শ্রদ্ধেয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়।
0: কি সব নাম আপনি

0: সুবন্তবাবু আপনি বলছেন এরা সব নমস্য এই আকাশবাণীর এবং সম্প্রচারের, এরা সব ল্যান্ডমার্ক,
1: প্রাতঃস্মরণীয়।
0: তাই
2: মহালয় যে আমাদের,
0: সে তো বটে, ওটা ছাড়ো, এটা ছাড়াও তুমি দেখো হীরেন বসু, নলিনী সরকার, রাজেন্দ্রনাথ সেন, রায়চাঁদ বড়াল, কিশোর
2: কুমার মল্লিক,
0: এক একজন মানে দিগ্গজ। ঠিক ঠিক, এরপর কি হলো?
2: এরপরে যেটা হলো, তখন তো ১৯৩০, তখনও কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়নি।
0: আচ্ছা,
2: ১৯৩০ সালে পয়লা এপ্রিল তখন পুরোপুরি ব্রিটিশ সরকারের হাতে চলে আসে এবং নতুন করে তার নাম দেওয়া হয় ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস।
0: আচ্ছা, নতুন নাম হলো ইন্ডিয়ান স্টেট
2: ব্রডকাস্টিং সার্ভিস।
0: আচ্ছা,
2: কিন্তু এটাও খুব বেশি দিন টিকলো না, অর্থের অভাবে।
0: হ্যাঁ,
2: মানে অর্থ খরচ খুব বেশি হতো বলে টিকলো না। দেড় বছর মাথায় এই সিদ্ধান্ত ব্রিটিশ সরকার তুলে নিতে বাধ্য হলো,
0: বন্ধ
2: করে দিয়ে সিদ্ধান্ত নেয়, মানে বাধ্য হলো। এই জন্য বেতার কর্মীর সঙ্গে যারা যুক্ত ছিলেন, হ্যাঁ, এই যে ধরুন কলা কৌশলীরা যারা ছিলেন, তারা, তাদের মধ্যে একটা মানে
0: অনিশ্চয়তা
2: হয়ে গেছিল।
0: হ্যাঁ,
2: তখন আমাদের ভারতের বেতার দপ্তরে পরিচালনা সমিতির ভারপ্রাপ্ত অফিসার ছিলেন স্যার জোসেফ ভোর।
0: আচ্ছা,
2: তিনি তখনকার এক সাংবাদিক, খুব বিখ্যাত সাংবাদিক, নাম বলছি তুষার কান্তি ঘোষ। তুষার কান্তি ঘোষ এবং আর কয়েকজন বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন, তারা কিন্তু এই জিনিসটাকে ব্রিটিশ সরকারকে বললেন কি এটা বন্ধ কেন করছেন, মানে বেতারের মতন একটা জায়গাকে বন্ধ করে দিলেই তো আমাদের সমস্ত জিনিসই বন্ধ,
1: কিছুই হলো না, যোগাযোগটা বন্ধ হয়ে যাবে,
2: বন্ধ, হাতছাড়া করার মানে পরামর্শ দিলেন না, বললো কি না হাতছাড়া করার দরকার নাই। তখন উনি জোসেফ ছিলেন, ব্রিটিশ সরকারের বেতার বন্ধ না করার সিদ্ধান্ত মানে বাতিল করে দিলেন, বললো এখন থাকুক, আমাদের থাকে, চলুক আমাদের সঙ্গেই থাকুক।
0: ঠিক ঠিক,
2: তো ১৯৩২ সাল, প্রায় দুই বছর, ৩২ সালে ৫ই মে পাকাপাকিভাবে আমাদের এই যে বেতার কেন্দ্রগুলি যে ছিল তাকে নিজের হাতে নিয়ন্ত্রণে নিলেন,
0: মানে চালু রাখার
2: ঘোষণা করলো।
0: ঠিক,
2: তাতে কিন্তু বেতার কর্মীরা খুব খুশি হলো, এবং ভারতের বেতারের একটা নতুন মোড় নিল,
1: দিগন্ত
2: শুরু হয়ে গেল, আবার শুরু হলো।
0: আচ্ছা,
2: এবার ১৯৩০ সাল, ৩২ সাল, এবার ৩৫ সালে আমরা পৌঁছেছি, তার মানে দেখুন এই ক্রম বিকাশ,
0: ঠিক
1: তাই তো,
2: এক একটা বছরে এক একটা কিন্তু উন্নয়ন হচ্ছে, প্রযুক্তির উন্নতি হচ্ছে,
0: এইভাবেই তো এগোয় দিন, ক্রম বিকাশ, আস্তে আস্তে আরো আরো ভালো, আরো ভালো,
2: আরো ভালো, আরো ভালো। হ্যাঁ,
0: তো ৩৫ এ কি হলো?
2: ৩৫ সালে তখন ভারতীয় বেতারে প্রথম কন্ট্রোলার অফ ব্রডকাস্টিং একটা মানে পোস্ট ক্রিয়েট করা হলো,
0: তৈরি করা হলো,
2: যিনি, তিনি এসেছিলেন বিবিসি থেকে এসেছিলেন, লন্ডন, বিবিসি থেকে
1: এসেছিলেন,
2: ফিল্ড্যান্ড, তিনি এসেছিলেন,
0: ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, সেখান থেকে এসেছিলেন লায়নেন ফিল্ড্যান্ড। ঠিক,
2: এবার এক বছর পরেই মানে ১৯৩৬ সালে পয়লা জানুয়ারি, হ্যাঁ, এটা কিন্তু আমাদের তখন প্রথমে শুরু হয়েছিল আমাদের বোম্বের থেকে, তারপরে এলো কলকাতা, তারপরে দেখুন দিল্লির নাম চলে এলো,
1: মাঝখানে চেন্নাইতেও গেছিল,
2: চেন্নাই গেছিল। ১৯৩৬ সালে পয়লা জানুয়ারি তখন সদর দপ্তর আমাদের দিল্লিতে চলে গেল।
0: ও,
2: হ্যাঁ, এখান থেকে দেখুন
0: এইবার দিল্লি চলে গেল,
2: চলে গেল।
0: আচ্ছা,
2: ওই বছরে ১৮ জুন তারিখে,
0: হ্যাঁ,
2: ওই যে ISBS তার নাম পরিবর্তন হলো, মানে
1: ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসটা হয়ে গেল
2: অল ইন্ডিয়া রেডিও
0: নামে। সুমিত, আরেকবার একটু বলুন, একটু বলুন,
2: ১৮ জুন
0: যে কবে থেকে ঠিক আকাশবাণীটা,
2: হ্যাঁ, তবে আকাশবাণীর নামটা দেওয়া হলো স্বাধীনতার পরে,
1: স্বাভাবিক।
0: ও, এই আকাশবাণীর নাম তখনো
2: হয়নি, তখন ওই মানে এইটা হচ্ছে স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে,
0: বেশ,
2: এতগুলি কথা আমরা বললাম কিন্তু স্বাধীনতার আগে,
0: আগের ছবিটা,
2: এবার আমরা কিন্তু স্বাধীনতার পরের কথাগুলি আমরা তুলে ধরছি। এবার দেখুন, তখন স্বাধীনতার পরে ১৯৫৭ সালে পয়লা এপ্রিলে, তখন এই আকাশবাণীর নামটা আস্তে আস্তে, আর অল ইন্ডিয়া রেডিও থাকলো, আকাশবাণীও থাকলো, কিন্তু পুরোপুরি অল ইন্ডিয়া রেডিওকে বাইপাস করলো না, অল ইন্ডিয়া রেডিও থাকলো আর আকাশবাণীও থাকলো, দুটোই।
0: তার মানে আপনি সুমিত বলছেন, বন্ধুরা যারা আজকে অনুষ্ঠান শুনছেন লক্ষ্য করুন, সুমিত বাবু কি বলছেন, বলছেন যে অল ইন্ডিয়া রেডিও নামে যেটা পরিচয় ছিল যে সম্প্রচারে, তার সঙ্গে একটা বাংলা নামও চলে
2: এলো,
0: আকাশ বাংলা না, সর্বভারতীয় ভাষার নাম, সংস্কৃত আকাশবাণী, এই দুটো নামেই তার পরিচিতি ঘটলো। ঠিক ঠিক,
2: কিন্তু এই আকাশবাণী শব্দটা কোথার থেকে এলো?
0: কোথেকে?
2: বিশ্বকবি রবীন্দ্রনাথের একটি কবিতা লাইন থেকে নেওয়া হয়েছে।
0: তো এই কবিতা রবি ঠাকুরের, রবি ঠাকুরের কবিগুরুর কবিতা লাইন,
2: এবং এটা ১৯৩৮ সালে এই কবিতা।
0: এই একটা কথা আমার মনে পড়ছে, আমার মনে হচ্ছে কবিতার লাইনটা এইরকম ছিল, ধরার আঙিনা হতে ওই শোনো উঠিল আকাশবাণী, এই ভাবেই আকাশবাণী আমরা গ্রহণ করলাম এবং আজও সেটাকে বয়ে চলেছি। হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ বলুন সুমিত।
2: তো ওই যে আকাশবাণী সব নামটা এলো রবীন্দ্রনাথ ঠাকুর থেকে, হ্যাঁ না? আচ্ছা, এবার ১৯৩৮ সালে
0: বেশ
2: এই কবিতাটি তিনি ডাকযোগে কলকাতা বেতার কেন্দ্রেতে পাঠিয়েছিলেন।
0: তিনি মানে?
2: তিনি মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর,
1: মানে তিনি তো পাঠাননি, তার আত্মসহায়ক
0: পাঠিয়েছিলেন, কিন্তু তিনি চেয়েছিলেন তবে না পাঠাবেন, পাঠানো হলো,
1: আদেশ ছিল।
2: কিন্তু ১৯৩৫ সালে মাইসুরে রাজা যিনি ছিলেন, তিনি তার একটি বেতার কেন্দ্র খুলেছিলেন, তার নাম কিন্তু আকাশবাণী দিয়েছিলেন
0: মহারাজ, মহীশূরের মহারাজ। ১৯৩৫ সালে নিজের একটা বেতার কেন্দ্র উনি খুলেছিলেন উৎসাহিত হয়ে,
2: নিজস্ব উদ্যোগে,
0: ঠিক বলেছেন সুমিত, তার নাম দিয়েছিলেন আকাশবাণী। বাহ, তো তারপরে চক্রবর্তী সাহেব এরপরে কি হলো শেষের দিকে?
1: ২০২৩ সালে ৩রা মে তারিখে ভারতের তথ্য ও বেতার মন্ত্রকের এক আদেশ অনুসারে অল ইন্ডিয়া রেডিও নামটার বিদায় ঘটেছে।
0: আচ্ছা,
1: ভারতীয় বেতার সংস্থাকে এখন শুধু আকাশবাণী নামেই ডাকা হবে।
0: এটা খুব জরুরি কথা আপনি একটা বললেন শ্রোতা বন্ধুরা, আপনি লক্ষ্য করুন শ্রী চক্রবর্তী কি বলছেন, ২০২৩ সালে ৩রা মে তারিখে একটি আদেশ বলে অল ইন্ডিয়া রেডিও নামটা আর আমরা ব্যবহার করছি না, করব না, আমরা এখন শুধু এই সম্প্রচার হচ্ছে আকাশবাণী, তাই তো চক্রবর্তী সাহেব?
1: ঠিক বলেছেন।
0: ঠিক, তারপরে
1: বেতার সম্প্রচার কিভাবে হয় সেটাই এখন আমরা জানব। আমরা যেসব গান বাজনা, নাটক, সংবাদ ইত্যাদি শুনতে পাই, তাদের কম্পাঙ্ক ২০ থেকে ২০,০০০ হার্জের, হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক, মধ্যে সীমাবদ্ধ থাকে। কেবলমাত্র এই সীমার মাঝে শব্দগুলো আমাদের কর্ণগোচর হয় বলে এদের শ্রবণযোগ্য কম্পাঙ্ক বা অডিও ফ্রিকোয়েন্সি বলা হয়। সম্প্রচার করার সময় একে বৈদ্যুতিক তরঙ্গে রূপান্তরিত করে অডিও সিগন্যাল নামে ডাকা হয়।
0: আচ্ছা,
1: এই অডিও সিগন্যালের শক্তি কম হওয়ার দরুন এ দৌড় খুব বেশি দূর পর্যন্ত হয় না।
0: আচ্ছা,
1: কিন্তু সর্বাধিক শ্রোতার কাছে অনুষ্ঠান পৌঁছানো দরকার, তাই দুর্বল অডিও সিগন্যালকে এক শক্তিশালী কম্পাঙ্কের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়।
0: আচ্ছা,
1: যা বাহক কম্পাঙ্ক, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি নামে পরিচিত।
0: বেশ,
1: এই পুরো ঘটনা এটাকে বলা হয় মডিউলেশন। ধরা যাক অনুষ্ঠান শুরুর আগে ঘোষক বা ঘোষিকা বললেন, আপনারা অনুষ্ঠান শুনছেন ৬৫৭ কিলোহার্টজে, এর অর্থ হচ্ছে এই অনুষ্ঠানের বাহক কম্পাঙ্ক হচ্ছে ৬৫৭ কিলোহার্টজ, অর্থাৎ রেডিওর কাঁটাটা ঘুরে ওই কম্পাঙ্কে নিয়ে আসলে তবেই অনুষ্ঠানটি শোনা যাবে।
0: একদম ঠিক বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন আমরা যে রেডিও যখন নব ঘোরাই, যখন ওটা ঘোরাই, ঘোরালে পরে এই যে কাঁটাটা ঘুরে যায়, বিভিন্ন ইয়েতে দাগ দেওয়া থাকে, ঠিক না? সেইখানে ৬৫৭ যে দাগে আসবে সেই কিলোহার্টজেই আমরা অনুষ্ঠান শুনতে পাব। আচ্ছা চক্রবর্তী সাহেব, একটুখানি বলবেন যে আমাদের দেশে রেডিও যে সম্প্রচার হচ্ছে কত ধরনের হয়?
1: হ্যাঁ, মিডিয়াম ওয়েভ, ফ্রিকোয়েন্সি মডুলেশন বা এফএম, শর্ট ওয়েভ, প্রথম দুটো সম্প্রচার, মিডিয়াম অফ এফএম দেশের মধ্যে শ্রোতাদের জন্য, আরও শেষেরটা হচ্ছে শর্ট ওয়েভ, মূলত ভারতের বাইরের শ্রোতাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে তারা করা হচ্ছে।
0: দাঁড়ান দাঁড়ান, আপনি খুব কঠিন কঠিন সব শব্দ বললেন, আমাকে একটু বুঝে নিতে দিন। বন্ধুরা লক্ষ্য করুন যে চক্রবর্তী কি বলছেন, তিন ধরনের মডুলেশন সম্প্রচারের ব্যবস্থা এখন আছে। একটা হচ্ছে মিডিয়াম ওয়েভ MW, আরেকটা ফ্রিকোয়েন্সি মডুলেশন, এটার সঙ্গে আমরা অনেক দিন ধরে পরিচিত হয়ে গেছি, যেটাকে FM রেডিও বলি। FM রেডিও সরকারি আছে, FM রেডিও বেসরকারি আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে শর্ট ওয়েভ, এক সময় ছিল শর্ট ওয়েভ, দূর দূরান্তে যারা রয়েছেন কেন্দ্র থেকে তাঁরা ওই শর্ট ওয়েভের মাধ্যমে

0: বোম্বে, কলকাতা, চেন্নাই এইগুলি এইসব আকাশবাণীতে এফএম চালু হয়ে গেল। এখানে কিন্তু কি হলো, অনুষ্ঠানগুলি কিন্তু খুব ভালো হতো, মানে রেডিয়াম ওয়েভে যেটা শোনা যেত রেডিওটা, সেটাতে নয়েজ থাক, মানে খটখট আওয়াজ করতো রেডিওটা। কিন্তু যেহেতু এফএম এ চলে এলাম না, তখন নয়েজটা কমে গেল।
1: ফ্রিকোয়েন্সি মডুলেশনে যখন গেলাম তখন ঝকঝকে হয়ে গেল,
0: ঝকঝকে হয়ে গেল এবং পুরোপুরি অনুষ্ঠানটা পরিবর্তন, চিত্রটাই পাল্টিয়ে গেল।
1: আচ্ছা,
0: এবং শ্রুতি মধুর হলো। তার জন্য কি হলো কি, আমাদের যে শর্ট ওয়েভ মিডিয়াম ওয়েভটা ছিল সেটা আর কেউ কিনতে চাইছে না, রেডিও সেট।
1: ঠিক, এই প্রয়োজনীয়তা
0: আস্তে আস্তে কমে গেল।
1: ঠিক,
0: কিন্তু তাতেই তো আমাদের বসে থাকতে হবে না, আমাদের প্রযুক্তিটা কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা কোথা থেকে শুরু করেছিলাম আর কোথায় পৌঁছালাম, তখন আমাদের 90 সাল চলে এলো। এবং 90 সালে তখন আমাদের আরেকটা যে মিডিয়াম ওয়েভ শর্ট ওয়েভ থেকে আমরা চলে এলাম DRM ট্রান্সমিটারে চলে এলাম।
1: কি এলাম?
0: DRM, ইংরেজিতে বলে ডিজিটাল রেডিও মডিউলার।
1: সেই ব্যাপারটা কি, জিনিসটা কি?
0: এটা আরো উন্নত, এটা আরো উন্নত। বিদেশেও কিন্তু এটা চালু হয়ে গেল, আমেরিকা রেডিও, রেডিও ফ্রান্স, হ্যাঁ, ভয়েস অফ আমেরিকা, BBC লন্ডন, এরা কিন্তু সব DRM ট্রান্সমিটার চালু করে।
1: আচ্ছা, এই DRM নিয়ে শ্রী চক্রবর্তী আপনি কি কিছু বলবেন একটু? হ্যাঁ,
2: বলা যায় DRM রেডিও মিডিয়াম ওয়েভের পুরনো ধরনটাকেই বদলে দিয়েছে,
1: ধারণাটা বদলে দিয়েছে।
2: মিডিয়াম ওয়েভ মানে অনুষ্ঠানের মধ্যে অবাঞ্ছিত শব্দের আনাগোনা,
1: ঠিক,
2: কড়কড় কড়কড়,
1: নানারকম নয়েজ,
2: ঠিক, এই অবস্থাটা আর নেই।
1: আচ্ছা,
2: বরং ঝকঝকে শ্রুতিমধুর শব্দের অনুষ্ঠান FM কে রীতিমতো প্রতিযোগিতায় ফেলে দেবে। DRM এর কাগজ বা কাজ কারবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডিজিটাল অর্থাৎ DRM ভাগ, আর মিডিয়াম ওয়েভ ভাগ। দুটো ভাগের কম্পাঙ্ক আলাদা আলাদা, কিন্তু সম্প্রচারিত হচ্ছে একই ট্রান্সমিটার থেকে।
1: আচ্ছা,
2: একটা উদাহরণ দেওয়া যাক, আকাশবাণী গীতাঞ্জলি আগেকার কলকাতার ক, মিডিয়াম ওয়েভ শোনা যায় 657 kHz কম্পাঙ্কে, আর ডিজিটাল অংশ অর্থাৎ DRM ভাগে প্রচারিত হয় FM গোল্ডের অনুষ্ঠান, যার কম্পাঙ্ক 648 kHz। সাধারণত মিডিয়াম ওয়েভ রেডিও সেটে কিন্তু DRM এর ভাগের অনুষ্ঠান শোনা যাবে না।
1: আচ্ছা,
2: এর জন্য দরকার DRM রেডিও সেট, যার দাম একটু চড়া। কেন DRM এর শব্দটা উচ্চ গুণমানের? কারণ এই পদ্ধতিতে রেডিও সিগন্যালকে অনেকগুলো ছোট ছোট ভাগে বিভক্ত করা হয়, যাকে বলা হয় স্যাম্পলিং।
1: আচ্ছা,
2: এর ফলে নয়েজ কমে গিয়ে প্রায় নগণ্য হয়ে দাঁড়ায়। DRM রেডিও সেটে গিয়ে ওই ছোট ছোট ভাগগুলো পুনরায় যুক্ত হয়, আবার যদি আগের রূপ ফিরে পায়, কিন্তু সেখানে নয়েজ প্রায় শূন্য।
1: আচ্ছা,
2: তাই এর গুণমান অনেক অনেক ভালো,
1: অনেক ভালো।
2: ভারত যখন স্বাধীন হয় সেই সময় আমাদের দেশে মাত্র 6টা রেডিও স্টেশন ছিল, এগুলো হলো মুম্বাই, কলকাতা, দিল্লি, চেন্নাই, তিরুচিরাপল্লি, লখনউ।
1: আচ্ছা আচ্ছা,
2: আর আজ আকাশবাণী হচ্ছে পৃথিবীর অন্যতম বৃহত্তম নেটওয়ার্ক রেডিও সম্প্রচার সংস্থা। 483টা রেডিও স্টেশন থেকে প্রতিদিন 23টি ভাষা, 179টি স্থানীয় ভাষায়, যাকে আমরা উপভাষা বলি, এতে অনুষ্ঠান সম্প্রচার করা হয়।
1: ঠিক, আমি জানতে চাইছি সেটা হচ্ছে যে এই যে আকাশবাণীর কথা আমরা খুব গর্বের সঙ্গে বলছি না, তো সেই আকাশবাণী কি আজও প্রাসঙ্গিক, কি মনে হয় আপনার?
0: হ্যাঁ, প্রাসঙ্গিক। তার কারণ হচ্ছে কি, আকাশবাণী শোনার জন্য আমাদের রেডিও সেটের এখন প্রয়োজন নেই।
1: ঠিক,
0: আমরা এই রেডিও সেটের ছাড়াও আমরা টিভিতে দেখতে পারি, মোবাইলে আমরা শুনতে পারি, ফ্রি ডিস্কে আমরা দেখতে পারি,
1: হ্যাঁ,
0: গুগল প্লে স্টোরে গিয়ে নিউজ অন AIR অ্যাপ ডাউনলোড করেও আমরা আকাশবাণীর সমস্ত প্রোগ্রাম অনুষ্ঠান, আমরা
2: যত আকাশবাণী কেন্দ্র রয়েছে প্রত্যেকটি কেন্দ্রের অনুষ্ঠান আমরা সুচারু রূপে আমরা শুনতে পারি।
0: আর এখানে একটা হচ্ছে বিজ্ঞাপনটা কম থাকে, অন্যান্য বেসরকারি চ্যানেলে কিন্তু বিজ্ঞাপন থাকে, কিন্তু এখানে বিজ্ঞাপন থাকে না বলে আমরা পুরোটা সময় আমরা দেশের কাজে, দেশের ঐক্য, দেশের যেটা রেডিওর যেটা মেন জিনিসটা হচ্ছে কি, আমাদের জ্ঞান দেওয়া,
2: সংহতি,
0: হ্যাঁ, এইগুলি আমরা কিন্তু ভালোভাবে প্রচার করতে পারি।
1: যেমন যখন আপনি এই কথা বলছেন, আমাদের আজকে আলোচনা শেষ করব, সময় শেষ হয়ে আসছে, তো আলোচনা শেষ করবার আগে একটা কথা বলি, তো বলতে আমার মনে পড়লো, আমাদের যে আজকে তো

0: প্রায় প্রত্যেক মানুষের হাতে মোবাইল আছে এবং মোবাইলে একটা চমৎকার অ্যাপ আছে, তো সেই অ্যাপে আমি সমস্ত কটা চ্যানেল কিন্তু আমি ঝকঝকে করে বার করতে পারবো এবং জাস্ট একটা বাটন প্রেস করলে, একটা বোতাম টিপে দিলেই ঝকঝকে সম্প্রচার শুনতে পারবো যে কোনো ভাষায়, যে কোনো আঙ্গিকে, সে গান হোক, নাটক হোক, আলোচনা হোক, তাই না? এইটাকেই বলছি আমরা ক্রমবিকাশ। যে বিষয়টা আমরা আলোচনা শুরু করেছিলাম, ভারতীয় সম্প্রচারের ক্রমবিকাশ, এই ক্রমবিকাশ স্বাধীনতার অনেক আগে থেকে একটু একটু একটু একটু করে আমরা আজকে এখানে এসে পড়েছি। এতক্ষণ ক্রমবিকাশ বলছিলাম, বিকাশ তার একটা ভবিষ্যৎ থাকে, বাড়তে বাড়তে আরো উন্নত, আরো উন্নত হতে হতে আমরা কোথায় যেতে পারি বা যাওয়ার পরিকল্পনা রয়েছে, এই ভবিষ্যৎটা নিয়ে শ্রী চক্রবর্তী একটু বলবেন।
1: আগামী দিনে ভারতের সম্প্রচার আরো প্রযুক্তি নির্ভর ও দর্শক কেন্দ্রিক হবে। কিছু প্রধান সম্ভাবনা হলো আরো গভীর ডিজিটালাইজেশন, ডিজিটাল ব্রডকাস্টিং ভবিষ্যতে আরো শক্তিশালী ভূমিকা নেবে, ভিউইং অভিজ্ঞতা বাড়বে, উন্নত তর জিনিসপত্র পাব, পাশাপাশি যোগাযোগের ব্যাপ্তি বাড়বে। যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উদ্ভাবন হয়েছে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভবিষ্যৎ সম্প্রচারের জগতে কন্টেন্ট পার্সোনালাইজেশন, স্বয়ংক্রিয় রিকমেন্ডেশন, রিয়েল টাইম ভাষান্তর এবং ইন্টারেক্টিভ ভিজুয়াল এক্সপিরিয়েন্স এর দিকে এগিয়ে বিপ্লব ঘটাবে।
0: ঠিক ঠিক,
1: প্রযুক্তির সম্মিলনের মধ্যে ট্রেডিশনাল টেলিভিশন ও ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম গুলির মধ্যে ব্যবধান ক্রমশ ঘুচে যাবে, এর ফলে কন্টেন্ট সহজলভ্য আরো বহুমাত্রিক হয়ে উঠবে। দেশীয় ও আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গুলির মধ্যেকার প্রতিযোগিতা সম্প্রচার খাতে আরো উদ্ভাবনী হতে বাধ্য করবে। আন্তর্জাতিক অন্তর্ভুক্তির ফলে সম্প্রচার, ভবিষ্যতের সম্প্রচার নীতি হবে আরো অন্তর্ভুক্তিমূলক, যেখানে ভাষা, অঞ্চল, লিঙ্গ ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে মান্যতা দেওয়া হবে। সবশেষে পরিকাঠামোগত ঘাটতি যেগুলো থাকবে, তাই সেই ঘাটতিগুলো পূরণ করা হবে। প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেটের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য এখন প্রত্যেকের কাছে একটা বড় চ্যালেঞ্জ, এতে দক্ষ মানব সম্পদ পাওয়াও একটা বড় চ্যালেঞ্জ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই দিকে এগিয়ে এসেছে, সুতরাং আমাদের মানব সম্পদের উন্নতি ঘটানো দরকার। আর যদি গোপনীয়তা ও কন্টেন্টের সত্যতা বজায় রাখার জন্য আমাদের কিছু প্রাইভেসি পলিসি থাকা দরকার, যার ফলে আমরা নিজেদের মধ্যে অনেক সংশোধন করতে পারি।
0: ঠিক, আমরা দুটোই শুনলাম এতক্ষণ, ভারতীয় সম্প্রচারের শুরু, ভাবনা ক্রমশ বিবর্তন হয়ে আগামী দিনে, আজ থেকে আরো 25-50 বছর পরে কি চেহারা নিতে পারে তার একটা সম্যক রূপ আমরা জানতে পারলাম। এতক্ষণ ভারতীয় সম্প্রচারের ক্রমবিকাশ, বর্তমান ও ভবিষ্যৎ, এই নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করছিলাম। আপনারা আলোচনা শুনলেন, আলোচনায় অংশগ্রহণ করলেন আকাশবাণীর ভূতপূর্ব আধিকারিক যশবন্ত চক্রবর্তী এবং সুমিত চক্রবর্তী। আপনাদের দুজনকে ধন্যবাদ, নমস্কার।
2: নমস্কার নমস্কার।
0: সঙ্গে ছিলাম আমি কল্লোল দত্ত।
3: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
4: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা।

মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।

নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

আকাশবাণী কলকাতা, এখন শুনবেন রামায়ণ গান, পরিবেশন করছেন গৌতম মুখোপাধ্যায় ও সহশিল্পীবৃন্দ।

অযোধ্যাধিপতি রাজা দশরথের বড় ছেলে শ্রীরামচন্দ্র বনবাসে চললেন। সঙ্গে নিলেন মুনিশ্রেষ্ঠ বিশ্বামিত্র এবং ছোট ভাই লক্ষ্মণকে। যেতে যেতে এক গভীর বনে এসে উপস্থিত হলেন। দূর থেকে দেখলেন এক বিশাল বড় ভয়ঙ্কর রাক্ষসী তার নিজের ঘরের সামনে বসে আছে। সঙ্গে সঙ্গে গুরুদেব বিশ্বামিত্রকে বললেন, গুরুদেব এ কে, একে তো আমি ঠিক চিনতে পারছি না। বিশ্বামিত্র বললে, এর নাম কি জানো? তারকা। এ তারকা রাক্ষসী, এ বড় ভয়ঙ্কর রাক্ষসী। এ বহু বছর ধরে নানান রকম অত্যাচার অনাচার করেছে, কোনো মানুষকেই এ ছাড়ে না, যাকেই দেখে তাকেই খেয়ে ফেলে। এই তারকার ভয়ে এই বনে কেউ আসে না। রাম লক্ষণ দূর থেকে দেখছে আর মনে মনে ভাবছে, ওরে বাবা, এ কি বিশাল বড় রাক্ষসী, এ তো ভয়ঙ্কর রূপ,

তারকার মনে তো আজ বড়ই আনন্দ, বহুদিন পরে এই বনে একসাথে এতগুলো মানুষ এসেছে। রাম লক্ষণের দিকে তাকিয়ে আছে মুগ্ধভাবে, তাকিয়ে তাকিয়ে ভাবছে আহা কি সুন্দর দেখতে এদের। কিন্তু আরেকজন কোথায় গেল? গুরুদেব বিশ্বামিত্রকে যে ঠিক সময়ে রামচন্দ্র পাঠিয়ে দিয়েছেন সবার অলক্ষ্যে আড়ালে, তাই দেখতে পাচ্ছে না। তারকা মনে মনে ভাবছে যে কোথায় গেল আরেকজন, এ তো দুজনকে দেখছি। আর মনে মনে ভাবছেন যেন নব দুর্বা দলশ্যাম আর গিয়ে চলেছেন

0: এতক্ষণ শুনলেন রামায়ণ গান, পরিবেশন করলেন সৌতম মুখোপাধ্যায় ও সহশিল্পীবৃন্দ, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
1: গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।

0: এখন সমীক্ষা।
1: আকাশবাণী কলকাতা, সমীক্ষা। আজকের সমীক্ষার শিরোনাম, শতবর্ষে পদার্পণ। বলছেন ভবেশ দাস।
2: ভারতে সংগঠিত ও নিয়মিত বেতার সম্প্রচার শতবর্ষে পা রাখল 1927-এর 23 জুলাই। তখনকার বম্বে, আজকের মুম্বাইয়ে শুরু হয়েছিল এই বেতার সম্প্রচারের যাত্রা। সেই দিনটাকে মনে রেখেই আমরা প্রতি বছর উদযাপন করি জাতীয় সম্প্রচার দিবস। ব্রিটিশ সরকার অনুমোদিত ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির তত্ত্বাবধানেই শুরু হয়েছিল সম্প্রচার। হতে পারে চালকের আসনে বেসরকারি সংস্থা, কিন্তু সরকারের নিয়ন্ত্রণ আর নজরদারি একটা ছিলই। দেশের প্রথম এই বেতার কেন্দ্রের উদ্বোধন করেছিলেন তখনকার ভাইসরয় লর্ড আরউইন। তিনি তার উদ্বোধনী ভাষণে বলেছিলেন, ভারত বেতার সম্প্রচারের উন্নয়নে মানুষের কাছে এক বিশেষ সুযোগ এনে দিল। দেশের দূর গ্রামাঞ্চলে দিনের কাজের শেষে মানুষের যখন অফুরন্ত অবসর, তখন তাদের বন্ধু ও সঙ্গী হয়ে উঠতে পারে বেতার। শুধু তাই নয়, শিক্ষা ও বিজ্ঞানের প্রসারে বেতার বা রেডিওর সার্থকতার কথাও বলেছিলেন তিনি। সেই উদ্বোধনী অনুষ্ঠানে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির চেয়ারম্যান স্যার ইব্রাহিম রহিমতুল্লাহ বলেছিলেন একই কথা। তবে তার সঙ্গে এটাও স্পষ্ট করে দিয়েছিলেন এই বলে, যদিও বেতার একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, কিন্তু এর যে পরিচালন পর্ষদ গঠিত হয়েছে, তারা জনসেবার মনোভাব নিয়েই কাজ করবেন। ভারতের মতো বহু ভাষাভাষীর দেশে কাজটা সহজ নয়, তার জন্য দরকার প্রত্যক্ষ জ্ঞান ও পরিকল্পনা করার মতো চিন্তাশক্তি। পরিচালন পর্ষদের কর্তা ও সর্বস্তরের কর্মীরা তার পরিচয় দেবেন এবং সম্প্রচার ব্যবস্থাকে সফল করে তুলবেন, এই ছিল তার আশা। এই 23 জুলাইয়ের সপ্তাহখানেক আগে 15 তারিখে প্রকাশিত হল ইন্ডিয়া রেডিও টাইমস নামে পাক্ষিক পত্রিকা। এর বছর দুয়েক পরে কলকাতা বেতার কেন্দ্রের জন্য যেমন বেতার জগৎ প্রকাশিত হয়েছিল, এও তাই। সব মিলিয়ে তখনকার বম্বেতে নিয়মিত সম্প্রচারে এই সূচনাকে ঘিরে বেশ সাড়া পড়ে গিয়েছিল। 1921 সালের মাঝামাঝি সময় থেকে অবশ্য বম্বে, কলকাতা, মাদ্রাজে বিক্ষিপ্তভাবে অপেশাদারী বা শখের রেডিও ক্লাব গড়ে ওঠে ঠিকই, কিন্তু তা ছিল কিছুটা নিয়মিত, আবার অনেকটাই অনিয়মিত। 100 বছর আগে 23 জুলাই মুম্বাই কেন্দ্র চালু হয়েছিল অ্যাপোলো বন্দর রোডে। পরে সেই বেতার কেন্দ্র চলে এসেছে চার্চ গেটে। কলকাতা কেন্দ্রে যেমন ক খ চ্যানেলের নাম বদলে হয়েছে গীতাঞ্জলি ও সঞ্চয়িতা, মুম্বাই কেন্দ্রেও নাম হয়েছে সংবোধিতা ও অস্মিতা। ভারতের মতো বহু ভাষা, সাংস্কৃতিক সম্পদ ও রুচি বৈচিত্র্যের দেশে শতাব্দী জুড়ে অনেক বদল ঘটেছে, প্রযুক্তিতেও এসেছে অনেক পরিবর্তন, তেমনি নিত্য নতুন উদ্ভাবনের পরিচয় দিতে হয়েছে অনুষ্ঠান পরিকল্পনায়। তবু বয়সে ছোট বড় যাই হোক, এই অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণীর প্রতিটি কেন্দ্রেরই আছে স্বতন্ত্র বর্ণময় ইতিহাস, যার যোগফলে ফুটে উঠবে দেশের ঐতিহ্য ও সাংস্কৃতিক বুনটের ছবি। গত 100 বছরে মুম্বাই কেন্দ্রেরও ঝুলিতে আছে এমন অনন্য ঘটনা। যেমন এই কেন্দ্রেই ব্রিটিশ ভারতে সঙ্গীত বিভাগের প্রধান ছিলেন ওয়াল্টার কফম্যান, তিনি ভারতীয় বেতারের সিগনেচার টিউনের স্রষ্টা। তার সেই শিবরঞ্জনীর আগের ধ্বনিতে আজও আমাদের ঘুম ভাঙে, আমাদের সকলের স্মৃতি মেদুরতা ও শ্রুতিমুগ্ধতা এই ধ্বনিতে। 1977-এ ভারতীয় সম্প্রচারের যখন 50 বছর, তখন নতুন দিল্লি কেন্দ্র থেকে আকাশবাণী নামে মুখপত্রের বিশেষ সংখ্যা বেরিয়েছিল। সেই সংখ্যায় দেশের নানা প্রান্তের বেতার সম্পৃক্ত মানুষজন নানা প্রবন্ধ তো লিখেইছেন, তার সঙ্গে প্রকাশিত হয়েছিল মুম্বাই কেন্দ্রে আসা দেশ বিদেশের বিশিষ্টজনের অটোগ্রাফ। কার স্বাক্ষর নেই সেখানে? ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির সুলতান চিনয়, বিজ্ঞানী সিভি রমন, সরোজিনী নাইডু, রাজা গোপালাচারী, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, জেভিএস হালডেন, অ্যালফ্রেড হিচকক, কবি স্টিফেন স্পেন্ডার, এমন কতজনের স্বাক্ষর! সেই পত্রিকায় প্রকাশিত হয়েছিল 61 জনের অটোগ্রাফ। এর বাইরেও রয়ে গেছেন আরও গুণী মানুষ, যারা এসে ধন্য করেছেন এই প্রতিষ্ঠান। মুম্বাই কেন্দ্রের শতবর্ষে, একই সঙ্গে জাতীয় সম্প্রচার দিবসে, ইতিহাসের পাতায় ফিরলে কত বিস্ময়ে! সেই বিস্ময়ের গভীরে আছে সম্প্রীতি আর সংহতির ছবি।
1: সমীক্ষা শেষ হল। শিরোনাম ছিল শতবর্ষে পদার্পণ। বললেন ভবেশ দাস।
0: সংবাদ একটু পরেই।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে কেন্দ্র ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়ে সরকার অত্যন্ত সংবেদনশীল বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নিট প্রশ্নপত্র ফাঁস এবং পড়ুয়াদের বিক্ষোভ সহ একাধিক ইস্যু নিয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি। তিন দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছেছেন। সিকিমের নামচিতে নির্মীয়মান সুড়ঙ্গ দুর্ঘটনায় 25 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। চার দিন ধরে চলা উদ্ধার কাজ আজ শেষ হয়েছে। হারারেতে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ভারতের সামনে জয়ের জন্য 126 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যতের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ আর কিছুই নয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার মত প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে আজ এক পোস্টে তিনি ঘোষণা করেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। এ ব্যাপারে যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। যুব সমাজের ভবিষ্যৎকে যারা প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না বলে তিনি জানান। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট জানান যে সরকার সব বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত। গত 24 ঘন্টায় আন্দোলনরত ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য মোট 4 প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, এই আলোচনায় কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও তিনি নিজে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার বাসভবন কিংবা তার কার্যালয়ে খোলামেলা পরিবেশে এই আলোচনা হতে পারে। তিনি জোর দিয়ে বলেন, আলোচনা ছাড়া কোনো সমাধান পাওয়া সম্ভব নয়।
1: Through the media, it is my humble appeal to the students on agitation that the government is ready for talks whenever you want, at whichever hour of the day, and for as much length of time that you wish to. We are ready to discuss the issue on which the agitation has happened and all the other related issues as well, with an open mind, and the talks can be held at the residence of Shri Nadda, because the talks will be led by the Health Minister of India, the senior leader Shri Naddaji, and of course I will be accompanying him. The talks could be held at Shri Naddaji's residence or at an office.
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়ে সরকার অত্যন্ত সংবেদনশীল। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সরকার তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণার উদ্দেশ্য হল শিক্ষার্থী ও তাদের পরিবারকে আশ্বস্ত করা যে পরীক্ষার পবিত্রতা ক্ষুণ্ণ করার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত শাস্তি দেওয়া হবে। এ বিষয়ে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে সীতারামন বলেন, সময় মতো গ্রেপ্তার, দ্রুত পুনরায় পরীক্ষার আয়োজন এবং ফলাফল ঘোষণার ফলে শিক্ষার্থীরা দীর্ঘ কোনো ব্যাঘাত ছাড়াই তাদের উচ্চশিক্ষার পরিকল্পনা এগিয়ে নিয়ে যেতে পেরেছে।
2: If the government is not sensitive or not reacting, I can understand the opposition going on a tirade like this. At the level of the Prime Minister, a response has been given. In fact, much before today's announcement of setting up fast-track courts and assuring the punishments will be handed over to those people who violated the sacredness of an exam by leaking the papers, by buying papers, by selling papers.
0: দিল্লিতে ছাত্র আন্দোলনের নামে রাষ্ট্রবিরোধী উন্মাদনা তৈরি করা হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় আজ এক যৌথ সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গের মন্ত্রী তাপস রায় এবং দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন, ছাত্র ও যুব সমাজের আন্দোলনের নামে শুধু সরকারের বিরোধিতা নয়, রাষ্ট্রের বিরোধিতা করা হচ্ছে। তারা বলেন, নেটের প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রী অস্বীকার করেননি এবং প্রধানমন্ত্রী নিজে সমাজ মাধ্যমে অপরাধীদের শাস্তির কথা বলেছেন। তা সত্ত্বেও আন্দোলনের নামে দিল্লির রাজপথকে কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত করা হয়েছে। আন্দোলনের নামে যেসব বিষয়কে ইস্যু করা হয়েছে তার কোনো নৈতিক ভিত্তি নেই। সরকার জানান, আন্দোলনে বিভিন্ন সন্ত্রাসবাদী নেতার মুক্তির দাবি করা হয়েছে, যাদের সঙ্গে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। মন্ত্রী তাপস রায় উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির শাসনকালে এবং কর্ণাটকে কংগ্রেস সরকারের আমলে বহু সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তালিকা তুলে ধরেন। নিট প্রশ্নপত্র ফাঁসং পড়ুয়াদের বিক্ষোভ সহ একাধিক ইস্যু নিয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। দ্বিতীয়বার মুলতবির পর দুপুর দুটোয় লোকসভা বসলে বিরোধীরা ফের স্লোগান দিতে শুরু করেন। সভার কাজ সুষ্ঠুভাবে চালাতে দেওয়ার জন্য প্রিসাইডিং অফিসার দিলীপ সাইকিয়া সাংসদদের প্রতি আহ্বান জানান। চিৎকার চেঁচামেচি চলতে থাকায় সভার কাজ আগামীকাল 11টা পর্যন্ত মুলতবি করে দেন তিনি। এর আগে দুপুর 12টায় সভা বসলে সংসদ মন্ত্রী কিরেন রিজিজু নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে সভায় আলোচনার জন্য বিরোধী দল বিশেষ করে কংগ্রেসের কাছে আবেদন জানান। তিনি বলেন, বিরোধীদের স্থির করা সময় মতো নিট নিয়ে আলোচনার জন্য সরকারের সম্মতির কথা আগেই জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ও দ্রুত শাস্তি দানের জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরির কথা ঘোষণা করেছেন। পড়ুয়াদের স্বার্থেই সংসদে এ বিষয়ে আলোচনা অত্যন্ত জরুরি। আলোচনা এড়াতে কংগ্রেস যাতে নতুন করে কোনো শর্ত আরোপ না করে তারও আবেদন জানান তিনি। শ্রী রিজিজু দেশের যুব সমাজের স্বার্থ রক্ষায় কোনোরকম বিলম্ব না করে এক অর্থবহ আলোচনা শুরু করার জন্য সকল সদস্যদের আহ্বান জানান।
3: वो बहाना जुड़ रहा आज तो फिर कांग्रेस दोनों सदनों में शुरू में ये बोलता कि अपना कंडीशन है, मांग है, पहले पूरा करो तब चर्चा होगा। अरे मांग चर्चा के दौरान में भी तो आप बोल बोल के मांग रख सकते हैं। आप जब बोलेंगे डिबेट में तो आपको जो कहना है वो आप कह सकते हैं, तो डिबेट को कैसे रोक सकते हैं आप? वो चर्चा को ही रोकना चाहते हैं।
0: রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। দুপুর 12টায় কাজ শুরু হলে বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খড়গে জানান, বিরোধী দলও আলোচনা রাজি কিন্তু সর্বাগ্রে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। সভার নেতা কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বিরোধীদের সমালোচনা করে তাদের আচরণকে দায়িত্ব জ্ঞানহীন বলে উল্লেখ করেছেন। দিল্লি পুলিশ স্পষ্ট জানিয়েছে জাতীয় নিরাপত্তা আইন এনএসএর অধীনে দিল্লি পুলিশ কমিশনারকে আটক করার ক্ষমতা দান কোনো নতুন বিষয় নয়, এটি নিয়মিত পদ্ধতি বা ক্ষমতার পুনর্নবীকরণ। এক বিবৃতিতে দিল্লি পুলিশ জানিয়েছে প্রতি 3 মাসে এই আদেশ নতুন করে কার্যকর হয়। গত 7ই জুলাই বর্তমান মেয়াদে 19শে জুলাই থেকে 18ই অক্টোবর পর্যন্ত এই ক্ষমতা দেওয়া হয়েছে। এই আদেশ পড়ুয়াদের বিক্ষোভ আন্দোলনের আগেই নবীকরণ করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। 3 দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছেছেন। কোত্রোচেনির প্রাসাদে পৌঁছানোর পর রাষ্ট্রপতি মুর্মুকে গার্ড

0: অফ অনার দেওয়া হয়। সফরকালে তিনি রোমানিয়ার রাষ্ট্রপতি নিকুসর দেনের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। আলোচনার পর বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হবে। আজ রাতে রোমানিয়ার রাষ্ট্রপতি ও ফার্স্ট লেডির রাষ্ট্রপতি মুর্মু সম্মানে একটি রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করবেন। আগামীকাল রাষ্ট্রপতি মুর্মু ভারত রোমানিয়া বিজনেস ফোরামে ভাষণ দেবেন এবং ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। আশা করা হচ্ছে রাষ্ট্রপতি মুর্মুর এই সফর বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, তথ্য প্রযুক্তি, শিক্ষা, বিজ্ঞান ও উদ্ভাবনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত ও রোমানিয়া সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। সিকিমের নামচি জেলার সামারডুঙ্গে NHPC-র তিস্তা স্টেজ 6 জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ সুড়ঙ্গে আটকে পড়া 25 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ফলে 4 দিন ধরে চলা উদ্ধার কাজ আজ সমাপ্ত হল। কেন্দ্র ও সিকিম সরকারের একাধিক সংস্থা এই উদ্ধার কাজে যুক্ত ছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য সিকিম সরকার 4 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে। কমিটিকে 15 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারত আন্তর্জাতিক জলপথগুলোকে নিরাপদ ও উন্মুক্ত রাখার এবং পশ্চিম এশিয়ার সংঘাত নিরসনে আলোচনা ও কূটনীতি আহ্বান জানিয়েছে। ম্যানিলায় অনুষ্ঠিত 21তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, কোনো অবস্থাতেই নাবিক, অসামরিক জাহাজ বা পরিকাঠামোর ওপর হামলা মেনে নেওয়া যায় না। মন্ত্রী উল্লেখ করেন যে বর্তমান বিশ্ব ব্যবস্থা অনিশ্চিত, অস্থিতিশীল, সেখানে পারস্পরিক নির্ভরশীলতা ও অভিন্ন স্বার্থের পাশাপাশি প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতাও রয়েছে। বিশ্ব অর্থনীতি একাধিক সংঘাতের প্রভাবে এখন বিপর্যস্ত। প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী বলেছেন, গত 99 বছরে সম্প্রচার রেডিও থেকে টিভি হয়ে বর্তমানে ডিজিটাল স্ট্রিমিংয়ে পৌঁছেছে। জাতীয় সম্প্রচার দিবসে আকাশবাণী সংবাদের সঙ্গে একান্ত আলোচনায় শ্রী দ্বিবেদী বলেন, ভারত এবং বিদেশে বসবাসকারী শ্রোতাদের জন্য প্রসার ভারতী বিনোদন ও তথ্য সমৃদ্ধ শিক্ষামূলক অনুষ্ঠান নিয়ে আসার কাজ চালিয়ে যাবে। হারারেতে টি-20 সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ভারতের সামনে জয়ের জন্য 126 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। টসে জিতে ভারত প্রথমে ফিল্ডিং নেয়। জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 125 রান করে। শেষ পাওয়া খবরে জানা গেছে ভারত 11 ওভারে 3 বলে 3 উইকেটে 114 রান করেছে। 23তম কমনওয়েলথ গেমস আজ স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হতে চলেছে। 10 দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে 74টি দেশের দল অংশ নেবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে কেন্দ্র ফাস্ট ট্র্যাক বোর্ড গঠন করবে। নিট প্রশ্নপত্র ফাঁস এবং পড়ুয়াদের বিক্ষোভ সহ একাধিক ইস্যু নিয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বিজ্ঞাপন বিরতি।
2: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
3: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
4: PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: এখন জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আগামী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। রাত 8:00 রয়েছে অনুরোধের আসর। রাত 8:30 শুনবেন অন্বেষা, বিজ্ঞান বার্তা, নো লিট টিলেজ কালটিভেশন, এই বিষয়ে অধ্যাপক অর্ণব মজুমদারের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস। রাত 8:50 সংসদ পর্যালোচনা। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শিল্পী শিরিন সেনগুপ্তর কণ্ঠে খেয়াল। রাত 9:30 রবীন্দ্রসঙ্গীত অরিন্দম ঘোষের কণ্ঠে। 9:50 হাওয়াইয়ান গিটার শিল্পী স্নেহময় বন্দ্যোপাধ্যায়। রাত 10:00 শ্রবণে স্বাস্থ্য, এই অনুষ্ঠানে শুনবেন জন্ডিসের লক্ষণ ও তার চিকিৎসা, এবং তারপরে রয়েছে জলে ডোবার চিকিৎসা, সংকলনে রূপময় কোলে। নজরুল গীতি চুনিলাল ভট্টাচার্যের কণ্ঠে শুনবেন রাত 10:30। শিল্পী সৌমি ভট্টাচার্যের কণ্ঠে অতুল প্রসাদের গান শুনবেন 10:45। রাত 11:00 রয়েছে আধুনিক গান মৌমিতা রায়। রাত 11:10 রয়েছে অনুষ্ঠান পরম্পরা, প্রমিতা মল্লিকের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ চট্টোপাধ্যায়। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আগামী কয়েকটি অনুষ্ঠানের মধ্যে রয়েছে রাত 8:00 হিন্দি ছবির গান, 8:15 সংসদ পর্যালোচনা, স্পটলাইটের বাংলা রূপান্তর শুনবেন রাত 8:30, 9:16 স্পটলাইট, 10:30 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান।

অনুষ্ঠান উপস্থাপনায় শ্রীরূপা সেন। 11:10 হিন্দি ছবির গান জানিয়ে দিলাম সঞ্চয়িতা ও গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আগামী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নিটের প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত অপরাধীদের শাস্তির কথা বললেও দিল্লিতে ছাত্র আন্দোলনের নামে রাষ্ট্রের বিরোধিতা করা হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সরকার সব রকম সহায়তা দেবে। রাজ্যে এবার থেকে পুর ও পঞ্চায়েত প্রধানরা জন্ম মৃত্যুর শংসাপত্র দিতে পারবেন না বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। জন্ম মৃত্যুর শংসাপত্রে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে পুলিশ আজ পুরসভা ও পঞ্চায়েতগুলিতে অভিযান চালায়। সিকিমের নামচিতে নির্মীয়মান সুড়ঙ্গ দুর্ঘটনায় 25টি মৃতদেহ উদ্ধার, এদের মধ্যে 11 জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। আজ জাতীয় সম্প্রচার দিবস। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে আজ মোহামেডান স্পোর্টিং ও ওয়ারিএসির মধ্যে খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। আসছে বিস্তারিত খবরে। দিল্লিতে ছাত্র আন্দোলনের নামে রাষ্ট্রের বিরোধিতা করা হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় আজ এক যৌথ সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা, রাজ্যের মন্ত্রী তাপস রায় এবং দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, প্রধানমন্ত্রী নিটের প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত অপরাধীদের শাস্তির কথা বললেও সেখানে ছাত্র যুব সমাজের আন্দোলনের নামে শুধু সরকারের বিরোধিতা নয়, রাষ্ট্রের বিরোধিতা করা হচ্ছে, উন্মাদনা তৈরি করা হয়েছে রাষ্ট্রবিরোধী। তারা বলেন, নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রী অস্বীকার করেননি এবং প্রধানমন্ত্রী নিজে সমাজ মাধ্যমে অপরাধীদের শাস্তির কথা বলেছেন। তা সত্ত্বেও আন্দোলনের নামে দিল্লির রাজপথকে কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত করা হয়েছে। আন্দোলনের নামে যেসব বিষয়কে ইস্যু করা হয়েছে তার কোনো নৈতিক ভিত্তি নেই। শ্রী সরকার জানান, আন্দোলনে বিভিন্ন সন্ত্রাসবাদী নেতার মুক্তির দাবি করা হয়েছে, যাদের সঙ্গে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। মন্ত্রী তাপস রায় উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির শাসনকালে এবং কর্ণাটকে কংগ্রেস সরকারের আমলে বহু সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তালিকা তুলে ধরেন। রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদক আশিস বিশ্বাস সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের সব রকম সহায়তা দেবে সরকার। তিনি আজ কর্ণ সুবর্ণে কে নিহতদের পরিবার

0: এর সঙ্গে সাক্ষাৎ করে তাদের হাতে রাজ্য সরকারের তরফে 5 লক্ষ টাকার চেক তুলে দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের একজন করে সদস্যকে চাকরি দেওয়ারও আশ্বাস দেন তিনি। মর্মান্তিক এই দুর্ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, রেলের গেটম্যানের দায়িত্ব জ্ঞানহীন আচরণের জন্যই 4টি শিশু ও 1 সাইকেল আরোহীকে প্রাণ দিতে হলো। তাকে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। গেটম্যানের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেজন্য দ্রুত তদন্ত শেষ করে পুলিশকে চার্জশিট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ধরনের চরম গাফিলতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানান তিনি। অভিযুক্ত জেলে থাকাকালীনই যাতে দ্রুত চার্জশিট দেওয়া হয়, স্থানীয় বিধায়ক এবং পুলিশ প্রশাসনকে সেই দায়িত্ব দিয়েছেন বলেও শুভেন্দু অধিকারী জানিয়েছেন।
1: স্থানীয় এমএলএ ভরত ঝাড়কে দায়িত্ব দিয়ে গেলাম, তিনি আমার সঙ্গে টাইম টু টাইম যোগাযোগ করবেন। এইরকম ঘটনা যাতে আর কারণ না ঘটে এটাই প্রার্থনা থাকবে। এবং কর্ণসুবর্ণ রেল গেটে যাতে আরো সুরক্ষা বৃদ্ধি হয় ডিএম সাহেব রেলের সঙ্গে কথা বলবেন, তার জন্য আমার লেভেলে যদি কিছু কথা বলতে হয় রেলমন্ত্রীর সঙ্গে সেটাও আমি করব।
0: মুখ্যমন্ত্রী আজ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন 2টি শিশুর শারীরিক অবস্থারও খোঁজ খবর নেন। রাজ্যে এবার থেকে পুরো পঞ্চায়েত প্রধানরা জন্ম মৃত্যুর শংসাপত্র দিতে পারবেন না, সরকারি আধিকারিকরাই তা দেবেন বলে মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, স্বাস্থ্য দপ্তর গোটা রাজ্যে আধিকারিকদের দায়িত্ব ভাগ করে বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
2: অনেক স্কিমে যা আছে যেখানে বলা আছে কি প্রধান থেকে এটা ভেরিফিকেশন হবে, প্রধান থেকে সিগনেচার হবে, ওটা আমরা কাটাতে পারছি না। প্রধানই নেই ওখানে, প্রধান যে আছে ডিউ টু সাম রিজন অর আদার রিজন আসছে না, যা প্রধান রিজাইন করে দিচ্ছেন, ও প্রধান রিজাইন করে দিচ্ছেন, গোটা ব্যবস্থা চলমারাই গেছে। এখন যেটা আছে অনেক জায়গায় আমাদের কাছে কিছু সিস্টেম নেই, এমন কোনো এক রুল নেই যে সিস্টেমকে রিপ্লেস করতে পারবো বাই গভর্নমেন্ট সার্ভেন্টস ইন দ্য পঞ্চায়েত। ইভেন ফাইন্যান্সিয়াল পাওয়ার যেটা আছে আজকের দিনে সব আছে পঞ্চায়েত প্রধান কাছে, এক্সিকিউটিভ মেয়র কাছে ফাইন্যান্সিয়াল পাওয়ার মেনি, এটা অন্য স্টেটে সব জায়গায় অফিসার কাছে থাকবে। কিন্তু অফিসারের দায়বদ্ধতা আছে কোনো গন্ডগোল করবেন আন্ডার পিসি অ্যাক্ট আন্ডার পিএমএলএ সো মেনি অ্যাকশন যেটা আছে ডিসিপ্লিনারি আন্ডার টুলস।
0: মুখ্যসচিব আরও জানান, রাজ্য সরকার ভুয়ো জন্ম মৃত্যুর শংসাপত্র চিহ্নিত করতে বিশেষ অভিযান শুরু করেছে। জন্ম মৃত্যু নথিভুক্তিকরণকে স্বচ্ছ নির্ভুল করতে জেলা থেকে ব্লক পুরসভা এবং পঞ্চায়েত স্তর পর্যন্ত একযোগে তথ্য যাচাই ও শুদ্ধিকরণের কাজ চলবে। পুলিশ, জেলা প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, পঞ্চায়েত ও পুর প্রশাসন যৌথভাবে এতে অংশ নেবে। এদিকে জন্ম মৃত্যুর শংসাপত্র নিয়ে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে পুলিশ আজ রাজ্য জুড়ে পঞ্চায়েত ও পুরসভাগুলিতে অভিযান চালায়। কলকাতা পুরসভার 1, 2, 4 ও 10 নম্বর বোরোসহ বেশ কয়েকটি বোরোতে অভিযান চলে। উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার একাধিক পঞ্চায়েতের পাশাপাশি বসিরহাট, বনগাঁ, বাদুরিয়া পুরসভাতেও পুলিশ তল্লাশি চালায়। হুগলি জেলায় চুঁচুড়া, ভদ্রেশ্বর, চাপদানি, বৈদ্যবাটিসহ একাধিক পুরসভা, বীরভূমের রামপুরহাট, দুবরাজপুর ও সিউড়ি পুরসভাতেও হানা দেয় পুলিশ। বর্ধমান পুরসভার পাশাপাশি পূর্ব বর্ধমানের বেশ কয়েকটি পঞ্চায়েতেও শংসাপত্র যাচাইয়ের জন্য দীর্ঘক্ষণ চলে অভিযান। পশ্চিম বর্ধমানের আসানসোল পুর নিগমের কুলটিবোর কার্যালয়, দুর্গাপুর নগর নিগম এবং বারাবণী ব্লকের 8টি পঞ্চায়েতে একযোগে অভিযান চলে, বাজেয়াপ্ত হয়েছে বহু নথিপত্র। পূর্ব মেদিনীপুরের কাঁথি, তমলুক সহ সমস্ত গ্রাম পঞ্চায়েত পৌরসভাগুলিতে পুলিশ তল্লাশি চালায়। পশ্চিম মেদিনীপুর পুরসভাতেও জন্ম মৃত্যু রেজিস্ট্রার বুক বাজেয়াপ্ত করে পুলিশ। বাঁকুড়া পুরসভা ও বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত দপ্তরেও জেলা পুলিশ জন্ম মৃত্যু সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখে। পুরুলিয়ার বিভিন্ন পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েত দপ্তর এবং মালদার ইংরেজবাজার পুরসভাতেও অভিযান চলে। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, গত 15 বছরে রাজনৈতিক স্বার্থে জন্ম মৃত্যুর শংসাপত্র বিলি নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। অযোগ্য ব্যক্তিদের পাশাপাশি সীমান্তবর্তী জেলাগুলিতে রোহিঙ্গা অনুপ্রবেশ কারীদেরও বেআইনিভাবে শংসাপত্র পাইয়ে দেওয়া হয়েছে বলে তার দাবি।
3: লাস্ট 15 বছর আগের সরকার জন্ম মৃত্যুর সার্টিফিকেট নিয়ে অনেক দুর্নীতি হয়েছে ভোট ব্যাংকের জন্য, যারা অযোগ্য তাদেরকে সেই মতো সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে। এবং আমাদের বিশ্বাস, বাইরের রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরও বিভিন্ন বর্ডার ডিস্ট্রিক্টে করিয়ে দেওয়া হয়েছে। সুতরাং ক্যাবিনেটের ডিসিশন হয়েছে যে নিয়মে বা যারা দিতে পারতো এতদিন জন্ম মৃত্যুর সার্টিফিকেট, সেখান থেকে ওটাকে চেঞ্জ করা হবে।
0: পুর নিয়োগ দুর্নীতি মামলায় উত্তর চব্বিশ পরগনার কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের বড় ছেলে স্বরূপ মিত্রকে আজ জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী সংস্থা ইডি। বেলা 11টা নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন। এখনও জেরা চলেছে। তোলাবাজি ও হুমকির অভিযোগে বারাসাত 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ কাশেম আলীকে পুলিশ গ্রেপ্তার করেছে। মধ্যমগ্রাম বিধানসভার পূর্ব খিলকাপুরের বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে আজ বারাসাত জেলা আদালতে তোলা হলে 5 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 26 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সিকিমের নামচির সমুন্ডং এলাকায় NHPC-র তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মান সুড়ঙ্গে মিথেন গ্যাস বিস্ফোরণের ঘটনায় 25টি মৃতদেহই উদ্ধার হয়েছে। উদ্ধার অভিযানও আপাতত শেষ। উত্তরবঙ্গের IG সুকেশ জৈন জানিয়েছেন।

0: প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ ওই সুড়ঙ্গে মিথেন গ্যাস বিস্ফোরণের পর ধস নামে। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে রাজ্যের নানান প্রান্তে দায়ের এফআইআরের প্রেক্ষিতে আপাতত তাকে কোনো রক্ষা কবচ দেয়নি কলকাতা হাইকোর্ট। গ্রেপ্তারি বা কড়া পদক্ষেপের বিরুদ্ধে অভিষেকের করা মামলার শুনানি আগামী বৃহস্পতিবার 30 জুলাই পর্যন্ত পিছিয়ে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তবে এই সময়ের মধ্যে তার বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ করলে অভিষেক সঙ্গে সঙ্গে তা আদালতকে জানাতে পারবেন বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালের এই দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। জাতীয় সম্প্রচার দিবসে প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী বলেছেন, গত 99 বছরে সম্প্রচার রেডিও থেকে টিভি হয়ে বর্তমানে ডিজিটাল স্ট্রিমিংয়ে পৌঁছেছে। আকাশবাণী সংবাদকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, প্রসার ভারতী দেশ বিদেশে বসবাসকারী শ্রোতাদের জন্য সমস্ত রকম বিনোদন, তথ্য সমৃদ্ধ, শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচারের কাজ চালিয়ে যাবে। সম্প্রচার দিবস নিয়ে আকাশবাণীর একটি প্রতিবেদন।
1: 1927 সালের আজকের দিনেই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বম্বে স্টেশন থেকে শুরু হল প্রথম রেডিও সম্প্রচার। বহুজন হিতায়, বহুজন সুখায়, এই মূল মন্ত্রকে সামনে রেখে আকাশবাণী দীর্ঘদিন ধরে তথ্য, সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতি ও বিনোদন সহ বিভিন্ন বিষয় মানুষের কাছে পৌঁছে দিয়ে আসছে। 2014 সালের অক্টোবর মাস থেকে আকাশবাণীতে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান জুড়েছে অন্য মাত্রা। নতুন প্রযুক্তিকে গ্রহণ করে রেডিও আজও মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের এক গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে তার প্রাসঙ্গিকতা বজায় রেখেছে। জাতীয় সম্প্রচার দিবসে দেশের সম্প্রচার জগতের সঙ্গে যুক্ত সকল কর্মী ও আমাদের শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা। শব্দের তরঙ্গে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের এই দীর্ঘযাত্রা আগামী দিনে আরও সমৃদ্ধ হোক এই প্রত্যাশা। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: কলকাতা প্রিমিয়ার ডিভিশন লীগ ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং ও ওয়ারিয়েসির মধ্যে খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন বাংলা গানের অনুরোধের আসর। প্রথমে শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে একখানি গান। এই গানটির জন্য অনুরোধ জানিয়েছেন ভারতী চট্টোপাধ্যায় ও সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে।

বাংলা গানের অনুরোধের আসরে এখন শুনবেন কিশোর কুমারের কণ্ঠে একখানি গান, অমর কণ্টক ছবি থেকে। গানটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার এবং গানটিতে সুর দিয়েছেন অজয় দাস। এই গানটির জন্য অনুরোধ জানিয়েছেন রূপকথা সেন, পূর্ব মেদিনীপুর জেলা চণ্ডীপুর এবং থানার মুরাদপুর থেকে।

বাংলা গানের অনুরোধের আসরে এখন শুনবেন শ্যামল মিত্রের কণ্ঠে এখানে গান। গানটি জন্য অনুরোধ জানিয়েছেন মণিমোহন দে লালবাজার বাঁকুড়া থেকে।

শুনছেন বাংলা গানের অনুরোধের আসর। এখন শুনবেন কবির সুমনের কণ্ঠে একখানি গান। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন ডিরোজিয়ান নীলাদ্রি।

কবির সুমনের পরে এখন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, শুনবেন তার কণ্ঠে একখানি গান। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন সঞ্চারী ভট্টাচার্য, বিদ্যুৎ ভূষণ ভট্টাচার্য ও প্রতিমা ভট্টাচার্য, পূর্ব বর্ধমান জেলা মানকর থেকে। গানটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত, সুর দিয়েছেন সলিল চৌধুরী। শুনুন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান।

সবার মাঠে আমার টাটে, কেউ ছোটে কেউ কষ্টে হাঁটে, মাঠের মাটি রৌদ্রে ফাটে, পালকি মাতে আপন নাটে, শঙ্খ চিলে।

বাংলা গানের অনুরোধের আসরে এখন শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে একখানি গান। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন করবিনে, লালুনে ও দেবলীনানে, নার্সারি রোড, আদর্শনগর, বৈদ্যবাটি, হুগলি থেকে। গানটি লিখেছেন সলিল চৌধুরী, সুর দিয়েছেন হৃদয়নাথ মঙ্গেশকর।

0: শুনলেন বাংলা গানের অনুরোধের আসর, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না, পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন অন্বেষা।
3: অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই।

0: আজকের অনুষ্ঠানে আমরা বিজ্ঞানের খবর তো শুনবই, কিন্তু একই সঙ্গে আমরা জানব কৃষিকাজের ক্ষেত্রে এমন এক বৈজ্ঞানিক উন্নতি সম্পর্কে যা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নকে কমিয়ে দেওয়ার আশ্বাস দেয়। কি বিষয় সেটা অবশ্যই জানব আজকের অনুষ্ঠানে, তবে শুরু করব বিজ্ঞানের টুকরো খবর দিয়ে।
1: কৃত্রিম কোষ বানিয়ে দেখালেন মার্কিন বিজ্ঞানীরা। জীবন্ত কোষের সঙ্গে তুলনা করলেও এই কোষকে অবশ্য জীবন্ত বলতে রাজি নন বিজ্ঞানীরা। প্রাণহীন অথচ কৃত্রিম কোষ যে কোনো জীবিত কোষের মতো বেড়ে উঠতে পারে, খাদ্য খায়, বংশবৃদ্ধিও করে। আমেরিকার মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই কোষ তৈরি করেছেন। জীববিজ্ঞানের জগতে এটি এক যুগান্তকারী ঘটনা। প্রাণহীন ওই কৃত্রিম কোষের নাম স্পাডসেল। গবেষণার নেপথ্যে থাকা বিজ্ঞানী দলের প্রধান কেট আডামালা জানিয়েছেন, কোষের গতিবিধি সংক্রান্ত গবেষণা এতদিন সীমাবদ্ধ ছিল শুধুমাত্র জীববিদ্যার পরিসরে, এখন তা রসায়নের গণ্ডির মধ্যে এলো। এতে প্রমাণ হয় যে জীবিত কোনো কিছুর মৌলিক কয়েকটি বৈশিষ্ট্য, যেমন বেড়ে ওঠা বা বংশবৃদ্ধি করা, তার জন্য কোনো জাদু বলের প্রয়োজন হয় না। জানা যাচ্ছে ওই স্পাড সেল মূলত চর্বি বা লিপিড দিয়ে তৈরি, ভিতরে রয়েছে প্রোটিন আর রাইবোজোম।
0: বিজ্ঞানের খবর শুনলেন, আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। আমরা সবাই জানি গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কিভাবে আমাদের চারপাশের প্রকৃতির ভারসাম্যকে নষ্ট করছে। আমরা জানি কিভাবে ঝড়ের তাণ্ডব বাড়ছে, আমরা জানি কিভাবে হঠাৎ করে খরা হচ্ছে, হঠাৎ করে বন্যা হচ্ছে। প্রভাবগুলো সম্পর্কে আমরা অসচেতন এমন নই, কিন্তু সেটাকে কমানো যায় কী করে, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষেত্রে হ্রাস টানা যায় কী করে, সে ব্যাপারে খুব যে কিছু আমাদের জানা আছে তা নয়। বৈজ্ঞানিকরা মাঝে মাঝে আমাদের কিছু কিছু সমাধানের কথা জানাচ্ছেন, তার মধ্যে একটি যেটি আমাদের কাছে পৌঁছেছে সে কাজটি হয়েছে লন্ডনের ইম্পেরিয়াল কলেজে। তার সঙ্গে জড়িত আছে আরও অনেক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গবেষক দলের নেতৃত্বে ছিলেন ডক্টর অর্ণব মজুমদার, তিনি ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ডিপার্টমেন্ট অফ লাইফ সায়েন্সেসের গবেষক অধ্যাপক, এবং তাদের গবেষণাটি প্রকাশিত হয়েছে অ্যাডভান্স সায়েন্স জার্নালে। কী বিষয় সেটা জানার জন্য কিছু প্রশ্ন আমরা রেখেছিলাম তার কাছে। যেমন প্রথমেই আমাদের জানার যে লক্ষ্য ছিল সেটা হচ্ছে এই গবেষণা কী জন্য, কী করতে চায় এই গবেষণা।
2: আমরা জানি যে গ্লোবাল ওয়ার্মিং এমন একটা প্রবলেম যেটা শুধুমাত্র এখন বর্তমানে নয়, প্রায় বিগত এক দু দশক ধরে এটার উপরে বহু সায়েন্টিস্টরা কাজ করে আসছেন, এটাকে কমানোর চেষ্টা করে আসছেন। কিন্তু গ্লোবাল ওয়ার্মিং বলতেই মানুষের মনে প্রথম যে ধারণাটা আসে যে কলকারখানা থেকে হোক বা গাড়ির ধোঁয়া থেকে হোক যে পরিমাণ গ্যাস এনভায়রনমেন্টে মিশছে সেখান থেকে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। নিঃসন্দেহে সেটা একটা প্রাইমারি সোর্স, কিন্তু যেটা মানুষ সাধারণত উপেক্ষা করে যায় বা হয়তো অনেকে জানেও না সেটা হচ্ছে যে কৃষি জমি, এগ্রিকালচারাল ল্যান্ড, কৃষি জমি থেকে প্রত্যেক বছরে কয়েকশো কোটি টন কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারে মিশছে। এই যে একটা হিউজ পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শুধুমাত্র কৃষি জমি থেকে বাতাসে মিশছে, এইটা অনেক ক্ষেত্রেই আমরা উপেক্ষা করে যাই, আমরা অনেক ক্ষেত্রেই বুঝতে পারি না। আমাদের এই বর্তমান প্রজন্মে যেভাবে এই গ্লোবাল ওয়ার্মিং বেড়ে চলেছে তাতে কার্বন ডাইঅক্সাইড একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, আর আমাদের যে কোনোভাবেই হোক এই কার্বন ডাইঅক্সাইডের যে এমিশনটা বা রিলিজটা মাটির থেকে এটাকে কমাতে হবে।
0: ডক্টর অর্ণব মজুমদার আমাদের বোঝালেন নো টিলেজ, বিনা কর্ষণের পদ্ধতি সম্পর্কে।
2: আমাদের যে কাজটা, যে রিসার্চটা আমরা বিগত কয়েক বছর ধরে করে এসেছি, তার মূল উদ্দেশ্যই ছিল যে কিভাবে কৃষি জমি থেকে এই কার্বন ডাইঅক্সাইডের রিলিজটাকে কমানো যায়। মাটির মধ্যে আমরা জানি যে প্রচুর পরিমাণে মাইক্রো অর্গানিজমস থাকে, ব্যাকটেরিয়া থাকে, ফাঙ্গাস থাকে, আরও অনেক ধরনের মাইক্রো অর্গানিজমস থাকে, জীবাণু থাকে। এবার যখনই মাটিটা খোঁড়া হয় তখনই কি হয় যে আমাদের এই মাইক্রো অর্গানিজমসদের কন্টেন্টটা অনেক বেড়ে যায় মাটির মধ্যে, তাদের ডাইভার্সিটিটা অনেক বেড়ে যায়, এই কন্টেন্টটা অনেক বেড়ে যায়, যার জন্য এই সাইকেলটা কার্বন ডাইঅক্সাইড রিলিজের সাইকেলটা অনেক অনেক বেশি বেড়ে যায়। মাটি চষে তারপরে চাষের যে ব্যাপারটা, এটা ধরুন পৃথিবীর প্রায় সমস্ত দেশেই হয়, কিন্তু বিগত প্রায় দু দশক ধরে আমেরিকার বেশ কিছু জায়গাতে, দক্ষিণ আমেরিকার কিছু দেশে, ইউরোপের কিছু দেশে নো টিলেজ প্র্যাকটিস চালু হয় এবং সেটা এখনো লোকে সে সমস্ত জায়গাতে প্র্যাকটিস করে আসছে। এই নো টিলেজ ব্যাপারটা কি না, যেখানে চাষ হবে কিন্তু মাটিকে কোনো রকমভাবে ডিস্টার্ব করা হবে না, অর্থাৎ মাটি খোঁড়া হবে না, মাটি না খুঁড়ে চাষ করা। যে প্রসেসটাতে আমরা মাটি খুঁড়ে বা মাটি চষে তারপরে চাষ করি সেটাকে আমরা বলি কনভেনশনাল ডিপ টিলেজ। আর যে ক্ষেত্রে এই মাটিটাকে না খুঁড়ে বা মাটি না চষে চাষ করা হয় সেটাকে আমরা বলি নো টিলেজ।
0: বেশ, এটা না হয় জানলাম, কিন্তু কর্ষণ অর্থাৎ টিলেজ যেখানে আছে তার সঙ্গে বিনা কর্ষণের তুলনাটা সেটা কীরকম হবে?
2: নো টিলেজের ক্ষেত্রে যেটা পজিটিভ ব্যাপার সেটা হচ্ছে যে এই কার্বন ডাইঅক্সাইড রিলিজটা অনেক কমে যায়, কারণ যেহেতু মাটিকে ডিস্টার্ব করা হয় না কোনো রকমভাবেই, তাই মাটির উপরের লেয়ারটা আস্তে আস্তে সলিডিফাই হতে থাকে, আস্তে আস্তে শক্ত হতে থাকে, জমতে থাকে, এবং যার জন্যে কার্বন ডাইঅক্সাইডের রিলিজটা হয় না। এবং এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কমানোর জন্য অনেকেই বলেন যে নো টিলেজটা ভালো, কিন্তু এক্ষেত্রে যে প্রবলেমটা হয় যে যেহেতু মাটি খোঁড়া হচ্ছে না, তার ফলে কি হয় যে মাটির মধ্যে যে সমস্ত রকম পুষ্টিকর পদার্থ থাকে, নিউট্রিয়েন্টস যেগুলো থাকে, সেগুলো ভালো করে মিশতে পারে না। মাটিটা যদি শক্ত হতে থাকে ক্রমশ, তাহলে মাটির মধ্যে থাকা নিউট্রিয়েন্টগুলো ভালো করে মাটির সাথে মিশবে না, এবং যার জন্য ফসলের গুণগত মানও কমে যাবে এবং ফসলের কোয়ান্টিটি সেটাও কমে যাবে, পরিমাণটাও কমে যাবে। এইটা হচ্ছে নো টিলেজের নেগেটিভ সাইড। টিলেজ যেটা, কনভেনশনাল টিলেজ যেটা, সেটাতে যেমন নেগেটিভ সাইড হিসেবে আমাদের কার্বন ডাইঅক্সাইডটা রিলিজ হয়, কিন্তু যেহেতু মাটিটা সেখানে খোঁড়া হয় তার ফলে কি হয় যে নিউট্রিয়েন্টের মিক্সিংটা খুব ভালো হয় এবং তাতে মাইক্রোবসের গ্রোথটা খুব ভালো থাকে, যার জন্য ওভারঅল যে কোনো ফসলের গ্রোথ, কোয়ান্টিটি, ইল্ড, কোয়ালিটি সবই খুব ভালো থাকে। এটা হলো এই নো টিলেজ আর কনভেনশনাল টিলেজের পজিটিভ আর নেগেটিভ দুটো সাইড।
0: ফারো টিলেজ আমাদের কাছে নতুন একটা পরিভাষা, কি বিষয় সেটা?
2: এবারে প্রবলেম যেটা হয় যে যখনই একটা গ্রুপ অফ সায়েন্টিস্ট বা বৈজ্ঞানিকরা যখন বলেন যে এখানে যদি গ্লোবাল ওয়ার্মিংকে আমরা কনসিডার করি তাহলে আমাদেরকে নো টিলেজটা অ্যাপ্লাই করতে হবে, আবার যদি আমরা দেখি যে আমাদের ফসল বেশি ফলাতে হবে কারণ যে পরিমাণ জনসংখ্যা বাড়ছে আমাদেরকে ফসল ফলাতেই হবে, কিছু করার নেই, তো সেক্ষেত্রে ফসল বেশি ফলাতে গেলে আমাদেরকে কনভেনশনাল টিলেজ বা যেভাবে আমরা এতদিন ধরে চাষ করে এসেছি যুগের পর যুগ ধরে সেইভাবেই করতে হবে। তো তাহলে এই দুটো যে প্রসেস দুটোই কিন্তু দেখা যাচ্ছে যে খুব একটা ভালো আমাদের জন্য নয়, তাহলে এর থেকে বাঁচার রাস্তাটা কি? এই

0: বাঁচার রাস্তা কি এইটা ভাবার ক্ষেত্রেই আমরা অনেক রকম চিন্তা ভাবনা করেছি, অনেক রকম ভাবে ল্যাবে পরীক্ষা করেছি, আমাদের ফিল্ড ট্রায়াল অনেক রকম করেছি, তারপরে আমরা ফাইনালি একটা প্রসেস ডেভেলপ করেছি। এটা একদমই নতুন একটা প্রসেস, বিশ্বে প্রথম এইরকম ধরনের একটা প্রসেস মানে ডেভেলপ করা হয়েছে, যেটা শুধুমাত্র ল্যাবে নয়, একদম ডিরেক্ট ফিল্ডে মাঠের জমিতে চাষ করে আমরা এটা দেখেছি যে এটা কতটা কার্যকরী। আর এই বিশেষ যে প্রসেসটা সেটাকে আমরা নাম দিয়েছি ফারো টিলেজ। ধরুন একটা চওড়া মিড বেড আমরা বলি, বা মাঝখানের যে অংশটাতে আমাদের মেন ফসল ফলানো হবে সেটা প্রায় 4 ফুট মতো যদি একটা জায়গা থাকে, সেই ওই 4 ফুট জায়গার পাশাপাশি দু সাইডে দুটো 1 ফুট চওড়া নালার মতো কেটে দিতে হবে। তাহলে কি হচ্ছে যে দু সাইডে দুটো নালার মতো থাকছে 1 ফুট চওড়া, আর মাঝখানের যে জমিটা থাকছে প্রায় 4 ফুট থেকে 5 ফুট চওড়া মতো, সেইখানটাতে আমরা চাষ করব। কিন্তু যে জায়গাটাতে চাষ করা হবে, ওই 4 ফুটের বা 5 ফুটের যে জায়গাটা যেটাতে চাষ করা হবে, সেটা লম্বায় অনেকটা হতে পারে, আমি জাস্ট চওড়ার ক্ষেত্রে বলছি, লম্বায় হয়তো অনেকটাই হতে পারে, 20 ফুট 25 ফুট যতটা যার জমি রয়েছে, ওই মাঝখানের জায়গাটা কোনোভাবে ডিস্টার্ব করা হবে না। মানে যেমন নো টিলেজের ক্ষেত্রে আমরা করে থাকি যে সয়েলকে ডিস্টার্ব করা হচ্ছে না, কিন্তু সাইডের যে দুটো নালা মতো থাকছে যেটাকে ফারো বলা হয়, সেইটাকে আমরা 2 থেকে 3 দিন পর পর কিন্তু একবার করে একটা কোনো লাঙল দিয়ে হোক বা হাতের কোনো ছোট একটা যন্ত্র দিয়ে হোক, আমরা জাস্ট ওটাকে মাটিটাকে একবার করে একটু খুঁড়ে নিতে পারি, একটু চালিয়ে নিতে পারি, যার জন্য কি হবে নালার মধ্যে যে মাটিটা সেটা কিন্তু সমানে মিক্স হতে থাকবে, আর নালাটা সবসময় জলে ভর্তি থাকবে। এটাতে করে কি হচ্ছে যে যে মাঝখানের জমিটা যেটাতে আমরা ডিস্টার্ব করছি না সয়েলকে, সেই জমির মধ্যেও কিন্তু জল আর নিউট্রিয়েন্ট পর্যাপ্ত পরিমাণে পৌঁছাচ্ছে। সেটা কিভাবে পৌঁছাচ্ছে, না ওই নালার ভেতরে যে সবসময় জল থাকছে এবং নিউট্রিয়েন্টের মিক্সিংটা মেনটেন হচ্ছে, ওটা মাটির ভেতর দিয়ে সমান্তরালভাবে পাস করতে থাকে। যে ফসলগুলো আমরা মাঝখানের ওই জায়গাটাতে ফলাচ্ছি তার গুণগত মানও সেম একই রকম থাকছে, কিন্তু আমাদের ওই মাঝখানের জমিটাকে ডিস্টার্ব না করার জন্য কার্বন ডাইঅক্সাইডের রিলিজটা অনেকটা কমে যাচ্ছে।
1: ডক্টর অর্ণব মজুমদার এবং সহ গবেষকদের যে কাজ, যে অনুসন্ধান, তার মাধ্যমে আমরা কি কি জানলাম, কি কি পেলাম?
0: এবার আমাদের এই যে রিসার্চের যে কাজটা, এখানে আমরা এই 3 রকমের প্রসেসটাকেই পাশাপাশি করে দেখেছি যে কোন প্রসেস থেকে কতটা পরিমাণে কার্বন ডাইঅক্সাইড আমাদের বেরোয়। এই 3 রকমের যে প্রসেস, নো টিলেজ, আমাদের নিজেদের ডেভেলপ করা ফারো টিলেজ এবং কনভেনশনাল ডিপ টিলেজ, এটাতে দেখা গেছে যতটা একটা কনভেনশনাল টিলেজ থেকে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হতে থাকে, তার 1/2-এরও বেশি কার্বন ডাইঅক্সাইড কিন্তু মাটিতেই আটকে যাচ্ছে এই আমাদের ফারো টিলেজ থেকে অ্যাপ্লাই করার জন্য। অর্থাৎ প্রায় 50-60% কার্বন ডাইঅক্সাইডের যে এমিশন, যে রিলিজটা, সেটা কিন্তু আমরা ফারো টিলেজের মাধ্যমে আটকে দিতে পারছি। অথচ যে নিউট্রিয়েন্টের মিক্সিংয়ের জন্য যে ফসলের যে উৎপাদনটা, সেটা কিন্তু আমাদের একই রকমভাবে মেনটেন থাকছে, যেটা আমরা সাধারণভাবে চাষ করে যেরকম পাই, নো টিলেজের মতো অতটা কমে যাচ্ছে না, মেনটেন থাকছে আমাদের ফসলের পরিমাণ এবং কোয়ালিটিও। আর বিভিন্ন ধরনের যে নিউট্রিয়েন্ট আমরা বলছি, আপনার নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, যেগুলো প্রত্যেক ধরনের ফসলের জন্য দরকার পড়ে, এগুলো প্রত্যেকটাই কিন্তু মাটির মধ্যে অলরেডি থাকে। নো টিলেজের ক্ষেত্রে সেটা কিন্তু, যে প্লান্ট, গাছ কিন্তু সেটাকে মাটির থেকে নিতে পারে না, কারণ যেহেতু জমিটা শক্ত হয়ে যায়। আমাদের এই ফারো টিলেজের ক্ষেত্রে কি হচ্ছে যে ওই জল আর মিক্সিংয়ের জন্য নালার থেকে কন্টিনিউয়াসলি ট্রান্সফার হয়ে যায় প্লান্টের মধ্যে, প্লান্ট খুব ইজিলি সেটাকে আপটেক করতে পারে, তার জন্য আমাদের মাঝখানের জমিটাকে ডিস্টার্ব করার আর দরকার পড়ে না। আমরা প্রধানত ধানের উপরে কাজ করেছি, সেই ধান গাছের নিজস্ব যে শারীরবৃত্তীয় ব্যবস্থা, সেইগুলো কিন্তু অনেকটা ডেভেলপড আমাদের নো টিলেজ প্র্যাকটিসের থেকে। আর এই এই যে ফিজিওলজিক্যাল ডেভেলপমেন্ট যেটা আমাদের ফারো টিলেজে যেটা আমরা পেয়েছি, সেটা কিন্তু একদম প্রায় কনভেনশনাল টিলেজের মতনই, মানে যেভাবে আমরা চাষ করে আমাদের গাছের গ্রোথ আমরা দেখতে পাই, সেই রকমই গ্রোথ আমরা দেখতে পেয়েছি একদম ভেতর থেকে, মানে যেখানে আন্তঃকোষীয় বিভিন্ন সমস্ত সেগমেন্ট প্লান্টের ক্ষেত্রে আমরা দেখি, সেইগুলোতে আমরা দেখেছি। আমরা জিনের এক্সপ্রেশন চেক করেছি, যে বিভিন্ন ধরনের জিনের এক্সপ্রেশন প্লান্টের মধ্যে কী হচ্ছে এই 3 ধরনের টিলেজ প্র্যাকটিসেসের ক্ষেত্রে। সেটাও আমরা চেক করে দেখেছি যে আমাদের ফারো টিলেজ অনেক বেটার কাজ করছে, কারণ যেহেতু দুই ধরনের টিলেজেরই একটা বেনিফিট থেকে এটাকে ডেভেলপ করা হয়েছে, তার জন্য প্লান্টের জিন খুব ভালোভাবে এখানে কাজ করছে।
1: জীবাণুরা ধরে রাখছে কার্বন ডাইঅক্সাইডকে, এই গবেষণার ক্ষেত্রে এটাও একটা বাড়তি পাওনা, বাড়তি জ্ঞান।
0: তার সাথে সাথে মাটির মধ্যে যে এই যে মাইক্রোবগুলো থাকছে, মাইক্রোবিয়াল কমিউনিটি যেগুলো থাকছে, সেই ডাইভার্সিটিটাও খুব ভালো মেনটেন হচ্ছে। কোষীয় লেভেলে যে সমস্ত অ্যানালিসিস যেগুলো করা হয়ে থাকে, মাইক্রোবায়োলজিস্টরা যেগুলো করে থাকেন, আমরা সেগুলো সমস্ত কিছু করেছি এবং সেখান থেকে আমরা পেয়েছি যে এই নতুন যে ফরো টিলেজটা, এটা কিন্তু খুব ভালো রকমভাবে সয়েলের মধ্যে যে সমস্ত বেনিফিশিয়াল মাইক্রোবিয়াল কমিউনিটি রয়েছে তাদেরকে প্রমোট করছে, তাদের গ্রোথকে হ্যাম্পার করছে না। শুধু তাই নয়, আমরা এটাও দেখেছি যে যেহেতু এই ফারো টিলেজটাতে মাটির একটা পার্টে, মানে মাঝখানের মিড বেডটাতে জমিকে ডিস্টার্ব করা হচ্ছে না, তো সেই ক্ষেত্রে ওই জায়গাতে যে সমস্ত ব্যাকটেরিয়ারা থাকে তারা কিন্তু খুব ভালো কার্বন ডাইঅক্সাইডটাকে ধরে রেখে দিচ্ছে মাটির মধ্যেই, কিছু মডেলিংয়ের থ্রু দিয়ে, কিছু মলিকিউলার লেভেলের অ্যানালিসিসের থ্রু দিয়ে আমরা যেটা বুঝতে পেরেছি যে এই সমস্ত মাইক্রোবসগুলো খুব ভালো রকমভাবে কার্বন ডাইঅক্সাইডের রিলিজটাকে হতে দিচ্ছে না, এন্ট্রাক করে দিচ্ছে। সেটা যে শুধুমাত্র মাটির গুণ হিসেবে তা নয়, যেখানে মাইক্রোবস ভালো গ্রো করে সেখানে প্লান্টের সাথে মাইক্রোবসের একটা ভালো সম্পর্ক মেনটেন থাকে, সেই রকম কন্ডিশনে এই সমস্ত মাইক্রোবসগুলো কিন্তু খুব ভালো রকমভাবে কার্বন ডাইঅক্সাইডের রিলিজটা হতে দিচ্ছে না, সেটাকে এনট্র্যাপ করে রাখছে।
1: সবশেষে ডক্টর অর্ণব মজুমদার ব্যাখ্যা করলেন কোন জায়গায় তারা গবেষণার কাজটি করেছেন এবং তারপরে এই বিষয়টি নিয়ে তারা কিভাবে প্রচার সংগঠিত করছেন।
0: এই পুরো যে কাজটা, সেটা আমরা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বেশ কতগুলো জায়গাতে ফিল্ড ট্রায়াল করে, মাঠের অনেকটা জায়গাতে ফিল্ড ট্রায়াল করে করে আমরা এটা দেখেছি। প্রায় দু বছর ধরে এই কাজটা করা হয়েছে এবং এই পুরো যে কাজটা, সেই পুরো কাজটার যে পরিচালনার দায়িত্বটা, সেটা আমার উপরে ছিল। আমি ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে এটাকে পরিচালনা করেছি এবং এই ইউনাইটেড কিংডমের আরও একটি ইউনিভার্সিটিও আমাদের এই কাজে সাহায্য করেছে, ইউনিভার্সিটি অফ রিডিং, ইউকের মধ্যেই। এছাড়াও ভারতের আরও পাঁচটি ইউনিভার্সিটি এখানে আমাদের এই প্রজেক্টটিতে সাথে ছিল এবং দক্ষিণ কোরিয়ারও একটি ইউনিভার্সিটির এই প্রজেক্টটাতে অংশগ্রহণ করেছিল। টোটাল আমাদের আটটি ইউনিভার্সিটি এবং রিসার্চ ইনস্টিটিউট মিলে এই প্রজেক্টটাকে আমরা করেছি, দু বছর ধরে এটাকে করা হয়েছে, যার ফলে আমরা একটা বিশেষ ধরনের টিলেজ পদ্ধতি এবং তার যত রকম গুণগত বিশ্লেষণ করা সম্ভব সেগুলো আমরা সবই করেছি। কিভাবে এই প্রসেসটাকে চাষিদের মধ্যে পপুলার করা যেতে পারে, তার জন্য সংবাদ মাধ্যমের থ্রু দিয়ে বা মিনিস্ট্রি লেভেলে পলিসি বানানোর থ্রু দিয়ে এগুলোকে আমরা প্রচার করার চেষ্টা করছি। যত মানুষ এটা সম্পর্কে জানবে তত মানুষ এটার উপযোগিতাটা বুঝতে পারবে, সেই নিয়েও আমরা কাজ করছি।
1: শুনলেন ডক্টর অর্ণব মজুমদারের বক্তব্য, ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ডিপার্টমেন্ট অফ লাইফ সায়েন্সেসের গবেষক ডক্টর মজুমদার আমাদের জানালেন কিভাবে ফারো টিলেজ নিয়ে তারা কাজ করেছেন, বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে এটা কী ধরনের প্রভাব রাখতে পারে, কী ধরনের সদর্থক পরিবর্তন আসতে পারে এবং এটা যাতে চাষিরা গ্রহণ করে তার জন্য কী কী উদ্যোগ তারা নিচ্ছেন। আরও একবার জানাই যে তাঁদের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে অ্যাডভান্সড সায়েন্স জার্নালে। অন্বেষা আজ এই পর্যন্তই। শেষ করার আগে আর একবার মনে করাতে চাইব, প্রত্যেক রবিবার সকাল আটটায় আপনারা শুনছেন বিজ্ঞান ধারাবাহিক। কেমন লাগছে জানাতে ভুলবেন না, কথা হবে পরের অন্বেষায়। নমস্কার।
2: এই সঙ্গেই শেষ হল আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। অনিবার্য কারণবশত আমাদের নির্দিষ্ট সময়ে বিধানসভা পর্যালোচনার অনুষ্ঠানটি বাজানো কিংবা সম্প্রচার করা সম্ভব হয়নি, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী শিরিন সেনগুপ্ত, রাগ আনন্দী কল্যাণ। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন রূপক মিত্র, হারমোনিয়ামে সোমনাথ বর্ধন।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন খেয়াল, শিল্পী শিরিন সেনগুপ্ত, রাগ আনন্দী কল্যাণ। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন রূপক মিত্র এবং হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অরিন্দম ঘোষ।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন অরিন্দম ঘোষের কণ্ঠে আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন হাওয়াইয়ান গিটার, শিল্পী স্নেহময় বন্দ্যোপাধ্যায়।

শুনলেন হাওয়াইয়ান গিটার শিল্পী স্নেহময় বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শ্রবণে স্বাস্থ্য।

0: নমস্কার বন্ধুরা, শ্রবণে স্বাস্থ্যের আরো একটি আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, শ্রবণে স্বাস্থ্যের এই আসরে আমরা আলোচনা করি নানা রকম শারীরিক ও মানসিক সমস্যা এবং তার প্রতিকার সম্পর্কে। আমাদের সঙ্গে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা, থাকে তাদের সুচিন্তিত পরামর্শ। বন্ধুরা, আজকের আসরে প্রথমেই আসব হেপাটাইটিস রোগের কথায়। সারা বিশ্ব জুড়ে এই রোগের প্রকোপ ভীষণই ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ের প্রেক্ষাপটে। কয়েকটি উল্লেখযোগ্য পরিসংখ্যান দিলেই ব্যাপারটা স্পষ্ট হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বর্তমানে সারা বিশ্ব জুড়ে প্রায় 254 মিলিয়ন মানুষ হেপাটাইটিস বি এবং প্রায় 50 মিলিয়ন মানুষ হেপাটাইটিস সিতে দীর্ঘস্থায়ীভাবে আক্রান্ত। প্রতিদিন প্রায় 3,500 জন হেপাটাইটিস বি এবং সিতে আক্রান্ত হয়ে প্রাণ হারান। আমাদের দেশেও এই রোগ সংক্রান্ত পরিসংখ্যান অত্যন্ত আশঙ্কাজনক। সাম্প্রতিক আরেকটি পরিসংখ্যান অনুযায়ী ভারতে প্রায় 4 কোটি মানুষ ক্রনিক হেপাটাইটিস বিতে আক্রান্ত, যা সারা বিশ্বে মোট আক্রান্তের প্রায় 11% এবং হেপাটাইটিস সিতে আক্রান্তের সংখ্যা প্রায় 1 কোটি 20 থেকে 1 কোটি 80 লক্ষ। বন্ধুরা, তাহলে পরিসংখ্যান থেকেই বোঝা যাচ্ছে যে পরিস্থিতি বেশ উদ্বেগজনক। আর তার থেকেও বড় দুশ্চিন্তার বিষয় হল যে ক্রনিক হেপাটাইটিস বিতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মাত্র 13.4% ব্যক্তির রোগ নির্ণয় সম্ভবপর হয়, যার মধ্যে চিকিৎসা পান মাত্র 2.6%। সারা বিশ্বে মোট আক্রান্তের মাত্র 36% হেপাটাইটিস সি রোগটির সম্পর্কে সচেতন। তাহলে দেখতেই পাচ্ছেন যে এই রোগটি সম্পর্কে সচেতনতাও অত্যন্ত কম। সেই কারণেই এই রোগ সম্পর্কে মানুষকে আরও বেশি করে সচেতন করতে হেপাটাইটিস বি ভাইরাসের আবিষ্কারক নোবেলজয়ী বিজ্ঞানী ডক্টর বারুচ স্যামুয়েল ব্লুমবার্গের জন্মদিন 28 জুলাই দিনটিকে প্রতিবছর বিশ্ব হেপাটাইটিস দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটিকে মাথায় রেখেই আজকের শ্রবণে স্বাস্থ্যের আসরে প্রথমেই কথা বলবো এই রোগটি সম্পর্কে, অর্থাৎ হেপাটাইটিস সম্পর্কে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার দেবানিক সরকার। তার কাছ থেকে জেনে নেব হেপাটাইটিস কি এবং তার প্রকারভেদ সম্পর্কে।
1: হেপাটাইটিস হলো লিভারের প্রদাহ, যা বিভিন্ন কারণে হতে পারে। ভাইরাল ইনফেকশন, অর্থাৎ ভাইরাসের আক্রমণ থেকে লিভারের প্রদাহ। অটোইমিউন হেপাটাইটিস, অর্থাৎ আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতার যে সিস্টেম, সেটি লিভারের কোষকে ফরেন বডি মনে করে আক্রমণ করে। অ্যালকোহলিক হেপাটাইটিস, অর্থাৎ মাদক জাতীয় দ্রব্যের সেবনের ফলে যে লিভারের প্রদাহ। ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস, অর্থাৎ ওষুধের ওভারডোজ বা বিষক্রিয়া থেকে লিভারের যে প্রদাহ। MASH, অর্থাৎ মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটোহেপাটাইটিস, অর্থাৎ লিভারে 5%-এর বেশি ফ্যাট জমা হওয়ায় লিভারের যে প্রদাহ। এখন লিভারের এই প্রদাহের ফলে যে মেন উপসর্গগুলো হয় সেগুলো হলো ক্লান্তি, পেটের ব্যথা, বিশেষত ডান দিকে ব্যথা, জন্ডিস, অর্থাৎ শরীর হলুদ হয়ে যাওয়া, চোখ হলুদ হয়ে যাওয়া, পায়খানার কালার একটু ফ্যাকাশে হয়ে যাওয়া। এই রোগ আবার থেকে জল থেকে ট্রান্সমিশন হতে পারে, যৌন সংসর্গ থেকে, অর্থাৎ আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স থেকে হতে পারে,

0: স্কিল শেয়ারিং থেকে হতে পারে, এবং যেরকম বললাম যে অ্যালকোহল এবং ওষুধের ওভারডোজ থেকেও হতে পারে।
1: এই রোগের কারণগুলো সম্পর্কেও আমাদের জানালেন ডাক্তার দেবানিক সরকার।
2: হেপাটাইটিস রোগের কারণ সম্পর্কে একটু আলোচনা করা যাক। এখন হেপাটাইটিস হলো লিভারের প্রদাহ, যা বিভিন্ন কারণে হতে পারে। এর প্রধান কারণগুলি হলো ভাইরাল ইনফেকশন, এর মধ্যে হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই আছে। এর মধ্যে হেপাটাইটিস এ এবং ই জল এবং খাবার বাহিত রোগ, বি এবং সি এগুলো হলো সিরিঞ্জ শেয়ার করা, ব্লাড ট্রান্সফিউশন থেকে আসতে পারে, আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স থেকে আসতে পারে, এবং ডি হলো হেপাটাইটিস বি ডি সুপার ইনফেকশন। অটোইমিউন হেপাটাইটিস, এখানে শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম, সেই সিস্টেম লিভারেরই কোষকে ফরেন বডি মনে করে আক্রমণ করে। অ্যালকোহলিক হেপাটাইটিস, মাদক জাতীয় দ্রব্য সেবন করার ফলে যে লিভারের ইনফ্লামেশন, সেটাকে আমরা অ্যালকোহলিক হেপাটাইটিস বলি। ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস, ওষুধের ওভারডোজ বা বিষক্রিয়া থেকে লিভারের যে প্রদাহ, সেটাকে আমরা ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস বলি। এবং ফাইনালি MASH, অর্থাৎ মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ, এটা লিভারে 5%-এর বেশি ফ্যাট ডিপোজিশন বা চর্বি ডিপোজিশনের ফলে লিভারের যে প্রদাহ।
1: এবার আসব এই রোগের সাধারণ লক্ষণ বা উপসর্গগুলির ব্যাপারে, ডক্টর সরকার জানালেন সেটিও।
2: হেপাটাইটিসের প্রধান উপসর্গ হল জন্ডিস, যেখানে সারা শরীর হলুদ হয়ে যেতে পারে, চোখ হলুদ হয়ে যায়, যেটাকে আমরা বলি ইকটেরাস অব দ্য স্ক্লেরা, প্রস্রাব, গাঢ় হলুদ রং হয়ে যেতে পারে, পেটে বিশেষত পেটের ডান দিকে অর্থাৎ রাইট আপার কোয়াড্রেন্টে ব্যথা হতে পারে, জ্বর আসতে পারে, বমি পেতে পারে অর্থাৎ নজিয়া, বমি হতে পারে অর্থাৎ ভমিটিং, ক্লান্তি বা ফ্যাটিগ হতে পারে, পায়খানার রং ফ্যাকাশে হয়ে যেতে পারে। এই উপসর্গগুলো হেপাটাইটিস ভাইরাসের সাথে এক্সপোজার বা সংস্পর্শে কয়েক সপ্তাহের মধ্যে দেখা যেতে পারে। হেপাটাইটিসের উপসর্গের তীব্রতা কিন্তু এক একজনের এক এক রকম হতে পারে। কারুর ক্ষেত্রে কয়েকদিনের মধ্যে উপসর্গ চলে যেতে পারে, আবার কিছু ক্ষেত্রে বহুদিন এই উপসর্গ থাকতে পারে, এমনকি বেড়েও যেতে পারে, বিশেষত ক্রনিক হেপাটাইটিস ইনফেকশনে। ক্রনিক হেপাটাইটিস ইনফেকশনের কমপ্লিকেশন হলো সিরোসিস অফ লিভার, সেখানে পেটে জল জমতে পারে, সেই রোগী কনফিউজ হয়ে যেতে পারে অর্থাৎ ভুলভাল বকতে পারে, জন্ডিসের তীব্রতা বাড়তে পারে, ইন্টারনাল হেমারেজ হতে পারে অর্থাৎ কালো পায়খানা, রক্তবমি হতে পারে, এগুলো সিরোসিস অফ লিভারের। এবং সবচেয়ে খারাপ জিনিস যেটা হতে পারে সেটা হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা।
1: এই রোগ থেকে বাঁচতে কি ধরনের সচেতনতা অবলম্বন করা যেতে পারে সে বিষয়ে আমাদের অবগত করলেন ডাক্তার দেবানিক সরকার।
2: হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বি থেকে বাঁচতে সবচেয়ে ভালো পথ হল ভ্যাকসিনেশন বা প্রতিষেধক। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অর্থাৎ CDC রেকমেন্ড করেন যে যাদের হাই রিস্ক আছে তারা প্রত্যেকেই হেপাটাইটিস বি ভ্যাকসিন নিন। এই হাই রিস্ক গ্রুপের মধ্যে কিন্তু আমরা হেলথ কেয়ার ওয়ার্কাররাও পড়ি। হেপাটাইটিস এ ভ্যাকসিন তাদের নেওয়া উচিত যারা ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করেন। হাইজিন, ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া খাবার আগে এবং বাথরুম যাওয়ার পরে হেপাটাইটিস এ এবং ই কে রুখে দিতে পারে। খোলা খাবার না খাওয়া অর্থাৎ যে খাবার রাস্তায় খোলা অবস্থায় পড়ে আছে সেগুলো থেকে বিরত থাকা, পিউরিফায়ার জল বা ফুটিয়ে জল খাওয়া, এই অভ্যেস করতে হবে। হেপাটাইটিস বি এবং সি থেকে বাঁচতে হলে নিডল শেয়ার না করা, পার্সোনাল আইটেমস যেরকম দাড়ি কামানো রেজার, তোয়ালে, দাঁত মাজার টুথব্রাশ এগুলো কারোর সাথে শেয়ার করবেন না। সেফ সেক্সুয়াল প্র্যাকটিস অভ্যেস করুন, যেরকম কন্ডম ইউজ করা। এছাড়াও টেস্ট করানো, যারা হাই রিস্ক পপুলেশন তাদেরকে টেস্ট করাতে হবে, বিশেষত যাদের একাধিক সেক্সুয়াল পার্টনার আছে, যারা ড্রাগ অ্যাডিক্ট, যারা নিডল শেয়ার করেন, এনাদের হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি টেস্ট করানো অতি অবশ্যই উচিত। অ্যালকোহলিক হেপাটাইটিস থেকে বাঁচতে হলে মাদক দ্রব্য থেকে বিরত থাকুন। ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস থেকে বাঁচতে হলে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন। MASH অর্থাৎ মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটো হেপাটাইটিস থেকে বাঁচতে হলে রেগুলার বেসিসে অন্তত পক্ষে সপ্তাহে 150 মিনিট এক্সারসাইজ করুন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করুন, বেশি করে সবজি খান, বেশি করে জল খান, বেশি করে ফল খান, ফ্রাইড ফুড বা জাঙ্ক ফুড, কম খা

0: খান, ওজন কন্ট্রোল করুন, যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস প্রপার কন্ট্রোল করুন, যাদের কোলেস্ট্রল বেশি থাকে সেই কোলেস্ট্রলকে কন্ট্রোল করুন, যাদের প্রেশার বেশি থাকে সেই ব্লাড প্রেশার কন্ট্রোল করুন। এই বেসিক লাইফস্টাইল মডিফিকেশন এমএসএইচ থেকে বাঁচতে সাহায্য করতে পারে।
1: একেবারে শেষে ডাক্তার দেবানিক সরকারের কাছ থেকে আমরা জেনে নিলাম এই রোগের চিকিৎসা সম্পর্কেও।
0: হেপাটাইটিসের চিকিৎসা নির্ভর করে যে কি প্রকার হেপাটাইটিস হয়েছে তার উপর। অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস সি শরীর নিজেই ক্লিয়ার করে দেয়, সিমটোম্যাটিক ট্রিটমেন্ট ছাড়া কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট লাগে না। অ্যাকিউট হেপাটাইটিস বি ও শরীর অনেক সময় নিজেই ক্লিয়ার করে দেয়, কিন্তু ক্রনিক হেপাটাইটিস বি এর চিকিৎসা দীর্ঘদিন চলে। সেক্ষেত্রে আমাদের উদ্দেশ্য হয় সিরোসিস অফ লিভার এবং লিভার ক্যান্সার যাতে প্রিভেন্ট করা যায়। হেপাটাইটিস বির অ্যান্টিভাইরাল ওষুধ আছে, হেপাটাইটিস বিকে প্রিভেন্ট করার জন্য ভ্যাকসিন বা প্রতিষেধক আছে। হেপাটাইটিস সির ক্ষেত্রে সাধারণত এটি ক্রনিক হয়, কিন্তু এখন ওরাল ট্যাবলেট বেরিয়ে যাওয়ায় 12 সপ্তাহের মধ্যে এই হেপাটাইটিস সি ক্লিয়ার করা সম্ভব। হেপাটাইটিস ডি অ্যাকিউট হলে তার ট্রিটমেন্ট সাধারণত লাগে না, কারণ আমাদের শরীর নিজেই এই হেপাটাইটিস ডি ক্লিয়ার করে দেয়। কিন্তু যদি এই হেপাটাইটিস ডি ক্রনিক হয় সেক্ষেত্রে হেপাটাইটিস বির মতো এই হেপাটাইটিস ডিরও চিকিৎসা বহুদিন চলে। এক্ষেত্রে বলে দেওয়া উচিত যে হেপাটাইটিস ডি হল হেপাটাইটিস বির সুপার ইনফেকশন। অ্যালকোহলিক হেপাটাইটিসের চিকিৎসার প্রধান পার্ট হল মদ থেকে বিরত থাকা, প্রপার নিউট্রিশন এবং সাপোর্টিভ কেয়ার, ক্ষেত্র বিশেষে স্টেরয়েড থেরাপি, এছাড়াও মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্টের হেল্প লাগে আমাদের সেই পার্টিকুলার রোগীকে অ্যালকোহলের নেশা থেকে বার করে আনার জন্য। অটোইমিউন হেপাটাইটিসের চিকিৎসা হল ইমিউনো সাপ্রেসিভ ওষুধ, যেটা লিভারের প্রদাহ কমায়। ড্রাগ ইনডিউসড হেপাটাইটিসের প্রধান চিকিৎসা হল সেই ওষুধটিকে সাথে সাথে বন্ধ করে দেওয়া যেটা থেকে এই সমস্যা হচ্ছে, এবং সাপোর্টিভ কেয়ার। এমএসএইচ অর্থাৎ মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটোহেপাটাইটিসের চিকিৎসা হল ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ রেগুলার ওয়াকিং, রিডাকশন অফ ওয়েট অর্থাৎ ওজন কমানো, ডায়াবেটিস কন্ট্রোলে রাখা, ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখা, কোলেস্ট্রল বা লিপিড প্রোফাইল কন্ট্রোলে রাখা, এগুলি হল এমএসএইচ এর মেন চিকিৎসা।
1: বন্ধুরা, বিশ্ব হেপাটাইটিস দিবসকে মাথায় রেখে এতক্ষণ আমরা কথা বলছিলাম হেপাটাইটিস রোগ সম্পর্কে। আমাদের সঙ্গে ছিলেন ডাক্তার দেবানিক।

0: এরপর আসা যাক দ্বিতীয় প্রসঙ্গে। আমাদের দেশে জলে ডুবে মৃত্যু একটি নিত্য নৈমিত্তিক এবং উদ্বেগজনক ঘটনা। যে সমস্ত ব্যক্তি জলে ডুবে যান তাদের চিকিৎসা সম্পর্কে এবার আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক ডাক্তার শিবশঙ্কর মাহাতো। তিনি প্রথমেই এই জলে ডুবে মৃত্যুর ঘটনার বর্তমান পরিস্থিতি সম্পর্কে উল্লেখযোগ্য পরিসংখ্যান সহ জানালেন বেশ কিছু তথ্য।
1: এপেক্স বডি NCRB ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো তার তথ্য অনুযায়ী আমাদের দেশে অ্যানুয়ালি প্রায় 40,000 মানুষ জলে ডুবে মারা যায়। অর্থাৎ জলে ডুবে যাওয়ার ঘটনা অনেক বেশি, দেশে মারা যাওয়ার সংখ্যাটাই প্রায় 40,000, যা দেশের টোটাল যা আননেচারাল বা অপমৃত্যু ডেথ তার 9% এবং সংখ্যাটা যথেষ্টই উদ্বেগজনক, কিন্তু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের মতো অত প্রচারে আসে না। এবারে চলে আসি আমাদের রাজ্যের ক্ষেত্রে। আমাদের রাজ্যে পরিসংখ্যান অনুযায়ী সারা বছর প্রায় 9,000 মানুষজন জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে, যা ডেলি এভারেজ বা দৈনিক পরিসংখ্যান করলে 25, যেটা দেশের 1/4 অর্থাৎ 25% ক্যাজুয়ালিটি আমাদের ওয়েস্ট বেঙ্গল শেয়ার করছে। আর এই 25 যে দৈনিক সংখ্যাটা বললাম, সেটা এই মনসুন বা বর্ষার সময় বেড়ে যায়, অন্য সময় স্বাভাবিকভাবেই তা কমে যায়। এগুলো দুর্ঘটনা প্রায় সব জায়গায় ঘটে, কিন্তু এটা মেনলি রুরাল এরিয়া, যেখানে খাল বিল নদী বা কোস্টাল এরিয়া আছে সেই জায়গায় দুর্ঘটনাটা সবচেয়ে বেশি হয়। পরিসংখ্যান অনুযায়ী 86% রুরাল ইনসিডেন্ট, 14% আরবান সেন্ট্রিক বা শহরের লোকজন। আচ্ছা, কেন হয় যদি বলেন, তাহলে বলি যে রুরাল এলাকাগুলো সেখানে অনেক বেশি সংখ্যক পুকুর খাল বিল নদী নালা ক্যানাল সেচ ব্যবস্থার জন্য জলাশয় বা ধরুন 5-10 কিলোমিটার একটা করে নদী, অর্থাৎ অ্যাক্সেস টু ওয়াটার অনেক বেশি বা এক্সপোজার টু ওয়াটার অনেক বেশি, তাই অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্টও সংখ্যাটাও বেড়ে যায়। এই জন্য গ্রামাঞ্চলে সংখ্যাটা বেড়ে যায়। যদিও কিন্তু আয়রনিক্যালি গ্রামের লোক সবাই সাঁতার জানে, কম বেশি সবাই সাঁতার জানে বা শিখে নেয়, তা সত্ত্বেও জলে ডুবার মৃত্যুটা কিন্তু গ্রামের লোকজনই বেশি হয়। শহরের লোকজন সাঁতার জানে না কিন্তু সাঁতারে মৃত্যু হচ্ছে না, কারণ তাদের এক্সপোজারটাই কম। গ্রামের লোকজন সাঁতার জানা সত্ত্বেও মৃত্যুর কারণ হচ্ছে তাদের ওই মনসুন সময় বা বর্ষার সময় বিপজ্জনক সীমার বাইরে জল আছে। গভর্নমেন্ট থেকে ঘোষণা করা হচ্ছে, মোবাইলে মেসেজ দেওয়া হচ্ছে, সোশ্যাল মাধ্যমে পরিসংখ্যান দেওয়া হচ্ছে যে আপনারা জলে নামবেন না, সতর্কতকরণ জানানো হচ্ছে, তা সত্ত্বেও তাদের নানান কারণে, কখনো কাজের জন্য বা মৎস্যজীবী হিসাবে বলুন, চাষবাসের জন্য বলুন, কোনো কারণে, আর এই এই সময় অর্থাৎ এই যখন জল বেড়ে যাচ্ছে এই সময়ে নদী বলুন খাল বিল বলুন এগুলো প্রচণ্ড খরস্রোতা, যেটা আমরা বলি যে জলের স্পিড এতটাই বেশি থাকে সেখানে সাঁতার জানা বা না জানা খুব একটা পার্থক্য হয় না। তাছাড়া এক্ষেত্রে যেটা আমরা বলি অনেকটা ইনসিডেন্টাল, হঠাৎ করে বন্যা চলে এলো, যেটাকে বলে হড়কা বান বা পাহাড়ি এলাকা, হঠাৎ করে একটা পাহাড়ের চাঁই খসে পড়লো, অনেকটা জল একসাথে চলে এলো, সেক্ষেত্রে সাঁতার জানা বা না জানা এখানে যে আশেপাশে থাকবে সেই দুর্ঘটনার শিকার হবে। আরেকটা পয়েন্ট, যেটা গ্রামে যে ধরনের খাল বিল পুকুর যাই বলুন না কেন, এগুলো অনেকগুলোই প্রোটেক্টেড নয় বা মেড নয়, কেউ ওখানে পাশাপাশি উদ্ধার করার জন্য কেউ লোকজন নেই। অথচ শহরে যেটুকু জলাশয় আছে বা সুইমিং পুল আছে যাই বলুন, তারা ইকুইপ তারা সার্ভাইভ করার জন্য, রিভাইভ করার জন্য, বা তারা স্ট্রাকচার্ড হবে, তাদের ঘেরা জায়গা, তারা সহজে কেউ অ্যাক্সেস পাবে না, ও জলে নামতে পারবে না, জলে ঢুকতে পারবে না, ঢুকলে ফাইন হবে, যেটা গ্রামাঞ্চলে সম্ভব নয় বা হয় না। গ্রামাঞ্চলে এটা আপনারা বুঝতেই পারছেন, গ্রামাঞ্চলে অ্যাক্সেস থাকে, এক্সপোজার থাকে, তাই ইনসিডেন্ট বেশি, অ্যাক্সিডেন্ট বেশি। শহরে আরেকটা হয়, শহরে এই 10-14 বা 15% মৃত্যু হয়, তার আরেকটা কারণ যেটা জেনেছি যে শহরে অনেকে ফর্মাল ট্রেনিং নেয়, সাঁতার শিখে না, সুইমিং পুলে সাঁতার শিখেছে, তারা সাঁতার ট্রেনিং নিয়েছে, বাট সেটা অনেকদিন আগে, বা যেটা নিয়ে সেটা এডিকুয়েট নয় টু ন্যাচারাল রিভার। স্বভাবতই সে ধরুন কলকাতা মানুষ, সে কোনো একটা সুইমিং পুলে সাঁতার শিখেছে, এখন সে গঙ্গাতে নেমেছে, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়। সে একটা কম আবদ্ধ জায়গায় সাঁতারটা শিখলো, যেটাতে ফ্লো নেই বা ফ্লো থাকলো মিনিমাম ফ্লো, বাইরে যেখানে রিয়েল সিচুয়েশন গঙ্গা, সেখানে বর্ষাকালে তো অনেক জলের স্পিড বেড়েই যায়, অন্য সময়ও জল অনেক বেশি থাকে, ফলে ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্টের ঘটনা সেক্ষেত্রে শহরতলি মানুষের সম্মুখীন হয়।
0: জলে ডোবা ব্যক্তির প্রাথমিক চিকিৎসা কি হওয়া উচিত সে বিষয়েও আমরা জেনে নিলাম ডাক্তার শিব শঙ্কর মাহাতোর কাছ থেকে।
1: জলে যদি কোনো ব্যক্তি ডুবে যায় তাকে সবচেয়ে আগে উদ্ধার করতে হবে, আশেপাশে যে ব্যক্তি আছে সেই তাকে হেল্প করার চেষ্টা করবে। প্রথমত অবশ্যই আমি বলবো চিৎকার করে অন্য হেল্প চাওয়া, যে অন্যের দৃষ্টি আকর্ষণ করা, যদি আশেপাশে কোনো ব্যক্তি বা কিছুটা দূরে হয়তো কেউ আছে চিৎকার করলে শুনতে হবে, বা তার চোখের গোচরে না থাকলেও আশেপাশে থাকার জন্য অবশ্যই লাউডলি চিৎকার করা উচিত যে হেল্প হেল্প হেল্প, ঘটনা ঘটেছে, নিশ্চয়ই মানুষজন বাঁচাতে চেষ্টা করবে। এবং সেই ব্যক্তি যদি সাঁতার জানে বা অল্প প্রশিক্ষণ থাকে সে জলে নেমে উদ্ধার করতে পারে। আমাদের অ্যাডভাইস বা গভর্নমেন্টের অ্যাডভাইস সবসময় এটা থাকে যে আপনি যদি সাঁতার না জানেন তাহলে ওই ব্যক্তিটিকে একটি লাঠি বা একটি দড়ি দিয়ে পাড়ে তুলে আনা বা ডাঙ্গায় তুলে আনা ব্যবস্থা করলে ভালো হয়। সেই ট্রেনিংটা থাকলে এই জলে ডোবা ব্যক্তিটিকে সার্ভাইভ করানো অনেক দ্রুততার সাথে এবং হয়তো বেঁচে যাবে, বাঁচানোর চেষ্টা করতে পারে, বেঁচেও যায়। কীভাবে করা হয় না, প্রথমেই হচ্ছে আশেপাশে পরিষ্কার করে নেবে, মুখের মধ্যে আশেপাশে যদি মাটি কাদা লেগে থাকে বা ঘাস বা ওই জাতীয় কিছু থাকে তো সেগুলো পরিষ্কার করে তাকে সিপিআর দেওয়া হয়, বুকের ওপর চাপ দিতে হয়। বুকের ওপর চাপ দিলেই হচ্ছে আবার তার হৃৎপিণ্ড নর্মাল গতি পায় এবং শ্বাস প্রশ্বাস শুরু হয়ে যায়। গ্রামের লোক হঠাৎ করে যেটা বুকে চাপ দেয় ওটা আমরা খুব একটা আনসাইন্টিফিক বলবো না, কারণ তারা সিপিআর হয়তো জানে না, কিন্তু তারা মানুষটা বাঁচানোর চেষ্টা করে। আর যদি সে এলআইভি থাকে তখন কথা বলতে পারে, দেন ওয়েন এল গুড। এবার যদি ওই ব্যক্তিটি শিশু হয় তাহলে প্রথমেই তাকে ঠান্ডা লেগে যাওয়ার জন্য জামা কাপড়টা খুলে নতুন জামা প্যান্ট দেওয়া, হাত পাগুলো ঘোষা বা পাশে একটু উন জ্বালিয়ে দিলেও মানে তার একটু ওয়ার্মিং দরকার হয়। বাচ্চাদের ক্ষেত্রে ঠান্ডা লেগেও মৃত্যু হয়। এরপর চলে আসে তাকে মানে হেল্প করে যতটা সম্ভব তাকে নিকটবর্তী হসপিটালে নিয়ে যাওয়া।
0: এবার আসবো সেই ব্যক্তির হাসপাতালে নিয়ে যাওয়ার পর কি ধরনের চিকিৎসা তাকে দেওয়া হয় সেই সম্পর্কে জানালেন ডাক্তার শিব শঙ্কর মাহাতো।
1: হসপিটালে নিয়ে গেলেই যেটা হয়, যেখানে আমি যেটা বললাম প্রত্যেক সাধারণ নাগরিক বিএলএস ট্রেনিং বেসিক লাইফ ট্রেনিং, সেরকমই আমাদের স্বাস্থ্যকর্মীদের জন্য ডাক্তারবাবু প্যারামেডিক সবার জন্য অ্যাডভান্স অ্যাডভান্স লাইফ সাপোর্ট সিস্টেমের ট্রেনিং সবার থাকে। অর্থাৎ এখানে হসপিটালে নিয়ে আসলে প্রথমে যেটা করা হয় এয়ারওয়ে এস্টাবলিশ করা হয়, শ্বাস প্রশ্বাস নিতে পারছে কিনা, শ্বাস প্রশ্বাস নিতে না পারলে কোনো কোথাও যদি আটকে যায় প্রথমেই আর্টিফিশিয়ালভাবে চেষ্টা করা হয় যে আমরা শ্বাসনালীর মধ্যে একটা টিউব পরিয়ে দিই, তার মধ্যে আমরা অক্সিজেন দেওয়া শুরু করি। মানে এখানে অনেকগুলো লোক একসাথে কাজ করে, তিন চারজন লোক, কেউ অক্সিজেন স্যাচুরেশন দেখছে তার অক্সিজেন কম আছে ওকে অক্সিজেনটা বাড়িয়ে দেওয়া হবে, কেউ ব্লাড নেওয়ার চেষ্টা করলে তাড়াতাড়ি ব্লাড টেস্ট করবে সোডিয়াম কত পটাশিয়াম কত দেখার জন্য, সে অনুযায়ী তার পরবর্তী ট্রিটমেন্ট হবে। আবার কেউ বাইরের লোকজনের সাথে কথা বলছে, বাইরের নিকট আত্মীয় তারাও মানে অ্যাংজাইটিতে ভুগছে যে কী হলো দাদা ভাই বোন বা যেই হোক না কেন তাদের কী হলো, তাদের কী কথা বলছে, এইভাবে গোটা একটা সিস্টেম রান করে। আলটিমেটলি তাকে একটা আইসিউতে বেড দেওয়া হয় এবং প্রয়োজন অনুযায়ী সব মনিটর করে যদি দেখা যায় তাকে ভেন্টিলেশনের প্রয়োজন, ভেন্টিলেশন দেওয়া হয়। এরপরে সে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে, আর যদি ইনসিডেন্টাল বা দুর্ঘটনা ঘটলে মারাও যেতে পারে, মারা যাওয়া যদিও কাম্য নয়।

তাহলে বন্ধুরা, আজ শ্রবণে স্বাস্থ্যের আসরে আমরা কথা বললাম হেপাটাইটিস রোগ এবং তার চিকিৎসা এবং জলে ডোবা ব্যক্তির চিকিৎসা সম্পর্কে। শ্রবণে স্বাস্থ্য আজ এ পর্যন্তই। সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। কথা হবে পরের পর্বে। নমস্কার।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
0: এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ইমনে বিহাগে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী চুনিলাল ভট্টাচার্য।

দশমিক 6 মিটার, অর্থাৎ 657 কিলোহার্টসে আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী মৌমিতা রায়।

0: আজকের পরম্পরা অনুষ্ঠানে শ্রোতাদের স্বাগত জানাচ্ছি। আগের পর্বগুলিতে বিভিন্ন সময় আমরা শিল্পকলার বিভিন্ন ক্ষেত্র থেকে কিছু বিশিষ্ট ব্যক্তিত্বকে আপনাদের সামনে উপস্থিত করেছি, যারা সঙ্গীত, শিল্প, সাহিত্যের অঙ্গন পেরিয়ে এসেছেন, সুদীর্ঘ পথ পেরিয়েছেন, তারা নিজস্ব অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছেন এবং সমৃদ্ধ করেছেন তাদের অগণিত দর্শক, পাঠক এবং শ্রোতৃমণ্ডলীকে। আজকের পরম্পরায় আমরা পেয়েছি সেই রকমই একজন সঙ্গীত ব্যক্তিত্বকে, রবীন্দ্রগানের আঙিনায় যার স্বচ্ছন্দ পদচারণা বিগত প্রায় কয়েক যুগ ধরে শিখেছেন, শিক্ষা দিয়েছেন, শ্রোতাদের মুগ্ধ করেছেন রবীন্দ্রনাথের চিন্তন, সুর ও মনন দিয়ে। আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি শ্রীমতী প্রমিতা মল্লিক, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
1: ধন্যবাদ।
0: তো আমরা একটা গান দিয়েই শুরু করি না?
1: বেশ,

0: গান দিয়ে শুরু হলো আজকের পরম্পরা। আবারও বলছি, আমাদের আজকের সম্মানীয় অতিথি শ্রীমতী প্রমিতা মল্লিক। আচ্ছা, সঙ্গে যারা রয়েছেন তাদেরকেও একটুখানি পরিচিতি করিয়ে দিই। আমার ডান দিকে হাসি হাসি মুখ করে বসে রয়েছেন এসরাজ নিয়ে দেবাশিস হালদার, তার পাশে রয়েছেন তবলায় প্রসেনজিৎ শীল, আর কিবোর্ডে আজকে রয়েছেন সুব্রত মুখার্জি, যিনি বাবু নামে পরিচিত, ওনাকে বলি সুব্রত বাবু মুখার্জি। গল্প শুরু হচ্ছে। আমরা সাধারণত এই অনুষ্ঠানে আপনার সাংগীতিক জীবনের এই যে এই যত বছর আপনি পেরিয়ে এসেছেন, যেটা আমরা বলছি, এটার একদম প্রথম থেকে আমরা যদি শুরু করি, একদম ছোটবেলার থেকে।
1: বেশ, আমি আমার সাংগীতিক জীবন আর আমার ব্যক্তিগত জীবন আলাদা করাটা একটু মুশকিল, তার কারণ আমি জন্মে বড় হয়েছি শান্তিনিকেতনে প্রথম 18 বছর অবধি। তাই আমার যে সঙ্গীত শিক্ষার যে বুনিয়াদ সেটা শান্তিনিকেতনেই তৈরি হয়েছিল। তার আগে একটা ছোট্ট গল্প বলে দিই। যেই গানটি দিয়ে আমি শুরু করলাম, এটি আমাদের শান্তিনিকেতনের আশ্রমের সব ছেলেমেয়েদের হয়তো মনের গান। এই গানটির যে রাঙামাটির রাস্তা, শালের বনে খ্যাপা হাওয়া, এগুলি সব আমরা দেখে দেখে এর মধ্যে থেকে থেকে বড় হয়েছি প্রকৃতির কোলে। আর আরেকটা কথা হয়তো শ্রোতাদের শুনলে ভালো লাগবে, যে এই গানটি আমরা ক্ষিতিমোহন সেনের স্ত্রীর একটি চিঠি থেকে জানতে পারি যে ওদের ছোট মেয়ে অমিতা সেন বসে ধুলোয় বসে খেলা করছিলেন।
0: আচ্ছা,
1: অমিতা সেন হচ্ছেন অমর্ত্য সেনের মা, এবং রবীন্দ্রনাথ তাকে দেখে, তাকে মনে রেখে এই গানটি লিখেছিলেন, ছোট মেয়ে ধুলায় বসে খেলার ডালি একলা সাজায়। তো শান্তিনিকেতনে জন্মানোর আরেকটা ব্যাপার হয়তো সবার শুনতে ভালো লাগবে, সেটা হচ্ছে যে আমার জন্ম হয়েছে রবীন্দ্রনাথের প্রয়াণের বছর 10-11 মধ্যে।
0: আচ্ছা,
1: ফলে সেই সময়কার শান্তিনিকেতন এবং এখনকার শান্তিনিকেতনের মধ্যে অনেক অমিল। তখন শান্তিনিকেতন ছিল একটা বড় একান্নবর্তী পরিবার, মানে এমনকি কারুর বাড়িতে ভালো রান্না হলেও সেটা কারুর বাড়িতে দিয়ে আসা হতো। কারুর বাড়িতে কাঁঠাল পেকেছে, সেই কাঁঠাল খুল, মানে আমাদের বাড়িতেই দেখেছি, সেই কাঁঠালের ইয়ে ছাড়িয়ে কোয়াগুলো বাটিতে করে করে প্রতিবেশীদের বাড়ি, যাদের বাড়ি, এগুলো এরম আর কি ছিল। সবাই সবাইকে চিনত, একটা অদ্ভুত নিবিড় আত্মীয়তার সূত্রে সকলে বাঁধা ছিল। তাই জন্য আমাদের বাড়িতে যেরকম রথীন্দ্রনাথ, মীরা দেবী, প্রতিমা দেবী, ইন্দিরা দেবী চৌধুরানী সকলকে বাড়িতে দেখেছি।
0: আচ্ছা,
1: সেরকম, হ্যাঁ, নন্দলাল বসু, ক্ষিতিমোহন সেন, ক্ষিতিমোহন সেনও আমাদের বাড়িতে এসেছেন, সেটা আমার মনে নেই, কিন্তু আমরা ওদের বাড়িতে গেছি। আর তারপরের যারা, মানে ধরুন কণিকা বন্দ্যোপাধ্যায়, শান্তিদেব ঘোষ, নীলিমা সেন, এদের আমাদের বাড়িতে যাতায়াত খুব বেশি ছিল। তো এরকম একটা পরিবেশে যে সময় শান্তিনিকেতনের আকাশে বাতাসে সুর শোনা যেত, একটা রবীন্দ্র ভাবনায় সকলে বড় হচ্ছিল, লালিত হচ্ছিল, রবীন্দ্র মননে বড় হচ্ছিল, সেই একটা আবহাওয়ায় আমার জন্ম এবং বেড়ে ওঠা।
0: তো গান কি একদমই মানে ছোটবেলা থেকেই গান গাইতেন? আর বাড়িতে সেরকমের কোনো পরিবেশ ছিল?
1: বাড়িতে পরিবেশের কথাও একটু আমাকে তাহলে বলতে হয়। আমি পারিবারিক সূত্রে আমি ব্রাহ্ম।
0: আচ্ছা,
1: এবারে আমার প্রপিতামহ, যাকে আমরা কর্তা বাবা বলতাম, তার নাম ছিল দুর্গানাথ রায়। তিনি ব্রাহ্ম সমাজের একজন প্রচারক ছিলেন এবং নিজে অত্যন্ত ভালো একজন সুগায়ক এবং সঙ্গীত রচয়িতা ছিলেন। মানে এরকম শোনা যায়, আমি তো তাঁকে চোখে দেখিনি, শোনা যায় যে তিনি কোনো জায়গায় উপাসনা হচ্ছে, সেই উপাসনার মন্ত্র বা তার পাঠ শুনে ওর মনে যেরকম ভাব হতো, সেই ভাব অনুযায়ী উনি তৎক্ষণাৎ গান রচনা করতে পারতেন, এবং ওর গলা অসাধারণ ছিল। ওর একটি যন্ত্র আমাদের বাড়িতে অনেকদিন অবধি ছিল, কিছুটা ওই মানে একতারার মতন দেখতে, কিন্তু অনেকটা বড়।
0: আচ্ছা,
1: তো আর নিচটা আর একটু বড় গোল, ওইটা উনি বাজাতেন। মানে আমি এগুলো সবই গল্প শোনা আমার। তো সেই এই সূত্রটা আমি কেন বললাম, যে রায়বাড়িতে আমি বিয়ের আগে রায় ছিলাম, তো এই রায়বাড়িতে, রায় পরিবারে গানটা সম্ভবত ওঁর কাছ থেকে পরের সব প্রজন্মে মোটামুটি সকলে গাইতে পারতো, মানে আমাদের পরিবারের সব ভাই বোনরা গান করতে পারেন, হয়তো পেশাদারিভাবে কেউ নেননি আমি ছাড়া, কিন্তু প্রত্যেকে গান করতে পারেন।
0: আপনার বাবা মা মানে এদের মধ্যে কেউ
1: কি? বাবা বাবা পারতেন, তবে বাবা আবার খুব ভালো খেলোয়াড় ছিলেন। তো বাবার একবার গলায় ফুটবল লেগে বাবার ভোকাল কর্ড ড্যামেজড হয়ে গেছিলো, তারপরে গলার আওয়াজটা একটু বসে গেছিলো। সুরে গাইতেন পুরো, কিন্তু খুব গলাটা খুলতে পারতেন না, কিন্তু সেইটা আবার পুড়িয়ে দিয়েছিলেন আমার কাকা। আমার কাকার নাম হচ্ছে বিশ্বজিৎ রায়, আমার একমাত্র কাকা। উনি না থাকলে আমার গান যেটুকু হয়েছে সেটুকু হতো না, তার কারণ আমি কাকুন বলে ডাকতাম। তো কাকুন ছিলেন শান্তিনিকেতনে ইন্দিরা দেবী, শান্তিদেব ঘোষ, শৈলজা রঞ্জন মজুমদার প্রত্যেকের ছাত্র, উনি সঙ্গীত ভবনের স্নাতক। তো ওইখান থেকে সঙ্গীত শিক্ষা উনি করেছেন। আর আমাদের বাড়িতে একটা ইটালিয়ান অর্গান ছিল, একমাত্র আমি ছাড়া, আমি এবং মা ছাড়া বাকি সকলে অর্গান বাজিয়ে গান করতেন। মানে আমার ঠাকুমা, আমার কাকা, আমার বাবা গান না গাইলেও অর্গান বাজাতেন, আমার পিসি, প্রত্যেকে। অর্গানটা আমাদের বাড়ির একটা মানে দ্রষ্টব্য জিনিস ছিল আর কি, খুব সুন্দর আওয়াজ ছিল। আর ওই দুই হাতে অর্গান বাজাতেন প্রত্যেকে, মানে প্রপার অর্গান যাকে বাজানো বলে,
0: প্রথাগতভাবে যেটা বাজানো হয়।
1: ফলে আমি ছোট্টবেলা থেকে, আমার যবে জ্ঞান হয়েছে তবে থেকেই আমার এটা মনে পড়ে যে অর্গানের হয়ে আমার কাকুন বসে আছেন, নইলে বাবা বসে আছেন, তারা কিছু বাজাচ্ছেন। আর কাকুন বাজালেই আমাকে ডেকে, তখন আমি ছোট্ট, আমাকে ডেকে পাশে নিয়ে বা কোলে নিয়ে গান

0: থাকতেন আর আমাকে শেখাতেন যে গান আমি করতে পারি।
1: আচ্ছা,
0: তো এই একটা ছোট্ট থেকে দেখেছি। তারপর কাকুনের কাছে অনেকে গান শিখতে আসতেন, শ্রীনিকেতন থেকে প্রভাত পাল আসতেন, আমরা তমালদা বলতাম, উনিও খুব ভালো গাইতেন। পরে আমার কাকা চলে যান মস্কোতে, তখন উনি শান্তি দেব ঘোষের কাছে শিখতেন। যাই হোক, তো এই বাড়িতে গান বাজনার একটা চর্চা আবহ প্রথম থেকেই দেখেছি। সুতরাং গান ছাড়া অন্য কিছু হয় মানে পড়াশুনো, খেলা, গান, এই তিনটেই মোটামুটি আমাদের বাড়িতে সমানভাবে চলতো।
1: আচ্ছা, কাকার কাছ থেকে তোলা যে গান ছোটবেলায়, এটা ওরম করে তো তোলেননি, শুনে শুনে সেই গান কিছু মনে পড়ে?
0: শুনে মানে তুলেওছি, মানে শিখিয়েও দিয়েছেন, সেটার একটুখানি আমি করছি।
1: না, আমরা ছোটবেলায় মানে শিখি যেরকম, মানে কি আমরা তো ঘুরতে ঘুরতে শুনতে শুনতে শিখি, মানে যেরকম করে রবীন্দ্রনাথও শিখেছিলেন, এইটাই আমরা শুনি না একটুখানি।
0: ঠিক আছে।

0: এখানে একটা কথা বোধহয় বলে রাখা দরকার, ছোটবেলায় প্রথম যে সঙ্গীতের শিক্ষা যেটা হয়েছে, এটা তো যেটা বললাম কাকুনের কাছে শিখেছি ছোটবেলায়, সেরকম একটা কথা কাকুন ছোটবেলায় যেটা বলে দিয়েছিলেন সেটা কিন্তু এই বৃদ্ধ বয়সে এসেও মনে থাকে। বলেছিলেন যে গলা খুলে গাইবে, দাঁত চেপে গাইবে না, গলা খুলে গাইবে। এটা আমি এখনো অব্দি আমার এত ছাত্রছাত্রী সবাইকেই কথা বলি, যারা ঠোঁট চেপে দাঁত চেপে গান করে, বললাম রবীন্দ্রনাথের গানই করে গাইতে হয় না, গলা খুলে উদাত্তভাবে গান করবে। হ্যাঁ, নিশ্চয়ই সব জায়গায় সমান চিৎকার হবে
1: না, না না, মডুলেশনটা
0: যেন ঠিক হয়,
1: ঠিক
0: সেটা গান অনুযায়ী সেটাকে বদলাতে হয়। এগুলো এই শিক্ষাটা প্রথম থেকে।
1: এটা কিন্তু ধরুন মানে শান্তিনিকেতনে যারা, মানে আপনি যেরকম বলছেন যারা মানুষ ওখানে ছোটবেলা থেকে গান শিখে, আমি অনেককে চিনি, তারা সবাই এরকম গলা খুলে গাইতেই কিন্তু অভ্যস্ত।
0: হ্যাঁ,
1: ব্যাপারটাতে
0: আসলে আমরা তো ছোটবেলায় মাইক পেতাম না, আমাদের গানের ব্যবস্থা শুনে খুব অবাক হয়ে যাবেন। আমাদের গানটা ছিল কোনো ঐচ্ছিক বা ইলেকটিভ বিষয় না, ওটা ছিল আবশ্যিক, কম্পালসারি বিষয়। কিন্তু এই যে ক্লাসে আমরা গান করতে যেতাম, সপ্তাহে অন্তত দুটো করে গানের পিরিয়ড থাকতো, সেই গানের আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমার ছোটবেলায় যারা আমাদের শিক্ষিকা যারা ছিলেন, মঞ্জু বন্দ্যোপাধ্যায়, আরতি বসু, পরেশিতাংশু রায়, আর তাঁরা একটা কোনো গাছের তলা দেখে তারা বসতেন, আর আমরা ছেলেরা মেয়েরা সব দুদিকে, আমরা আসন ছিল আমাদের, আসন পেতে পেতে বসতাম, জানেন তো ওখানে
1: খোলা
0: গাছপালা। তো তারপরে যেটা ভীষণভাবে আমার মনে পড়ে, যে ওরা পিচ পাইপে ফু দিয়ে একটা স্কেল ঠিক করতেন, আমাদের কিন্তু তখন বলতেন না যে আমরা কোন স্কেলে গাইছি, সেটা বি ফ্ল্যাট না বি ন্যাচারাল না সি না কি জি, সব কিছুই জানতাম না। ওরা একটা সুর দিতেন এবং সাটা আমাদের ধরিয়ে দিতেন, এই যে সাটার
1: উপরে বেস করে পুরো গানটা হবে,
0: এবারে পুরো গানটা কিন্তু তার উপরে হতো। এবং বিশ্বাস করবেন না যে কোনো তবলাও ছিল না, তবলা থাকতো না।

0: তখন।
1: ঠিক ঠিক,
0: মানে হাতে করে তালি দিয়ে, মানে এমনকি বলছি তেওড়া, ত্রিতাল, ঝাঁপতাল, চৌতাল, কিছুর নাম কিন্তু জানতাম না আমরা, কোনটাকে যে কি বলে তার বোল বাণী কিচ্ছু জানতাম না। কিন্তু গান একটা ফেলে দিন, সে বহি নিরন্তরেই হোক, হৃদয় নন্দনে বনে হোক, বা যা বলবেন সেটা কিন্তু গেয়ে দিতে পারতাম একদম।
1: খুব সুন্দর, ভেতরে অন্য দিক থেকে শেখা, মানে তাল বুঝে গান শেখা নয়, মানে গানের সঙ্গে তালটাকে পড়ে,
0: যার জন্য এখন অবধি মানে আমার খুব আশ্চর্য লাগে যদি দেখি যে কেউ তালটা বুঝতে পারছে না। কেন আমাদের যেটা হয়েছিল, যেটা আমি নিজে ভীষণ বিশ্বাস করি, সেটা হচ্ছে যে তালের যে কনসেপ্টটা সেটা তো বেসিক্যালি ছন্দ, এটা তো ছন্দ, ওই ছন্দটা যদি শরীরে নিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু তালের পেছনে দৌড়তে হয় না।
1: অবশ্যই
0: সেইটা ভেবেই আমরা গান শিখেছি। তারপরে যখন বড় হয়ে আবার আরেকটু উন্নত, মানে বলতে পারেন যে সঙ্গীত ভবনে হয়তো একটু টেকনিক্যাল দিকগুলো শিখছি, তখন মানে ধাধা ধিনতা কাটতাকে তেনতা তেটে কাতাকা দিঘানে সেই প্রথম শিখলাম, তারা কিন্তু জানি না কিছু, কিন্তু গেয়ে যাচ্ছে,
1: গানটা গাওয়া হয়ে
0: গেছে সেরকম ভাবে আর কি।
1: আজ না তখন শান্তিনিকেতনে মানে পঠন পাঠন পদ্ধতিটা, মানে এই যে আমরা যেমন ক্লাস 1 2 3 4 5 এরকম বলি না, মানে তখন মানে কি রকম ছিল, মানে আপনাদের কি এরকম?
0: আমাদের ছিল
1: কোন স্ট্যান্ডার্ড পর্যন্ত পড়তেন?
0: না পুরো 11 অবধি, ক্লাস 11 অবধি ছিল।
1: 11, এটা কোন সাল?
0: আমি পাস করেছি স্কুল থেকে 1968 সালে।
1: আচ্ছা,
0: কলেজে ভর্তি হয়েছি 1968 সালে।
1: কলেজও কি মানে বিশ্বভারতীতে?
0: আমি অর্ধেকটা করে, আমাকে আমি আসবো সেই ব্যাপারে, আমাকে একটা পারিবারিক কারণে আমাদের চলে আসতে হয় কলকাতায়।
1: কলকাতা,
0: হ্যাঁ, চারদিকে। আর এইটাও কিন্তু বলার মধ্যে, যেটাকে ইংরেজিতে আমরা বলি যে হলিস্টিক এডুকেশন, মানে একটা পার্টিকুলার জিনিসের দিকে নয়, একটা সার্বিক শিক্ষা ব্যবস্থা, সেই সার্বিক শিক্ষাটা ওখানে ছিল বলে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যে শুধু গান করি তা না, আমি কিন্তু এই মানে ফিফা ওয়ার্ল্ড কাপ চললে আমি সেটা রাত জেগেই দেখি, কেন ওটা আমার শান্তিনিকেতনের অভ্যেস, ক্রিকেট খেলা ওরম ভাবেই দেখি, তো নাটকও দেখি, বইও পড়ি,
1: না অবশ্যই
0: এই সবগুলো নিয়ে আমরা বড় হয়েছি। কোনো একটা মানে আমি গান করছি, গান করতে ভালো লাগছে বলে আর কিছু করব না, ওই ব্যাপারটা ছিল না শান্তিনিকেতনে। তো আমি সঙ্গীত চর্চাটা নিয়মিত ছিল পড়াশোনার সঙ্গে সঙ্গে, সুতরাং গানটা সমানেই করতে হতো। আর ছোটবেলা থেকেই বিভিন্ন অনুষ্ঠানে, রেকর্ডিংয়ে ডাক পড়ত, সেটা কণিকা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় কোনো নৃত্যনাট্য হোক, কি শান্তিদেব ঘোষের পরিচালনায় কোনো নৃত্যনাট্য হোক, এইগুলো কিন্তু ছোটবেলা থেকে করেছি, ওদের কাছে গান শিখেছি। আমি প্রথম HMV-তে 1961 সালে, তখন আমার বয়স ওই 9-10 হয়নি, 9 এরকম আর কি, সেই সময় উনি কালমৃগয়া HMV তখন নাম ছিল সারেগামার, HMV থেকে রেকর্ডিং হয় একটা কালমৃগয়ার।
1: আচ্ছা,
0: তখন তাতে আমাকে মোহরমাসি কণিকা বন্দ্যোপাধ্যায় বাবাকে মাকে বললেন যে আমার নাম করে বললেন, আমাকে ওরা সবাই ডাক নামে ডাকেন, বললেন আমার নাম করে বললেন যে ওকে আমরা ওকে আমি গাওয়াতে চাই।
1: সেই ডাকনামটা কি?
0: আমার ডাকনাম মণি।
1: আচ্ছা,
0: আমাকে বেশিরভাগ লোকই মণি বলেই জানে।
1: আচ্ছা আচ্ছা,
0: হ্যাঁ, তো আর শান্তিনিকেতনের পুরনো লোকরা বলে রঞ্জিত দা কল্যাণীদির মেয়ে।
1: আচ্ছা,
0: আমার যে আলাদা কোনো পরিচয় আছে সেটা তারা কেউ মনে রাখে না, আমি চাইও না যে তারা রাখুক মনে, যাই হোক।
1: তো সেটা 61-তে রেকর্ডিং হয়েছে।
0: হ্যাঁ, সবচেয়ে মজার ব্যাপার, আমি তখন কি গান করি, একটা ওই বয়সে 8-9 বছর বয়স, গিয়ে দেখলাম মানে মোহরমাসি বললেন ওর বাড়িতে চলে যেতে, গিয়ে দেখি বড় দিদিরা সব বসে আছে, আর আমার থেকে বেশ বড় বড় সকলে, আমার কাছাকাছি বয়স ছিল আলপনা রায়ের, হয়তো নাম শুনেছেন, বাংলা বিভাগের উনি অধ্যক্ষা, ভীষণ ভালো পড়াশুনে তো ভালোই, প্রচুর বই আছে, তাছাড়া খুব সুন্দর গান করতেন। তো ওতে আমরা মুনিয়াদি বলতাম, আমার থেকে বছর দুয়েকের বড়, তো মুনিয়াদি ঋষি কুমারের গান করেছিলেন।
1: আচ্ছা,
0: আর আরেকজন রঞ্জনা সরকার বলে ভীষণ ভালো, উনিও গাইতেন, কিন্তু উনি গাইলেন না কোনোদিন, অসাধারণ গাইতেন, ওকে মিঠুদি বলতাম, তো মিঠুদি লীলার গান করলেন। তা আমি ভেবেছি যে হয়তো বনদেবীদের দলে টলে আমাকে গাইতে হবে, তারপরে মোহন মাসি বললেন না তোকে সোলো 4 লাইন গাইতে হবে। তখন তো আমি ভয় পাইনি, কেন ছোটবেলা থেকে গান করি, তো মানে ঠিক আছে গানটা শিখিয়ে দিলে কেন পারবো না, মানে এখন আমি ভাবি যে আমি কি করে তখন ছোটবেলায় এরকম গেয়েছিলাম। তো এই নেহারল সহচরী কানন আধার করি, ওই দেখো বিভাবরী আসিছে, আমি বাবু তুমি একটু সুরটা দাও, তুমি শুনিয়ে দি
1: একটু শুনি।
0: নেহারল সহ

0: আচ্ছা ছোট্ট পোর্শন গাইতে
1: হ্যাঁ আমি বলছি কোন গানটা আগে রচনা হয়েছে, এইটা না আয় তবে সহচরী?
0: না এইটাই,
1: এটাই আগে হয়েছে না?
0: আসলে বলাটা খুব মুশকিল, কেন আয় তবে সহচরীটা তো মানময়ীতে ব্যবহার হয়েছিল। তো মানময়ীর সময়টা যদি আমরা ভাবি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ যখন ফিরলেন বিদেশ থেকে, ১৮ ১৮.৫ এরকম বয়স যখন এসে বাল্মীকির প্রতিবাদের সময় লিখছেন প্রথম ভার্সন, সেই সময় জ্যোতিরিন্দ্রনাথের মানময়ীটা হচ্ছে, ওই সময় তো এটা ব্যবহার হয়েছিল। এক্সাক্ট ডেটটা কোনটা আগে আমি বলতে পারবো না। আরেকটা মজার কথা আপনাদের শুনতে, সেটা হচ্ছে যে ওই কালমৃগয়াতে কিন্তু অন্ধমুনি করেছিলেন দ্বিজেন মুখোপাধ্যায়, দ্বিজেন্দা করেছিলেন। আর এই দস্যু টস্যুদের মধ্যে, মানে কালমৃগয়াতে দস্যু না শিকারী, শিকারীদের দলে শ্যামলদা ছিলেন, শ্যামল মিত্র।
1: আচ্ছা,
0: এবারে ওরা আমাকে একটা, আমরা থাকতাম সেই সময় HMV রিহার্সাল রুম ছিল নলিন সরকার স্ট্রিটে শ্যামবাজারে, ওখানে একটা গেস্ট হাউস মতন ছিল উপরে, আমাদের ওরা ওখানে রেখেছিলেন HMV থেকে। তো ওখানে রিহার্সাল হতো, ফলে মানে পুরো মিউজিকটাও তৈরি হয়ে যেত আগেই, সুতরাং তখন তো রুম থেমে থেমে করার কোনো ব্যাপারটা ছিল না,
1: একবারই
0: হতো। তো সেই সময় ওই আমি দুবিনুনি ঝুলিয়ে ফ্রক পরে ঘুরছি, আমারকে ওরা সব নেহারুলো বলে ডাকতেন, এবং সে দ্বিজেন্দা আজীবনকাল, মানে চলে যাবার আগেও আমাকে বলে আও নেহারুলো এসো বসো, এরকম ভাবে বলতো।
1: আমরা আর একবার বলি আমাদের শ্রোতাদের জন্য যারা একটু পরে থেকে শুনছেন আমাদের অনুষ্ঠান পরম্পরাতে, আজকে আমরা গল্প করছি সঙ্গীত ব্যক্তিত্ব আমাদের অতিথি প্রমিতা মল্লিকের সঙ্গে। আবার গল্পে ফিরি,
0: বড় মিউজিশিয়ানদের সেখানে দুজনের নাম করব, প্রথমেই যার নাম করব তিনি হচ্ছেন শ্রী অশিষ বন্দ্যোপাধ্যায়।
1: আহা,
0: এসরাজের, বুঝতেই পারছেন
1: ভগবান।
0: কিন্তু আমরা তো ছোটবেলায় কি জানি, অশেষ দা আমাদের, আমরা সবাই শান্তিনিকেতনে জানেন তো, মানে কাকা জেঠুটা কম বলা হতো, সবাইকেই সবাই দা
1: দাদা বল, হ্যাঁ
0: ওরকম, কাউকে মাসি, কাউকে তারই হাজবেন্ডকে হয়তো দা, এরকম মানে কোনো সম্পর্কের ঠিক নেই। যাই হোক, তো অশেষ দাকে আমরা অশেষ দাই বলতাম, আর উনি আমাদের সঙ্গে বাজাতেন, আমাদের মতন বালখিল্য যারা কিছুই জানি না গানে, মানে আমার ছবি আছে, আমি সেদিন অবাক হয়ে দেখছি যে আমার তখন হয়তো 12 কি 13 বছর বয়স, বসন্তোৎসবে আমরা তিনজন বন্ধু আমরা গান করছি, সেখানে এসরাজ বাজাচ্ছেন কিন্তু অশিষদা।
1: আচ্ছা, আপনি কি রণধীর রায়কে দেখেছেন?
0: হ্যাঁ হ্যাঁ, টুকুদা তো আমাদের থেকে কয়েক বছরের সিনিয়র স্কুলে,
1: মানে এরা তো মানে লেজেন্ড হয়ে গেছেন না, এদের নাম
0: আমরা আসলে আমাদের একেবারে মানে আমার থেকে বড়, হয়তো 6-7 বছরের বড়, কিন্তু যেহেতু আমরা ছোটবেলা থেকেই সব শান্তিনিকেতনেরই ছেলে মেয়ে, ওটা আমাদের মধ্যে একটা অদ্ভুত বন্ধন ছিল। ইনফ্যাক্ট আমার যে তানপুরাটা, ওটা এখন অব্দি টুকুদার বাড়িতেই আছে, আর ওর স্ত্রী আলপনা আর কি মুনিয়া, মুনিয়া দিয়ে আমাকে অনেকবার বলেছে তুই নিয়ে যা, আমি বললাম না, টুকুদার বাড়িতে, টুকুদা নিয়ে গেছিলেন ওই তানপুরা, ওটা আমি নেবো না, ওটা ওখানেই থাকুক। তো টুকুদা তো অনেকবারই বাজিয়েছেন, এমনকি কিছু বছর না তাও অনেক বছর হয়ে গেল, একবার আমি শান্তিনিকেতন থেকে বর্ষার সময় গিয়েছিলাম, কলকাতা থেকে শান্তিনিকেতনে গেছিলাম, আমার বড় মেয়ের একটু শরীর খারাপ হয়েছিল, কিছুদিন থাকতে হয়েছিল সেখানে, তখন বর্ষা মঙ্গল হচ্ছে, তখনও কিন্তু প্রাক্তনীরা গিয়ে বিশ্বভারতীর অনুষ্ঠানে অংশ নিতে পারত। সে সময় নীলিমা সেন ছিলেন অধ্যক্ষ সঙ্গীত ভবনের, আমাকে ডেকে পাঠালেন, বাদলুদ্দিনের প্রথম কদম ফুল গাইতে হয়েছিল, তো তাতে রিহার্সালে কিন্তু টুকুদা বাজিয়েছিলেন রণধীর রায়। এগুলো খুবই, টুকুদা কিন্তু শুধু এসরাজ বাজাতেন না, অসম্ভব ভালো এরো মডেলিং করতেন, সেটা জানেন কিনা জানি
1: না,
0: উনি প্লেন বানাতেন।
1: ও না না, এটা তো মানে আমাদের পক্ষে জানা সম্ভবই না।

0: বানাতেন, তারপরে অসম্ভব ভালো ফুটবল খেলতেন, নাটক করতেন, অনেক কিছু করতেন,
1: বহুমুখী প্রতিভা। এবার শান্তিনিকেতন থেকে আমরা একটু এগোই, মানে কলকাতা পর্বে চলে আসি।
0: আচ্ছা, তার আগে বলতে হবে যে ওখানে কিন্তু আমি সার্টিফিকেট কোর্সটা যেটা করেছিলাম সেটা শান্তিদেব ঘোষের তত্ত্বাবধানে সঙ্গীত ভবনে। ওই তখনই সব তালের নাম জানি, এসব করিটরি সুর তাল সবটাই বুঝতে পারি, কিন্তু কোনোটার সঙ্গেই টেকনিক্যালি কোনো ওরকমভাবে জানা ছিল না, সেগুলো কলকাতায় আসার পর হয়েছিল।
1: এখানে এসে তারপরে মানে যেটা বললেন আপনি আপনার হায়ার স্টাডিজ যেটা মানে কলেজেরই, এখানে কোথায় ভর্তি হলেন কলকাতায়?
0: আমাকে তখন আমার মা মডার্ন হাই স্কুলে কাজ নিয়ে চলে এলেন। আমার বাবার শরীর, বাবা অ্যাকচুয়ালি বিশ্বভারতী গ্রন্থন বিভাগের ছিলেন আর কি, তার ইনচার্জ ছিলেন। তো বাবা একলাই থাকতেন কিছুদিন, আমরা শান্তিনিকেতনে থাকতাম। তো বাবার ভীষণ শরীর খারাপ হচ্ছিল বলে আমরা পুরো পরিবার চলে আসি কলকাতায়। তো মা তখন মডার্ন হাই স্কুলে কাজ পেয়েছিলেন। সেই সময় আমি তো কলকাতার কিচ্ছু চিনি না। মডার্ন হাই স্কুলের চারতলাতে রানী বিড়লা কলেজ ছিল।
1: আচ্ছা,
0: তো ওরা আমাকে নিতে রাজি হলো।
1: রানী বিড়লা মানে কি এখন যেখানে
0: থিয়েটার রোডে?
1: এখন থিয়েটার রোডে, তখন কি সেখানে ছিল?
0: তখন না, তখন ওটা মডার্ন হাই স্কুলের উপরে ছিল।
1: ও আচ্ছা।
0: তো যাই হোক, ওইটাতে তাই আমাকে ভর্তি করা হয়েছিল। তাই ওখান থেকে আমি ইংরেজিতে অনার্স নিয়ে বিএ পাশ করেছি। তারপরে আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে এমএ করেছিলাম।
1: আচ্ছা,
0: এই আর কি, এটা আমার হচ্ছে শিক্ষাগত আমার যেটুকু পড়াশোনা সেইটুকু। কিন্তু এই আসার পর থেকে গানটা যে শুরু হলো, তখন ওই একটু প্রথাগতভাবে শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা, সেটা ওই সঙ্গীত প্রভাকরের কোর্সটা শেষ করা, আমার একজন গুরু যিনি ছিলেন খুব যত্ন করেই শেখাতেন, নিখিল বিশ্বাস বলে কিরানা ঘরানা, তখন একটু একটু শিখেছি। তারপর যা হয় চর্চাটা,
1: নিখিল বিশ্বাস মানে ওনার কাছে কি মানে খেয়ালের তালিম পেয়েছে?
0: হ্যাঁ, খেয়ালের তালিম, উনি বাড়িতে এসে শেখাতেন।
1: আচ্ছা,
0: তখন উনি আমাকে প্রথম হারমোনিয়ামের রিড চেনান।
1: আচ্ছা, না এইটা প্রাসঙ্গিক, আমি মিউজিশিয়ান বলেই বলছি, মানে আপনার কি মনে হয় এটা যে রবীন্দ্রসঙ্গীত ঠিক মতো গাইতে গেলে ভাবটা তো ঠিক আছে, কথা ভাষা ভাব ঠিক আছে, কিন্তু একটু খেয়ালের তালিম থাকলে ভালো হয় কি?
0: একটু শাস্ত্রীয় রাগগুলো জানা দরকার।
1: হ্যাঁ, সেটাই,
0: নইলে আমি একটা গান করছি সেটা সম্বন্ধে কিছুই জানি না, এমনি গেয়ে দিলাম,
1: শ্রুতিটা তো চলে আসে না।
0: একটা তো দরকার না, যে কিভাবে কোনটাতে কিভাবে লাগাতে হয় সুরগুলো, সেগুলো তো জানা দরকার। এজন্য শাস্ত্রীয় সঙ্গীতের একটা অন্তত একটা বুনিয়াদ তো থাকা দরকারই। পরে অবশ্য আমি গান মানে খেয়াল কিছুদিন বেশ শিখেছি কুমার প্রসাদ মুখোপাধ্যায়ের কাছে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, উনি আমাকে প্রচন্ড ভালোবাসতেন এবং
1: অসাধারণ গুণী লোক।
0: তো উনি আবার আমার স্বামীকে অনেকবার বলেছেন যে মানে একবার তো বলেই ফেললেন যে তোমার পরিবারটিকে যদি আমি আর বছর 15 আগে পেতাম ওকে আমি রবীন্দ্রসঙ্গীত গাইতে দিতাম না। তাই শুনে আমার স্বামী আবার কাউকে অতটা পরোয়া করতেন না। উনি বললেন, তার উত্তরে উনি বললেন ভাগ্যিস পাননি।
1: আকাশবাণীর সঙ্গে যোগাযোগটা কবে থেকে?
0: আকাশবাণীর সঙ্গে যোগাযোগ তো 71 সাল থেকে, 1971-এ।
1: তখন তো এই এখানেই চলে এসেছে এই বিল্ডিং এ। আপনি কি একদম জেনারেলের শিল্পী হিসেবেই ঢুকেছিলেন না অন্য যুবমানি কিংবা জেনারেলি ঢুকেছেন একবারে?
0: সেটাও মজার, মানে আমার গানের যে প্রথম যেটাকে বলে পেশাদারী ভাবে কিছু আশা, আর্থিক কিছু লাভ হওয়া, সেটা প্রথম হয়েছিল 8-9 বছর বয়সে। আমি এই HMV থেকে একটা 40 টাকা 40 পয়সার একটা রয়্যালটি পেয়েছিলাম। আর তারপরেই হচ্ছে এই
1: আকাশবাণী। আচ্ছা, সেই সময় কি রেকর্ডেড প্রোগ্রাম বাসতো আপনি করেছেন না লাইভ যেত?
0: না, রেকর্ডেড,
1: রেকর্ডেড। আর এমনি রেডিওর কোনো স্মৃতি, বিশেষ কোনো ইয়ে অভিজ্ঞতা এরকম কিছু মনে পড়ে?
0: রেডিওতে তখন গান করা ব্যাপারটাই তো ছিল ভীষণ একটা সম্মানের, মানে মানে এখন যেরকম এত রকমের ব্যাপার হয়ে গেছে, তাই জন্য হয়তো রেডিওটা একটু পিছিয়ে কোথাও কোথাও রয়েছে মানে সাধারণ লোকের কাছে। কিন্তু আমাদের সময় তো রেডিও ছাড়া আর কিছু ছিল না, কাজে রেডিওর 7:40 গান বা যে অন্য যে সমস্ত সময় যে গানগুলি হতো, সেই সময় গান শুনেও অনেক সময় কেউ ঠিক করতেন যে সেই শিল্পী কত দূর যাবে বা তার
1: ঠিক
0: মানে তার পোটেনশিয়াল কত।
1: একটা প্রাসঙ্গিক প্রশ্ন, যে এই যে যন্ত্রটি এখন অপরিহার্য মানে অনেকের ক্ষেত্রে অপরিহার্য, সেটা হচ্ছে হারমোনিয়াম। এই হারমোনিয়াম তো একটা সময় ছিল যে আকাশবাণীতেও হারমোনিয়াম ব্যবহার হতো না। তো রবীন্দ্রনাথের এই ব্যাপারে মানে কোনো
0: এইটাকে যদি কেউ মনে করে থাকেন যে রবীন্দ্রনাথ জন্ম থেকেই হারমোনিয়াম বিরোধিতা, কিন্তু নয়। তার কারণ যদি জীবনস্মৃতি ছেলেবেলা যাই পড়বেন, দেখবেন তাতে লিখছেন যে জ্যোতিদাদা হারমোনিয়ামে
1: হারমোনিয়াম কিংবা অর্গান বাজাতেন,
0: না হারমোনিয়ামও
1: হারমোনিয়াম। আচ্ছা,
0: ভরা বাদুর মহাভাদুরও উনি লিখছেন যে বৃষ্টি পড়ছিল, ওরা চন্দননগরের বাড়িতে ছিলেন সেই সময়, উনি একদম পরিষ্কার লিখছেন যে হারমোনিয়ামে বাজিয়েছিলেন। তিন চার জায়গায় হারমোনিয়াম বাজানোর কথা আছে। আগে হারমোনিয়ামটা একদম বারণ ছিল, তবে যেটা আপনি যথার্থই বলেছেন, অর্গানটাই বেশি চলতো, অর্গান এবং পিয়ানো এই দুটোই বেশি চলতো। আমি কিন্তু শান্তিনিকেতনে যখন বড় হচ্ছি তখন হারমোনিয়ামের কোনো জায়গাই ছিল না, কোনো দিন হারমোনিয়াম বাজাতে
1: তানপুরা এসরাজ এইগুলো,
0: তানপুরা এবং এসরাজ আর কিছু থাকতো না।
1: ঠিক,
0: ফলে আমি যখন কলকাতা চলে আসি, আমি তো কোনদিন হারমোনিয়াম বাজাতে জানি না, তো যখন প্রথম কলকাতায় আসি, ফলে হয় আমাকে খালি গলায় গাইতে হতো, একদম সম্পূর্ণ খালি গলায়, আর নইলে ওই যদি একটা তানপুরা কোথাও পাওয়া যেত, মানে সব জায়গায় তানপুরাটা আবার পাওয়া যেত না।
1: না, তারপরে আবার লেডিস জেন্টস তানপুরা স্কেলের ব্যাপার আছে,
0: ওই তান তারা কেউ যারা এসরাজ বাজাতেন তারা হয়তো বাজাচ্ছেন, তাদের সঙ্গে করেছে, কিন্তু আমার অনেক অনুষ্ঠানে আমার মনে আছে যে আমি খালি গলায় গিয়েছি কিছু। আরেকটাও প্রবলেম হতো, সেটা হচ্ছে যে আমরা তো খুব জোরে গান করে অভ্যস্ত, গলা খুলে গান করা, ওইটা আমার মানে কলকাতায় সেটা ভীতি হয়ে গেছিলো যে মাইকে আমি যদি গাই তাহলে ভীষণ ব্লাস্ট করবে সারা অডিটোরিয়াম, তাই জন্য আমার একটা ভীষণ মানে অনেক পিছিয়ে গাইতাম।
1: ঠিক,
0: কিন্তু সত্যি সত্যি আমার গলাটা খুব জোরে ছিল তখন, এখন এতখানি বয়স হয়ে গেছে বলে গলাটা অনেক এটা কমে গেছে আওয়াজটা। তো তারপরে আস্তে আস্তে মাইকের ব্যবহার যত শিখতে লাগলাম তখন ওটার সঙ্গে কিভাবে গলাটাকে অ্যাডজাস্ট করতে
1: অভ্যস্ত হয়ে গেল। আর এমনি মানে আমি বলি পরবর্তী প্রজন্ম, মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, মানে আপনার ছাত্রছাত্রীরা, মানে তাদেরকে শেখানো, সেটা কোন বছর থেকে শুরু হয়েছে?
0: আশির মধ্যভাগ থেকে।
1: আচ্ছা,
0: আশির মধ্যভাগ থেকে তখন থেকে শেখাচ্ছি, তখন একজন দুজন একজন দুজন করে শেখাচ্ছি, তারপরে আস্তে আস্তে গ্রুপগুলি বড় হতে লাগলো। তারপরে আমি সেই সময় আমি নিজেও মডার্ন হাইস্কুলে কাজ করতাম।
1: আচ্ছা,
0: তারপরে আমার নিজের অনুষ্ঠানটা এত বাড়তে লাগলো যে তখন দেখলাম যে আমার তথ্য আমার রেকর্ডিংও অনেকগুলো রেকর্ড টেকর্ড বেরিয়ে গেছে, তো তখন আর কি ঠিক করলাম যে আমি চাকরিটাই তাহলে ছেড়ে দেবো, গানটা নিয়েই আমি থাকবো।
1: আচ্ছা,
0: তো সেই মানে সেই সিদ্ধান্তটা ঠিক হয়েছিল না ভুল হয়েছিল আমি ঠিক জানি না, তো তখন ওই সিদ্ধান্তটা নিই, তখন থেকে রেগুলার। তারপরে আমার খুব বেশি বিদেশও যেতে হতো, তো সেই সবটাই মিলে তখন আমি ওই স্কুল টিচিংটাকে ছেড়ে দিলাম, তাই গলারও খুব স্ট্রেন হতো।
1: আচ্ছা,
0: সে ছেড়ে দিয়ে তখন।
1: আচ্ছা, না একটা ছোট্ট শেখানোর প্রসঙ্গেও একটা জিনিস একটু ছুঁয়ে যাই, তারপরে আমরা বিদেশের প্রসঙ্গে ঢুকবো। ছাত্রছাত্রীদের যখন শেখান, আমি শুনেছি অনেকে যখন শেখান তারা আগে নাকি গানটাকে একবার পাঠ করিয়ে নেন তাদের সবাইকে দিয়ে।
0: সবাইকেই করতে হয় সেটা, নইলে তো গানটা সে বুঝতে পারবে না।
1: আবৃত্তির মতো ফরম্যাটে ওটাকে,
0: আবৃত্তির মতো শুধু না, সেই গানটার সম্বন্ধে, সেটা কবে লেখা, কি পরিস্থিতিতে লেখা, অনেক সময় না অনেক ভুল তথ্য লোকে জেনে যায়, যেরকম আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বলে লোকে
1: ভেবেছিল যে
0: সৌমিন্দ্রনাথের মৃত্যুর পরে, অথচ তার সাত বছর পরে লেখা, উনি 1907 মারা গেছেন, গানটি লেখা 1914।
1: এবং সেটা একটা খুব মানে হ্যাপি অকেশন ইয়েতে লেখা,
0: হ্যাপি অকেশন আমি ঠিক বলবো না, কেননা সেই দিনে যেদিন লেখা গানটি সেদিন শান্তিনিকেতনে একটা চাঁদের আলোর একটা পিকনিক হচ্ছিল, এটা আমাদের ছোটবেলায় খুব ওখানে পপুলার ছিল যে চাঁদের আলোয় পিকনিক করতে যাওয়া, মুনলাইট পিকনিক, তো অনেকে গেছে আর উনি কিন্তু যাননি, উনি একলা ছিলেন শান্তিনিকেতন বাড়িটাতে। তো সেখানে অমল হোম আর সম্ভবত চারুচন্দ্র ভট্টাচার্য, এরা দুজন ছিলেন যতদূর মনে হচ্ছে, এরা দুজন ছিলেন। তো তখন ওরা রাত্রির বেলা শুনছেন যে উনি নিজের মনে এই গানটি, কি যে আমার এই ঘর বহু যতন করে ধুতে হবে মুছতে হবে মোরে, আমারে যে জাগতে হবে কি জানি সে আসবে কবে, যদি আমায় পড়ে তাহার মনে। কাউকে হয়তো মনে পড়ছিল, তবে সে যে সৌমিন্দ্রনাথও নাও হতে পারেন, তার অন্য কোনো প্রিয়জনও হতে পারে,
1: অবশ্যই অবশ্যই।
0: হ্যাঁ, তবে এটার মধ্যে যে ভীষণ একটা আনন্দ আছে তা কিন্তু নয়, একটা বিষণ্ণতা আছে গানটার মধ্যে।
1: আচ্ছা, আবার একটু গান শুনবো।

0: এটাই শুনতে চাইছিলাম।
1: হ্যাঁ,
0: এটা অন্য একদম অন্য তালে,
1: তেওড়াতে যেটা ইমন কল্যাণে আছে সেটা অধিক মানে,
0: এবং সুরটাও তো আলাদা।
1: হ্যাঁ,
0: ওটার থেকে অনেকটাই
1: একদম আলাদা, এটাই মোট, ওটা তো মানে একেবারে ধ্রুপদ ঠিক বলা যায় না, এইটার কিন্তু চলনটা একদম ধ্রুপদের মতো, এটার বাজনাটাও অনেক বেশি ভারী হয়।
0: এই এই গানগুলো মানে উনি যে রচনা করেছিলেন, মানে এরকম দুটো ভার্সন কেন করেছিলেন, মানে আপনার কি মনে হয়?
1: আমি দেখেছি যে উনি না অনেক সময় একই গান উনি দুজন লোককে শিখিয়েছেন।
0: আচ্ছা,
1: মানে আজকে একজনকে শেখালেন, কালকে আবার আরেকজনকে শেখালেন, এরম করে হয়েছে আলাদা আলাদা। তারপরে কখনো কখনো ওর নিজের মনে হয়েছে যে এটাকে একটি অন্য রূপে যদি আমি করাই, নিজের কিছুটা নিজের খেয়ালেই উনি করতেন। সবসময় যে তার পেছনে কোনো একটা কার্যকারণ সম্পর্ক থাকবে সেটা সবসময় ছিল না, তবে খুব বেশি হয়েছে যে উনি দুজনকে দুরকম শিখেছেন বলে একটু একটু বদলে গেছে।
0: ভাগ্যিস মানে দুটো ভার্সনই রয়ে গেছে, সেই জন্য
1: অনেক গানে
0: আছে। আচ্ছা, আবার গল্পে ফিরি, আপনি যেটা বলছিলেন যে একটা সময় খুব ব্যস্ত হয়ে গেলেন, বিদেশে যেতে হতো বারে বারে, তো আমরা একটু বিদেশের অভিজ্ঞতা শুনি আপনার কাছ থেকে।
1: আসলে দেখুন, 80-এর মধ্য দশক থেকে আজ অবধি আমি একভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় যাই এবং ঘুরি, বিভিন্ন অনুষ্ঠান মানে বেড়াতে যাওয়া ছাড়া বলছি, অনুষ্ঠান করেছি, ওয়ার্কশপ করেছি, ক্লাস নিয়েছি, নানান রকম কাজ করেছি। তার মধ্যে ধরুন বড় বড় বিশ্ববিদ্যালয় যেরকম অক্সফোর্ডে, হার্ভার্ডে, টাফ্টস ইউনিভার্সিটিতে, সোয়াসে, মিশিগান ইউনিভার্সিটিতে, সব জায়গায় ওয়ার্কশপ করেছি, কিন্তু সেইগুলোতে প্রায় পুরোটাই অভারতীয় মানুষদের জন্য।
0: তো
1: হ্যাঁ, আর আরেকটা জিনিস মানে আমি নিজে যেহেতু এতবার গেছি যে অনেকে যেরকম বলে না মানে মানে ভাবতে পারেন সাধারণ মানুষ যে বোধহয় সমস্ত অনুষ্ঠানে প্রচুর লোক থাকে, তা কিন্তু থাকে না। বিশেষত যেখানে অভারতীয় মানুষ অনেক বেশি, তারা কিন্তু যারা সত্যি সত্যি আগ্রহী তারাই থাকেন। আমি অনেক অনুষ্ঠান করেছি যেখানে হয়তো 30-35 জন শ্রোতা, কিন্তু তারা কিন্তু জানা মানে তারা জানেন কি প্রশ্ন করবেন, রবীন্দ্রনাথ সম্বন্ধে তাদের জ্ঞান যথেষ্ট আছে, তবে তারা অনেক রকম প্রশ্ন, তারপর বাউলদের সম্বন্ধে প্রশ্ন বা অন্য অন্য মানে রবীন্দ্রনাথের এতে তো বাউল ছাড়া খুব বেশি সারি গান দু একটা, তাছাড়া আর অত তো
0: লোকসঙ্গীত
1: হ্যাঁ অতটা নয়, তো সেইগুলো তাদের একটু বুঝিয়ে, তারপর প্রত্যেকটা যন্ত্রতে হাত দিয়ে তারা দেখে ওটা কীরকম, সেই রকম মানে উৎসাহ কিন্তু আমি দেখেছি। আরো দু একটা আমি ছোট ছোট বলবো, কেন আমার যতখানি রেপার্টোয়ার সেটা তো আমি এখানে বলতে পারবো না, দু তিন জায়গার দু তিনটা ছোট ছোট অভিজ্ঞতার কথা বলছি। যেরকম ফ্রান্সে প্রচুর অনুষ্ঠান করেছি যেখানে কোনো বাঙালি নেই,
0: আচ্ছা
1: একদম পুরো ফ্রেঞ্চ যারা আছে,
0: কিন্তু ওরা তো ভারতীয় গান বাজনা সম্বন্ধে ওরা কিন্তু ভালো অভিজ্ঞ,
1: যথেষ্ট জানে।
0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান তো ফ্রান্সে প্রচুর হয়, মানে
1: প্রচুর হয়। তো আমাকে যেরকম ওনারা প্রথমে বললেন যে আমরা হারমোনিয়ামটা না চাই না,
0: আচ্ছা
1: তুমি হারমোনিয়াম ছাড়া গাইতে পারো? আমি বললাম হ্যাঁ। তো বলে তাহলে তুমি কি নিয়ে গাইবে? আমি বললাম তানপুরা। তো তখন ওই তানপুরা নিয়ে গাইলাম, তাতে বেশি খুশি হলো ওরা, এটা দেখেছি। আরেকটাও আমি আরেকটা মজার

0: ঘটনা হঠাৎ মনে পড়ছে, সেটা হচ্ছে ওটা লন্ডনেই একটা কর্মশালা করতে হয়েছিল একেবারে পুরোপুরি অভারতীয়, এবং হয়তো তার মধ্যে যৎসামান্য দু একজন বাঙালি থাকলেও থাকতে পারেন। তো সেখানে আমাকে বলা হয়েছিল কোনো একটা রবীন্দ্রনাথের নৃত্যনাট্য নিয়ে কথা বলতে এবং সেটা বোঝাতে। তো আমি তখন ভেবে চিন্তে দেখলাম যে শ্যামাটা বললে শ্যামার মধ্যে নাটকীয়তাটা খুব বেশি আছে, আর এটা যেহেতু ওটা একটা ত্রিকোণ প্রেমের গল্প, ওদের কাছে সেটা তাড়াতাড়ি পৌঁছবেও, কেন সবাই তো ঠিক চণ্ডালিকার ওই জল অস্পৃশ্যতা সেগুলো সবাই অতটা জানে না। তো আমি তখন শ্যামার পুরো গল্পটা ইংরেজিতে বলে দিয়ে তারপরে আমি প্র্যাকটিক্যালি পুরো নাটকটাই আমি বসে বসেই, আমি আগেই বলেছিলাম নাচ করতে পারি না, আমি বসে বসে হাত পা নেড়ে গান গিয়ে ওদের পুরোটা শুনিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম।
1: ঠিক
0: তো বলে তারপরে নানা রকম ওরা, আমি বললাম যে তোমাদের কিছু যদি প্রশ্ন থাকে কিরম আমাকে বলো টলো, তারপর নানা রকম প্রশ্ন টশ্ন করছে। তারপর আমি ওদের বোঝালাম যে রবীন্দ্রনাথের শ্যামাটা অরিজিনাল শ্যামা, যেটা বৌদ্ধ জাতকের গল্প, তার থেকে কোথায় কোথায় আলাদা, কেন আলাদা, এসব বুঝিয়ে টুঝে। তো আমি শেষ কথা বললাম যে বজ্রসেন নিজেকেও ক্ষমা করতে পারেননি, কেন তিনি বলেছেন যে শ্যামাকে হয়তো ভগবান ক্ষমা করবেন কিন্তু ওর ক্ষমাহীনতাটাকে ক্ষমা করবেন না। তো সেটা শোনার পরে একজন ভদ্রমহিলা আমাকে এরকম এসে বললেন যে, উনি ইংরেজিতে বললেন, বাট আই স্টিল ফিল সরি ফর পুয়ার শ্যামা, আই ডোন্ট লাইক বজ্রসেন। তখন আমি বুঝলাম
1: তারা প্রথমবার ওই গল্পটা শুনছে, সেটা যেরকম ভাবে তাদেরকে রিয়্যাক্ট করছে
0: সেটাই।
1: আর একটা প্রশ্ন যে, কিন্তু আপনি রবীন্দ্রসঙ্গীত ছাড়া অন্য ধারার গানও কি গেয়েছেন?
0: আমি আসলে চণ্ডীদাস মালমশাইয়ের কাছে আমি পুরাতনী শিখেছি কিছু।
1: আমরা কি সেই ধারার কিছু একটা শুনতে পারি?

0: কেমন তো সব ভালো অনুষ্ঠানে ওই একটা জ্যোতি টানতেই হয়। আমরা তো অনেক অনেক গল্প শুনলাম আমাদের আজকের যিনি অতিথি ছিলেন শ্রীমতী প্রমিতা মল্লিকের কাছ থেকে। আর সবার শেষে এটা আমরা সবাইকে জিজ্ঞেস করি যে ধরুন এখন যারা শিখছে কিংবা এখন যারা চর্চা করছে রবীন্দ্রসঙ্গীত, এই বর্তমান প্রজন্ম আপনার ছাত্রছাত্রী, মানে তারা কেমন, কিংবা তাদেরকে যদি মানে আপনি কিছু তাদের উদ্দেশ্যে বলেন।
1: মানে আমার যারা ছাত্রছাত্রী তারা তো

0: আমার শিক্ষাতেই তারা তৈরি হচ্ছে, তারা আমি কি পছন্দ করি না করি তারা জানে। তবে আমি এই প্রজন্মের অন্যান্য সব ছাত্রছাত্রীরা যারা অত্যন্ত যত্ন করে অনুশীলন করে গান করছেন, তাদের সবাইকে একটাই কথা বলবো যে গান বাজনায় গ্রামার বা ব্যাকরণ শেষ কথা নয়।
1: অবশ্যই
0: আমি অত্যন্ত সুরে তালে লয়ে গান করলাম, সেই গান যদি আমার হৃদয়ে না পৌঁছয়ে সেই গানের কোনো অর্থ নেই। যার জন্যে গানের প্রেক্ষাপট, গানটিকে বারবার পড়া, ওটিকে অনুভব করা, এটা খুব প্রয়োজন। এটা আবার বলছি, এটা বড় শক্ত জিনিস। আমি যেটা 40 বছর বয়সে করতে পারতাম, আজকে মধ্য 70-এ এসে সেটা আমার আরো অনেক উন্নতি হয়েছে। হয়তো আমার গলা আগের মতো নেই আর, কিন্তু আমার বোধ,
1: চিন্তা ভাবনা, বোধ, মনন, এগুলো তো অনেক।
0: এইটা আমি সবসময় যার জন্য গান নিয়ে এত বেশি আলোচনা করি।
1: আগে যখন, আজ থেকে 30 বছর আগে একটা গান আপনি যখন গাইতেন, যেটা অনুভব করতেন,
0: এখন
1: এখন যে অনুভূতিটা সেটা তো ওর থেকে একটু আলাদা হয়ে যায়।
0: একদম হয়ে যায়।
1: অনুষ্ঠান শেষ করতেই হচ্ছে, ইচ্ছে করছে না যদিও, আরও গল্প হলে আরও ভালো লাগতো। আমাদের সঙ্গে ছিলেন শ্রীমতী প্রমিতা মল্লিক। আর একবার আমাদের সহযোগী যন্ত্রশিল্পী ভাইরা রয়েছেন, তাদের কথা বলি। তবলায় ছিলেন প্রসেনজিৎ শীল, এস রাজে দেবাশী সালদার, কিবোর্ডে সুব্রত বাবু মুখার্জি, আর এতক্ষণ আলাপচারিতায় ছিলাম আমি, সুদীপ চট্টোপাধ্যায়। আবার একটা গান দিয়েই আমরা অনুষ্ঠানটা শেষ করি, মধুরেণ সমাপয়েত।
0: আমার অন্যতম গুরু শান্তিদেব ঘোষ মশাইয়ের কাছে শেখা ওর গলায় একটি অবিস্মরণীয় গান, তার প্রথম ফলিটি শোনাচ্ছি।

উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত এবং দেবদুলাল দে। 7:45 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। 8:00 জানা অজানা, কথিকা পৃথিবীর ভৌগোলিক মেরু ও চৌম্বক মেরু, বলবেন ডক্টর উৎপল মুখোপাধ্যায়। 8:05 নিরাময়, শিশুদের জন্ডিস সম্পর্কে সাক্ষাৎকার, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়। 8:20 গান্ধী চর্চা, কথিকা গান্ধীজির দৃষ্টিতে নারীর অধিকার, বলবেন সুপর্ণা গুপ্ত। 8:30 শাস্ত্রীয় সঙ্গীত, সেতার, শিল্পী কল্যাণজিৎ দাস। 9:00 গানে গানে, বাংলা ছবির গানের অনুষ্ঠান। 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা, উপস্থাপনায় শৈলেন চক্রবর্তী। 11:00 যুবনের অনুষ্ঠান তরুণের স্বপ্ন, উপস্থাপনায় সৃজনী পাল ও পৌলমী বাগ, অতিথি মানস কুমার ঘোষ। 12:00 আধুনিক গান, শিল্পী পল্লব ঘোষ। 12:15 দোতারা, শিল্পী সুবল দত্ত। 12:33 উনজমির দুনো ফসল, লাভজনকভাবে বর্ষাকালীন সবজির চাষ, এই বিষয়ে ডক্টর শিবশঙ্কর দাসের সাক্ষাৎকার গ্রহণ করেছেন রামরঞ্জন দাস রায়। 1:00 গীতিকা, 1:45 মহিলা মহল, আলাপি কলম, উপস্থাপনায় সোমা সাহা, অতিথি রাজলক্ষ্মী দে চন্দ্র এবং সৌমী গুপ্ত। 2:30 সাঁওতালি অনুষ্ঠান, ধরমদাস সরেন ও সহশিল্পীবৃন্দের অনুষ্ঠান। এরপরে সাঁওতালি ভাষার উন্নতি ও শিক্ষা পদ্ধতি নিয়ে আলোচনায় থাকবেন সহকারী অধ্যাপক দুলি হেমব্রম ও গুরুপদ সরেন, দ্বিতীয় পর্ব। এরপরে কুনামি সরেন ও সহশিল্পীবৃন্দ। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। কলকাতা ফুটবলের বিষয়ে একটি প্রতিবেদন বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য নবম শ্রেণীর গণিত বিষয়ে পাঠদান করবেন সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশনের শিক্ষক সরোজ হুতাইত এবং সঙ্গে থাকবে দুজন বিদ্যার্থী। 6:05 সাঁওতালি লোকগীতি, পরিবেশনা হেমচন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান, স্বরচিত ছোট গল্প পাঠ করবেন দাশরথী মাঝি। এরপরে লোকগীতি, পরিবেশনায় ময়না মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসর, জলবায়ু পরিবর্তনে তথ্য নির্ভর কৃষি, এ বিষয়ে ডক্টর দেবলীনা সরকারের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। এরপরে কৃষি বনায়ন, এ বিষয়ে ডক্টর মৃন্ময় দত্ত সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 7:30 সমীক্ষা, বলবেন শেহনাজ আব্দুর রফ। 8:00 বাংলা নাটক কুলিনের মেয়ে, রচনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, প্রযোজনা নির্মল গুহ। 8:50 বিধানসভা পর্যালোচনা। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, সেতার, শিল্পী কল্যাণজিৎ দাস। 9:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। 9:45 নজরুল গীতি, শিল্পী পল্লব ঘোষ। 10:00 বাংলা ছবির গানের অনুষ্ঠান। 10:30 দোতারা, শিল্পী সুবল দত্ত। 10:50 আধুনিক গান, শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী সোহিনী রায় চৌধুরী। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি, এখন সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত, খেয়াল, শিল্পী পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। 6:35 রামচরিত মানস, 181তম পর্ব। 6:45 ভজন, শিল্পী সোহিনী রায়চৌধুরী। 7:10 যুবানীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় মল্লিকা চৌধুরী। 8:30 আধুনিক গান, শিল্পী পল্লব ঘোষ। 8:55 দোতারা, শিল্পী সুবল দত্ত। 9:10 রাস ধারা, উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য। 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় সুফিয়া সেরিন। 11:00 পাশ্চাত্য সঙ্গীত, উপস্থাপনায় সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়। 12:12 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীত, 1:10 পাশ্চাত্য সঙ্গীত। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, তবলা লহরা, শিল্পী তাপস পাল। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। 5:20 উর্বশী, উপস্থাপনা দেবিকা গুপ্ত। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা। 6:30 গুলগুলশান। 7:10 নজরুল গীতি, শিল্পী অনুপম দাস। 7:30 দর্পণ। 8:00 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। 8:15 লোকসভা পর্যালোচনা। 8:30 নানা রঙের গান। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীত, ফ্রম মি টু ইউ, উপস্থাপনা দীপা চন্দ।
11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চিতা প্রচার তরঙ্গের আগামীকাল অর্থাৎ 24/7/2026 তারিখের অনুষ্ঠান পরিচিতি।

এখন শুনবেন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আগামী 24 ঘন্টায় আকাশ প্রধানত মেঘলাই থাকবে। এছাড়াও কোথাও কোথাও দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় সবথেকে বেশি তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.9 ডিগ্রি সেলসিয়াস কম। সবথেকে কম তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবথেকে বেশি ছিল 97%, সবথেকে কম ছিল 84%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 8.1 মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আগামী 24 ঘন্টায় তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার খবর। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:17 হয়ে 47 সেকেন্ড। জয় হিন্দ।